মানুষ নিজেদের আলাদা করে রাখে এবং তাদের সেই অর্থ তাদের ক্ষমতার উৎস, আর সেই ক্ষমতাকে বজায় রাখার জন্য তারা নানান রকমের সামাজিক নিয়ম বিধি ইত্যাদি প্রভৃতি সব তৈরি করে রেখেছেন। তারা সুখ সুবিধে এই সমস্তটুকু তারাই ভোগ করবেন বলে, এবং যে মানুষগুলো এই পরিস্থিতির শিকার তাদের নানান রকম নাম দেওয়া হয়, অথচ এই মানুষগুলো কেড়ে নিতে জানে না, তাদের মতন কোনো কিছু জোর করতে পারে না বলেই তারা দিনের পর দিন ওই রকম দরিদ্র অবস্থাতেই কিন্তু জীবন কাটিয়ে চলে। আর সেই কারণেই বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা অসহায় অবস্থার শিকার হয়, পারে না, চাইলেও তারা অনেক কিছুই করতে পারে না, তাদের মনের মধ্যে প্রতিবাদ জাগে, বিদ্রোহ জাগে, তারাও বলতে চায় যে না, আমরাও তোমাদের মতোই সমান, কিন্তু সামাজিক নানান রকম বিধিনিষেধ কিছুতেই এই সাম্য আনতে দেবে না। এই সমতা কখনোই দুজন মানুষের জীবনের যে জীবনাচরণ জীবনচর্যা তাকে একরকম থাকতে দেয় না, এটাই বাস্তব সত্য। তো যাই হোক, গাঙ্গী তো ছুটতে ছুটতে ভয়ে একেবারে এসে পৌঁছতে লাগলো, মানে বাড়ির দিকে ছুটতে লাগলো, যাতে কেউ না দেখতে পায় যে সে জল আনতে গিয়েছিল। তাহলে তো জল নোংরা করেছে, অপবিত্র করেছে, এইসব ভাবনায় তাকে বোধহয় মেরে হাত পা ভেঙে দেবে, এই ভয়ে সে ছুটছে ছুটছে ছুটছে ছুটছে। অবশেষে বাড়িতে এসে পৌঁছল, এসে যা দেখল যন্ত্রণায় তার বুক ফেটে গেল। বাড়িতে এসে দেখল সে তার স্বামী জকু, সে অসুস্থ, তার বড্ড তেষ্টা পেয়েছে, সে তৃষ্ণার্ত, আর সেই তৃষ্ণার জন্য সে বেচারি ওই নোংরা ঘটি থেকেই, মানে ঘটি থেকে নোংরা জলটাই পান করছে, আর সে তেষ্টা সহ্য করতে পারেনি। জানে গাঙ্গী এর ফল কি সাংঘাতিক, তার শরীর আরো খারাপ হবে। সে জল আনতে গেল, কিন্তু এই সামাজিক যে অবিচার সেই কারণে সে জল আনতে পারেনি। তার অসুস্থ স্বামীকে, তৃষ্ণার্ত স্বামীকে সে জল খাওয়াতে পারেনি। এই হচ্ছে প্রকৃতি, যখন মানুষকে বাঁচবার রসদ অফুরন্ত দিয়েছে, মানুষ সেই রসদের একেবারে বৈষম্যমূলক আচরণ করেছে সামাজিক নানান বিধি দিয়ে, এটাই বাস্তব সত্য। গল্প তো এই পর্যন্তই। কেননা মনীষী প্রেমচাঁদ সমাজের জীবনের অনেক এই ধরনের কালো দিক, বিভৎস দিক তুলে ধরেছেন তার অসাধারণ সমস্ত গল্পের মধ্যে দিয়ে। আজ ঠাকুরের কুয়ো এই গল্পটি শোনালাম, ভবিষ্যতে কখনো আবার অন্য কোনো গল্প শোনাবো। আর আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম। 9903653992 এই নম্বরে। চলুন ছোট্ট করে একটা গান শুনে নিয়ে আসছি আপনাদের বার্তায়, আপনাদের মতামতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পৌশালী ব্যানার্জির গলায় এই গানটি। এবার একেবারে আপনাদের পালা, শুনব আপনার মূল্যবান মতামত। প্রথমে কে লিখছেন একটু, প্রথমে মেসেজের দিকেই যাচ্ছি। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডেলস আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ঠাকুরের কুয়ো বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন দেখি, হৃদয় আজ মেঘলা যেন দিগন্তে দেবে বাড়ি, তাই তো আজ মন ছুটেছে ঘরের সীমা ছাড়ি, দুহাত দিয়ে মেঘ লুটব হৃদয় রাগবোধ করে, রোদ্দুর উঠবে এই হৃদয়ে আবার নতুন করে, এই হৃদয় নিয়ে হারিয়ে যাব মিলন সাগর তীরে, মন পাখিটা আবার তখন ফিরবে আমার নীড়ে। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। বাহ, সুন্দর করে নিজের মনের কথাটি উপস্থাপন করেছে পায়েল। সুপ্রভাত আপনাকেও। আর এবারে কে লিখছেন, জুলাই মাসের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত আপনাকেও দাদা। সুপ্রভাত। সত্য পেরিয়ে আসা কি এটা, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম। নিশ্চয়ই ইন্দ্রাণী ম্যাম, আজ গল্প গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। গতকাল আমরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পেরিয়ে এলাম। কথায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সঠিক সঙ্গী নির্বাচন করুন।

নিরাপদে থাকুন, ভালো থাকুন। একেবারে মানে সে পাবলিক অ্যাওয়ারনেসের মতন আপনার শেষ কথাগুলো মনে হলো। সত্যি তো সবাই তো বন্ধু চাই, সঠিক মানুষ নির্বাচন করতে চাই, কিন্তু সবসময় তা হয় কি? জীবন এই জন্যেই আমাদের কাছে একটা খোলা খাতা উপহার দিয়ে দেয়। জীবন চলতে চলতে আমরা কত কিছু পাই। যাই হোক, এরপরে কি 5:42 একটু করে দেখা যাবে, খানিকক্ষণ বাদে বাদেই টিভি যখন ঘড়ির দিকে চোখ রাখবো, এই রে অনেকটা সময় চলে গেল এরকম মনে হবে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম, কারণ আমি জানি এখন আমরা পাব। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমার অনেক শ্রদ্ধা জানাই ভুলু সাহা মধ্যমগ্রাম, আমাদের অনেক পুরনো বন্ধু ভুলু সাহা, আপনাকেও জানাই সুপ্রভাত, ভালো থাকুন। এরপরে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। আর দেখি প্রথমে কে লিখেছেন, অনেকে পরপর পর একদম 5:01 থেকে লিখতে শুরু করেছেন, লিখছি পড়ছি। সুপ্রভাত, অসাধারণ গল্প আজ আমি শুনতে বসলাম, কিছু শিখতে আসলাম গল্প থেকে। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত আপনাকেও। সত্যিই তো এই গল্পগুলো আমাদের অনেক কিছু শেখায়, জানায় এবং বিশ্লেষণ করতেও শেখায় এই গল্পগুলো। ধন্যবাদ আপনাকে লেখার জন্য। এরপরে কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, প্রতীক্ষার শেষে শুনছি আর চিরন্তনীর গল্প গান, প্রতীক্ষার শেষে। আচ্ছা বেশ, খুব সুন্দর হলো কিন্তু ব্যাপারটা, প্রভাতির শেষে চিরন্তনী আর আপনার প্রতীক্ষার অবসান হয়েছে, এটাও বুঝতে পারছি। জানি এ জীবনে শাশ্বত বাণীর আছে অবদান, নিশ্চয়ই। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন শুভ সকাল দিদিভাই, আজকের গল্প শুনবো বলে চিরন্তনীর অপেক্ষায় আছি, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। হ্যাঁ, 5:01 গল্প তখনও শুরু হয়নি, শুধুমাত্র কিছু মৌখিক মানে একেবারে বলে যে মুখরা বা একদম তার শুরুর কিছু কথা বলছিলাম, নিশ্চয়ই গল্প ভালো লেগেছে আশা করি। এরপর লিখছেন সুনীল কুমার চ্যাটার্জি, আচ্ছা না, মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে ফোনের এটা চলে এসেছিল। মুন্সী প্রেমচাঁদ আমার প্রিয় লেখক, শুনতে বসলাম তার গল্প, আশা করি গানে গল্পে জমে যাবে। দিদিভাই ভালো থেকো, ভালোবাসা নিও। কি সুন্দর করে বলেছেন মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। আপনাকেও সুপ্রভাত জানাই, আমার প্রণাম জানাই, খুব ভালো থাকুন আর প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন। এরপর লিখছেন নমস্কার, আমি অভিষেক চট্টোপাধ্যায় সুভাষগ্রামের কোদালিয়া থেকে লিখছি। আমি পেটের জন্য বেসরকারি সংস্থায় প্রোডাকশন ইনচার্জ হিসেবে কাজ করলেও মনের খিদে মেটে বাংলায় লেখালেখি করে। আমি মূলত শ্রুতি নাটকের বই লিখি। আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমি শোনাতে চাই আমার জীবনের একজন শিক্ষকের কথা, যিনি প্রথম আমার মনের ভিতরে জাগিয়েছিলেন লেখার স্পৃহা। আমি আমার ছেলেবেলায় বিদ্যালাভ করেছিলাম ঐতিহ্যশালী বিদ্যালয় হরিনাভি ডিভিএস স্কুলে, যেখানে শিক্ষকতা করেছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি সাধারণ দিনে তিনি মানে আমার বাংলা শিক্ষক অরূপ রায় মহাশয় সুকান্ত ভট্টাচার্য রানার কবিতা পড়াতে গিয়ে বুঝিয়েছিলেন সাধারণ মানুষের চোখ আর একজন লেখক বা শিল্পীর চোখের বা দৃষ্টিভঙ্গির পার্থক্য ঠিক কোথায়। সেই দিন থেকে শুরু করে কোনো একটি বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং সেটার বর্ণনা করা, আর এই পর্যবেক্ষণের ফসলই হলো আমার লেখা। বাহ, খুব ভালো কাজ করছেন, খুব সুন্দর কাজ করছেন। এইভাবেই দেখবেন আপনিও এরকম অনেক কিছু দেখতে শিখে যাবেন, অনুভব করতে শিখে যাবেন, এবং সেই অনুভবের মধ্যে অনেক কিছু আপনার চোখেও ধরা পড়বে যেটা একেবারে অন্যরকম কিছুর স্বাদ সবাইকেই দেবে, শুধু আপনাকে নয়। আর আপনাদের এই মূল্যবান মতামতগুলো পেতে পেতে আমাদের সত্যি কতগুলো জিনিস খুব ভালো লাগে, সত্যি তাই। কত সুন্দর করে অনেকেই
নিজের মনের কথাটি, নিজের মতামত এবং এভাবে অনেক কিছু দেখতে শেখা, এটা জানান। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই লিখুন, খুব ভালো থাকুন। এরপর লিখছেন কে, সুপ্রভাত। মুন্সী প্রেমচাঁদের গল্প শ্রবণ সাথী ইন্দ্রানীদির সঙ্গে শুরুর গানটি ও অন্যান্য গান সুনির্বাচিত। আমার দুটো লাইন সবার সাথে ভাগ করে নিলাম। স্বপ্নে দেখি একটি খোলা মাঠ, আদ্যন্ত তার সবুজ কোমল ঘাস, মাঠের ধারে গহীন বনের পাশে ছোট্ট ছোট পর্ণকুটির আছে, তপবনের মতো সেথায় স্বাধীন পশু পাখি আনন্দেতে মেতে থাকে সকল কুটির বাসী, শান্ত নদীর মিষ্টি জলে তৃষ্ণা মেটে সবার, মাঠে ফলে সোনার ফসল সবার ঘরে খাবার, রাতের বেলা নদীর জলে আকাশ ছায়া ফেলে, জোনাকি আর তারারা সব লুকোচুরি খেলে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় জ্যোৎস্না সোনার বরণ পায়। ঘাটের পাশে বসে বসে পাহাড় দেখা যায়, সোনার হরিণ নাইবা থাকুক আছে অনেক সাথী, সন্ধ্যা রাতে জল খেয়ে যায় বনের পশু পাখি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর করে বলেছেন। সেই একই কথা বলার, আপনার চোখে ধরা পড়েছে আপনার চারপাশের প্রকৃতি যেভাবে ফুটে উঠেছে আপনার লেখায়। অনেক ধন্যবাদ।

এবারে কে লিখছেন? হাই ইন্দ্রাণীদি, আজ চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে শুনছি মুন্সী প্রেমচাঁদের ঠাকুরের কুয়োর গল্প। গঙ্গে নিচুতলা দলিত পরিবারে নারী হয়েও সে সমাজের অনিয়ম, সমাজের জাতপাতের বেড়াজালকে চ্যালেঞ্জ জানায়। গঙ্গি বিদ্রোহের প্রতীক এক চরিত্র। যোগ্য ছিল গঙ্গির রোগগ্রস্ত স্বামী, তাদের সংসার ছিল, এই নিয়ে তাদের সংসার ছিল। হ্যাঁ, গল্পটা পড়েছি, আজ শুনছি তোমার কণ্ঠে, মন দিয়ে শুনছি চিরন্তনী। গল্প এগিয়ে নিয়ে চলো। রাধে রাধে উৎপল মাইতি বেহালা। রাধে রাধে, সুপ্রভাত। এরপরে কে লিখছেন দেখি, হ্যাঁ, এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি ছবং, পশ্চিম মেদিনীপুর থেকে। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনের ভোরে চিরন্তনী, রিমঝিমঝিম বাড়িধারা, ইথারে গল্প শুনি, সুধাকণ্ঠী সাথে চিরন্তনী, সপ্তাহে রাত শুরু, মাসের শেষ চিরন্তনীতে ভীষণ ভালো শুরু। জল দূষণ, জল সংরক্ষণ সচেতনতার দিন, অল্পে তুষ্টি থাকার গল্প প্রেমচাঁদের বিন, প্রেরণাদায়ক গল্প কথন, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জল ধরি জল ভরিতে সবার সচেউ, কি এটা সচেউ হোক, এটা বুঝলাম না সচেউ শব্দটাকে, ধরা থেকে সরুক সবার সকল শোক, ঠাকুরের কুয়া, এই গল্পে সমাজের চালচিত্র, পঠন গুণে জাতিভেদ কথা, প্রকাশিলে অত্র, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, প্রতিবাদ প্রতিরোধী সমাজে আসে আলো। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা, এখনো যারা আছেন দূরে আসুন এই আসরে, সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসরে। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোরবেলায় কি বেরোতে পারেনি কারণ শ্রাবণের অঝোর ধারায় আকাশ ঝরছে, তাই জামাই বাড়ির বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি আর তোমাকে লিখছি। বেশ, এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা, একদম বৃষ্টি ঝরা সুপ্রভাত জানাই আপনাকে। এবার কে লিখছেন, জয় জগন্নাথ ম্যাম, আপনার গল্প শুনে আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বহিতে শুরু করেছে, খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সোমনাথ, সোমনাথ মল্লিক। বেশ, আপনাকেও সুপ্রভাত জানাই। এই ধরনের গল্পগুলো সত্যি সত্যি আমাদের এমন কিছু বাস্তব চিত্রকে তুলে ধরে, হয়তো যে এককালে ছিল আশা করব, এখন এরকম পরিস্থিতি হয়তো নেই। এবার কে লিখছেন, 5:51 হয়ে গিয়েছে, ইন্দ্রাণীদি আপনি আসবেন বলে ভোর ভোর FM রেনবো সেন্টারটি দিলাম খুলে, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীরি তারে, এলাম আমি সুদূর থেকে, যাহার বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাসমোর উৎপল আদক নাম। দিদিভাই সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত।

আজকেও ভালো থাকুন, প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজকে মুন্সী প্রেমচাঁদের জন্ম তারিখ লেখা গল্প ঠাকুরের কুয়ো ভীষণ ভালো লাগলো, আর আজকের গানগুলো অন্যরকম অসাধারণ, খুব ভালো লাগলো। মাধবী শীল, রহিমপুর, হুগলি। বেশ, আপনাকেও জানাই সুপ্রভাত, প্রত্যেক দিন লিখবেন এমন করে সঙ্গে থাকবেন। আচ্ছা, এবার কি লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। এই প্রথা আগে আমাদের গ্রামে ছিল, কেউ কিছু দোষী সাব্যস্ত হলে সাজা দেওয়া হতো, কুয়ো রাস্তা পঞ্চ পৌঁছ সমাজ থেকে এক ঘরে করে রাখা হতো, প্রথার নাম বাড়িয়া। আচ্ছা, এটা একটা নতুন তথ্য জানলাম আপনার থেকে, ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে। আর এবার লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছি। আর চিরন্তনীতে মুন্সী প্রেমচাঁদের গল্প শুনলাম, সমাজের সংস্কার এখনও সব মুছে যায়নি, তবে একটু পরিবর্তন হয়েছে, এই যা খুব ভালো লাগলো। সুধামাখা কণ্ঠে গল্প শুনতে সবাই ভালো থাকবেন, আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন বিশ্বনাথ মণ্ডল, চক হরহরিয়া, বাগানপাড়া, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে। প্রিয় চিরন্তনী, আজ ইন্দ্রাণী সুচারু উপস্থাপনায় শুনছি মুন্সী প্রেমচাঁদের লেখা ঠাকুর কা কুয়া বা ঠাকুরের কুয়ো শিরোনামের এক সুন্দর গল্প। এই গল্পে গঙ্গু নামে তথাকথিত নিজ বর্ণের মানুষের প্রতি তৎকালীন সামাজিক এক অস্পৃশ্যতা ও নির্যাতনের কাহিনী সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গল্পটির উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে, তবে আজকের দিনে এই ধরনের অস্পৃশ্যতা মোটেই কামনা করা যায় না। তাই তো, আমরা সত্যিই তো কেউ চাই না এরকম হোক। আপনাকে অনেক ধন্যবাদ লেখার জন্য এবং সুপ্রভাত জানাই। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বা খুব ভালো লাগলো গল্প ও গান চিরন্তনী, ধন্যবাদ, সুপ্রভাত আপনাকেও। মোটামুটিভাবে হোয়াটসঅ্যাপে যারা যারা এসেছেন পড়েছি, ও অনেকেই লিখেছেন আবার মেসেজে, একটু পড়ে নি কে ওনা, না না না, একবার পড়া হয়ে গিয়েছে, কেমন। আচ্ছা, আজ শুক্রবার, কাল শনিবার, আগামীকাল শনিবার দিন চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর আমার পরেই, মানে চিরন্তনীর পরেই শুরু হবে ভোরাই এবং নমস্কার কলকাতা, আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আর আজকে ঘড়ি বলছে যে সময় কিন্তু একেবারেই প্রায় শেষ, তবুও চেষ্টা করছি, একবার দেখে নিই যদি অন্য কেউ পাঠান, কেননা এরপরে যদি আর কোনো লেখা আসে, কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজ, আর কিন্তু পড়া সম্ভব হবে না, কেমন। একটু জাস্ট দেখে নিই আর কেউ কিছু পাঠিয়েছেন কি না মেসেজে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম। ও আচ্ছা আচ্ছা, না আগে পড়েছি, আর হোয়াটসঅ্যাপে না, সবার লেখাই পড়া হয়ে গিয়েছে, আর মাত্র কিছুটা সময়, তারপরেই আমরা বন্দে মাতরম শুনতে শুনতে আজকের মতো শেষ করব চিরন্তনীর আসর। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে কথা হবে রবিবার দিন সকালবেলা, আমি আসব আপনাদের কাছে নিয়ে সুন্দর আরেকটি গল্প। এর সঙ্গে সঙ্গে আপনাদের আমরা বলেও দিই, আপনাদের যদি কারোর এরকম কোনো গল্প শোনার ইচ্ছে থাকে, বিশেষ কারো গল্প শোনার ইচ্ছে থাকে, নিশ্চয়ই আমাদের আপনারা লিখে জানাতে পারেন, কেমন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর একটু পরেই শুরু হবে ভোরাই নমস্কার কলকাতা, সঙ্গে থাকবেন অরুণিমা, আর আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 10 সেকেন্ড। আজ 31 জুলাই, শুক্রবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

উচ্চশিক্ষা মাতৃভাষা সাহায্যে হইলে তাহার জন্য উচ্চাঙ্গের পাঠ্যপুস্তক রচিত হওয়ায় মাতৃভাষার সাহিত্য সমৃদ্ধ হইবে। উচ্চশিক্ষা মাতৃভাষা সাহায্যে না হইলেও ভালো ভালো কবিতা, উপন্যাস, গল্প, সাধারণ প্রবন্ধ মাতৃভাষায় রচিত হইতে পারে, কিন্তু জ্ঞানগর্ভ অন্য নানাবিধ গ্রন্থ মাতৃভাষায় রচিত হইবে না। জ্ঞানের নানা শাখার গ্রন্থ মাতৃভাষায় রচিত হইলে আরেকটি সুবিধা এই হইবে যে যাহারা কম শিক্ষিত, এমনকি হয়তো নিরক্ষর, তাহাদের মধ্যেও কিছু কিছু উচ্চ জ্ঞান মুখে মুখে পরোক্ষভাবে গিয়া পৌঁছিবে। আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য ভাষার শিক্ষা প্রচলিত হওয়ায় যে উপকার হইয়াছে তাহা স্বীকার করি, কিন্তু তাহার কোনো কোনো কুফলও আবশ্যক। সংস্কৃত টোলে যে পণ্ডিত মহাশয় উচ্চতম শিক্ষা পাইয়াছেন এবং যে কৃষক হয়তো সম্পূর্ণ নিরক্ষর, ইহারা দুইজন ঠিক ভিন্ন ভিন্ন জগতের লোক এমন মনে হয় না। সকলেরই অধিকাংশ শিক্ষা প্রধানত দেশভাষায় হইলে দেশের ভিন্ন ভিন্ন শ্রেণীর মধ্যে ব্যবধানের অন্তত একটা

কারণ কিছু কমিবে মনে করি। সমুদায় বিষয়ে শিক্ষা মাতৃভাষা সাহায্যে দিয়া কেবল ইংরাজি ভাষা শিক্ষা ইংরাজি পুস্তক ও কথোপকথনের সাহায্যে দিলে ছাত্রছাত্রীরা ইংরাজি যথেষ্ট জ্ঞান লাভ করিতে পারিবে না, কেহ কেহ এইরূপ আশঙ্কা প্রকাশ করিয়াছেন। এখন ইংরাজি যেমন করিয়া শেখানো হয় তাহাতে এই আশঙ্কাকে সম্পূর্ণ অমূলক বলিতে পারি না, কিন্তু সুপ্রণালী অনুসারে ইংরেজি শিখাইলে আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ওই ভাষা এখনকার মতো কাজ চালাইবার মতো শিখিতে পারিবে মনে করি, হয়তো তার চেয়ে ভালো পারিবে। কারণ আমরা দেখিতে পাই ইংরেজ গভর্নমেন্ট ভারতবর্ষের শিক্ষা বিভাগে, প্রত্নতত্ত্ব বিভাগে এবং তদ্রূপ অন্য কোনো কাজের জন্য এবং কোনো বিশ্ববিদ্যালয়ে কিছু বক্তৃতা দিবার জন্য যেসব ফরাসি, জার্মানি, ডাচ, চেক, নরুজিয়ান প্রভৃতি পণ্ডিত আমদানি করেন, তাহারা নিজ নিজ দেশে উচ্চতম শিক্ষা নিজ নিজ মাতৃভাষাতেই লাভ করেন। ইংরাজিটা কেবল একটা ভাষা হিসাবে বিদ্যালয়ে সপ্তাহে কয়েক ঘণ্টা ধরিয়া শিক্ষা করেন, অথচ তাহারা এদেশে তাহাদের কাজ ইংরাজিতে করিয়া যান। তাহার কারণ তাহাদের দেশে ইংরাজি ও অন্যান্য ভাষা শিখাইবার প্রণালী ভালো। আমাদের দেশে ঐরূপ সুপ্রণালী অবলম্বিত হইলে আমাদের ছাত্রছাত্রীরাও অল্প সময় ইংরাজি শিখিতে, বলিতে এবং লিখিতে পারিবে। মাতৃভাষার সাহায্যে জ্ঞান যত সহজে ও অল্প সময় অর্জিত হয় এবং উহা মনের যেমন অস্থিমজ্জাগত হয়, বিদেশি ভাষার সাহায্যে তাহা হয় না। আমরা অনেকে বাল্যকালে 10-11 বৎসর বয়সে ছাত্রবৃত্তি পরীক্ষা দিবার জন্য বাংলা ভাষায় ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান প্রভৃতি যাহা শিখিয়াছিলাম, ইংরাজি স্কুলের ছেলেরা এন্ট্রান্স পরীক্ষা দিবার জন্য 15-16 বৎসর বয়সে ইংরাজি ভাষায় তাহা অপেক্ষা বেশি শিখিত না। এই প্রকার নানা যুক্তিমার্গ অবলম্বন করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইতে হয় যে মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন এবং শিক্ষাকার্যে উহার ব্যবহার স্বাভাবিকও বটে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আহির ললিত ও পরমেশ্বরী রাগে বাঁশি। পরিবেশন করবেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে আহির ললিত ও পরমেশ্বরীর আগে বাঁশি শুনলেন, পরিবেশন করলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অপমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনোনে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ।

0: काम पूर्ण हुआ है, काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिलकर के विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले।
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবী ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকার চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী দিনে এ ধরনের গাফিলতি রুখতে সংস্থার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে বলেছে সরকার। কোম্পানির প্রতিনিধিরা খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন বলে তিনি জানান। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যন্তরমন্তরসহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারও বেআইনি বলে গণ্য করা যায় না। যন্তরমন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্সের হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আইনি কোনো অভিযানের সময় জনতাকে ছত্রভঙ্গ করতে এ ধরনের ধাতব পেলেট গান ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে এই আবেদন দাখিল করা হয়। ওই গান ব্যবহারের ফলে আহতদের পর্যাপ্ত চিকিৎসা, দীর্ঘমেয়াদী শুশ্রূষা ও পুনর্বাসন সুনিশ্চিত করারও আর্জি জানানো হয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে গতকাল তিনি এই নির্দেশ দেন। শ্রী সোনোয়াল দেশের দীর্ঘমেয়াদী সামুদ্রিক লক্ষ্য অর্জনের জন্য মন্ত্রক, দেশের প্রধান বন্দরসমূহ এবং ভারতীয় জাতীয় জলপথ কর্তৃপক্ষ IWAI এর সমস্ত আধিকারিককে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে তিনি আরও বলেন, আন্তর্জাতিক স্তরের বিঘ্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে পরিকাঠামোগত স্থিতিশীলতা আরও মজবুত করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি উপদ্রুত অঞ্চলের সমস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুই মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এরাজ্যের পুলিশের যে সমস্ত কর্মী রয়েছেন তারা আরও ভালোভাবে কাজ করতে পারেন বলে শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক

0: গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ। এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে। দেশের সমস্ত ঘরোয়া এলপিজি গ্রাহককেই বাজার দরের চেয়ে কম নিয়ন্ত্রিত দামে এলপিজি রিফিল দেওয়া হচ্ছে। বর্তমানে 942 টাকার একটি এলপিজি সিলিন্ডারে 500 টাকারও বেশি পরোক্ষ সাবসিডি বা অর্থ সাহায্য দিচ্ছে সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল 3 বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানিয়েছেন। ওই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ করে ফিরে এসেছেন। নতুন দিল্লিতে তাদের সঙ্গে কথা বলে তিনি মহিলা আধিকারিক দলকে 25,500 নটিক্যাল মাইল সমুদ্র সফরের জন্য অভিনন্দন জানান। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করেছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAACর তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। ভারত ওই এলাকায় নির্বাচন করার কঠোর নিন্দা জানিয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন এবং ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাভেল এবং সেলভা প্রভু থিরুমারানও ফাইনালের যোগ্যতা অর্জন করেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 3টি সোনা 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের কুস্তিগির নিকিতা সেরাওয়াত রূপো জিতেছেন। 57 কেজি বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপেনাসা এলিসনের কাছে 0-6 ব্যবধানে পরাজিত হন। অন্যদিকে 49 কেজি বিভাগে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে কামনা বালাল রাশিয়ার ইরিনা সিদেভকে 3-2 ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী এই মহাজীবন আজ শুনবেন মুন্সী প্রেমচাঁদের জীবন কথা।
2: গোদান, নির্মলা, প্রতিজ্ঞা, কায়কল্প, রঙ্গভূমি, নামগুলো শুনলেই যার কথা মনে পড়ে, তার প্রকৃত নাম ধনপত। জন্ম 1880 খ্রিস্টাব্দের 31শে জুলাই। মা বাবা ডাকতেন তাকে নবাব বলে। বাবা ছিলেন ডাক বিভাগের একজন কর্মচারী। 8 বছর বয়সে ধনপতের মা মারা যান। বাবা আবার বিয়ে করেন। সৎমার সঙ্গে ধনপতের সম্পর্ক ভালো ছিল না। 7 বছর বয়সে ভর্তি হন গ্রামের পাঠশালায়। মৌলভীর কাছে শিখেছেন ফার্সি আর উর্দু। সংসারে তিনি ছিলেন একরকম নিঃসঙ্গ। 15 বছর বয়সে স্কুলে ভর্তি হন। 9ম শ্রেণীতে ওঠার আগেই বিয়ে, আর বিয়ের কিছুদিন পরেই বাবার চলে যাওয়া। সৎমা, 2টি সৎ ভাই ও স্ত্রীর দায়িত্ব এসে পড়ল ধনপতের ঘাড়ে। অভাব অনটনে সংসার তখন ধুঁকছে। 10ম শ্রেণী পাশ করে নিরুপায় ধনপত শহরে চলে এলেন। পড়াতে শুরু করলেন এক বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের। সৌভাগ্যবশত সেখানে আলাপ হয় এক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি তাঁর স্কুলে ধনপতকে নিয়োগ করেন শিক্ষক হিসাবে। পরবর্তীকালে তিনি চুনারের কুইন্স কলেজে শিক্ষকতার কাজ

0: গল্প সংকলন মজ ই ওতন। রচনাগুলির মধ্যে ছিল ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ছোট গল্পের এই সংকলনটি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি ইংরেজ সরকারের রোষ দৃষ্টিতে পড়লেন। বাজেয়াপ্ত হল মজ ই ওতন বা মাতৃভূমির ব্যথা। অদম্য সাহসী ও তেজি ধনপত নিজের নাম পরিবর্তন করে প্রেমচন্দ ছদ্মনামে লিখতে শুরু করলেন। দেশ বিদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলেন প্রেমচাঁদ। রুশ বিপ্লবের সংবাদ তার মনে গভীর রেখাপাত করেছিল। এই সময় তার চিন্তাভাবনাতেও যে পরিবর্তন সূচিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তার গোসা ই আফিয়াত উপন্যাসে। সমসাময়িক সময়ের সামাজিক রাজনৈতিক সংকট, আন্দোলন ও জনমতের বাস্তব চিত্র রূপায়িত হয়েছে তাঁর উপন্যাসে। দেশাত্মবোধক ছোট গল্প ছাড়া দুটি উপন্যাসও লিখেছিলেন প্রেমচাঁদ, জলওয়া ই ইশার এবং বাজার ই হুসেন। প্রথম উপন্যাসটি ছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অনুসরণে লেখা। 1921 খ্রিস্টাব্দ, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। জনজাগরণের উদ্দেশ্যে গান্ধীজি ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। এভাবেই তিনি এলেন গোরখপুরে। এখানেই গান্ধীজির বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হলেন প্রেমচাঁদ। তিনি সিদ্ধান্ত নিলেন সরকারের চাকরি আর করবেন না। স্কুলের চাকরি ছেড়ে কাজ নিলেন পত্রিকায়, কিন্তু সে চাকরিও বেশিদিন করতে পারলেন না। ছেড়ে দিয়ে নিজেই প্রকাশ করলেন হংস আর জাগরণ পত্রিকা। কিন্তু ব্যবসায়িক বুদ্ধির অভাব পত্রিকা সম্পাদনাতে বাদ সাধল, ফলে নানাভাবে খুঁজতে হতো আর্থিক সংকট মোকাবিলার উপায়। কিন্তু এসবের সঙ্গেই চলত তাঁর লেখনী। প্রকাশিত হল প্রতিজ্ঞা, নির্মলা, কায়কল্প, রঙ্গভূমি। 1931-32 সালে প্রকাশিত হল তাঁর অন্যতম উপন্যাস কর্মভূমি। প্রথম জীবনে উর্দুতে সাহিত্য রচনা করলেও পরবর্তীকালে হিন্দিতেই রচনা করেছেন। জীবনরসে সিক্ত তাঁর অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলি হল পিসনহারির কুয়া, শতরঞ্জ কি খিলাড়ি, কফন, সদগতি, নিমাকের দারোগা প্রভৃতি। সিনেমার চিত্রনাট্য লেখার কাজও করেছেন কিছুদিন। 1936 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর তিনি পাড়ি দেন অমৃতলোকে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মুন্সী প্রেমচন্দ্রর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে

0: অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উৎসব দাশ।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণে কৃষি বিষের প্রয়োগ। এ বিষয়ে বলছেন ডক্টর শুভ্রজ্যোতি রায়, যুগ্ম কৃষি অধিকর্তা, পি অ্যাডমিন, ইভ্যালুশন উইং।
2: সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণে কৃষি বিষের ভূমিকার বিষয়টা একটু জটিল। সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝতে গেলে একটু নিবিড়ভাবে নিজের জমিকে কৃষিশত্রুর বিষয়ে জানতে হবে ও কিছুটা পড়াশুনোও করার দরকার। কৃষি বিষ প্রয়োগের আগে ফসল অনুযায়ী নির্দিষ্ট কৃষিশত্রুর অর্থনৈতিক সহন ক্ষমতার মাত্রা, যেটাকে আমরা ইটিএল বলে থাকি, অর্থাৎ ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, সেটা জানার দরকার। সেই সময়ে প্রতিকার ব্যবস্থার জন্য কৃষি বিষ প্রয়োগ করলে তা লাভজনক হয়, অর্থাৎ বিভিন্ন ফসলে বিভিন্ন কীটশত্রুর জন্য আলাদা আলাদা অর্থনৈতিক সহন ক্ষমতার মাত্রা আছে। অর্থাৎ সেই মাত্রা অনুযায়ী যখনই দেখা যাবে যে জমিতে প্রতি গুচিতে ততগুলো পোকা বা প্রত্যেক পাতায় ততগুলো পোকার ডিম পাওয়া যাচ্ছে বা ততগুলো পোকার লার্ভা পাওয়া যাচ্ছে, তখনই কিন্তু কৃষি বিষটা দিতে হবে। তার আগে দিয়ে দেওয়া হয় তাহলে কৃষি বিষ নষ্ট হবে, তার পরে দিয়ে দিলে হয়তো ফসলের ক্ষতিটা একটু বেশি হবে। যদিও সকল ফসলের কিন্তু ইটিএল লেভেলটা এখনও মাপা হয়নি, তবে বেশিরভাগ ফসলই মাপা হয়েছে, সেটাকে একটু আমাদের নজরে রাখতে হবে। কৃষি বিষ প্রয়োগের আগে কৃষি বিষ বাছাইয়ের সময় যেসব দিকে নজর দিতে হবে সেগুলো হলো নির্দিষ্ট কৃষিশত্রুর জন্য সঠিক কৃষি বিষ বাছাই করা। তবে প্রথমেই বুঝতে হবে সমস্যাটি রোগের, পোকার না মাকড়ের নাকি অন্য কিছুর। পোকা হলে খাবার ধরন বা ক্ষতির লক্ষণ, যেমন চুষে চিবিয়ে বা কুড়ে কুড়ে খাচ্ছে বা ডাটার ভেতরে ঢুকছে, বা তার আক্রমণের জায়গা, যেমন গাছের কোন অংশে সেটা আক্রমণ করছে, সেগুলো লক্ষ্য করতে হবে। এই অনুযায়ী কিন্তু আমাকে কৃষিবিষ নির্বাচন করতে হবে। রোগ হলে রোগটির জন্য কোন কৃষিশত্রু দায়ী, যেমন ছত্রাক, ভাইরাস বা জীবাণু বা কৃমি বা নিমাটোড, অন্যান্য কারণ হচ্ছে কি না সেটাও আমাদের আগে নির্ধারণ করতে হবে। না হলে যদি দেখা যায় যে ছত্রাকের আক্রমণ ঘটেছে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক দিলাম, বা ভাইরাস হয়েছে সেখানে আমি ছত্রাকনাশক দিলাম, তাহলে কিন্তু আমার রোগটা নিয়ন্ত্রণ হবে না এবং আমাদের সেই স্প্রের খরচাটাও কিন্তু আমাদের বেশি হয়ে যাবে আর কি। ছত্রাকের আক্রমণের জায়গা, গাছের কোন অংশে এটা আক্রমণ হচ্ছে, তার ধরন, যেমন পাতার দাগ, পচা, ধসা, ঝলসা, ঢলে পড়া রোগ ইত্যাদি, এটা কিন্তু নির্ণয় করে সেটা আমাদের সেই অনুযায়ী দিতে হবে। ভাইরাস ঘটিত হলে সেটা বীজবাহিত না পোকামাকড় বাহিত, অর্থাৎ ভেক্টর বাহিত বা বাহক পোকা বাহিত, সেটা আমাদের জানতে হবে। মাটির কৃমির জন্য অনেক রকম রোগের সৃষ্টি হয়, অনুখাদ্য

0: খাদ্যের অভাবজনিত লক্ষণকেও রোগ বলা হয়। কাজেই অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ জন্য আমাদের অনুখাদ্যটা দিতে হবে, আর কৃমির জন্য কৃমিনাশক দিতে হবে, বা জমিতে আমাদের ফাত ফসল বা অন্যান্য সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে অ্যাপ্লাই করতে হবে। রোগ পোকা মাকড় আগাছা জীবাণু কৃমি ইঁদুর অন্যান্য কৃষিশত্রুর আক্রমণের লক্ষণ ও সময় অনুযায়ী আলাদা আলাদা কৃষিবিষ বাছাই করার দরকার আছে। কৃষিবিষের কার্যকারিতা যেমন স্পর্শজনিত, উদরজনিত, পাকস্থলীজনিত, অন্তর্বাহী বা সর্বাঙ্গবাহী এবং বিভিন্ন ফর্মুলেশনের ধরন যেমন ছেটানোর পাউডার, দানাদার, জলে গোলা পাউডার, ট্যাবলেট, তরলের মধ্যে ঘনীভূত তরল, দ্রবণীয় তরল, সাসপেনশন, এগুলো বিচার করে কিন্তু কৃষিবিষ বাছাই করতে হবে। কাজটা কিন্তু সহজ নয়। কৃষিবিষ বাছাইয়ের বা প্রয়োগের সময় কম বিষাক্ত কৃষিবিষ প্রয়োগ করাটাই ভালো। প্রথমেই ভয়ঙ্কর বিষাক্ত বা খুব বিষাক্ত কৃষিবিষ ব্যবহার করলে, অর্থাৎ লাল বরফি যদি থাকে অথবা হলুদ বরফি যদি থাকে, সেগুলোর ব্যবহার প্রথমে না করাই ভালো। যদি দেখা যায় যে ওগুলো আমি ব্যবহার করে ফেললাম কিন্তু কৃষিশত্রুর বিনাশটা হলো না, তখন কিন্তু পরবর্তীকালে আর কড়া, ওর থেকে কড়া কোনো কৃষিবিষ আমি আর পাবো না। সেই জন্য প্রথমে অল্প বিষাক্ত কৃষিবিষ, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমাকে প্রয়োজন মতো করে এগোতে হবে। তাই কৃষিবিষ বাঁচার ক্ষেত্রে সাংঘাতিক নজর দেওয়ার দরকার। এই ব্যাপারগুলো যিনি যত বেশি নলেজ রাখবেন, যত বেশি তথ্য রাখবেন, তত কিন্তু উনি তাড়াতাড়িভাবে ফসল বন্ধু হিসেবে কাজ করতে পারবেন। ফসলের ভালো রেখে, ফসলটাকে সঠিকভাবে বুঝে তার ওষুধটাকে তিনি দিতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণে কৃষিবিষের প্রয়োগ। এ বিষয়ে বললেন ডক্টর শুভ্রজ্যোতি রায়, যুগ্ম কৃষি অধিকর্তা পি, অ্যাডমিন ইভলিউশন উইং।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন মান্ডু মধ্যপ্রদেশের কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন কলকাতার ডায়েরি। এই অনুষ্ঠানে আজ শুনবেন সুজন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়।

ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতির শিল্পী বিদিশা দাস, আর তারপরেই শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি। বেলা 11:00 শুনবেন বিকাশ পথ, 11:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব চন্দ্র, 11:30 শুনবেন রম্যগীতি, বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় অস্মিতা রায়, 12:30 শুনবেন সাঁওতালি গান, দুপুর 1:00 শুনবেন নাটক পুত্রবতী বিধবা রচনা মুন্সী প্রেমচাঁদ, বাংলা রূপান্তর শামস উন্নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার, 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 2:30 শুনবেন অনুরোধের আসর,

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়াধর। সন্ধে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়। দাঁত তোলার পর বলবেন ডক্টর রাজু বিশ্বাস। ভারতীয় সময় সন্ধে 7:00 শুনবেন নাটক পুত্রবতী বিধবা। ভারতীয় সময় 7:45 শুনবেন হাউসফুল। সিনেমা পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়। প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন মহিলাদের আসর সৃষ্টি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌমিলি রায়। উপস্থাপনায় অঙ্কিতা পাল। ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে। উপস্থাপনায় স্বর্ণা ভোরায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন সঙ্গীত শিক্ষার আসর রাগ ইমন। পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় স্বর্ণাভ রায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদের নিয়ে যাব মান্ডু, মধ্যপ্রদেশে। আচ্ছা, আপনি কি ইতিহাস ভালোবাসেন? কোথাও ঘুরতে যাওয়ার বললে কোনো ঐতিহাসিক স্থানের কথা আপনার মনে ভেসে ওঠে? ইচ্ছে করে ইতিহাস ছুঁয়ে দেখতে, ইতিহাসকে স্পর্শ করতে? যদি তাই হয়, তাহলে আজ আপনাকে আমি যে জায়গার কথা বলবো, যে জায়গার গল্প বলবো, সেখানে ইতিহাস যেমন আছে, তেমন আপনি পেয়ে যাবেন নিসর্গ প্রকৃতিকেও। নিসর্গ প্রকৃতির মাঝে এখনো নিজেকে জানান দিচ্ছে এক টুকরো ইতিহাস। প্রকৃতিও যদি আপনাকে মুগ্ধ করে, তাহলে তো আর কথাই নেই, একেবারে যাকে বলে সোনায় সোহাগা। ইতিহাস, প্রকৃতি আর রোম্যান্সের অনুভূতি একসঙ্গে যদি পেতে চান, তাহলে আপনি চটপট প্ল্যান করে ফেলুন মধ্যপ্রদেশের মালওয়া এলাকার মান্ডু শহরে যাওয়ার। আজকের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, চলুন আপনাদের সকলকে আমি নিয়ে যাই মধ্যপ্রদেশের সেই মান্ডু জেলায়। অনবদ্য এক স্থান এই মান্ডু। আজও এই শহরে যখন আপনি প্রথমে আসবেন, আজও এই শহরের নানান জায়গায়, শহরের আনাচে কানাচে উড়ে বেড়ায় মুঘল শাসক ও এক রাখাল বালিকার প্রেমের গল্প।

পান্ডু ঘোরার জন্য সবচেয়ে আদর্শ সময় কিন্তু এখন, মানে বর্ষাকাল। বৃষ্টিতে ভিজে ইতিহাসের অলিগলিতে হাঁটতে অপূর্ব লাগে, অসাধারণ লাগে। মনে হয় যেন সেই সময়টাতেই ফিরে গেছি আমরা। মনে হয় সেই সময়টাকে খানিক বেশি স্পর্শ করতে পারি এই সময়টায়। মণ্ডপ শব্দের প্রাকৃত রূপ হল মান্ডু, ক্রমে এই নামেই পরিচিত হয় মধ্যপ্রদেশের মালওয়া প্রদেশের ধার জেলার ঐতিহাসিক শহর। ইন্দোর থেকে 100 কিলোমিটার দূরে বিন্ধ্য পর্বতের খাড়াই ঢাল বেয়ে বিস্তৃত এই নগরের স্থাপত্য আপনাকে বিস্মিত করবে প্রতি মুহূর্তে। শোনা যায় 11শ শতকে মান্ডু ছিল তরঙ্গগড় বা তরঙ্গ রাজ্যের অন্তর্গত। অবশ্য তারও আগে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে মান্ডু ছিল নাকি এক সমৃদ্ধ জনপদ। সেই সময় দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে, আর ঠিক সেই সময়কার একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে মান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তালনপুর থেকে। আর সেই শিলালিপিতে বলা হয়েছে মণ্ডপ বা মান্ডুর এক দুর্গে পরেশনাথের মূর্তি স্থাপন করেছিলেন চন্দ্রসিংহ নামে জনৈক এক বণিক। এই মান্ডু থেকেই এই নগরীর নামকরণ হয়। 1305 খ্রিস্টাব্দে এই নগরী জয় করেন দিল্লির তৎকালীন সুলতান আলাউদ্দিন খিলজি। তবে এই সমস্ত কিছু ছাড়িয়ে মান্ডু বেশি পরিচিত মুঘল শাসক বাজ বাহাদুর এবং রানী রূপমতির প্রেম কাহিনীর জন্য। রাখাল বালিকা রূপমতির গান শুনে নাকি তাঁর প্রেমে পড়ে যান মান্ডুর শেষ সুলতান বাজ বাহাদুর। আর বাজ বাহাদুর নাকি যুদ্ধবিগ্রহের থেকে বেশি মগ্ন ছিলেন রানী রূপমতিকে নিয়ে। কথিত আছে একবার শিকারে গিয়ে এক পশুপালক তরুণীর গান শুনে মুগ্ধ হলেন সম্রাট বাজ বাহাদুর, এবং তিনি সেই তরুণীকে বিয়ে করতে চাইলেন। কিন্তু সেই তরুণী শর্ত দিলেন যে তিনি বিয়ে করতে পারেন, কিন্তু তাকে যদি নর্মদার জলে প্রতিদিন পূজো করতে দেওয়া হয়। এ কথা শুনে বাজবাহাদুর কিন্তু রাজি হলেন। বাজবাহাদুর রানী রূপমতির জন্য একটি খাল কেটে আনলেন, আর সেই খালের মাধ্যমে মান্ডুর রেওয়া কুণ্ডে এনেছিলেন নর্মদা নদীর জল। অন্যদিকে রানী রূপমতিও ছিলেন একজন কবি। ইতিহাসের পাতায় অবশ্যই প্রেম কাহিনীর মর্মান্তিক পরিণতি হয়েছিল। মুঘল বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছিলেন বাজ বাহাদুর, আর তারপর বিষপান করে আত্মঘাতী হন রানী রূপমতি। এই ঘটনা এই কারণে বললাম, এই ঘটনাগুলো আপনি ওখানে গেলেই জানতে পারবেন, আর জানার পর যখন আপনি সেই প্রতিটা কক্ষ, সেই দালান, সেই উঠোন, সেই কুণ্ডের সামনে আসবেন, অদ্ভুত লাগবে আপনার, শিহরিত হতে হয় প্রতি মুহূর্তে। আজও মান্ডুতে দাঁড়িয়ে আছে বাজবাহাদুর এবং রানী রূপমতির প্রাসাদ, তাদের করুণ জীবনের সাক্ষ্য হয়ে। লোককথায় চারণ গানে এই কাহিনী কিন্তু বারবার ঘুরে ফিরে আসে গোটা মান্ডু জুড়ে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রায় 99 কিলোমিটার দূরে অবস্থিত মান্ডু শহরকে ঘিরে রেখেছে সবুজ ঘন গাছপালা। পর্যটকদের সুবিধার জন্য মান্ডুর দর্শনীয় স্থানকে তিন ভাগে ভাগ করা যায়, রেয়াকুণ্ড গ্রুপ, রয়্যাল এনক্লেভ গ্রুপ এবং সেন্ট্রাল গ্রুপ। প্রথম গ্রুপের মধ্যে রেয়াকুণ্ড, বাজবাহাদুর মহল এবং রূপমতি মহল। এই রেয়াকুণ্ডেই রূপমতির জন্য নর্মদার জল এনে দিয়েছিলেন বাজবাহাদুর। বাজবাহাদুর মহল রাজপুত ও মোঘল শৈলীর মিলিত সংস্করণে তৈরি। পথে পড়বে আকবরের হিন্দু রাজপুত রানীদের জন্য তৈরি নীলকণ্ঠ প্রাসাদ। স্থানটি কিন্তু বেশ রহস্যময়। এরপরেই চলে যান সোজা সেন্ট্রালে। সেন্ট্রাল গ্রুপের মধ্যে প্রথমেই চোখ পড়বে দামাস্কাসের বিখ্যাত মসজিদের আদলে তৈরি জামা মসজিদ।
তারপরেই

নি দেখতে পাবেন আশরাফি মহল, হোসেন শাহের সমাধি, মান্নুর নজর কেড়ে নেওয়া স্থাপত্যের অন্যতম হোসেন শাহের শাহঘরের সমাধি, 1406 থেকে 1435 খ্রিস্টাব্দ অবধি। মাত্র 29 বছর জীবিত ছিলেন মান্নুর এই আফগান শাসক। বলা হয় সাদা মার্বেল পাথরে তৈরি তাঁর সমাধি স্থানের অনুসরণেই নাকি পরবর্তীকালে নির্মিত হয়েছিল আগ্রার তাজমহল। এরপরেই চলে আসুন রয়্যাল এনক্লাভ গ্রুপের দর্শনীয় জায়গাগুলির অন্যতম 112 মিটার লম্বা জাহাজমহল দেখতে। দুটি কৃত্রিম জলাশয় দিয়ে ঘেরা জাহাজমহল বানিয়েছিলেন গিয়াসউদ্দিন খিলজি। ইন্দোলা মহলকে দূর থেকে দেখলে মনে হয় যেন ঝুলে আছে, এবং দূর থেকে দেখে মনে হয় কোনো জাহাজ যেন অপেক্ষা করে রয়েছে, একটু পরেই বোধ হয় নদীর ঘাট ছেড়ে সে চলে যাবে। আচ্ছা, সবই তো দেখবেন, ইতিহাস, প্রেম, রোম্যান্স আর প্রকৃতির এই মিশেল তো আপনি দেখতে পাবেন, কিন্তু যাবেন কিভাবে? ঐতিহাসিক শহর মান্ডু পৌঁছনোর সবচেয়ে সহজ এবং প্রধান মাধ্যম হল ট্রেন। ট্রেনে আপনাকে যেতে হবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। মান্নুর নিজস্ব কোনো বিমানবন্দর বা রেল স্টেশন নেই, তাই আপনাকে প্রথমে ইন্দোরে পৌঁছতে হবে এবং সেখান থেকে সড়ক পথে মান্নু যেতে হবে। ভারতের প্রায় সমস্ত প্রধান শহরের সাথে ইন্দোর ট্রেনের মাধ্যমে যুক্ত। এছাড়া 130 কিলোমিটার দূরে রয়েছে রতলাম রেল স্টেশন, সেখানেও অনেক এক্সপ্রেস ট্রেন থামে। তবে মনে রাখবেন, একদিনে কিন্তু মান্ডু ঘোরা যাবে না, তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে চলে আসুন মান্ডু ঘুরে দেখতে, ইতিহাসকে স্পর্শ করতে, সেই প্রেম কাহিনী ছুঁয়ে দেখতে। এখানে থাকার জন্য পেয়ে যাবেন একাধিক হোটেল ও রিসোর্ট, তাহলে দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন মান্ডুর উদ্দেশ্যে। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু। বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 3টি সোনাসহ 17টি পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনো নে কঠোর প্রাবধানো ওয়ালে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া হ্যায়। কাম আগে ভি চলতা রহেগা। হাম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নাহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হাম সব মিল করকে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
2: প্রাইম মিনিস্টার মোদিজি লস্ট নো টাইম টু ডিক্লেয়ার।

0: that nobody will be allowed to jeopardize the future of our children. And hence, this legislation, which seeks to make amendments in 2024 Act in order to make it more stringent, more deterrent, is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
1: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
2: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
1: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণমনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁসিচ্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে, ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং এর 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13ই মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে।

0: আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালিস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15ই মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলার সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপে এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি স্পন্দন দাস।

সুপ্রভাত। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আজ আমি স্পন্দন, স্পন্দন দাস। অসাধারণ একটি সুন্দর দিয়ে আজকের সকাল, সুন্দর গান দিয়ে আজকের সকালের আড্ডা শুরু করলাম। কিশোর কুমারের কণ্ঠে শুনলেন গানটি, নাই নাই ভয়, হবে হবে জয়। সত্যি জয় করা সম্ভব, জয় হতে পারে যদি ভয় না থাকে। তার মানে কি আপনাকে অসীম সাহসী হতে হবে? না, শুধু যে অসীম সাহসী হতে হবে জয় করার জন্য তা কিন্তু একেবারেই নয়। আপনি যদি জেদি হন আপনার লক্ষ্য পূরণের জন্য, আপনার যদি প্রবল ইচ্ছে শক্তি থাকে, অর্থাৎ জেদ আর ইচ্ছে শক্তি যদি আপনার থাকে, আপনি যদি ভয় ডরহীন হন, তাহলে পৃথিবীর সমস্ত প্রতিকূলতা, সমস্ত বাধাই আপনার কাছে তুচ্ছ হতে পারে, অসাধ্য সাধন করতে পারেন আপনি। না, কথাগুলো শুধুমাত্র বলার জন্য নয়, বলার জন্য বলা একেবারেই তা নয়। মানুষের ইচ্ছে শক্তি, মানুষের জেদ আর সাহস মানুষকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারে। আজ তেমনই একটি গল্প দিয়ে শুরু করব সকালের আড্ডা, মন ভালো করা গল্প দিয়ে। শোনাব হার না মানার গল্প। খুব সামান্য, নিতান্ত দরিদ্র পরিবারের একটি ছেলে, নাম সুরজ। সামান্য একজন রঙের মিস্ত্রি হিসেবে তার দিন কাটত, কিন্তু ছেলেটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। এদিকে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। বাড়ির মা বাবা বোন সকলেই কাজ করে মাঠে, দিনমজুরের কাজ। ছেলেটিও তাই পরীক্ষা দেওয়ার পর রঙের মিস্ত্রি হিসেবে কাজ শুরু করে, পরিবারকে সাপোর্ট করার জন্য, পরিবারের পাশে থাকার জন্য। রঙের তুলি হাতে তুলে নিয়েছিল রঙের ডাব্বা। সারাদিন নানান বাড়ির দেওয়াল রং করত সে। আর তারপর রঙের কাজ শেষ করে সন্ধেবেলা বাড়িতে ফিরে এসে একটি ছোট্ট আলো জেলে ডাক্তার হওয়ার জন্য অবিরত লড়াই করতে কলম হাতে তুলে নিত। রাজস্থানের বুন্দি জেলার কপ্রেইন শহরের বাসিন্দা সুরজ সাইনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন, স্বপ্ন দেখতে হলে আগে সংসারের পাশে থেকে অভাব অনটনের সাথে লড়াই করতে হবে, আর সেই অভাব অনটনকে সঙ্গে নিয়েই আমাকে স্বপ্ন দেখতে হবে। আর তাই সে পড়াশুনোর পাশাপাশি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে রঙের কাজ করতেন। দিনের পর দিন হাতে রঙের ব্রাশ, আর রাত জেগে বই খাতা। এই ছিল তাঁর প্রাত্যহিক জীবন। সংসারের অবস্থা এতটাই কঠিন ছিল যে তাঁর মা ঘিসি বাই মাঠে দিনমজুরের কাজ করতেন। আর্থিক অনটনের কারণে ছোট বোন গরিমাকেও অষ্টম শ্রেণীর পর পড়াশুনো ছেড়ে দিতে হয়েছিল। পরিবারের স্বপ্ন যেন ধীরে ধীরে থেমে যাচ্ছিল। কিন্তু সুরজ নামেই সে সুরজ, সে যে হাল ছাড়ার পাত্র নয়। রাত দিন খেটে অক্লান্ত পরিশ্রম করে নিট ইউজি 2026-এর পরীক্ষায় তিনি অর্জন করেছেন 583 নম্বর, 99.16% নম্বর পেয়েছেন তিনি। অল ইন্ডিয়া র্যাঙ্কে 16,569 নম্বরে রয়েছেন। আর তাই সরকারি মেডিকেল কলেজে ভর্তির পথ অনেকটাই প্রশস্ত হয়ে গিয়েছে সুরজের। সুরজের কথায় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল যখন আমার ছোট বোন গরিমাকে অষ্টম শ্রেণীর পর পড়াশোনা ছাড়তে হয়েছিল। এখন আমি চাই ও আবার স্কুলে ভর্তি হোক আর নিজের স্বপ্ন পূরণ করুক, বলছেন সুরজ। আজ সুরজের কাছে ডাক্তার হওয়াই একমাত্র লক্ষ্য নয়, তিনি চান মায়ের এতদিনের কষ্টের মূল্য দিতে, বোনকে আবার নতুন করে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে। আর এই কথা প্রমাণ করতে যে অভাব বা অনটন কখনো স্বপ্ন দেখার বা স্বপ্নকে সার্থক করার পথে অন্তরায় হতে পারে না,

যদি আপনার ইচ্ছে শক্তি আর দৃঢ়তা থাকে, আপনি যদি সাহসী হন, যদি হার না মানার মনোভাব থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না।

বলেছিলাম না লড়াইয়ের কথা, লড়াই, যে লড়াই আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়, আমাদেরকে বাঁচতে শেখায়, ভয় না পাওয়ার গল্প শুনিয়েছিলাম, শোনালাম সুরজের গল্প। এখন আমি যার কথা বলবো তার লড়াইও ছিল একেবারেই অন্যরকম। এমন একজন যাকে সকলে একটা সময় তুচ্ছ তাচ্ছিল্য করত, আর সেই তিনি আজকের দিনে জন্মেছিলেন। অদেখাকে দেখার অনন্য সুযোগ করে দেয় কল্পনা শক্তি। কল্পনা শক্তির দ্বারাই আমরা অদেখাকে দেখার চেষ্টা করি এবং এই কল্পনা শক্তির জোরেই কত শত নতুন নতুন আবিষ্কার হয় এই জগতে, উদ্ভাবন হয় নানান নতুন ধারণার। আর ঠিক সেভাবেই সৃষ্টি হয়েছিল হ্যারি পটারের। হ্যারি পটার হচ্ছে মানুষের সেই অদেখা ভুবনের কল্পনা শক্তি যা শেষ পর্যন্ত বিজয়ী হয়। হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিং এই বিশ্বের লেখক লেখিকাদের মধ্যে সর্বপ্রথম বিলিয়নিয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। আজকের দিনেই জন্ম জে.কে. রাউলিংয়ের, এবং যিনি জীবনযুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন, শুধু জয়ী নয় সফল হয়েছেন। এই হ্যারি পটারের গল্পই তাঁকে বিশ্বজোড়া খ্যাতি ও সাফল্য এনে দেয়। তবে রাতারাতি এই সাফল্য বা সফলতা কিন্তু আসেনি তার। সাফল্যের সিঁড়িতে পা রাখার আগে বেশ কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে জে.কে. রাউলিংকে। আমরা জানি আমাদের এই সমাজে একা মেয়ের লড়াই করা বেশ কঠিন, আর সেই কঠিন লড়াই তিনি জয় করেছেন। ব্রিটেনের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জে.কে. রাউলিংয়ের। 1965 সালের 31 জুলাই ইংল্যান্ডের ব্রিস্টলের কাছে ইয়েটে জন্মগ্রহণ করেন জে.কে. রাউলিং। বাবার বদলির চাকরির কারণে শৈশব কৈশোরে তেমন কোনো বন্ধু ছিল না তার। প্রতি বছর নতুন নতুন জায়গা, বন্ধুত্ব গড়ে ওঠার আগেই শেষ। মা মারা যাওয়ার কিছুদিন পরেই পড়াশোনা শেষ করে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করতে জে.কে. রাউলিং 1990 সালে পর্তুগালে পাড়ি জমান, আর সেখানেই তার সঙ্গে পরিচয় হয় পর্তুগিজ এক সাংবাদিক জর্জ আনেরসের সঙ্গে। 1992 সালের 16ই অক্টোবর তাঁদের বিয়ে হয়। 1993 সালের 27 জুলাই সেই দম্পতির বাড়িতে আসে এক ফুটফুটে মেয়ে জেসিকা। কিন্তু এর পরেই জে.কে. রাউলিংয়ের জীবনে নেমে আসে অদ্ভুত এক আঁধার। স্বামীর সঙ্গে প্রতিনিয়ত সাংসারিক ঝামেলা লেগেই থাকত, এমনকি শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছিলেন জে.কে. রাউলিং। আর সবশেষে 1993 সালের 17ই নভেম্বর জে.কে. রাউলিংকে নিজের বাড়ি থেকে বের করে দেন জর্জ আর্নেস্ট। 1995 সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপরেই লড়াইটা শুরু করেন তিনি একা মেয়েকে কোলে নিয়ে। বিবাহবিচ্ছেদের পর মেয়ে জেসিকাকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবার্গে ফিরে আসেন নিজের ছোট বোন দাইয়ের সঙ্গে থাকতে। এখানে এসে বেশ অর্থাভাবে পড়লেন জে.কে. রাউলিং। মেয়েকে নিয়ে অনাহারে দিন কাটতে থাকল তার। জীবনধারণের জন্য সামান্য অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন জে.কে. রাউলিং, প্রতি মুহূর্তেই নানান প্রলোভন। আর তখনই তিনি অর্থ উপার্জনের জন্য বই লিখতে শুরু করলেন, যে স্বপ্ন তিনি 6 বছর বয়সে দেখেছিলেন। একদিন বাসে যেতে যেতে হঠাৎ তার মাথায় একটি প্লট আসে এবং একটি নামও মাথায় আসে, আর সেই নাম হল হ্যারি, হ্যারি পটার। জে.কে. রাউলিং লেখালেখি শুরু করলেন হ্যারি পটার সিরিজের বই দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, রাউলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের প্রথম বইটি প্রকাশ করতে কিছুতেই রাজি হলেন না প্রকাশকগণ। বই তো তিনি লিখলেন, ভাবলেন অর্থ উপার্জন করার এই একটি মাত্র রাস্তা তাঁর সামনে।

কাজ রয়েছে, আর সেটি হল লিখে ফেলা। সারাদিন মাথায় নানান কল্পকাহিনী ঘুরঘুর করত, আর তাই দিয়ে লিখে ফেললেন, সৃষ্টি করলেন হ্যারি পটারকে। কিন্তু দুঃখের বিষয়, কোনো প্রকাশকই সেই বই প্রকাশ করতে রাজি হন না। প্রায় ১২টি প্রকাশনা সংস্থা তাকে ফিরিয়ে দিয়েছিলেন হ্যারি পটার বইটি প্রকাশ করবেন না বলে। কিন্তু এখানেই একটি টুইস্ট রয়েছে, ত্রয়োদশতম প্রকাশক সংস্থা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল, আর সেই প্রকাশনা সংস্থার নাম ব্লুমসবেরি। রাউলিংয়ের লেখা বইটি প্রকাশ করতে রাজি হয়ে গেলেন তাঁরা, আর তারপর বাকিটা ইতিহাস। বেস্ট সেলার, পরপর টানা কয়েক বছর বেস্ট সেলার হয়ে রইলেন জেকে রাউলিং এবং হ্যারি পটার। সারা পৃথিবীর আনাচে কানাচে একেবারেই গণ্ডগ্রামেও পৌঁছে গেলেন হ্যারি পটার। আর লেখক লেখিকাদের মধ্যে জেকে রাউলিংই সর্বপ্রথম বিলিয়নিয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করে ফেললেন। ওই যে বললাম, ইচ্ছে শক্তি আর জেদ, এই ইচ্ছে শক্তি আর জেদ আপনাকে আপনার নির্দিষ্ট অভীষ্ট পূরণের লক্ষ্যে নিয়ে যায়, প্রতি মুহূর্তে নিয়ে যাবে। তাই হাল ছেড়ো না বন্ধু।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, ভাল ছিল না।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে

0: অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণে শুনবেন যাত্রা ও বেতার শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের কথা। সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী মৈত্রী সংবাদের সংগ্রহালয় থেকে গৃহীত হয়েছে।

কিষাণ দাশগুপ্ত ছিলেন ইউএনআইএর রিপোর্টার, ওনার একটা যাত্রা দল ছিল নাট্য ভারতী বলে। আমার দেখা হয় দেশ পত্রিকার অফিসেতে, আমার সাথে আলাপ হল নাট্য ভারতী দলের মালিক। তা কিষাণরা আমাকে বললেন, আমি যেতাম যে আপনাদের মতো একটু শিক্ষিত সঙ্গীতের মানুষকে খুঁজে যারা যাত্রায় আসুক, যাত্রায় তো সব পুরনো দিনে এখনো পড়ে আছে আগড়ে, তো এখন যদি নতুনত্ব কিছু না আসে আর কবে আসবে, তা আসুন না আপনি যাত্রা করতে। আমি তখন রেডিও গান করছি, আমার রেকর্ড বেরিয়েছি কয়েকটা, তো যাত্রা সম্বন্ধে কমক কোন ধারণা ছিল না। সুতরাং আমি সেইভাবে খুব যে আগ্রহ প্রকাশ করিনি। যাত্রা তো প্রায় 200 পালা হবে, তা আমার বিখ্যাত পালাগুলোর নাম একটু যদি বলি, লীলাভাসন কৃষ্ণকে নিয়ে, ভাস্কর পণ্ডিত, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষকে নিয়ে রণাঙ্গনে নেতাজি, তারপরে 8 ঘন্টার লড়াই, রক্তাক্ত তেলেঙ্গানা, স্টালিন, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেতে ডক্টর নরমান বেথুনকে নিয়ে শত্রু রক্ত যুদ্ধ, এই ধরনের তার জীবনীমূলক রাজা রামমোহন, ঐতিহাসিক কিছু নাটক আছে, নটি বিনোদিনী, অনেকে গিয়েছেন, জগৎ কুমার গিয়েছেন, গুরুদাস ধারা গিয়েছেন, ক্ষিতিশ রায় গিয়েছে, ভক্ত মল্লিক গিয়েছে। আগে যাত্রায় যেটা হতো, যাত্রায় তো মাইক আগে ছিল না, আর আগে কি হতো, প্রচন্ড চেঁচিয়ে গান করা হতো। দেখুন, চেঁচিয়ে গান করলে যেটা হয় সেটা হচ্ছে যে গানের চেঁচিয়ে কথা বললেও যেটা প্রথম মানুষ হারায় সেটা হচ্ছে তার মিষ্টতা বা মেলোডি। তা চেঁচিয়ে গান করলে জোরে গান হয় কিন্তু মেলোডিয়াস হয় না। আমি প্রথমে চেষ্টাই করেছি যে তো মাইক এসে গেছে অত চেঁচিয়ে গান করার দরকার নেই, গানটাকে একটু নাবিয়ে গান করো।

তাহলে দেখবেন গানটা ভালো হবে। আর তারপরে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো, আগে তো একটা কনসার্ট বাজত, যে কনসার্টটা জোরে বাজলে আস্তে গান রাত্রিবেলায় জানতে পারত যে যাত্রা আরম্ভ হবে। তো সেই কনসার্টেতে ক্লারিনেট, অ্যালথর্ন, কর্নেট এই জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজত, যেগুলোর সাথে মেলোডির সম্পর্ক খুব কম। আমি যখন এলাম যাত্রায় কাজ করতে, তো আমার মনে হলো যে মেলোডি আনতে গেলে কিভাবে করা যায়, হারমোনিয়ার সঙ্গে বাঁশি এবং বেহালা এ দুটো, আর ক্ল্যারিনেটকে আমি বললাম ওরা চড়াই বাজাত, ওটা বললাম তোমরা একটা মিডল অক্টেভে বাজাও, তাহলে মেলোডি পাবে, মেলোডি পেতে হবে কি মিষ্টি লাগবে। তারপরেতে এই নাট্য ভারতীতেই আমি জাজ সেট এবং গিটার আনি, এটা প্রয়োজন হয়ে পড়েছিল। আগে যাত্রাতে সাধারণত পালাকাররা গান লিখতেন, আর যাত্রা গান মোটামুটি খুব বড় হতো না। আমি চেষ্টা করেছি পালাকারদের গান রেখেও বা কবি দিকে দিয়ে গান লেখানো, যেমন কবি মুগুল গোস্বামী, তারপরে সুনীল বরণ, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক মুন্দোপাধ্যায়, সমীর দেব, এরা সব গান লিখেছেন। আমার যাত্রাতে সুর করা হলো, সেই গান আমি কিন্তু রেডিওতে গিয়ে দিতাম, তাতে আমার সুবিধা তো আমার সুর, যাত্রারও গান আমি আবার রেডিওতে গাইছি। পরবর্তীকালে এরকম যাত্রার অনেক গান আছে যা হয়তো আশা ভোঁসলে গিয়েছেন, সেটা পুলক দেবী বলে একটা যাত্রা পালা ছিল, তাতে একটা গান আমি করেছিলাম, এটা সুনীল বরণ লিখেছিলেন, আমার আধারে তুমি আলোর আলো, এটা পুলক দেবীতে যিনি অভিনয় করেছিলেন সঞ্চয়িতা, সেভাবে গাইতে পারছিল না, পরে আমি গানটাকে বললাম যে তোমার গাইতে হবে না, গানটা রেখে দাও। এই গানটাকে পরে আমি চারটে লাইন বাড়িয়ে এটা একটা ছবিতে আশা ভোঁসলেকে দিয়ে গান গাইয়েছিলাম, আরতি মুখার্জিকে দিয়ে গান গাওয়ানো হয়েছে, কিন্তু অরিজিনাল গানটা ছিল যাত্রার। যেমন ধরুন একটা গান ছিল একানই কমরেড একানই, এই গানটা শত্রুরক্ত যুদ্ধের গান ছিল, আমাদের হাতে আছে রাইফেল, নোয়াবো না মাথা মোরা কখনোই। এই গানটা এই সুরটা নিয়ে আমি করলামটা কি গৌরীদা লিখলেন, গৌরীপ্রসন্ন মজুমদার, এবং এটা আরতি মুখার্জি গিয়েছিলেন, তুমি আমারই আমি তোমারই, যতদিন চাঁদ তারা উঠবে আমি তো তোমার পাশে থাকবো। অরিজিনাল সুরটা কিন্তু একানই একানই কমরেড একান, গ্রামীণ বিষয় নিয়ে পল্লীমহল আসর হতো এবং এটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল রেডিও। আমি তখন রেডিওতে একবার প্রস্তাব দিই যে একটু যাত্রা কি করা যায়, তা ওরা বললেন এত কম করে কি করে হবে, একটা হতে পারে যে কয়েকটা সিলেক্টেড সিন দিয়ে যদি করা যায়। আমি তো আকাশবাণীতে অনেকগুলো সাবজেক্টে গান করতাম, আধুনিক বাংলা গান, ফোক, রবীন্দ্রসঙ্গীত, ভজন ইত্যাদি, কিন্তু আকাশবাণী সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশবাণীর আমি সঙ্গীত সম্মেলনে গেছি গান করতে, সেটা কাশ্মীরেতে, তারপরে জোয়ানদের জন্য অ্যাডভান্স এরিয়াতে নর্দার্ন কমান্ডেতে গান করতে গেছি, জামশেদপুর রেডিও কিন্তু ওপেনিং করা হয়েছে আমার গান দিয়ে ফর ফিউচার ব্রডকাস্ট বলে। আরো মজার ব্যাপার হচ্ছে আমি যেহেতু হারমোনিয়ামটা একটু ভালো বাজাতে পারতাম, জামশেদপুর রেডিওতে আমাদের হারমোনিয়াম বাজনা দেখে ওরা বলল আপনি যদি একটু হারমোনিয়াম বাজিয়ে দেন আমাদের, আমরা ওই ফিলার হিসেবে ইউজ করব। এটা আমার কাছে খুব বড় জিনিস হয়েছিল, আমি বেশ কিছু হারমোনিয়াম পিস বাজিয়ে দিয়েছিলাম। দুঃখ আছে একটা জায়গায়, সেটা হচ্ছে যেদিন 1975 সালে রেডিওতে দেশে যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, আমার রেকর্ডিং হয়ে গেছিল ওই 17-18 তারিখ নাগাদ, ব্রডকাস্ট ছিল 26 জুন, 27-28 তারিখ নাগাদ রেডিও যিনি আমার গান রেকর্ডিং করেছিলেন তিনি রেডিওর শিল্পী এবং রেডিওর স্টাফ আর্টিস্ট ছিলেন, আমার সাথে দেখা করে বললেন আপনি কি গান করেছেন, আমাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, তা আমি তো রেডিওর অ্যাপ্রুভড গীতিকার যিনি তার গান আমি করেছিলাম, অ্যাপ্রুভ গীতিকারের নাম ছিল শিবনারায়ণ ঘোষাল। তখনকার দিনে কিন্তু ইনি ভারতীয় মজদুর সংঘ বলে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন, ইনি একটি বেকার ছেলের উপরে গান লিখেছিলেন, ব্যস্ত সবাই ব্যস্ত, এই দুনিয়ায় নিজেকে নিয়েই ব্যস্ত, রেডিওর অনুষ্ঠান এবং উনি রেডিওর অ্যাপ্রুভ গীতিকার, গানটা আমি শুরু করেছিলাম, আমি গেয়েছি, তা সদানন্দ সিকদারকে ধরা হয়েছে যে তুমি এ গান এমার্জেন্সির সময় কেন এই ধরনের গান হয়েছে। তারপরে দেখা গেল কি

যাত্রা ও বেতার শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের কথা শুনলেন সাক্ষাৎকারের এই অংশবিশেষ আকাশবাণী মৈত্রী সংবাদের সংগ্রহালয় থেকে গৃহীত হয়েছে। এবারের গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

চকলেট খেতে আমরা কম বেশি প্রায় সকলেই ভালোবাসি। ছোটরা একটু বেশি ভালোবাসে, বড়রাও কম বেশি প্রায় সকলেই ভালোবাসি চকলেট খেতে। কিন্তু আপনি কি জানেন, সামান্য একটা চকলেটের বার গলে যাওয়ার ফলে আবিষ্কৃত হল আমাদের বহুল ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেন। আর তার আবিষ্কর্তা বা আবিষ্কারক হলেন পার্সি স্পেন্সার। মাত্র 1.5 বছর বয়সে বাবা মাকে হারিয়ে কাকু কাকিমার কাছে বড় হয়েছিলেন স্পেন্সার। পঞ্চম শ্রেণীর পরে স্কুল ছেড়ে দিতে হয়েছিল তাকে। এরপর কাগজ কলে কাজ শুরু করলেন তিনি বেঁচে থাকার জন্য। কাগজ কলে কাজ করার পাশাপাশি বই পড়ে নিজেই শিখতে থাকলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। আর তারপর নৌবাহিনীতে যোগ দিয়ে শিখলেন ওয়্যারলেস প্রযুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ডক্টর স্পেন্সার একটি কোম্পানিতে কাজ করতেন ক্ষুদ্র তরঙ্গ উৎপাদনকারী র্যাডার নিয়ে, যা ব্যবহার করে দূরের কোনো বস্তুর অবস্থান বোঝা যেত, আর সেটি হল ম্যাগনেট্রন। এই ম্যাগনেট্রন নিয়ে কাজ করতেন তিনি। ম্যাগনেট্রন হল এক বিশেষ ধরনের শক্তিশালী ভ্যাকুয়াম টিউব, যা বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের মাইক্রোওয়েভ তরঙ্গ তৈরি করতে পারে, সেটি হল ম্যাগনেট্রন। যাই হোক, 1945 সাল নাগাদ তিনি একদিন নিজের কোম্পানির ল্যাবে বসে কাজ করছেন, এবং কাজ করতে করতে হঠাৎ অসাবধানবশত তাকে হেঁটে বেরিয়ে যেতে হলো ল্যাব ছেড়ে, এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি অনেকগুলো ম্যাগনেট্রনের তরঙ্গের সামনে দিয়ে হেঁটে গেলেন। প্রচণ্ড ব্যস্ততার কারণে ডক্টর পার্সি এই একই ভুল বেশ কয়েকবার করলেন, অর্থাৎ ওই ম্যাগনেট্রনের সামনে দিয়ে বেশ কয়েকবার

হেঁটে যাতায়াত করলেন তিনি। আর এর মধ্যেই হঠাৎ তাঁর বেশ খিদে পেয়ে গেল। খিদে পেতেই মনে পড়ল, আরে পকেটে তো একটা চকলেট রাখা রয়েছে, চকলেটের বার। তিনি পকেটে হাত দিয়ে চকলেটের বারটি বের করে আনলেন। আর সেই চকলেট বারে হাত দিতেই তাঁর চক্ষু একেবারে চড়ক গাছ। অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন, চকলেটের বারটি গলে একেবারে তরল হয়ে গিয়েছে। সাধারণ মানুষ হলে হয়তো এই বিষয়টি নিয়ে এতটা মাথা ঘামাতেন না, কিন্তু ডক্টর স্পেন্সার ছিলেন অসাধারণ এক পর্যবেক্ষণ শক্তির অধিকারী। তিনি ভাবতে বসলেন যে এই চকলেটের বার কেন গলে গেল। তখন তার মনে হল, আমি তো ম্যাগনেট্রনের সামনে দিয়ে গেছিলাম, তাহলে কি রেডিও তরঙ্গের কোনো ভূমিকা আছে এই চকলেট গলে যাওয়ার পেছনে? আর এই কথাটি মাথায় আসার সঙ্গে সঙ্গে তিনি সেটি প্রমাণ করার জন্য এক বস্তা ভুট্টা নিয়ে এলেন, আর সেই ভুট্টার মধ্য দিয়ে চালিয়ে দিলেন ম্যাগনেট্রনের তরঙ্গ। আর তারপরেই ফটাফট শব্দ করে তৈরি হতে লাগল পপকর্ন, আর তার সঙ্গে বিশ্ববাসী হাতে পেয়ে গেল মাইক্রোওয়েভ ওভেন। বাকিটুকু ইতিহাস। যুদ্ধের পর রেইথিয়ন কোম্পানি 1946 সালে মাইক্রোওয়েভ ওভেনের পেটেন্ট করে ফেলল। শত্রু নিকেশ যন্ত্র আবিষ্কার করতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেললেন সুস্বাদু খাবার রান্নার মেশিন। প্রথম দিককার মাইক্রোওয়েভ ওভেন ছিল প্রায় ফ্রিজের মতো বড়, 5 ফিটেরও বেশি ছিল, দামও ছিল অনেকটাই। কিন্তু এখনকার দিনের মাইক্রোওয়েভ ওভেন তো একেবারেই ছোট্ট একটা বক্সের মতো, আর তাতে রান্না করা যায় কেক, পেস্ট্রি, পুডিং সহ নানান ধরনের মজাদার খাবার দাবার। সবই কিন্তু 1945 সালে ডক্টর স্পেন্সারের সেই ভুল করে ম্যাগনেট্রনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার ফসল। আর আজ তো আমরা অনেকেই মাইক্রোওয়েভ ওভেনের ওপর একেবারেই নির্ভরশীল হয়ে পড়েছি। ভাবতে পারছেন তো, দুর্ঘটনাবশত একটি আবিষ্কার, এবং সেই আবিষ্কারের পেছনে কি মজার এক কাহিনী। সত্যি এই পৃথিবীতে সবই সম্ভব। এবারের গানটি শুনবেন মান্না দের কণ্ঠে।

আর দয়া এই বুক থেকে আমি কল যেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে।

রাজাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কলকেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

0: শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন। সকালের আড্ডায় এখন সময় জানা অজানার। জানা অজানা শুনছেন সমুদ্র থেকে পুষ্টি, আজ দ্বিতীয় ও শেষ পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
1: সামুদ্রিক উদ্ভিদ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এবার আসা প্রাণীজ পুষ্টি উৎসের আলোচনায়। মানব দেহের জন্য প্রয়োজনীয় বহু অত্যাবশ্যকীয় উপাদান আমরা পেতে পারি সামুদ্রিক প্রাণী থেকে। সামুদ্রিক বিভিন্ন মাছ এবং অন্যান্য প্রাণী উন্নত মানের প্রোটিনের উৎস, যা আমাদের পেশি গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। এই প্রোটিন সহজে হজমও হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলিশ, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছ। এইসব মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড বা ইপিএ এবং ডেকোসা হেক্সানোয়িক অ্যাসিড বা ডিএইচএ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ফ্যাটি অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় টুনা, স্যামন, সার্ডিন, ম্যাকারেল প্রভৃতি মাছে। ওই সব মাছের তেল থেকে শরীর নিতে পারে এই ফ্যাটি অ্যাসিড। স্মৃতিশক্তি বাড়াতে, মনোযোগ তৈরিতে এবং বয়সকালে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করে ডিএইচএ। এটি রক্তে ট্রাইগ্লিসারাইড কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীতে ব্লক বা চর্বি জমতে বাধা দেয়। চোখের রেটিনা গঠনেও প্রধান ভূমিকা পালন করে ডিএইচএ। গবেষণায় দেখা গেছে ইপিএ বিশেষ করে মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টি ডিপ্রেশেন্ট হিসেবে কাজ করে। শিশুদের বৃদ্ধি ও বিকাশেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইপিএ সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে। গলগণ্ড ও শিশুদের বুদ্ধির বিকাশের অভাব দূর করতে সামুদ্রিক মাছের ভূমিকা অনন্য। সামুদ্রিক মাছ ও ক্রাস্টেশিয়ান, চিংড়ি, কাঁকড়া ইত্যাদির মধ্যে থাকা প্রোটিনকে বলে লিন প্রোটিন, কারণ এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট থাকে না। মানবদেহের জন্য প্রয়োজনীয় 9টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে এতে। কিছু খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে সামুদ্রিক খাবারে, যা সাধারণত স্থলজ খাবারে কম পাওয়া যায়, যেমন আয়োডিন। থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতা এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রায় সব সামুদ্রিক মাছ ও শৈবালেই আয়োডিন থাকে। এছাড়া কাঁকড়া, ঝিনুক, স্কুইড প্রভৃতি প্রাণী থেকে জিঙ্ক ও সেলেনিয়াম পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি। কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, ক্যান্সার কোষ তৈরিতে বাধা দেয়। এছাড়া ছোট সামুদ্রিক মাছ যা কাঁটা সহ খাওয়া যায়, তা থেকে পাওয়া যায় ক্যালসিয়াম ও ফসফরাস, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে। হাড়ের ক্ষয় বা বাতের ব্যথা কমাতে সামুদ্রিক খাবার উপকারী। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্থিসন্ধির প্রদাহ ও ব্যথা কমায়। সমুদ্রের উপরিভাগের মাছ বা পেলাজিক ফিশ, যেমন টুনা, সার্ডিন, ম্যাকারেল, হেরিং, এরা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডির সেরা উৎস। সার্ডিন মাছ কাঁটাসহ খাওয়া যায় বলে এটি ক্যালসিয়ামেরও চমৎকার উৎস। সমুদ্রের গভীরে থাকা মাছ যেমন পমফ্রেট, লোটে, রিবন ফিশ, এদের মধ্যে চর্বি কম থাকে, কিন্তু থাকে উচ্চমানের প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। লোটে মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবে সমুদ্রের মাছ রান্না করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। গভীর তেলে এদের কড়া করে ভাজলে ওমেগা

0: রাত্রি ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে যায়। হালকা তেলে রান্না করে খেলে সর্বোচ্চ পুষ্টি পাওয়া যায়। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় 30% কমে যায়। এছাড়া কড মাছের তেল, শার্ক লিভার অয়েল থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। বিভিন্ন রকম স্পঞ্জ থেকেও তৈরি হয় খুব প্রয়োজনীয় ওষুধপত্র। এত কথার পরে বোধহয় আর উল্লেখের দরকার হয় না যে সমুদ্র শুধুমাত্র রত্নের আকর নয়, পুষ্টিরও উল্লেখযোগ্য উৎস।
1: সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
2: শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডার প্রায় শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। চটপট আমরা জেনে নিই চলুন কমনওয়েলথ গেমসের কয়েকটি খবর। আপনারা সকলেই জানেন কমনওয়েলথ গেমস চলছে স্কটল্যান্ডে। ভারতীয় প্রতিযোগী রয়েছেন প্রায় 122 জন, আর তার মধ্যেই দিলীপ গভিট পুরুষদের মধ্যে 100 মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স বিভাগে 10.71 সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন। একই ইভেন্টে মোহাম্মদ বাসিল রূপো জিতলেন। এছাড়াও বক্সিং এবং অন্যান্য ইভেন্টেও ভারতীয় খেলোয়াড়রা দারুণ পারফর্ম করছে। অন্যদিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের কোয়ালিফাইং রাউন্ডে পঞ্চম স্থান অধিকার করে ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তার সঙ্গে ফাইনালে নাম লেখালেন আরও দুই ভারতীয় অ্যাথলেট রোহিত যাদব এবং জশবীর সিং। অন্যদিকে ট্র্যাক ইভেন্টেও ভারতীয় অ্যাথলেটদের ভালো পারফরমেন্স অব্যাহত রয়েছে। আরেকটি ভালো খবর শোনাই আপনাদের। কলকাতায় খেলতে আসছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল, আর সেই খেলা হবে এই কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হল। আগামী 3রা অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচ হবে। আন্তর্জাতিক পর্যায়ের এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকেই, যেখানে একসঙ্গে প্রায় 70,000 মানুষ বসে এই খেলা উপভোগ করতে পারবেন। 15 বছর আগে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এই যুবভারতীতেই খেলতে এসেছিলেন। তবে প্রতিপক্ষ দল কিন্তু তখন ভারত ছিল না, ছিল ভেনেজুয়েলা। 1992 সালে ফিফার র্যাঙ্কিং চালু হওয়ার পর এত উঁচু র্যাঙ্কে থাকা দেশের বিরুদ্ধে কখনোই খেলেনি ভারত, আর তার ফলে ফুটবলারদের কাছে স্মরণীয় মুহূর্ত হতে চলেছে এই ম্যাচ। আর আপনাকে যদি দেখতে হয় তাহলে চটপট কিন্তু টিকিট জোগাড়ের ব্যবস্থা করুন। ডেটটা মনে রাখবেন, আগামী 3রা অক্টোবর। খুব তাড়াতাড়ি টিকিট না কাটলে কিন্তু টিকিট পাওয়ার চান্স প্রায় থাকেই না। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। ভালো থাকবেন সকলে। যেতে যেতে আপনাদের জন্য রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: নমস্কার, সবাইকে স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এমন অতিথিদের নিয়ে আসি যারা আমাদের আলোকিত করেন কলকাতার নানা দিক সম্পর্কে, সেটা লেখাপড়া হোক, সেটা পেশা হোক, সেটা পরিবেশ রক্ষা হোক, সেটা খেলাধুলো হোক। দেখুন, খেলাধুলোর কথা উঠলে আমাদের অনেকের মধ্যে ক্রিকেটের প্রতি যে প্রেম সেটা হঠাৎ করে জেগে ওঠে। আর জাগবে নাই বা কেন, ভারতবর্ষ ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে অন্যতম, অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কিন্তু এই ক্রিকেট যারা খেলেন বা ক্রিকেট যারা দেখেনও এবং বোঝেন, তাদের কাছে ক্রিকেট মাঠের যে গড়নটা সেটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটের পিচ। আর এই পিচের রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমরা পিচ কিউরেটর বলে থাকি। ইডেন গার্ডেন্স, সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য এক স্টেডিয়াম, তার পিচ কিউরেটর যিনি, আজকে তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন।
1: নমস্কার।
0: তিনি সুজন মুখোপাধ্যায়। সুজনবাবু দীর্ঘদিন ধরে এই কাজ করছেন, এই ব্যাপার যে খুঁটিনাটি সেগুলো সম্পর্কে তিনি খুব ভালো জানেন। আর তাই আমাদের আগ্রহ হয়েছে, আপনাদেরও আগ্রহ ছিল, চিঠির মাধ্যমে সেটা জেনেছি, যে এইগুলো সম্পর্কে আমরাও একটু জানি। সুজনবাবু, শুরু করতে চাই এইভাবে যে আজ কতদিন হয়ে গেল আপনি পিচ কিউরেটরের কাজ করছেন?
1: আমার কলকাতা মাঠের সঙ্গে খেলাধুলো সব মিলে প্রায় এটা 52 বছর। আর খেলাধুলো করতাম, আমি স্টেট রঞ্জি ট্রফি খেলেছি, আমি তারপরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন পদে ছিলাম। লাস্টে আমার মাঠ করতে, অ্যাকচুয়ালি আমি কাস্টমস থেকে, কাস্টমসের মাঠটা করতাম। জগবন্ডালী মা সাহেব একদিন ডেকে বলে, সুজন কল্যাণীতে আমরা একটা মাঠ করবো, ওরা জায়গা দিয়েছে আমাদের ইউনিভার্সিটি, কল্যাণী মাঠ করবো, তো তুমি ওটা করবে। আমার পক্ষে ওটা না একটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল, মানে খুব ভয় পেয়ে গেলাম। প্রথমত ভয়ও পেয়েছিলাম, ভয় পেলে তো কোনো কাজ হবে না, কাউরই কোনো কাজ হবে না, কেউ জীবনে দাঁড়াতে পারবে না ভয় পেয়ে যদি আমি পিছিয়ে আসি। তো গেলাম একটা জায়গা যেখানে মানে পায়ে হাঁটলে সাপ। আমাকে দিয়েছিল হচ্ছে জুন জুলাই, আমি ডিসেম্বর মাসে বোর্ডের খেলা করিয়েছিলাম। এবং পরবর্তী 2-1 বছরের মধ্যে ওই মাঠটা ভারতবর্ষের অন্যতম গ্রাউন্ড বলে গণ্য হয়েছিল, এবং বহু খেলোয়াড় ধোনি কোহলি সব খেয়ে গেছে।
0: কল্যাণী স্টেডিয়ামটা যেখানে ফুটবল খেলা হয় এটা তার কথা
1: না,

0: এখন এক্সাইটেড না, এখন মাঠ খুলে নিয়ে আমাদের দায়িত্ব আছে, এখন খেলা আছে মোহনবাগান টাউন, আমি খেলাটা আরম্ভ করেই আসবো, আমি এখন আসতে পারবো না। তো বললো মাঠে খেলায় বৃষ্টি ফিরে যায়, তুমি এক্ষুনি এসে বসা, বললে এক্ষুনি হবে না, কালকে পড়বো। ওই আমার সূচনা ইডেন গার্ডেন। পরের দিন আসলাম, ও স্টেট বললো তোমাকে ইডেন দেখতে হবে, ইডেন, যাদবপুর, কল্যাণী, বারাসাত, ভিডিওকন, ওটা 15-20টা মাঠ ধরিয়ে দিল। ইডেন তো আছি সঙ্গে সবগুলো।
1: এটা কত সালের কথা?
0: 2015। এতগুলো আমি কোথা দিয়ে করবো? বলে তুমি পারবে, তুমি করো। খুব চ্যালেঞ্জ ছিল ব্যাপারটা, আর আমি একটু ভালোই বাসি, যদি ওগুলোকে গালাগাল তো অনেক খেয়েছি, খেলাধুলো করেছি, যখন অ্যাডমিশন করেছি, একটু গালাগাল খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। তাই জন্য কত খারাপ হবে কি হবে, গালাগাল করবে তো, দেখি না, চেষ্টা করে দেখি, একটুখানি শিখেছি।
1: আচ্ছা, এই যে জায়গাটা আপনি বলছেন, এই যে কোট আনকোট গালাগাল বলছেন, মানে সমালোচনা, মোট কথা, ক্রিকেট মাঠ নিয়ে সমালোচনা প্রচুর হয়ে থাকে এবং ক্রিকেট পিচ নিয়ে প্রচুর সমালোচনা হয়ে থাকে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা ক্রিকেট পিচের নির্মাণে যাব, কেমন হয় বানানো হয় সেটা শুনব, কিন্তু তার আগে জানার ইচ্ছে, একটা ক্রিকেট পিচ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে খেলার ক্ষেত্রে?
0: ওটাই তো মেন, পিচটা যে গুরুত্বপূর্ণ, কারণ কি খেলাটা ডিপেন্ড করে তার উপর। একটা বাজে উইকেট হলে আপনারা দেখবেন তার কোনো না ব্যাটিং বোলিং কোথায় কে কি করছে কিছু বুঝতে পারবে না, খেলাটা খুব বাজে লাগবে, দেখতেও ভালো লাগবে না। আপনি যত ভালো খেলাটা ভালোবাসেন, বসে দেখতেও ভালো লাগবে না। মেন জিনিসটা হচ্ছে একটা ক্রিকেটের পিচ আর মাঠ। ক্রিকেটের ক্ষেত্রে ওই জায়গাটাই যদি সুন্দর না হয়, তাহলে খেলাটাও সুন্দর হতে পারে না।
1: এখন এই মাঠ বলতে আমরা তাহলে পিচের উপরই মনোনিবেশ করব, বাকিটা রইল আউটফিল্ড, সেটাও খুব কম কথা নয়,
0: সেটা কঠিন, খুব কঠিন।
1: বল কিভাবে দৌড়াবে?
0: দৌড়াবে হচ্ছে বড় কথা হচ্ছে যে প্রতিটা মুহূর্ত আপনাকে মাঠের নজর রাখতে হয়, কারণ বাচ্চারা যেমন ছোট থেকে বড় হয় বিভিন্ন টাইমে চেঞ্জ হয়, মাঠও সেরকম, সকাল থেকে রাত অব্দি তার বিভিন্ন টাইমে বিভিন্ন টেক্সচার হয়।
1: আচ্ছা,
0: এবং সেইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং দীর্ঘদিন করার পর আলটিমেট একটা টাইম আছে। যেমন এখন আমি 7 দিন আমার এই পায়ের অবস্থাতে আমি 6 দিন বাড়িতে শুয়েছিলাম, আমি বাড়িতে শুয়ে শুয়ে উইকেট বানাচ্ছিলাম, মানে ফোন করে বানাচ্ছিলাম, যাকে আমি তৈরি করতে বলছি সেটা আমার এখন কি পজিশনে আছে, কারণ আমার এতদিন আমি দেখে দেখে দেখে দেখে দেখে তাকে পড়াশুনো করে তাকে মানুষ করে, তবু আই এম নট কনফিডেন্ট, যে আমি কখনোই কনফিডেন্টলি বলতে পারবো না যে আমি সব জানি, এই জানার শেষ নেই।
1: বেশ, আমরা এবার পিচের উপর মনোনিবেশ করি। ধরুন একটা পিচ তৈরি হচ্ছে, সেখানে মাটিটা, সেই মাটিটা কিভাবে আনা হবে, কোথা থেকে আনা হবে, কিভাবে তৈরি করা হবে, আমাদের যদি একটু বুঝিয়ে দেন।
0: ধরুন মাটিটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং এই মাটির জন্য আমাকে সারা বছর ঘুরতে হয়, কিন্তু আমি চেষ্টা করি আমার বাংলার জিনিস দিয়ে এটা তৈরি করবো, এবং টিল টুডে আই এম সাকসেসফুল। আমি বিভিন্ন জায়গা থেকে নিজে চয়েস করে মাটি আনি, এখন এই বছর একটা মাটি এনেছি আমি ভাঙরের ভেতর, একদম মানে ইন্টিরিয়ার ভাঙরের ভেতর, মানে যেখানে লোক যেতে ভয় পায়, ওখানে একটা মাটি পেয়েছিলাম একটা ফোর্থ লেয়ারে। তো আমাকে বলছে বাবু দেখেন, ও যেতে গেলে ওখানে 2 বার আপনাকে ডিঙি করে যেতে হবে, এবং মাটিও আসবে ডিঙি করে। তো ওই মাটিটাকে পর্যন্ত আমি এনেছি 7 লরির মতন।
1: এই খোঁজটা কে দেয়?
0: এই খোঁজে বিভিন্ন দিকে আমার লোক আছে, ভালো মাটি ভাবি আমাকে বলবি, আমি চলে যাই, আমি নিজে যাই, কে বললো দেখলাম সেটা কই না, আমি নিজে যাই। কষ্ট হয়, কিন্তু কষ্টতে আপনার স্যাটিসফ্যাকশনটা হয় পরে। এই একটা প্রথম টুর্নামেন্ট হলো যেখানে পিচ নিয়ে একটা লোক এক্সট্রা বাজে কথা বলেনি,
1: মানে বেঙ্গল প্রো টি-20 ক্রিকেট।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: কিন্তু এবং আমার IPL ও তাই হয়েছে, IPL এ আমি লাস্ট 10-12 বছর ধরে ওপরেই আছি, 4টে প্রাইজ পেয়েছি বেস্ট গ্রাউন্ডের। এই বছর বেস্ট গ্রাউন্ডে ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ম্যাচ দুটো সরে গেল, সরে যাওয়াতে আমরা একটু পিছিয়ে গেলাম, দিল্লি পেয়ে গেল, আমি সেকেন্ড আছি।
1: আমাদেরও সেটা আনন্দের, মানে বাংলার পক্ষে। মাঠের এই যে মাটিটা আপনি আনছেন, পিচের মাটিটা, সেটা কতটা গভীর? এই মাটিটা উপরের লেয়ারটা
0: গভীরটা ঠিক না, মাটিটাকে না অনেকগুলো লেয়ার থাকে। যদি আপনারা গ্রামের দিকে যেতে থাকেন দেখবেন, একটা পুকুর কাটলে পুকুরের প্রথম একটা লেয়ার আছে, সেকেন্ড একটা লেয়ার আছে, থার্ডের লেয়ারটা প্রতিটা বোঝা যায়, একটা মার্ক আসে আছে, এবং সেই লেয়ার কাটতে কাটতে একটা লেয়ারে পৌঁছে যেখানে খালি মাটিটাই আছে, বালির ভাগ খুব কম, ওপরের দিকে বালি আদার্স জিনিস থাকে সেগুলো। তো এই যেখান থেকে বালির ভাগটা কমতে থাকবে সেইখান থেকে বালিটা নিয়ে আমি প্রথমে টেস্ট করি, আমি নিজেই টেস্টার, তারপরে সেটাকে আমি আনি এবং সেটাকে তখন ইউজ করি।
1: এটা তো আপনি উৎসর কথা বললেন, কোথা থেকে আনছেন। আমি জানতে চাইছিলাম এখানে ওই যে আপনি মাটিটা আনলেন, সেটা কতটা পুরু হয়ে এখানে আপনি রাখেন পিচের উপরে?
0: মাটিটাকে আমরা ছোট ছোট দাঁড়াই করি, কোনটা 2 mm, কোনটা 3 mm, কোনটা 4 mm, ম্যাক্সিমাম 5 mm। 5 mm যে দানাগুলো হয়

0: এই দানাগুলো আমরা প্রথমে মাঠটাকে স্ক্যারিফাই মানে হালকা করে খুঁড়ি, ওপরের মাটিটাকে তুলে বের করে দিই।
1: সেইটাই কত সরিয়ে দেন? কতটা?
0: সেটা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি সরিয়ে দেওয়ার পর আমরা ঘাস লাগাই। যেখানে ঘাস লাগাতে ওই ঘাসটা যখন আসে, সে যখন ডানা মেলে, তখন আমরা সেটাকে মাটি দিই, মানে যেটা লাগবে আর কি, 3 mm লাগবে, 4 mm কি 5 mm এই অবধি যেটা লাগবে সেই মাটিটা দিই, মাটিটা দিয়ে সেটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর তার উপর যখন ঘাস আসে, তারপর সেটাকে নিয়ে আমরা পিছের দিকে যাই কিভাবে তৈরি করবো এবার।
1: আচ্ছা, তারপরে রোল করেন বা ইত্যাদি?
0: তারপর এখন রোলটা অনেক দিন বাঁশখানেক মাছ ধরে একটু তৈরি হবে।
1: এই যে আপনি 3 mm বা 4 mm দানা এইভাবে মাটিটাকে নিয়ে রাখছেন এর উপরে, এর কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?
0: আপনি যখন মাটিটা আনবেন, সেই মাটিটা তো আপনাকে ডেলা হিসেবে দেবে, একটা ডেলা বড়
1: ঝুড়িতে করে নিয়ে
0: ওইটা দেবে। হ্যাঁ, ওটা দিতে হবে। ওর মধ্যে অনেক ছোট ছোট পাথর থাকে, ইট থাকে, সেটাকে আমরা প্রথমে কেটে কেটে কেটে কেটে শুকাই। আপনি যদি ইডেন গার্ডেনের ভেতর যাবেন, এখন দেখবেন একটা যেমন মাটি কাটা আছে, শুকাচ্ছে, এই মাটি যখন শুকিয়ে যাবে, যে নোংরা গুলো আছে, ওই ইটের দানা, এর দানা, অনেক অনেক কিছু পাওয়া যায়, কাগজ পাথর, সেগুলোকে বের করে দিই। সেগুলো বের করে দেওয়ার পর সেটাকে আমরা ঝাড়ি আছে আমাদের বিভিন্ন চালনি বলে, 2 mm, 3 mm, 4 mm, 5 mm এবং 6 mm অবধি আছে, কিন্তু আমি 5 mm অবধি যাই, সেটাকে চালনি করি, করে বিভিন্ন ওগুলো বেরোয়, সেগুলো আমরা আলাদা জায়গায় রাখি, রেখে দেওয়া সেটা যখন পিছিয়ে যেরকম ভাবে লাগবে ইউজ হবে তখন ইউজ করি।
1: আচ্ছা, এইবারে মানুষজনের যে আগ্রহ, যে হঠাৎ করে একটা পিচে স্পিন ধরানো যাবে কিনা, অথবা পিচটা ফাস্ট বোলিং এর উপযোগী হবে কিনা, এই পরিকল্পনাটা কি আপনার তখন থেকে শুরু হয়ে যাচ্ছে?
0: উইকেটটা প্রথমে ভালো করতে হবে, একটা ভালো উইকেটকে তুমি স্পিন হবে, বল যাবেও, ভালো গতি নেবে, এবং সেটাকেই বলে ট্রু উইকেট। ট্রু উইকেট মানে খালি ব্যাটসম্যান আসলো, মারলো বা রান করলো, বল যাচ্ছে, সেটা না। ট্রু উইকেট মানে বোলার যখন বল করবে, সে বল করে আনন্দ পাবে, ব্যাটসম্যান যখন ব্যাট করবে, সে ব্যাট করে আনন্দ পাবে, তাতে একটু স্পিনও হবে, একটু বল যাবেও, বা পেস বোলারও সাহায্য পাবে, তো দ্যাট ইজ এ ট্রু উইকেট। আমি চেষ্টা করি সেরম উইকেট দেওয়ার।
1: এটার একটা ভাষা বোধ হয় আছে, স্পোর্টিং উইকেট।
0: স্পোর্টিং উইকেট আমি চেষ্টা করি সেরম উইকেটই দেওয়ার।
1: না, কিন্তু এমন তো হয় যে ভারতবর্ষ ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়া

0: ঘিরেছি।
1: না, সেটা করার জন্য কি করতে হয় তখন?
0: সেটা করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, মানে এগুলো হাতে কলমে শেখানোর ব্যাপার আছে।
1: তবু আমরা যদি উপর উপর উপর
0: উপর ধর জল কম দিলাম, মাটির একটু নড়ে গেল, জল কম দিলাম, ড্রাই হয়ে গেল, তো ওতে স্লো হবে, টার্ন হবে।
1: আচ্ছা, স্লো হবে, টার্ন হবে, তো সেটা হচ্ছে স্পিনের পিচ হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আমরা কলকাতা ডায়েরি অনুষ্ঠানে কথা বলছি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং কথা বলতে বলতে বোঝার চেষ্টা করছি যে ক্রিকেটের পিচ কিভাবে বানানো হয়, কিভাবে তার চরিত্র পাল্টানো হয়, এবং তার মধ্যে কি ধরনের পরিশ্রম পরিকল্পনা মিশে আছে ইত্যাদি। এখন এরকম তো অনেক সময় হয় যে আপনারা ভেবে রাখলেন একরকম, পিচের চরিত্র পাল্টে যেতে শুরু করলো তৃতীয় বা চতুর্থ দিন থেকে টেস্ট ম্যাচে, এগুলো কেন হয়?
0: পিচের চরিত্র যেটা দর্শকরা দেখে যে টেস্ট ম্যাচে, বিশেষ করে পাঁচ থেকে থার্ড ফোর পাঁচটা দিন হয় চরিত্র পাল্টায়। একটা প্রথম কথা হচ্ছে যে টেস্ট ম্যাচে আগের দিন অবধি তুমি যা পারো করতে পারো ক্রিকেটার, এরপরে তোমার হাতে কিচ্ছু নেই, টোটালি আম্পায়ার উপর চলে যায়, এবং সেই উইকেট না জল দিতে পারবে, তো ঘাস কাটতে পারবে না, রোল করতে পারবে, কিছু যেটা আম্পায়ার বলবো সেটাই হবে, এবং জল তো কোনো মতেই পড়বে না। ফলে একটা জায়গায় যদি প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড দিন হয়ে যাওয়ার পর জল না পড়ে, সেই জায়গায় ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে গেলে আমি একটু আগেই বললাম
1: মাটি আলগা হবে,
0: আলগা হবে এবং টার্ন করবে,
1: টার্ন করবে,
0: স্লো করবে,
1: স্পিনের জন্য উপযুক্ত হবে। একটা জিনিস আমরা দেখি, যখন কোন একটা দল তাদের ইনিংস শুরু করে, তাদের অধিকার থাকে রোলার নেওয়ার, এবার হালকা রোলার নেবে না ভারী রোলার নেবে সেটা তাদের উপর নির্ভর করে, এইটা দিয়ে কি পাল্টানো যায়?
0: অ্যাকচুয়ালি ওরা দেখে কি, ধরো ফিল্ডিং করছে, এবার ব্যাট করবে যখন, তো দেখলো যে বলটা একটুখানি ধরো সেরম আসছে কি আসছে না, হয়তো ওরা ভাবলো আমি হেভি রোলার নেই। তবে আমার মনে হয় যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোধ হয় ঠিক না, সবসময় যে ওরা রোলারটা ইউজ করে ম্যাক্সিমাম ছোট রোলার ইউজ করে, মানে 500 কেজির, তো আমার মনে হয় সেটা সবসময় না, কিছু কিছু সময় হয়তো একটু হেভি রোল ইউজ করলে ভালো হতো আমার মনে মনে হয়, কিন্তু আমরা তো মানে বলার অধিকার থাকে না, ওরাই বলে, তাদের প্রেরোগেটিভ, তারাই বুঝবে যে বলবে সেটা কি হবে,
1: এবং সেক্ষেত্রে তারা বিপক্ষের বোলিং শক্তি ভেবে নিয়ে রোলারটা নেবে, তাই তো? আচ্ছা, এইটা নিয়ে সত্যি সত্যি প্রচুর আমাদের আগ্রহ ছোটবেলা থেকে, যে এই যে রোলারটা নিচ্ছে কেন নিচ্ছে, ধরা যাক বিপক্ষে ভালো স্পিনার আছে, আমি রোলার নিয়ে কতটুকু পরিবর্তন আনতে পারি?
0: না, অনেক সময় দেখবে রোলার নেয়ও না, ইন্ডিয়া টিম দেখবে সেকেন্ড ইনিংস এর পরে যখন ব্যাট করতে আসে হয়তো রোলার নিলই না, কারণ ওটাকে আরো ড্রাই করে আরো কিছু, মানে মাটিগুলো একটা ইনিংস এর পর একটু এদিক ওদিক নড়ে চড়ে এবং এমনিতে ড্রাই আছে, তো এবার রোলার নিয়ে সেটাকে আবার একসঙ্গে করে দিলে খানিকক্ষণ ঠিক থাকলো, তো ইন্ডিয়া টিম দেখবে অনেক সময় রোলার নেয় না, কারণ ওটা গরমই রাখতে চায়, যাতে ফোর্থ ইনিংস যারা ব্যাট করবে তাদের যাতে আরো বেশি টার্ন করে বা স্লো আরো বেশি আসে।
1: আচ্ছা আচ্ছা, মানে নিজেরা যখন ফার্স্ট ইনিংস এ ব্যাট করে নিল টসে জিতে হয়তো, এইভাবে আর কি। একটা জিনিস খুব বড় কথা যে সমালোচনা, যেটা শুরুতেই চলে এসেছে, সেটা ভালোর দিকেও যেতে পারে, খারাপের দিকেও যেতে পারে, তো জীবনে যেমন নিন্দে বাক্য শুনেছেন, প্রশংসাও নিশ্চয় প্রচুর পেয়েছেন, একটু আগেই বললেন আপনি প্রচুর পুরস্কার পেয়েছেন, এ ব্যাপারে নিন্দে বাক্য বা কটু কথা সব থেকে কোনটা মনে আছে?
0: এই বছরই আছে ক্রিকেটের খেলাতে একটা ম্যাচে ওরা হারের পর প্রেস কনফারেন্স বললো যে উইকেটটা একটু আমাদের ফেভার হলে ভালো হতো, তো সেই নিয়ে হর্ষ ভোগলে আর সাইমন ডুয়েল তারাও বলে দিল না পিচ পাওয়া উচিত, ফ্রাঞ্চাইজি যেখানে খেলে ফ্রাঞ্চাইজির বর মতন পিচ পাওয়া উচিত, না পেলে ওখানে খেলা উচিত না, এই বলাতে অনেক বিতর্ক সৃষ্টি হবে, মিডিয়া প্রচুর প্রচুর গালি আমাকে দিয়েছে, প্রচুর, মানে যদি আমি ওগুলো দেখি না, কিছু কিছু তো চলেই আসে সামনে, তো খেয়েছি। তারপরে আবার তাকেই বলতে বলছে না আমরা উইকেট আমাদের খুব ভালো, কিন্তু স্পিন একটু পেলে ভালো, তো উইকেটটা ভালো আলটিমেটলি বলতে বাধ্য হয়েছে, এবং তারপর তারা যখন খারাপ খেলেছে বিভিন্ন জায়গায়, এক জায়গায় 95 অল আউট হলো, যারা কাজ করে না তারা এত সব গায়ে মাখলে কাজ হবে না। কিন্তু
1: ইডেনের পিচ কিউরেটরের সঙ্গে যখন কথা বলছি তখন একটা প্রসঙ্গ চলে আসে, তরুণ শ্রোতা যদি কেউ থেকে থাকেন তার তো এটা একটা আগ্রহের বিষয় হতে পারে, যে আচ্ছা এটা কি একটা প্রফেশন, কেননা যিনি এখন কথা বলছেন তিনি তো প্রফেশনালি কাজটা করেন, পেশাদারের মতো করেন, তাহলে সারা পৃথিবীতে এত ক্রিকেটের মাঠ আছে, সেখানে নিশ্চয়ই একজনকে দিয়ে হয় না, একাধিক মানুষ আপনারও সহযোগী থাকবেন, তো এটা কি আলাদা করে শেখা যায়, কোথাও শিখে সেই পেশায় আসা যায়?
0: দেখো যখন আমি স্টার্ট করেছিলাম আমি পেশাদার ছিলাম না, আমাকে প্রচুর তারিখ কাটতে হয়েছে, আলটিমেটলি 2016 সালে বোর্ড একটা পরীক্ষা নেয় কিউরের উপর একটা কোর্স করে, একটু অনেক আগে করেছিল, তো ওতে সৌরভ আমাকে বললো যে তুমি যাও কোর্সটা করো, ইজ আ পার্সন কনসার্ন যে আমাকে তখনই তোলার, এবং আমি গেলাম, রেজাল্ট ভালো করলাম, পরীক্ষা দিলাম, কারণ আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, তারপর থেকে প্রফেশন বোর্ডের

0: ক্রিকেটার ছিলাম, বোর্ডের কমিটিতে ছিলাম আমি, ক্রিকেটার কমিটিতে। আশা করি ভালোই করছি এবং এখনো পর্যন্ত কেউ খারাপ বলে না। এবং যারা শিখতে চায় তাদের, আমার কাছে ভাই বোন যারাই বলো আর কি, তারা হচ্ছে ভাই আগে ভিতরে ঢোকো, ঢুকে দেখো, চেষ্টা করো পারবে কিনা দেখো। কারণ তো খাটনি প্রচুর, আজকালকার দিন করা যারা আছে রাত্রিবেলা 4টা অব্দি জেগে আছে, সকালবেলা 12টায় ঘুম থেকে উঠছে। এখানে ঘুম থেকে ভাই 5:30 উঠতে হবে, উঠে মাঠে আসতে হবে 6:30-7টার মধ্যে। এবং প্রতি ঘন্টায় ঘন্টায় মাঠ উইকেট এই সব চেঞ্জ হয়, তাদের টেক্সচার চেঞ্জ হয়, সেইগুলোকে বুঝতে হবে। লোকালি এখন প্রতিটা স্টেট অ্যাসোসিয়েশনে পরীক্ষা নিচ্ছে লোকাল ক্রিকেটের জন্য, কারণ এখন খেলা প্রচুর বেড়ে গেছে তো, আর প্রচুর মাঠও হয়ে গেছে। তো আমার একার পক্ষে 30টা মাঠ দেখা সম্ভব না। আমি হয়তো তোমার সিজনে 2 বা 3 বার সব কটা মানে একবার করে ঘুরে আসলাম, কিন্তু আমি আলটিমেটলি 3 কি 4টে মাঠই দেখবো, তার মধ্যে মেন ইডেন গার্ডেন। তো যারাই বলছি তারা যে খাটনি আছে, খাটা যদি ভাবো করবে। এবং আজকালকার দিনে এটা খুব টাফ, খাবো কি
1: রুটি রুজি
0: সকালবেলা থেকে এই গুজে পড়ে থাকবো? হ্যাঁ, এটা প্রথমে তো কিছুই পাবে না, তারপরে একটা টাইমে আসবে যখন তুমি ধরো লোকাল পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষা পাস করলে তখন তুমি ইউ ক্যান আর্ন সামথিং, এবং তারপরে তুমি যেতে পারো বিভিন্ন এদিক ওদিক সেদিক, অনেক অফার আছে।
1: এটা বিশ্ববিদ্যালয়ে যোগ হয়নি কেন এই ধরনের একটা কোর্স?
0: বিশ্ববিদ্যালয়ে যোগ হয়নি কেন বলতে পারছি না আমি, কারণ কি এটা এখন অল ওভার ওয়ার্ল্ড হচ্ছে, ক্রিকেটার এখন অল ওভার ওয়ার্ল্ড, আইসিসিও নেয়, আইসিসি থেকে, আইসিসি আবার বিভিন্ন কান্ট্রি থেকে নেয় যাদের ভালো ভালো ক্রিকেটার নিয়ে ওরা নিজেরা টেস্ট করে নেয়। তো কেন হয়নি এটা আমি বলতে পারবো না, হওয়া উচিত, ইট ইজ এ রিয়েল সায়েন্স।
1: শুনে যেমন মনে হচ্ছিল বাগানে মালি যেভাবে কাজ করেন সেভাবে প্রথমে একজন কিউরেটরকে কাজ করতে হবে, তারপরে খেলাটা বুঝে পিচের চরিত্র পাল্টে দিতে হবে,
0: অনেক কিছু বুঝতে হয়। তুমি মাঠে আসে তুমি তোমাকে বলতে হবে ক্রিকেট, ধরো আমি ক্রিকেটের কথাই বলছি, মাটিটা বুঝতে হবে, কতখানি জল দেবো বুঝতে হবে, ঘাসটা কখন কাটতে হবে বুঝতে হবে, ঘাসটা কখন লাগাতে হবে বুঝতে হবে, সে কখন খেতে চাইছে বুঝতে হবে।
1: ঘাস নিয়ে অনেক সমস্যা হয়, ঘাস দেখলে অনেক সময় অনেকে খুব খুশি হন, আবার অনেক ক্যাপ্টেন খুব রেগে যান যে এত ঘাস আছে কেন, বোলারদের খুব সাহায্য করবে। তো আপনার ঘাস রাখার ব্যাপারে কার পরামর্শ নেন, যদি এটা একটা সিক্রেট আপনি নাও বলতে পারেন আমাকে?
0: পরামর্শ কিছু নেই, দেখো তোমরা তো এখানকার ইডেন খেলা দেখছো এত বয়স ধরে, এবং আমার উইকেটে ঘাস থাকে, T20, 50 ওভার এই বিভিন্ন আছে, T20 কম, 50 ওভার একটু বেশি, টেস্টে একটু বেশি, ঘাস আমি রাখি, কারণ ঘাস থাকলে উইকেটটা ভালো থাকে এবং উইকেটটা প্লে ভালো করে। একটা ক্রিকেটারকে মাথায় রাখতে হবে যে ওই যে পাবলিক আসবে তারা কি বলবে,
1: বিনোদনটা পেতে হবে,
0: কেমন বিনোদন পাবে, তাই উইকেটটা কি দেখে কি বলবে, তারা ভালো বলবে তো, খালি প্লেয়ার ভালো বললে আমাদের হয় না।
1: না কিন্তু ঘাস থাকলে পেস বোলাররা বেশি সাহায্য পেয়ে যাবে,
0: ওটা তো বাজে কথা।
1: আচ্ছা, ওটা ঠিক কথা নয়,
0: বল যায় একটু স্কিড করে কিন্তু একদম বাজে কথা। এই যে অস্ট্রেলিয়া খেলা, এ তো আমাদের এখানে ঘাস, ওরকম ঘাস থাকলে বল দৌড়বে, কিন্তু অস্ট্রেলিয়াতে 7 mm ঘাস লাস্ট ম্যাচ খেলেছে, কোথায় ঠিক আছে, ভালোই তো খেলা হয়েছে।
1: সেদিক থেকে বলা যেতে পারে ভারতবর্ষ প্রচুর ফাস্ট বোলার উঠে আসছে,
0: ভারতবর্ষ ফাস্ট বোলার ক্রিকেটের কালচার আসার পর, আজকে কেউ নিজের মতন করে উইকেট বাড়াতে পারে না, কোনো আয়োজন উইকেট বানায় তারাই মতন বানায়। কিন্তু এখন যে কোনো রঞ্জি ট্রফিতে নিউট্রাল ক্রিকেটার আছে, ধরো যে কোনো একটা স্টেট বেঙ্গল ভার্সেস বিহার হচ্ছে, একটা বাইরের কর্ণাটকের ক্রিকেটার আসলো ফর 7 days, তারা 7 days ওই মাঠটাকে যেরকম ঘাস কাটবে, যেমন ঘাস রাখবে, কিভাবে উইকেটটা তৈরি হবে, কি জল পড়বে, তারা ঠিক করে।
1: আরেকটা জিনিস খুব আমরা দেখেছি ছোটবেলা থেকে শুনে আসছি যে কোনো কোনো জায়গার পিচ খুব ফাস্ট, কোনো কোনো জায়গার পিচ স্লো। যেমন ধরা যাক মোহালির পিচ, আমাদের মোহালির পিচটাকে ফাস্ট ধরা হয়েছে চিরকাল, আবার ইডেনের পিচ স্লো হয়ে আসে, হয়তো সেটা আপনার আগে, আবার ধরা যাক আগেকার ম্যাড্রাস
0: চেন্নাই পিচ ঘুরছে
1: ঘুরছে, মানে কি তাহলে কি এটা তারা বৈশিষ্ট্য হিসেবে ধরে রাখে?
0: তোকে আমি সেটাই তো বলছি, আজকে আজকে 2012-11-12 পর থেকে এটা আলাদা কনসেপ্ট হচ্ছে কিউরেটর, এইটা আসার পর সবাই জিনিসটাকে পড়ছে, দেখছে কিভাবে কি করা যায়। আগে হচ্ছে আসলাম সকালবেলায় বাগানে ঢুকলাম আর কি, এই গাছে জল দিলাম, রোল করলাম, এই যে চল এবার এসে খেলা হয়ে গেল। এখন সেটা না, এখন 24/7 জব। এখন আপনি খেলার আগে, যেমন আমার মনে আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে আমি আর সৌরভ বোধহয় 10-15 ঘুমোইনি রাত্রে, উইকেট কেমন হবে, তারপর বৃষ্টি হচ্ছে, মানে এটা এখন খুব জিনিসটা যদি ভালো বাসেন তাহলে করতে পারবেন, নাহলে খুব টাফ, খুব মেন্টাল প্রেশার, শারীরিক প্রেশার সব রকম আছে।

0: আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি কেমন? মানে আইপিএল এর কথা আপনি বললেন, বেঙ্গল প্রো টি-20-র কথা বললেন, আন্তর্জাতিক ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের কথা বলা হলো, অস্ট্রেলিয়ার কথা উল্লেখ, কিন্তু ধরা যাক অত্যন্ত ক্রুশিয়াল একটা ম্যাচ যেটা সিরিজকে এদিক থেকে ওদিক করে দিতে পারে,
1: এরকম ম্যাচ এখনো পর্যন্ত হয়নি। এখানে আমার বেস্ট ম্যাচ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান, চ্যালেঞ্জিং ছিল ওয়ার্ল্ড কাপ, ওটা একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল। আমাদের এখানে তো লাস্ট 12 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এবং খেলা আরম্ভ 7টা ছিল, 3টার সময় বৃষ্টি বন্ধ হয়েছিল, আমার এখনো মনে আছে। তো ওই সময় খুব টাফ থাকে, মানে প্লেয়ার অ্যাসোসিয়েশন চারদিক সামলাতে হয়, আপনি নিজেকে কাজ করতে হয়, এটা খুব চ্যালেঞ্জিং জবটা, একটা পিকুলিয়ার জব, মানে খুব চ্যালেঞ্জিং জব। যদি ভালো লাগে সেটা আবার যাব, আমি খুব ভালো লাগে, আমার ইডেনে মাঠে আসলে আমার শরীরটা ভালো লাগে, এরকম আর কি। মাঠটাকে ভালোবাসা তুমি করতে পারবে, না করার মতন কিছু নেই, এমন কিছু না যে আমি বলে দিলাম হ্যাঁ বিশাল ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার নেই, কিন্তু টাইম কনজিউমিং, তোমাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে।
0: পিচের বাউন্স কি আগে থেকে আন্দাজ করে নিতে পারেন আপনারা?
1: ওই মাটির উপর ডিপেন্ড করে, মাটিটা কেমন এবং তার উপর বাউন্সটা আমি কেমন করে রোল করবো, কি দেবো, কোন রোলার দেবো, বড় দেবো কি ছোট দেবো, কি এক টন দেবো, হাফ টন দেবো, দু টন দেবো, এর উপর ডিপেন্ড করে।
0: শেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একজন দুজন একাধিক জন থাকেন যারা প্রেরণা দেন, যারা তুলে আনেন, যেমন আপনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, তিনি তো ক্রিকেট ক্যাপ্টেন, ভারতীয় দলের একজন দক্ষ ক্রিকেটার, তিনি দেখেছেন মাঠকে বিভিন্নভাবে, আপনাকেও চেনেন, আপনাকে তুলে এনেছেন, কিন্তু এছাড়াও আপনি অন্যান্যদের কাজ দেখে হয়তো আনন্দ পেয়েছেন, হয়তো তারা কিউরেটারও নয়, মাটি নিয়ে জানে, দু একজনের কথা কি একটু বলতে চাইবেন?
1: আমি বলতে চাই, আমার কাস্টম ক্লাবের একজন মালি ছিল ভোলাদা, তখন আমি বেঙ্গল খেলি, বেঙ্গল প্রভাবলসে ছিলাম, বেতে ছিলাম, আমি সকালবেলা 6:30 সময় ট্রেন্ডে চলে আসতাম এবং ওই ভোলাদাকে একটা উইকেট বানাতো, তা আমার তখন থেকে একটা কিউরিয়াসিটি, আমি মাঠে দৌড়তাম, এ করতাম, দেখি ভোলাদা কি করছে, এই করছে, ওই করছে, খাটছে, বিভিন্ন রকম দিচ্ছে, তখন এত সার ঠার এত কিছু আসেনি, কিন্তু তখন দেখতাম সে গোবর পচিয়ে তার জলটা ওরা ফার্টিলাইজার ইউজ করত। তো ওই ভোলাদাকে দেখে দেখে দেখে দেখে আমি, আরে বাহ, বেশ জিনিসটা, তো আমরা যখন খেলতে নামতাম বা সুন্দর উইকেট, গোবর জল দিয়ে এত উইকেট, এত ভালো উইকেট, মাটি তখন জিজ্ঞেস করতে বলা যায় এরকম কেন, ওটা মাটি আছে বাবু, মাটি আপনাকে মানে উড়িয়া ভাষায় আর কি বুঝিতে হবে, মাটি বুঝিয়ে আনলে আনবে তারপর করতে হবে, খাটতে হবে। তো আমি এইটা দেখে দেখে দেখে আমি বহু বছর ওই মাঠের সঙ্গে যুক্ত, আমার ইনফ্যাক্ট মাঠেই আমার এত বছরের 75% সবাই কেটে গেছে।
0: তাহলে বলা যেতে পারে সেই ভোলাদার যে প্রেরণা, সেখান থেকে আপনি ভাঙড়ে চলে যান, দুটো ডিঙ্গি পাল্টে গিয়ে
1: মাটি, সুন্দরবনে গিয়ে মাটি এনেছি, এরকম মাটি আছে আমার কাছে, এনেছি আর কি। এই যে মাটিগুলো, এই মাটিগুলো কোথাও এদিক লাস্ট বাড়িতে ছিল আমার চন্দননগরের,
0: ইডেনে বলা যেতে পারে গোটা বাংলার মাটির সঙ্গম স্থল।
1: জানি না কেন আমার প্রতি, আমার বাংলাতে এত জমি জমা, এত বাট বাজার, এত চাষবাস, পুকুর, আমি এখানকার মাটি পাবো না কেন, আমার কেন উড়িষ্যা আসাম ত্রিপুরা যেতে হবে? তো আমি এখনো পর্যন্ত এই মাটি নিয়ে দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে আশা করি এই মাটি নিয়ে আমি চলবো, যতদিন থাকবো।
0: আজকে শ্রোতা বন্ধুরা, আমরা কথা বললাম সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। সুজন মুখোপাধ্যায় সর্বত্র পরিচিত ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর হিসেবে, এবং অনেক দিন অভিজ্ঞতা হলো তার, একদিকে খেলা, অন্যদিকে পিচ তৈরি করা। তার কাছ থেকে এই সময়টুকুর মধ্যে বুঝে নিতে চাইলাম যে একটা পিচ তৈরি হয় কিভাবে, তাকে রক্ষণাবেক্ষণ করা হয় কিভাবে, কিন্তু এটা আমরা নিশ্চিত যে এই বলাটুকুতে সবটা বোঝানো যায় না, তিনিও বোঝাতে পারবেন এমন নয়, সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন, যেটা বহু দিনের একটা অভ্যেসের ব্যাপার, অনুশীলনের ব্যাপার। যেভাবে ক্রিকেট অনুশীলন করা হয় সেভাবে পিচ বানানোর যে কলাটা, কৌশলটা, সেটা অনুশীলন করতে হয়, কিন্তু তবু কিছু ঝলক আমরা বুঝলাম তার কথা থেকে। তাকে অনেক ধন্যবাদ জানাই আকাশবাণী মৈত্রী স্টুডিওতে এসে তিনি আমাদের সঙ্গে কথা বলে খুব সুন্দর একটা ব্যাপার ব্যাখ্যা করলেন, যেটা কলকাতার গর্ব এবং কলকাতার ডায়েরিতে যেটাকে আনতে পেরে আমরাও খুব খুশি। অনেক ধন্যবাদ সুজনবাবু।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন নট ভৈরব রাগে শরদ। শরদ পরিবেশন করবেন শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। নট ভৈরব রাগে শরদ শুনবেন।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নট ভৈরব রাগে শরৎ পরিবেশন করলেন শিল্পী রাজরূপা চৌধুরী। তাঁকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন মনের মতো গান।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও মনটা যেন বড় একা হয়ে যায়। আবার কখনো এই একাকিত্বই হয়ে ওঠে নিজের সঙ্গে কথা বলা সবচেয়ে সুন্দর সময়। একা, মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত শত অনুভূতি, অভিমান, অপেক্ষা, আত্মবিশ্বাস, প্রতিবাদ, স্মৃতি, এমনকি মুক্তিও। তাই তো কবিগুরু বলেছিলেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। আজকের মনের মতো গানে আমরা খুঁজে নেব সেই একাকিত্বের নানা রং। কখনো সে পথিকের সঙ্গী, কখনো সে প্রেম হারানোর বেদনা, কখনো বা নিজের অন্তরের দরজায় আলতো করে কড়া নাড়া। চলুন আজ এক ঘন্টা আমরা একটু একা হই, তবে নিঃসঙ্গ নই। সঙ্গী হোক কিছু চিরকালীন গান, কিছু স্মৃতি আর কিছু না বলা কথা।

একটু আগেই যেটা বলছিলাম আর কি, কখনো কখনো একা হয়ে যাওয়াটাই না মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে, কারণ তখন সে আবিষ্কার করে নিজের ভেতরের মানুষটিকে। আর সেই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় গানটি বোধ হয় বাংলা ভাষা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের কলমে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। শিল্পী কিশোর কুমার।

দিনের আলো ধীরে ধীরে মুছে গেলে রাত যেন মানুষের মনের আরও একটু কাছে এসে দাঁড়ায়। চারপাশ তখন নিস্তব্ধ, ব্যস্ততার কোলাহল স্তব্ধ হয়ে আসে। আর সেই নীরবতার মধ্যেই কখনো কখনো মানুষ খুঁজে পায় তার সবচেয়ে গোপন অনুভূতিগুলোকে। রাতেরও যেন নিজস্ব একটা ভাষা আছে না, সে ভাষা একাকিত্বের, স্মৃতির, অপেক্ষার। তাই তো অনেক সময় মনে হয় রাত যেন আমাদের মনেরই প্রতিবিম্ব। বন্ধুরা, রাতের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া একটি গানের কথা এখন না বললেই নয়। কিন্তু হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি যেন একাকিত্বের এক অপূর্ব অনুবাদ। চলুন শুনে নেওয়া যাক।

একাকিত্বরও বোধ হয় নানা ঋতু আছে। কখনো সে নিঃশব্দে এসে বসে জানলার ধারে, কখনো বা পুরনো কোনো গানের সুরে হঠাৎ মনকে ভাসিয়ে নিয়ে যায় বহু দূরে। মানুষ যত বড় হয় ততই সে বুঝতে শেখে সব কথা সবাইকে বলা যায় না, কিছু অনুভূতি শুধু নিজের কাছেই থেকে যায়। জীবনের পথচলায় কত মানুষ আসে, কত মানুষ হারিয়েও যায়, কিন্তু কিছু শূন্যতা থেকে যায় চিরটাকাল। সে না পাওয়ার বেদনা, সে অদৃশ্য অভাবের কথাই যেন বারবার ফিরে আসে বাংলা গানের সুরে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা যেন সেই অন্তর্লীন একাকিত্বেরই এক মর্মস্পর্শী প্রকাশ। চলুন শুনে নেওয়া যাক।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনাদেরও কি কখনো এমন মনে হয় যে সব কাজ, সব ব্যস্ততা, সব দায়িত্ব থেকে একটু দূরে কোথাও হারিয়ে যেতে? এমন একটা বিকেল যেখানে কেউ কিছু জিজ্ঞেস করবে না, ফোন বেজে উঠবে না, শুধু আপনি আর আপনার নিজের মন। আমরা সারাদিন কত মানুষের সঙ্গে কথা বলি, কত সম্পর্কের ভিড়ে নিজেকে জড়িয়ে রাখি, কিন্তু দিনের শেষে নিজের সঙ্গে একটু সময় কাটানো সেটাও তো খুব প্রয়োজন, তাই না? কখনো কি জানলার পাশে বসে কিংবা ছাদের এক কোণে দাঁড়িয়ে মনে হয়েছে যে আজ একটু একা থাকি? হয়েছে এরকমই কিছু কথা তার গানে বলেছেন শিল্পী শ্রেয়া ঘোষাল। চলুন শুনে নিই।

তবে এই একা হয়ে যাওয়া কিন্তু সবসময় যে বিষাদের তা নয়। কখনো কখনো একা হওয়া মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। মনের অগোচরে জমে থাকা কত কথা, কত স্মৃতি তখন নিঃশব্দে এসে পাশে বসে। হয়তো আপনাদের অনেকের মনেও এই মুহূর্তে ভেসে উঠছে তেমনই কোনো অনুভূতি, আর সেই অনুভূতিকেই সুরে বেঁধেছেন আবারও শ্রেয়া ঘোষাল, এবং সেই সঙ্গে রয়েছেন নচিকেতা। শুনবো

একা থাকার কথা উঠলেই আমরা অনেক সময় তাকে কষ্টের সঙ্গে মিলিয়ে দেখি। অথচ একটু ভেবে দেখুন তো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি আমরা একাই নিই না? নিজের স্বপ্ন, নিজের লড়াই, নিজের উপলব্ধি, এসবের সাক্ষী তো শেষ পর্যন্ত আমরাই। কখনো কখনো নিজেকে জানার জন্য একটু দূরে সরে আসা দরকার হয়, ভিড় থেকে, শব্দ থেকে, এমনকি পরিচিত সব মুখের কাছ থেকেও। কারণ নিজের ভেতরের মানুষটার সঙ্গে পরিচয় হয় ঠিক সেই সময়ই যখন আমরা একা থাকি। হয়তো সেই কারণেই এই গান আমাদের একাকিত্বকে ভয় পেতে শেখায় না, বরং তাকে আপন করে নিতে শেখায়। চলুন শুনে নেব রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গানে আজ আমরা রয়েছি একাকিত্ব নিয়ে। মানুষ কি সবসময় একা থাকতে চায়, কিংবা সবার মধ্যে থেকেও কি আমরা সত্যি একা নই? আসলে আমরা শুধু একা নই, একা এবং একা। এই একা একা থাকার কথা বা এই একা এবং একা নিয়ে মান্ডবী কি বলছেন শুনবো তার গানেই।

শ্রোতা বন্ধুরা, একটা কথা কি জানেন, দিনের বেলায় আমরা খুব সহজেই নিজেদের ব্যস্ত রাখতে পারি। কাজের আড়ালে, মানুষের ভিড়ে, কথার কোলাহলে অনেক কিছুই চাপা পড়ে থাকে।

কিন্তু সন্ধে নামলে কিংবা রাত একটু গভীর হলে মনের ভিতরে সেই না বলা কথাগুলো যেন একে একে জেগে ওঠে। তখন হঠাৎ করেই মনে হয় কত কথা বলা হয়নি, কত পথ একসঙ্গে হাঁটা হয়নি, কত মানুষকে হয়তো আর ফিরেই পাওয়া যাবে না। একাকিত্বেরও একটা নিজস্ব সময় আছে, সে কখনো দরজায় কড়া নাড়ে না, নিঃশব্দে এসে বসে পড়ে মনের এক কোণে। আর এই নিঃশব্দ অনুভূতিকে সুরে বেঁধেছিলেন মান্না দে। চলুন শুনে নি চৌরঙ্গী ছবির এই গানটি।

মনোবিদরা বলছেন যে একা থাকতে চাওয়া সবসময় কোনো মানসিক রোগের লক্ষণ নয়, অনেক সময় একা থাকা মানে নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু সময় দেওয়া। কেউ বই পড়ে, কেউ বা গান শুনে, কেউ জানলার পাশে বসে নিঃশব্দে কাটিয়ে দেয় কিছুটা সময়। তবে যদি কেউ দীর্ঘদিন ধরে সবার থেকে নিজের সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, তাহলে কোনো কিছুতেই যদি তিনি আনন্দ না পান, মানুষের সঙ্গে মিশতে অস্বস্তি বোধ করেন, তখন সেটি হয়তো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার বিষয় হতে পারে। তাই একাকিত্বকে সবসময় ভয় পাওয়ার কিছু নেই, কারণ কখনো কখনো নিজের সবচেয়ে ভালো সঙ্গীও কিন্তু আমরা নিজেরাই। আর সেই একান্ত অনুভূতির কথাই বারবার ফিরে এসেছে বাংলা গানের নানান সুরে। এবার শুনব অরিজিৎ।

শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? দেখতে দেখতে একবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। আচ্ছা, আমাদের কিন্তু আপনারা চিঠি লিখতে পারেন। আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, maitribanduhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ, সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন। আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয়, বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। শেষ করব, তার আগে কবিতার কিছু লাইন মনে পড়ছে। সবারে করি আহ্বান, নিজেরে করি খোঁজ, একলা পথের ধুলোর মাঝে লুকিয়ে থাকি রোজ। আজকের অনুষ্ঠান শেষ করব রূপঙ্করের এই গানটি দিয়ে। চলুন শুনে নি। বিদায় নিচ্ছি গানের সুরে সুরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন মনের মতো গান।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রীর প্রচার তরঙ্গে এখন রামধনু। প্রথমে নজরুল গীতি, শিল্পী বিদিশা দাশ।

নজরুল গীতি পরিবেশন করলেন শিল্পী বিদিশা দাস। রামধনু অনুষ্ঠানে এখন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।

পরপর তিনটি লোকগীতি শুনলেন শিল্পী কার্তিক দাস বাউলের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হল মনের মতো রামধনু অনুষ্ঠানটি, নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

গ্রাম বাংলার সকলের শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বিকাশ পথ। এই অনুষ্ঠানে ভারত সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতি আদিবাসী উন্নয়নমূলক যে প্রকল্প, অনগ্রসর শ্রেণী কল্যাণমূলক যে সমস্ত প্রকল্প রয়েছে, অর্থাৎ সমাজের বুকে যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি রয়েছে যাদেরকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে সরকারের বিভিন্ন রকম প্রকল্পগুলোর

0: সম্পর্কে জানা দরকার, এবং আমাদের সেই অজ্ঞতার কারণে বা প্রচারের কারণে হয়তো আমরা অনেকে জানি না যে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের, যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি রয়েছে সেই সমস্ত মানুষ। তাই এই সমস্ত মানুষদের সুবিধার্থের জন্য আজকের আমরা এসেছি কলকাতায় অবস্থিত খাদ্য ভবনে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসে, এবং পেয়েছি আমাদের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডক্টর বিশ্বজিৎ পান্ডা। ডক্টর পান্ডা, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। জেলাতে এমন কিছু মানুষজন যারা রয়েছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ বলি বা পিছিয়ে পড়া জনজাতি যাদের কথা বলি না কেন, তাদের জন্য তো আমাদের উভয় সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, অনেকে সেটা জানেন না, তাই সে ব্যাপারে যদি বিস্তারিত একটু ধাপে ধাপে আপনি আমাদেরকে জানান।
1: আমরা এই বিষয়ে এর আগেও আমরা আপনাদের সাথে কথা শুনেছি নিশ্চয়ই, যে আমাদের এই অনগ্রসর কল্যাণ দপ্তর ব্যাপার ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা আমরা এর আগেও করেছি, যার মধ্যে আমাদের যেটা বেসিক যিনি আমাদের খুব সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ছিল সে নিয়ে আলোচনা হয়েছে, তাদের যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসি তাদের কিভাবে সার্টিফিকেট পাবেন তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা এর আগে করেছি, বা এখনকার যেটা ইকোনমিক্যাল উইকার সেকশনের যারা তাদের সার্টিফিকেট পাওয়ার জন্য সে আলোচনা হয়েছে, এবং আমাদের বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ সেগুলো আমরা আলোচনা করেছি এর আগে। কিন্তু আজকে আমরা আরো দুটো নতুন জিনিস যেগুলো এখন এখন পুরোপুরি আমরা বলবো যে এখন খুবই যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের অত্যন্ত কাজে লাগবে, সেই সমস্ত খুব এখনই যেগুলো চলছে সেই সমস্ত কয়েকটি আলোচনা আজকে আমরা করার কথা ভেবেছি, যাতে এই সুযোগগুলো আমাদের দপ্তরের যে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং তার সাথে সাথে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদের সম্মিলিত প্রকল্পগুলো আমাদের জেলা লেভেলে, আমাদের এই যে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস যেমন কলকাতার কথা বললাম এবং প্রত্যেকটি জেলাতে এই অফিস রয়েছে, যেগুলো আমার প্রিয় প্রজেক্ট অফিসার কাম বেশির ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে অফিস রয়েছে সেখান থেকে আমরা এই উন্নয়নমূলক কাজগুলো রূপান্তর মানে পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের মধ্যে যাই। তো আজকে আমি যেটা বলবো যে সেটা যেটা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্পের কথা আমি আজকে বিশেষ করে বলতে চাই।
0: যোগ্যশ্রী, হ্যাঁ বেশ,
1: যোগ্যশ্রী প্রকল্পটি যদিও এর আগেও আমাদের প্রকল্পটি চলছিল, তো এখন প্রকল্পটি একটু নতুন রূপে গত বছর থেকেই শুরু হয়েছে, যদিও সেটা আমি এই সুযোগ পেয়েছি এই জন্য আমি সবার প্রচারেরও একটু হয়ে যাবে, কারণ এটা প্রচার না হলে মানুষজন সম্পূর্ণ না জানতে পারলে এই যে সুযোগটা সেটা যাতে সকলে নিতে পারেন সেটা কিন্তু খুব সুবিধা হবে। সেটা হচ্ছে কি না, যোগ্যশ্রী প্রকল্পটা আমাদের বিভিন্ন রকমের মধ্যে যেটা মেইন যেটা এখন আমাদের এখন যেটা শুরু হয়েছে এখন যেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েই গেছে সেটা হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের জন্য।
0: আচ্ছা,
1: ছাত্রছাত্রী যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কিন্তু আর্থিক অস্বচ্ছতার কারণে, যেমন বিভিন্ন সুযোগ সুবিধা অর্থাৎ বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের সাথে তারা ভর্তি হতে পারেন না, সেই রকম যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা রয়েছে, আগে এটা শুধুমাত্র শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ছিল, কিন্তু এখন আমাদের সরকারিভাবে নতুনভাবে চিন্তাধারা করে একদম এটা প্রত্যেক জেলাতে এটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি স্টুডেন্ট এসসি এসটি স্টুডেন্টদের মধ্যে নেই, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন এটা আমাদের এসসি এসটি এবং জেনারেল মানে সকলেই আদার ব্যাকওয়ার্ড কাস্ট এবং মাইনরিটি কমিউনিটি রয়েছেন প্রত্যেকের জন্য এই সুযোগটি কিন্তু দেওয়ার জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গিয়েছে।
0: আগে যেটা শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা এখন নেই, এখন ওপেন টু অল।
1: ইয়েস, ওপেন টু অল, শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে মানে যাদের পারিবারিক,
2: এক্ষেত্রে যাদের পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকা বা তার কম, সর্বাধিক 3 লক্ষ টাকা, তারা দরখাস্ত করতে পারবেন এই যোগ্যশ্রী স্কিমের জন্য।
1: আমরা এবং এই যে মানে এর আগে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য ছিল এবং তাতে কিন্তু খুব ভালো সাফল্য পাওয়া গেছে, আমাদের যে কোচিং গুলো বিভিন্ন সেক্টর গুলো থেকে অনেকেই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আইআইটি ইনফ্যাক্ট এইমস এইরকম জায়গাতেও আমাদের দুস্থ মেধা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাত্রছাত্রীরা কিন্তু চান্স পেয়েছেন। সেই এই সাফল্যতার নিরিখে আমাদের সরকারি চিন্তা ভাবনার মধ্যে এসে যে না এটা আমাদের যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এদের সহযোগিতা নিয়ে সকল বিভিন্ন ডিপার্টমেন্ট সহযোগিতা নিয়ে এটা সমস্ত ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া দুস্থ ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য।

0: চালু হয়েছে এবং এটার অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গিয়েছে, এবং এটার আমাদের যেটা রয়েছে যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত, এই ডিসেম্বর মাসের শেষের দিকে এটা মানে পর্যন্ত দেওয়া যাবে। এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই
1: আবেদন
0: দরখাস্ত করা যাবে, এবং এটার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গিয়েছে। এবং এছাড়াও যদি বিশদ কেউ জানতে চায়, আজকে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কাছের জেলার যে প্রজেক্ট অফিস রয়েছে, আমাদের যেমন দিচ্ছি যেটা আমাদের এই আমার জেলা অফিস কলকাতায় খাদ্য ভবন, এছাড়াও প্রত্যেক জেলাতেই তাদের প্রত্যেকটি প্রজেক্ট অফিসারদের অফিস রয়েছে, সেখানে তাদের কোথায় কোথায় সেন্টার গুলো রয়েছে, কোন কোন জায়গা থেকে এগুলোকে করানো হবে তার ডিটেলস গুলো তারা জানতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটে, ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গল SCST ফিনান্স কর্পোরেশন, তাদের ওয়েবসাইট আমি একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, সেই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু তারা অনলাইনে দরখাস্ত করতে পারবে, এবং সেক্ষেত্রে তারা জানতে পেরে যাবে কোথায় কোথায় ইনস্টিটিউট গুলো রয়েছে, মানে কোন কোন জায়গাতে সেন্টার গুলো রয়েছে। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সরকারি কাগজে, মানে আমাদের বিভিন্ন নিউজ পেপারও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তারা অনেকেই হয়তো দেখেননি, সেই জন্য আমি আজকে তারা জানতে পারছেন যে তারা যোগাযোগ করবে কোন কোন কেন্দ্রগুলি রয়েছে, তাদের যেটা সহজে কাছের যে কেন্দ্র হবে সেখানে তারা দরখাস্ত করবেন। দরখাস্ত করা অনলাইনেও করা যাবে, আবার অফলাইনেও করা যাবে। অনলাইন যদি করতে চায় কেউ, তাহলে তাদের আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.cdevg.webstep.in। এইটা হচ্ছে অনলাইনের ওয়েবসাইট, যেখানে গেলে সেখানে তারা অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে পারে।
1: আচ্ছা ডক্টর পান্ডা, আরেকবার একটু ওয়েবসাইটটা একটু বলে দিন।
0: হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি শ্রোতা বন্ধুদের সুবিধার্থে, আপনারা যদি নোট করে নেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। www.cdevg.webstep.in এটা হচ্ছে গিয়ে আপনার অনলাইনে। অনলাইনে যদি আপনারা যোগ্যশ্রী দিয়ে গুগলে সার্চ করেন, আজকে এখনকার মানে মোবাইলের যুগে অনেকেই জানেন, তারা কিন্তু সার্চ করলো এগুলো হাউ টু অ্যাপ্লাই, এগুলো যদি করেন কিভাবে দরখাস্ত করবো, এগুলো দিলেও কিন্তু আমাদের এগুলো কিন্তু জানিয়ে দেবে।
1: আচ্ছা মোটামুটি আমাদের একটা সাইটের কথা বললেন, যোগ্যশ্রীর কথাও বললেন, কিন্তু এখানে যে অ্যাপ্লাইটা করবেন, আবেদন করবেন, সেটা কারা করবেন?
0: ছাত্রছাত্রীরা,
1: ছাত্রছাত্রী
0: যারা এখন ইলেভেনে পড়ছেন, যারা আগামী মানে তাদেরকে আমাদের ইনস্টিটিউটে কোচিং দেওয়া হবে, যারা মানে তারা এই পড়াশোনা স্কুল যারা ক্লাসে আছেন এখন, এবং আমাদের তো এখন রানিংও আছে, যারা এবছর পরীক্ষা হয়ে গেল তারা দিয়েছেন, আগামী পরীক্ষা আসছে তারা দেবে, এখন যারা ইয়ে হবে তারা তারা যখন ক্লাস টুয়েলভে যখন পরীক্ষার সময় হবে, যখন তারা HS পাস করবে, এবং সাথে সাথে যে আমাদের নিট বা IIT যেই অ্যাডভান্স যে পরীক্ষাগুলো হবে সেগুলো তারা অ্যাপ্লাই করবে। যদিও আমরা এই দরখাস্তগুলো নেওয়ার পরে তাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী যদি, কারণ সবাই যদি, আমাদের তো সংখ্যা আমাদের সীমাবদ্ধ আছে, পুরো রাজ্য জুড়ে প্রায় 5000-5000 মতো আমাদের ট্রেনিং দেওয়া হবে, প্রি এক্সামিনেশন ট্রেনিং যেটা বলে পরীক্ষা, বা তার মধ্যে 2000 SCST ছাত্রদের জন্য এবং 3000 হয়েছে জেনারেল OBC এবং মাইনরিটিদের জন্য। তো এটা আমাদের সেগুলো সেন্টার ওয়াইজ ভাগ করা রয়েছে, প্রত্যেক জেলা ওয়াইজ সেন্টার, কোনো জেলায় দুটো, কোনো জেলায় তিনটে, কোনো জেলায় চারটে, যেরকম যে জেলার জনসংখ্যা তার ভিত্তিতে সরকারি ভাবে সেগুলো নোটিফিকেশন করা হয়েছে, সেগুলো অনলাইনের মাধ্যমে এবং অফলাইনেও আমাদের আমাদের সংবাদপত্রে নোটিফিকেশন হয়ে গেছে, সেগুলো আপনারা যদি দেখে থাকেন তো খুবই ভালো, না দেখলেও আপনারা এই নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন, আপনারা এই ওয়েবসাইটে পাবেন, এবং আপনারা পিও অফিস যে প্রজেক্ট অফিস দপ্তরের যে অফিস রয়েছে, পিও কাম DW যে জেলায় জেলায় অফিস রয়েছে প্রত্যেক জেলায়, আমাদের অফিস এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের যে অফিস আছে এখান থেকেও আপনারা জেনে যেতে পারবেন ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট আপনার সব কাছে। এবং এছাড়াও আমরা আমাদের যেমন আমরা প্রত্যেক স্কুলগুলোকেও আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা পাঠিয়ে দিচ্ছি, যাতে স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও তাদের শিক্ষকরা তাদের নোটিশ বোর্ডে দেন, এবং শিক্ষকরাও তাদের সমস্ত স্টুডেন্টদেরকে এগুলো জানাতে পারেন। সেই জন্য আমরা যেরকম জানাচ্ছি প্রত্যেক জেলার আধিকারিকরাও সেরকম তাদের যে স্কুলগুলি রয়েছে সেগুলোকেও জানানো হচ্ছে, কিন্তু আজকের এই সুযোগটা আমি পেলাম, সেখানে আপনারা যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তারা যাদের ছেলেমেয়েরা রয়েছেন বা তাদের আত্মীয় স্বজনরা রয়েছে, তারা এই সুযোগটা যাতে নিতে পারেন, সেই আমি আবেদন করব যে এটার মাধ্যমে। এবং এক্ষেত্রে অনেক কৃতি ছাত্রছাত্রীরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে তারা এখন যথেষ্ট সাফল্য, কারণ এই প্রোগ্রামটা SCST জন্য অনেকদিন ধরেই চলছে, এবং তাতে অনেকেই বিভিন্ন ভালো ভালো জায়গাতে চান্সও পেয়ে গেছেন। তো এখন এটা মানে জেনারেল মাইনরিটি OBC সবার জন্য হয়েছে, তো আমি চাইবো, এবং এই এখানে কিন্তু আমাদের

0: যে এজেন্সি এবং যারা ইনস্টিটিউট, এখানে কিন্তু ট্রেনিংটা কিন্তু যারা কোচিং দেয় প্রফেশনালি টাকা পয়সা নিয়ে, তাদেরকে সরকারিভাবে টাকা দেওয়া হয় এবং তারপর তারা কোচিং গুলো দেন এবং তারা স্টাডি মেটেরিয়াল দেয়, বাংলা মাধ্যমেও দেয়, ইংলিশ মাধ্যমেও দেয়, এবং শুধু স্টাডি মেটেরিয়াল সেখানে ক্লাস হয়, শনি রবিবারে ক্লাস হয়, তারপর তাদেরকে মক টেস্ট হয়, মক টেস্ট পরীক্ষা নেয়, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ হয় এবং সেটা কিন্তু তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না, এবং কিছু তাদের যাওয়া আসার জন্য একটা ইয়েও তাদেরকে দেওয়া হয়, যারা স্টুডেন্টরা থাকে তাদেরকে স্টাডি মেটেরিয়ালস আমাদের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়।
1: বাহ, তাহলে আমাদের যে সমস্ত তরুণ প্রজন্ম যারা আগামীতে দেশের দশের নাগরিক বা মুখ হয়ে উঠবে, তোমাদের জন্য একটা একটা অসাধারণ সুযোগ বলা ভালো, যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে সুযোগটা রয়েছে, পিছিয়ে পড়া যে জনজাতি ছিল এবং সেই সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ শুধুমাত্র তাদের মধ্যে একটা SC ST প্রকল্পে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এই যে যোগ্যশ্রী প্রকল্প ডক্টর পান্ডা দেবভাবে বুঝিয়ে বললেন সুন্দরভাবে, যে কেউ অ্যাপ্লাই করতে পারে যারা উচ্চতর শিক্ষার জন্য বা ভবিষ্যতে কর্মজীবনে এগিয়ে যেতে চাও চাকরির ক্ষেত্রে,
0: ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং,
1: ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তাদের জন্য একটা দিগন্ত খুলে গেছে এই যোগ্যশ্রী প্রকল্প, পিছিয়ে পড়া জনজাতি বা অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্পের অধীন যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সে ব্যাপারে আমরা কথা বলছিলাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর ডক্টর বিশ্বজিৎ পান্ডার সঙ্গে। ডক্টর পান্ডা, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রকল্প আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার।

বিকাশপথ এখানে শেষ হল। নিবেদন করলেন সুব্রত চক্রবর্তী, প্রযোজনা হর্ষ পাণ্ডে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রণব চন্দ্র।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রণব চন্দ্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

রোমগীতিতে এবারের গানটির কথা অমিয় জীবন মুখোপাধ্যায়, সুর দুর্গা সেন। সমবেত পরিবেশনায় শুনুন পাখি যদি গান।

রোমগতিতে এখন যে গানটি শুনবেন তার কথা শ্যামল গুপ্তের এবং সুর দিয়েছেন অনিল বাগচি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

রোমগীতিতে এবারের গানটির সুর হরিচাঁদ বড়াল, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন সুজাতা চক্রবর্তী।

রোমগীতিতে আজকের শেষ গানটির কথা প্রসূন মিত্র, সুর নিখিল ঘোষ, গেয়েছেন নির্মলা মিশ্র।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রম্যগীতি। মৈত্রী প্রজা তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অস্মিতা রায়।

জুলাই মাসের অন্তিম দিনে তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। আগামীকাল থেকে নতুন একটা মাস শুরু হবে। আজকে জুলাই মাসের একদম শেষ দিন, আর জুলাই মাসের শেষ দিনে আমরা বেশ কিছু জিনিস ফিরে দেখতে পারি। মানে এই যে গোটা জুলাই মাস আমাদের কীরকম কাটলো, কত কত ভালো লাগা মন্দ লাগা সমস্তটা নিয়েই তো একটা মাস হয়। দেখো, আমরা যতই বলি যে একটা নতুন বছর বা একটা নতুন মাস যখন শুরু হচ্ছে তাতে কী বা আসে যায়, কিন্তু সত্যি হয়তো একটু হলেও আসে যায়। কারণ নতুন যখন একটা মাস শুরু হয় তখন ওই নতুন কিছু আশা প্রত্যাশা সব কিছু নিয়েই তো শুরু হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে জুলাই মাসের একদম শেষ দিন, আর জুলাই মাসের একদম শেষ দিনে আমরা ভেবে দেখতেই পারি আমরা কী কী ভুল করলাম, কী কী ঠিক করলাম, তাই তো? আর জুলাই মাসের শেষ দিনে যেখানে তোমার সঙ্গে আড্ডা দিতে অল্প অল্প গল্প কথার আসরে অস্মিতার রয়েছে, তখন একটা বিশেষ কিছু হবে না, সেটা তো হতেই পারে না। হয়তো আমরা অনেক ভুল করেছি, অনেক ঠিক করেছি, কিন্তু এই যে যখন আমরা আমাদের মন খারাপ হয়, যখন মনে হয় যে আচ্ছা এই ভুলটা করলাম, এটা না করলেই পারতাম, তখন কি মনে হয় যে মনটা তো খুব খারাপ খারাপ লাগে, তখন এমন একটা জিনিস যেটা আমাদের মন ভীষণ ভালো করে দিতে পারে সেটা কি? সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সব সময় আমাদের মন ভালো করে দেয়, তাই তো? আর সেই জন্যেই, আর দেখো এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে একটু খাওয়া দাওয়া বেশি, মানে মনে হয় ওই বিকেলবেলা উফ একটু যদি চপ হতো, ঝালমুড়ি হতো, গরম চা সঙ্গে থাকতো তাহলে তো ভালোই হতো, তাই না? আর সেই জন্যেই আজকে অল্প অল্প গল্পকথার আসরে তোমার জন্য সাজিয়ে রেখেছি নানান ধরনের বর্ষার খাবার দাবার। বর্ষার খাবার দাবার বলতে শুধুমাত্র পশ্চিমবাংলার নয়, আমাদের ভূভারতে মানে ভারতবর্ষে যে যে ধরনের বিশেষ বিশেষ বর্ষার খাবার দাবার রয়েছে সেইগুলো তোমার জন্য আজকে সাজিয়ে রেখেছি। না না, ভার্চুয়ালি তোমাকে একটুখানি ছবি দেখিয়ে দিয়েছে, যে এটা আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যে পোস্টারটা রয়েছে সেখানে ভার্চুয়ালি তোমরা অনেক খাবার দাবারের ছবি দেখতে পেয়েছো। খাওয়া দাওয়া হয়তো তোমাদের বাড়ির অ্যাড্রেসে এখন পাঠাতে পারবো না, কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো সম্পর্কে বলতে পারি বা সাজেস্ট করতে পারি যে বর্ষাতে কী কী খাবার তোমরা খেতে পারো। তাই জন্য আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে অনেকটা আড্ডা দেব, অনেক গল্প করব। তবে ওই যে কোনো আড্ডার শুরুতে গান তো মাস্ট, তাই তো? আর সেই জন্য একটু খাওয়া দাওয়ার গান হোক বরং। রান্না বাটি বা রান্না ঘরে এখন যারা যারা রয়েছো তাদের জন্য, এবং শুধুমাত্র তারা নয়, যারা যারা রান্না করতে ভালোবাসো, সর্বোপরি যারা খেতে ভীষণ ভালোবাসো, তাদের জন্য রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে রান্না বাটি টাইটেল সং। ফিরছি গানের পর।

হ্যাঁ, রান্নায় ওই মোটামুটি গরম তেলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন আমরা যে রান্নাটা নিয়ে কথা বলবো, তোমরা কিন্তু চাইলে সেই রান্নাটা আজকেই বিকেলে বানিয়ে ফেলতে পারো। কারণ এখন বর্তমানে কলকাতার আকাশ যতটা মেঘলা, সেটা তো বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হবেই। আর বৃষ্টি হলে ওই বৃষ্টির দিনে দুপুরবেলা খিচুড়ি কিংবা বিকেলবেলা গরম গরম তেলে ভাজা না হলে তো চলেই না। কিন্তু আপাতত কলকাতা থেকে আমি শুরু করবো না আজকের এই খাওয়া দাওয়ার সফর। আজকের খাওয়া দাওয়ার সফরটা কোথা থেকে শুরু করা যায়? বরং দক্ষিণ থেকেই শুরু করি, মানে দক্ষিণ ভারত থেকে শুরু করি। দক্ষিণ ভারতের বেশিরভাগ মানে বিশেষ বিশেষ পদ যেগুলো তোমরা খেয়ে থাকবে, দেখবে সব খাবারেই কিন্তু টক থাকে। মানে দক্ষিণ ভারতের খাবার বলতেই একটা টক ব্যাপার আমরা বুঝতে পারি। তো যারা যারা সাম্বার, ইডলি বা ধোসা খেয়েছো, তারা তো বুঝতেই পারবে যে এই যে সাম্বার যেটা থাকে সেটাও টক থাকে। তো এই যে বর্ষার বিশেষ খাবার যেটা দক্ষিণ ভারতে হয়, তার মধ্যেও এই একটা টক টক ব্যাপার থাকে। তো ফলে যারা টক পছন্দ করো, তারা কিন্তু রিলেট করতে পারবে বা তারা খুব পছন্দ করবে। খুব সহজ পাচ্ছ যে খাবার খুব সহজেই তৈরি করা যায় এবং সেটা খেতেও খুব হালকা পাতলার মধ্যে হয়, দক্ষিণ ভারতের খাবার, সেটা হচ্ছে যে লেবু ভাত বা লেমন রাইস। না না, লেবু ভাত বলতে আমরা বাঙালিরা যেরকম বুঝি যে ভাতের মধ্যে একটু লেবুর রস দিই, না সেরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা আরেকটুখানি অন্যরকম। সেটা হচ্ছে যে লেমন রাইস মানে বুঝতেই পারছো যে সাম্বার কারি, যার কথা আমি বললাম যে যারা যারা কলকাতায় থেকে ইডলি ধোসা খেয়েছো তারা সাম্বার খেয়েই থাকবে। এবং সাম্বার কারি আচার অথবা দইয়ের সঙ্গে পরিবেশন করা হয় এবং সেটাকেই বলা হচ্ছে দই ভাত। বিভিন্ন দক্ষিণ ভারতে যে সমস্ত রেস্তোরাঁ রয়েছে সেখানে গেলেও তোমরা দই ভাত পেয়ে যাবে। এবং শুধুমাত্র বর্ষাই নয়, গরমকালের জন্য এই খাবারটা কিন্তু খুবই ভালো একটা খাবার। এরপরে তোমরা যারা যারা এখন মনে করতে পারো যে বাবা উষ্মিতা এখন টক জাতীয় খাবারের কথা বলছে, আমার টক একদম ভালো লাগে না, তাদের জন্য বলি তোমাদের জন্য রয়েছে পুলি ইয়োগারে। পুলি ইয়োগারে কি না, ইয়োগার্ট মানে বুঝতেই পারছো যে টক রয়েছে এখানে বা দই জাতীয় জিনিস রয়েছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে হয়, এই পুলি ইয়োগারে হচ্ছে মূলত তেঁতুল ভাত। মানে শুনতে খুবই অন্যরকম লাগছে যে তেঁতুল ভাত ব্যাপারটা কি, মানে শুধু কি তেঁতুলের পাল্প আর ভাত দিয়ে ব্যাপারটা রান্না করা হচ্ছে? না, একেবারেই না, খুব টক একেবারেই নয় এই খাবারটা। একটুখানি টক ঝাল আর মিষ্টি। টক ঝাল মিষ্টি খাবার খেতে তো আমরা প্রত্যেকেই পছন্দ করি, আর সেই জন্য তোমাদের জন্য এই মুহূর্তে যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে পুলি ইয়োগারে। দেখো, এটা হচ্ছে তেঁতুল ভাত, তো এটাকে বলা হচ্ছে। এবং শুধুমাত্র তেঁতুল নয়, তেঁতুলের সঙ্গে টক ঝাল একটা পেস্ট দেওয়া থাকছে। তার সঙ্গে কি থাকছে, না তার সঙ্গে থাকছে ডাল এবং একটা স্পেশাল মশলা। দেখবে আমাদের এখানে যেমন বাঙালিরা আমরা প্রচণ্ড পাঁচফোড়নের ব্যবহার করি বা একটা ভাজা মশলার ব্যবহার করি, সেরকমই দক্ষিণ ভারতেও এই ভাজা মশলার একটা ব্যবহার রয়েছে। এবং ওরা ওখানকার যে সমস্ত মশলা রয়েছে, বাকি যা ফোড়ন রয়েছে, সেগুলো দিয়ে তারা ওখানকার যারা যে বিশেষ মশলা ব্যবহার করা হয় সেরকম ওরা একটা মশলা দেয়। এবং সব কিছু মিলিয়েই কিন্তু এই তেঁতুল ভাত খেতে দুর্দান্ত লাগে। মানে ভাত নিলে ভাতের সঙ্গে একটু তেঁতুলের ওই পাল্প যেটাকে বলি বা তেঁতুলের যে পেস্ট সেটা নিলে, তার সঙ্গে একটুখানি ডাল এবং মশলা দিলে সমস্তটা মিশে এই পুলি ইয়োগারে তোমার জন্য রেডি। মানে টক ঝাল মিষ্টি। দেখবে অনেক সময় জ্বর হলে আমাদের মুখে রুচি থাকে না, তখন এটা অবশ্যই ট্রাই করবে না, কারণ জ্বর হলে তো তেঁতুল খেলে আরও গলা বসে যাবে। বা তোমরা ভাবতে পারো যে অস্মিতা আমাদেরকে টক খেতে বলছে, বাড়িতে মায়েরা প্রচুর বকুনি দেবে আমাকে, বুঝতে পারছি। কিন্তু না, জ্বর হলে না, অনেক সময় এমনি মুখে স্বাদ থাকে না যে কোনো কারণের জন্যই হোক, গলা বুঝে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো পুলি ইয়োগারে। এরপরে যে খাবারের কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বিসি বেলে ভাত। মানে ভাত, এটা কি ব্যাপারটা, ব্যাপারটা খুবই একটা জটিল নাম। এই খাবারটা হচ্ছে কর্ণাটকের একটা খাবার, কিছুই না, খুব বাংলা ভাষায় সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে গরম ডাল ভাত, যেটা হচ্ছে মসুর ডাল, সবজি, তেঁতুল এবং ওই ওখানকার যে বিশেষ মশলা, দক্ষিণের যে একটা বিশেষ মশলা হয় সেই মশলাটা দিয়ে পরিবেশন করা হয়। দেখো, এই যে টক টক ব্যাপারটা বলছিলাম যে আমাদের সত্যি

একটা ধারণা রয়েছে যে দক্ষিণের খাবার মানেই সেখানে টক অনেকটা বেশি। শুধুমাত্র টক নয়, তোমাদের জন্য আজকে এমন এমন কিছু বর্ষার বিশেষ খাবার সাজিয়ে রাখছি যেখানে শুধুমাত্র টক নেই, টকের সঙ্গে ঝাল আছে, মিষ্টি আছে, সব কিছুই আছে। কিন্তু এরপর আর তোমাদেরকে টক খাওয়াবো না, এরপর একটু মিষ্টির দিকে চলে যাবো। মানে যারা একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য রাখবো নারকেল ভাত। এটাও কিন্তু দক্ষিণ ভারতের একটা খুব জনপ্রিয় খাবার। দক্ষিণের দিকে আমরা জানি যে নারকোল গাছ অনেক বেশি, ফলে নারকোল ভাত ওখানকার খুব জনপ্রিয় একটা খাবার। তোমরা দেখবে যে আমরা যখন কলকাতায় বসে এই যে ধোসার সঙ্গে বা ইডলির সঙ্গে যে চাটনিটা খাই, সেই চাটনিটা এই যে সাদা রঙের যে চাটনিটা থাকে সেটাতেও কিন্তু ওই নারকেলের একটা পেস্ট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণের যখন আমরা নারকেল ভাত নিয়ে কথা বলছি, তো নারকেলের ওখানে একটা বিশেষত্ব রয়েইছে, এবং যেহেতু নারকেল গাছ অনেকটা বেশি সেই জন্য ওরা এখানে নারকেল দিয়ে এক বিশেষ রকম ভাত খায়। কিরকম ভাত খায়, ভাতটা বিশেষ হয় না, কিন্তু ওই নারকেলটা বিশেষ হয়। ভাত এবং চালের সঙ্গে নারকেলের দুধ, নারকেল এবং ওই বিশেষ একটা ফোড়ন হিসেবে মশলা দেওয়া হয়, যা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি ট্রাই করিনি, কিন্তু আমি যেটুকু তোমাদেরকে বর্ণনা করছি বা যেটুকু আমি একটু দেখেছি, নেড়ে খেতে দেখেছি বা ভিডিও দেখেছি, সেটা থেকে আমি মানে বুঝতে পারছি যে খেতে খুবই সুন্দর হবে। এছাড়াও তোমরা খেতে পারো দই ভাত। না না, ওরকমভাবে দূরে পালিয়ে যাওয়ার কিছু হয়নি। দই ভাত বলতে যেরকম আমরা গরমের দিনে বাঙালিরা ভাত দই দিয়ে ভাত খাই, সেরকম ব্যাপারটা নয়। এবং এই দই ভাতটাকেও একটু ওরা সুন্দরভাবে পরিবেশন করে। কিভাবে পরিবেশন করা হয়, না সেদ্ধ ভাত থাকে, তার সঙ্গে টক দই থাকে এবং ফোড়ন দেওয়া হয়। এবং এই যে দেখবে বর্ষাকালেও আমাদের অনেক সময় গরম লাগে, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তারপরেই ওই যে রোদ্দুরটা উঠলো সেটাতে সত্যি আমাদের প্রচণ্ড গরম লাগে, ওই যেটাকে আমরা আর্দ্রতা বলি। তখন আমাদের মনে হয় যে না, খুব গরম গরম কিছু খাবো না, একটু ঠান্ডা কিছু খাই। তখন আমরা কি করি, টুক করে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিই। না, সেটা করা যাবে না। তোমরা তার ফলে দই ভাত খেতে পারো। আমরা বাড়িতে দই ভাত অনেকেই গরমে খাই, কিন্তু এই সেদ্ধ ভাত, টক দই এবং ফোড়ন দিয়ে এই দই ভাতটা কিন্তু তোমরা বানিয়ে ফেলতেই পারো। আর দেখো, আজকে এই যেহেতু বর্ষার বিশেষ বিশেষ খাবার নিয়ে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তোমাদের এই বর্ষার প্রিয় খাবার কি সেটা তোমরা আমাকে জানাতে পারো। কিভাবে জানাবে, আমাদের যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখবে আজকের অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার রয়েছে যেখানে আমার একটা ছবিও রয়েছে। সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমার প্রিয় বর্ষার পথ কোনটা। না, এরকম কোনো মানে নেই যে সেটা পশ্চিম বাংলারই হতে পারে। আজকে আমরা একদম সারা ভারতে ট্যুর করতে বেরিয়েছি, কি কি খাবার রয়েছে খাবারের সন্ধানে বেরিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের সারা ভারতেও এরকম যদি বর্ষায় কিছু প্রিয় খাবার থাকে বা মনে হয় যে না এই খাবারটা আমি ট্রাই করব, বা আমি এতক্ষণ অবধি যে যে খাবারের কথা বললাম সেই খাবারগুলো শুনে যদি মনে হয় যে না এই খাবারটা একটু বাড়িতে বানিয়ে ফেলতে পারি, সেটা শুধুমাত্র বানালেই তো হবে না, আমাকে তো জানাতে হবে। যে তোমরা কমেন্ট করো পোস্টার এবং জানাতে থাকো। তবে ওই তোমার জন্য এখন ফাঁকা টিফিন বক্স নিয়ে অস্মিতা তাকিয়ে রয়েছে এবং বলছে যে শুধুমাত্র নিজেরা খেও না, আমার জন্য একটু পাঠাও। তাই জন্য রাখলাম তোমার জন্য খোলা টিফিন বক্স, সামন্তক মুখোপাধ্যায় এবং অরুণা দাসের কণ্ঠে। ফিরছি গানের পর।

হ্যাঁ, খোলা টিফিন বক্স হাতে নিয়ে অস্মিতা তোমাদের জন্য অপেক্ষা করছে যে তোমরা কখন এই খাবারগুলো বাড়িতে বানিয়ে আমার জন্য পাঠাবে। আর শুধুমাত্র পাঠালেই তো হবে না, আমাকে জানাতে হবে যে কোন খাবারগুলো তোমরা বানাতে চাও বা তোমার প্রিয় বর্ষার প্রিয় পদ কোনটা। আর এই মুহূর্তে তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় অস্মিতা রয়েছি। আর এখন বলছি যে সারা ভারতের বিশেষ বিশেষ বর্ষার খাবারের কথা। আর দেখো, এতক্ষণ তো অনেক টক খাবার দাবার নিয়ে কথা হলো, টক ঝাল মিষ্টি অনেক খাবার নিয়ে আলোচনা করলাম, কিন্তু অনেকেই ভাবছো যে আমি তো বিরিয়ানি পছন্দ করি, তাহলে বিরিয়ানি নিয়ে কেন কথা হচ্ছে না? হ্যাঁ, বিরিয়ানি নিয়ে কথা বলবো। এখন আমি যে বিশেষ বিরিয়ানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালাবার বিরিয়ানি, যেটা দক্ষিণ ভারতের কেরালায় পাওয়া যায়। অনেক ধরনের দক্ষিণ ভারতীয় বিরিয়ানি রয়েছে যেগুলো খেতে খুবই সুন্দর হয়, সেরকমই একটা বিরিয়ানি হচ্ছে কেরালার মালাবার বিরিয়ানি। এবং কেরালায় গেলে তোমরা চিকেন, মাটন সব ধরনের জিনিসপত্র দিয়েই তোমরা এই বিরিয়ানিটা খেতে পারবে। যারা ভেজ পছন্দ করো তারা আলু বিরিয়ানি খেতে পারো। এবং আরও একটা বিরিয়ানি হচ্ছে দক্ষিণের দিকেই, সেটা হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এই হায়দ্রাবাদি দম বিরিয়ানি আমরা কলকাতাতেও পেয়ে থাকি। এবং দম বিরিয়ানি মানে বোঝাই যাচ্ছে যে বিরিয়ানিটা খুব ধিমে ধিমে, মানে ধিমে আছে রান্না করা হয়, এরকম একটা বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এরপরে চলে যেতে পারি আমরা হায়দ্রাবাদ থেকে ডিরেক্ট মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের একটা বিশেষ খাবার হচ্ছে কান্দা ভাজি। আচ্ছা, কান্দা ভাজি মানে এই এই কথাটা শুনেই আমরা ভাবছো যে বাবারে কি এমন কঠিন নাম, বাড়িতে বানাতে পারবো কিনা। এটাও খুব সহজ, বাড়িতে বানাতে পারবে তোমরা, কারণ এই কান্দা ভাজি হচ্ছে বেসন এবং সুগন্ধি মশলা দিয়ে তৈরি একটা, ওই বেসনের যে ব্যাটারটা হয় সেটা, তার সঙ্গে তেলে ভাজা মুচমুচে পেঁয়াজের একটা বড়া। এবার অনেকেই তোমরা রেডিওর ওপার থেকে বলছো যে অস্মিতা এত পেঁয়াজি করে কেন বললে না, পেঁয়াজি করে বলছি না, পেঁয়াজি মতোই জিনিসটা খেতে, কিন্তু এখানে একটা মশলা, বিশেষ ধরনের মশলা দেওয়া থাকে এবং এটা পরিবেশন করা হয় ঝাল, সবুজ চাটনি, মিষ্টি চাটনি, এই সমস্ত কিছু দিয়ে পরিবেশন করা হয়। এবং এটাকেই মহারাষ্ট্রে বলা হয় কান্দা ভাজি, যেটা আমরা পশ্চিমবাংলায় বা বাংলায় আমরা যারা বাঙালি যেটাকে আমরা পেঁয়াজি বলি সেটা আমরা খেয়ে থাকতে পারি বর্ষার দিনে একদম সুন্দরভাবে। কিন্তু শুধুমাত্র কি পেঁয়াজি বলো বা কান্দা ভাজি এমনি এমনি খাবো, না, একেবারেই না। বর্ষার দিনে এটার সঙ্গে একটুখানি গরম চা তো দরকার। যারা দুধ চা পছন্দ করো বা যারা দুধ চা একটু উইথ মশালা পছন্দ করো তারা খেতে পারো, আর যারা আমার মতো লিকার চা পছন্দ করো তারা লিকার চা দিয়ে খেতে পারো। কিন্তু হ্যাঁ, ভাজাভুজির সঙ্গে একটু দুধ চাটা অ্যাভয়েড করাই ভালো, লিকার চা তোমরা খেতেই পারো। এছাড়াও আরও এমন একটা বর্ষার বিশেষ খাবারের কথা বলবো যেটা শুধুমাত্র দক্ষিণে বা পশ্চিমে বা উত্তরে নয়, এই খাবারটা বর্ষার দিনে সমস্ত ভারতেই পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে ভুট্টা। মানে রাস্তার ধারে যখন তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার নাকে হঠাৎ একটা গন্ধ এলো আর তুমি বুঝতে পারলে যেটা সেই গন্ধটা, যেটা তোমার একদম ছোটবেলার নস্টালজিয়া, যার জন্য তুমি মায়ের কাছে বায়না করতে। আর সব থেকে প্রবলেম হতো কখন বলো তো, যখন ওই ছোটোবেলায় দাঁত পড়ে যেত কিন্তু তবুও মনে ইচ্ছে করতো যে ইস যদি একটু ভুট্টা খেতে পারতাম, এইটা একটা খুব সমস্যার ব্যাপার। তো হ্যাঁ, এই বর্ষাকালে ভুট্টা খাওয়ার যে একটা ক্রেভিং থাকে সেটা সত্যি একটা দুর্দান্ত ক্রেভিং। মানে ভুট্টা এখন অনেক রকমভাবেই খেতে পারো, যে ভুট্টার যে স্টিকগুলো থাকে সেগুলোতে লেবু নুন দিয়ে খেতে পারো, এছাড়াও যদি ভুট্টা সেদ্ধ করে খেতে চাও বা তাতে চিজ অ্যাড করতে পারো, মশলা অ্যাড করতে পারো, তোমার মতো তুমি সাজিয়ে নিতে পারো তোমার প্রিয় বর্ষার পদ। দেখো, এখন যেখানে এমন একটা খাবারের কথা বললাম যেটা সমস্ত পুরো ভারতবর্ষেই পাওয়া যায়, সেরকমই আরেকটা খাবারের কথা এখন বলবো যেটা শুনলে সমস্ত বাঙালিরা পাগল হয়ে যায়, সেরকম একটা খাবার। সেটা হচ্ছে বর্ষাকালে পশ্চিমবঙ্গের স্পেশাল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আহাহা, মানে এখন ভাবলেই, এই গন্ধটা ভাবলেই আমার জিভে জল চলে আসছে। আশা করছি তোমরা যারা যারা রেডিওর ওপারে রয়েছো তাদেরও আসছে। তাহলে আমার মনে হয় দেরি করে লাভ নেই, একটুখানি বাড়িতে বানিয়েও ফেলতে পারো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। যদি ইলিশ মাছ খেতে ইচ্ছে না করে, যদি ইলিশ মাছ অতটাও পছন্দ না করো, তাদের জন্য খিচুড়ির সঙ্গে একটু ডিম ভাজা কিংবা নারকেল।

0: ভাজা কিংবা তোমার প্রিয় কোনো ভাজা ভুজির পদ, মানে আলু ভাজা হতে পারে, বেগুন ভাজা হতে পারে, যেটা তোমার মন চায়। তো এই শীতকাল আর এই বর্ষাকাল আর তার সঙ্গে এই যে খিচুড়ির একটা ব্যাপার, আমি শীতকাল বলতে যাচ্ছিলাম কারণ শীতকালেও খিচুড়ির একটা ক্রেভিং থাকে। তো যখনই বলো না কেন, এই যে যখন একটু আলসেমির দিন বা আলসেমির সময়, সেই সময়টা শীতকাল হোক কিংবা বর্ষাকাল, আমাদের মনেই হয় যে সে একটু চাল ডাল সমস্ত কিছু দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। কিন্তু পশ্চিমবাংলার কথা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা আবার পশ্চিমবঙ্গ থেকে আমাদের ট্যুরটা শুরু করে ফেলতেই পারি। সেটা হচ্ছে চলে যেতে পারি ডিরেক্ট রাজস্থানে, কি খেতে পারি, ডাল বাটি চুরমা। রাজস্থানের স্বল্পস্থায়ী যদি বর্ষা হয়েও থাকে, সেখানেও ডাল মানে মুসুর ডাল এবং চুরমা মানে আটা সুজি ঘি দিয়ে একটা ছোট ছোট বল তৈরি করা হয়, এবং চুরমা মানে হচ্ছে ডাল বাটি চুরমা। তো বাটি মানে বুঝতেই পারছো যে বাটিতে করে পরিবেশন করা হয়। তো সমস্ত কিছু মিলিয়ে একটা বিশেষ পদ, রাজস্থানের একটা বিশেষ পদ, সেটা হচ্ছে ডাল বাটি চুরমা। দেখো, খাওয়া দাওয়া নিয়ে প্রচুর কথা হচ্ছে, আর যেহেতু আজকে বললাম জুলাই মাসের শেষ আর কালকেই আগস্ট মাসের শুরু, আগস্ট মাস মানেই কিন্তু একটা সেলিব্রেশন মোড যুববাণীর অন হয়ে যায়। কিরকম সেলিব্রেশন মোড, না যুববাণীর জন্মদিন আসছে আগামী 16ই আগস্ট, আর সেই জন্যেই যুববাণী তোমাদের জন্য সাজিয়ে রাখছে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের জন্য কিছু কন্টেস্ট আমরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সেই কন্টেস্টের ডিটেলসটা তো জানতে হবে, আর সেই ডিটেলসের জন্য তোমায় শোনাবো যুববাণী কন্টেস্ট কি কি থাকছে তোমাদের জন্য। চলো শুনে নি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট,
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
0: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56, আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
0: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে তোমার জন্য কি কি সারপ্রাইজ থাকছে, কি কি কন্টেস্ট থাকছে, সেই সম্পর্কে তো জানলে। এছাড়াও তোমাদের জন্য থাকছে আরও অনেক অনেক চমৎকার। জন্য কি করতে হবে, যুববাণীর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এবং যে ইনস্টা পেজ রয়েছে সেটা ফলো করতে হবে, আর অবশ্যই শুনতে হবে যুববাণী। তাহলে যে কথা বলছিলাম খাওয়া দাওয়া নিয়ে, সেই খাবারের প্রসঙ্গেই বলি যে অনেকক্ষণ দক্ষিণ ভারতে ঘোরাফেরা করছিলাম, সেখান থেকে গেলাম রাজস্থানে, তারপর আমরা চলে যেতে পারি উত্তর ভারতে। মানে শুধুমাত্র উত্তর ভারত নয় এবং রাজস্থান, এখানে একটা বিশেষ ধরনের কচুরি পাওয়া যায়। সেই কচুরিটা কি, না খাস্তা পেঁয়াজ কচুরি, এবং এই বোঝাই যাচ্ছে পেঁয়াজ কচুরি মানে কচুরির খোলসের ভেতরে থাকছে ঝাল এবং মশলাদার পেঁয়াজের পুর, যা জনপ্রিয় কিন্তু উত্তর ভারতে অত্যন্ত জনপ্রিয় একটা খাবার, যেটা পুরোটাই ছাঁকা তেলে ভাজা হয়। এছাড়াও আরও একটা বিশেষ ধরনের খাবার থাকছে, যেটা কিন্তু আমাদের বাংলার একদম পাশেই আসামে আমরা পেয়ে যাব, সেখানে কি না আলু পিঠে, মানে আলু পিটিয়া বা পিঠে। আসামের আলু পিটিয়া হচ্ছে মানে সেদ্ধ পোড়া আলু, বা সেদ্ধ পোড়া আলু বা সেটাকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানানো হয় বা একটা বড়ার মতো তৈরি করা হয়, এবং সেটাকে অবশ্যই ধিমে আঁচে সেদ্ধ করা হয়। মানে বোঝাই যাচ্ছে যে এই পোড়া আলু যেটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মিশিয়ে সেদ্ধ করে যখন তোমার সামনে দেওয়া হচ্ছে আলু পিটিয়া বা আলুর পিঠে, সেটা কিন্তু অবশ্যই মিষ্টি হয় না, নোনতা নোনতা হয়, যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হিমাচলে আরেকটা বিশেষ ধরনের পদ আছে, যেটা হচ্ছে সিদ্ধু। সিদ্ধু কি, না হিমাচল প্রদেশের একটা ঐতিহ্যবাহী পুষ্টিকর এবং জনপ্রিয় ভাপানো রুটি বা বান। এটা তৈরিতে প্রধান উপকরণ হিসেবে বোঝাই যাচ্ছে যে গম লাগে এবং ইস জাতীয় একটা জিনিস, তুমি পাউরুটিও দিতে পারো এবং সুস্বাদু বিভিন্ন ধরনের পুর দিতে পারো, যেটা তোমার পছন্দ মতো। তুমি যদি সবজি পছন্দ করো সবজির কিছু দিতে পারো, যদি তা না পছন্দ করো, তাহলে তুমি চিকেন বা ডিম সব কিছুতেই রান্না করতে পারো। রামলাড্ডু রয়েছে যেটা খেতে কিন্তু মুগ এবং ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়। রাম

লাড্ডু, যেটা দিল্লিতে পাওয়া যায়, যেটাও খেতে খুব ভালো লাগে। মানে দিল্লি কা লাড্ডু তো বহুত আচ্ছাই হতা হ্যায়। তো আর দেখো, এই যে এত রকম খাবার নিয়ে কথা বলছি, জল খাবার নিয়ে কথা বলছি, চাটনি নিয়ে কথা বলবো না এমনটা তো হতেই পারে না। এর সঙ্গে তোমরা সবুজ ধনে পাতার চাটনি ট্রাই করতে পারো, তেঁতুল দেওয়া টক ঝাল মিষ্টি চাটনিও ট্রাই করতে পারো। দেখো, এতক্ষণ ধরে তোমাকে ভারতবর্ষের বিভিন্ন খাবার নিয়ে কথা বলার চেষ্টা করলাম, হয়তো অনেক কিছু মিস গেল। কী কী মিস গেল বা তোমার পছন্দের প্রিয় খাবার কোনটা, সেটা তোমরা আমাকে জানাতে পারো আজকে যে পোস্টার রয়েছে, আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেখানকার কমেন্ট বক্সে। সেখানে তোমরা জানাতে পারো যে তোমার প্রিয় বর্ষার খাবার কোনটা। কিন্তু ওই যে খড়ির কাঁটা তো চোখ রাঙিয়ে দিয়েইছে এবং বলছে যে এবার তো অস্মিতাকে টাটা বাই বাই বলতেই হবে। টাটা বাই বাই বলবো। এবং যেহেতু আজকে বর্ষাকালের বিভিন্ন খাবার নিয়ে কথা বললাম, সবাই বর্ষা ছুটি এনজয় করো, খুব ভালো থেকো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, কিন্তু হ্যাঁ, নিজের শরীরের যত্ন নিও। তাই এতক্ষণ তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। যাওয়ার পথে তোমার জন্য রাখলাম নিকিতা গান্ধী এবং অনুপম রায়ের গান, কণ্ঠে একটা খুব সুন্দর গান, খাবারের গান, মিষ্টি গান। আজকের মতো টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অস্মিতা রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন সাঁওতালি গানের অনুষ্ঠান, পরিবেশনায় নিভা টুডু।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ শুনুন সাঁওতালি লাগড়ে গান। সুর অনুযায়ী সাঁওতালি গানের বিভিন্ন প্রকার আছে, এগুলির মধ্যে লাগড়ে হল একটি প্রকার। এই গানের কোনো উপলক্ষ নেই,

কোনো সময় লাগড়ি গান গাওয়া হয়। আজকের প্রথম গানটিতে বলা হয়েছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, তেমনি গাছেরও জন্ম মৃত্যু আছে। তবে বীজ থেকে যায়, যা থেকে নতুনের সৃষ্টি হয়। যুগ যুগ ধরে এভাবেই সৃষ্টি ও বিনাশের লীলা চলে আসছে, আর ধরিত্রীও নতুন করে সেজে উঠছে। গানটি শোনাচ্ছেন বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ।

এই দুনিয়ায় সুখে থাকতে কে না চায়, তবু যেন পারস্পরিক হিংসা দেশ মানুষের মধ্যে লেগেই আছে। মানুষ যদি সুখে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে পারস্পরিক সহযোগিতা যেমন বাড়ে তেমনি দেশেরও অগ্রগতি হয়। এই কথাই বলা হয়েছে পরের গানটিতে, শোনাচ্ছেন সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

এবারে চূড়ামণি মুর্মু ও সহশিল্পীদের গাওয়া লাগড়ে গান শুনে। নানান সুগন্ধি ফুল যতই বাতাসে সুবাস ছড়াক, গাছ ছাড়া অস্তিত্বহীন হয়ে পড়ে। যতই ফুটুক পদ্ম, জল ছাড়া তার অস্তিত্ব নেই। এসব ফুল লতাপাতার সঙ্গে খেলতে মন চায়, এ কথাই বলা হয়েছে গানটিতে।

মানানসই শাড়ি পরে নিজেকে অপরূপা করেছ, তোমার চলার মনোগ্রাহী ছন্দকে বাহামনি ধীরে কর, তা না হলে শাড়ি ছিঁড়ে যেতে পারে। কলসি কাঁখে জলকে যাও ঝর্ণা তলায়, ধীরে বাহামনি ধীরে, দেখো জল যেন ঘোলা না হয়। এ কথাই বলা হয়েছে পরের গানটিতে শিল্পী আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

এবারের গানে এক প্রেমিকের আক্ষেপের কথা বলা হয়েছে, আমি বৃক্ষ তুমি লতা, ভালোবাসি তোমায় ভালোবাসি, কেবলই তোমার কথা ভাবি, তোমার জীবন সঙ্গী হতে মন চায়, হায় মা বাবা বাধা হয়ে দাঁড়ায়। দুঃখ বা হতাশা নয়, মা বাবার ভালোবাসা তো দুদিনের জন্য, কিন্তু আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য। শোনাচ্ছেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, আসুন শুনি।

এবারে গৌরী মাঝি ও সহশিল্পীদের গাওয়া লাগড়ে গান। গানটিতে বর্তমান সময়ে যেভাবে নাচ ও গান হারিয়ে যেতে বসেছে তারই কথা বলা হয়েছে। গান ও নাচের আখড়াকে জিয়ে রাখার দায়িত্ব আমাদের, আর ধামসা মাদলকে লুপ্ত হতে দেব না, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সাঁওতাল জাতির ঐতিহ্য। এসো সমাজ ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি।

শেষ নিবেদন কমল হেমব্রম ও সহশিল্পীদের গাওয়া লাগড়ে গান। এই গানে বলা হয়েছে, বাদক ও নর্তকীদের যুগলবন্দিতে মেতে উঠেছে আখড়া, সবাই যেন একে অপরের পুরুপুরক, কেউ যেন নিজস্ব নামে এখানে আলাদা নয়, তবু ভালোবাসার মানুষকে বেছে নিতে অসুবিধা হয় না, তার নাম চেহারা যেন আলাদাভাবে চোখের সামনে ভেসে ওঠে। শুনি এই গান।

এই সঙ্গে শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সম্পাদনা সীতারাম বাস্কে ও বিনয় মুর্মু, উপস্থাপনা পরিমল হেমব্রম, প্রযোজনা নিভা টুডু।

0: এতক্ষণ শুনছিলেন সাঁওতালি গানের অনুষ্ঠান। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নাটক পুত্রবতী বিধবা, রচনা মুন্সী প্রেমচাঁদ, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। শুরু হচ্ছে নাটক পুত্রবতী বিধবা।

আজকের নাটক পুত্রবতী বিধবা। কাহিনী মুন্সী প্রেমচন্দ। হিন্দি বেতার নাট্যরূপ বিনোদ শর্মা। বাংলা রূপান্তর শামস উন্নাহার। প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক পুত্রবতী বিধবা।

পণ্ডিত অযোধ্যানাথ যেদিন দেহ রাখলেন, সবাই বরাবরই করল, ভগবান যেন এরকম মৃত্যুই সকলকে দেন। চার চারটি জোয়ান ছেলে আর একটি মেয়ে, বড় তিন ছেলের বিয়ে থা হয়ে গিয়েছে, বাকি আছে ছোট ছেলে আর মেয়েটি। একটি পাকা বাড়ি, দু দুটো বাগান, কয়েক হাজার টাকার গয়না, নগদ 20,000 টাকা আর কিছু জমি দেখে গিয়েছেন। চারটি ছেলেই বড় শান্ত সুবোধ। বড়

0: রেলের কামদা কোনো এক অফিসে চাকরি করে। মেজো উমানাথ ডাক্তারি পাশ করে এখন ডিসপেন্সারি খোলার কথা ভাবছে। সেজ দয়ানাথ বিয়ে ফেল করে পত্রিকায় লিখে কিছু রোজগারপাতি করে, আর ছোট সীতানাথ এমএ পড়ছে। তাদের মা ফুলমূর্তির চোখের ইশারায় সারা সংসার চলে। বৌরা সবাই তার খুব বাধ্য, তাকে সেবা যত্নের প্রতিযোগিতা করে। সবাই বলল বিধবা ফুলমতিও খুব ভাগ্যবতী বটে, বাড়ির সর্বময়ী কর্ত্রী। ১২ দিন পেরিয়ে গেছে, কাল ১৩ দিন শ্রাদ্ধ, ব্রাহ্মণ ভোজন, তারই আয়োজন চলছে বাড়িতে। আটার বস্তা, ঘিয়ের টিন, চিনির বস্তা, তরি তরকারি, ব্রাহ্মণের দান সামগ্রীর জিনিসপত্র সব এনে রাখা হচ্ছে, কিন্তু ফুলমতিকে দেখানো হচ্ছে না কিছুই। এ বাড়িতে এমন তো হয়নি কোনো দিন।
1: হ্যাঁ, রাখো রাখো রাখো রাখো, কাপড় চোপড় ছাতা জুতো ছড়ি লন্ঠন ওগুলো ওদিকে রাখো, ওদিকে। আর যা যা আনতে বাকি নিয়ে সোজাও।
2: হ্যাঁ যাচ্ছি, আমি এখনই আসছি।
0: কামতা,
3: আটা কি তিন বস্তায় আনানো হয়েছে?
1: হ্যাঁ,
3: আমি তো পাঁচ বস্তা আটার কথা বলেছিলাম। ঘি সব কি এসে গেছে?
1: হ্যাঁ ওই তো,
3: ও তো মাত্র পাঁচ টিন। আমি যে দশ টিন ঘি এর কথা বলেছিলাম।
1: মা, আমরা আলোচনা করে তিন বস্তা আটাই ঠিক করেছি, আর সেই হিসেবে পাঁচ টিন ঘি যথেষ্ট। এই অনুপাতে অন্যান্য জিনিসপত্র কম করা হয়েছে।
3: কার পরামর্শে আটা কম করা হলো?
1: আমাদের পরামর্শে।
3: তার মানে আমার পরামর্শের কোনো দাম নেই?
1: কেন থাকবে না, কিন্তু নিজের লাভ লোকসান তো আমরাও বুঝি না।
3: কি বলছো কাউটা? প্রাণপাত করে এই সংসার আমার গড়া, আমার লাভ লোকসান তোমাদের কে ভাত বলেছে? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালোভাবেই জানি। যাও, আরো দু বস্তা আটা আর পাঁচ টিন ঘি নিয়ে আসার ব্যবস্থা করো, কেউ যেন আমার কথার অন্যথা না করে।
1: মা, শুনো, আমার কথাটা তো শুনে
3: শুনবো। খুব সমজদার হয়েছো তোমরা না?
1: ঠিক আছে, আমরা চার ভাই আগে একটু আলোচনা করি, তারপর।
3: আলোচনা? আমি বলছি তাও হচ্ছে না। এতকাল এ বাড়িতে যা কিছু হয়েছে সব আমার মতেই হয়েছে, এখন তুমি কি কর্মকর্তা হয়েছ কামতানাথ? তোমাদের বাবা চলে গেলেও ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি।
1: তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ মা। ঠিক আছে, আমি আসছি।
3: এইভাবে আমার মুখে যখন কথা জবাব দিচ্ছ তুমি, কদিন এত বদল হয়ে গেছে। যাও, চলে যাও, চলে যাও তুমি।
4: কি করবো মা, সিন্ধুক খুলছে যে? কই, আমি তো সিন্ধুক খুলতে বলিনি।
5: আগে উনি তো বললেন।
4: উনি বললেন মানে? চাবি তোমার কাছে থাকে, এটা ঠিকই, কিন্তু আমি না বললে আগে তো কোনোদিনের সিন্ধুক খোলা হয়নি।
5: বাজার থেকে জিনিসপত্র এসেছে, দাম না দিলে চলবে?
4: কি দামের কোন জিনিস কতটা এসেছে এসবের আমি তো কিছুই জানি না। যতক্ষণ না হিসেব পত্র হচ্ছে টাকা দিয়ে যাবে কি করে?
5: ও হিসেব হয়ে গেছে।
4: হ্যাঁ হয়ে গেছে, কে করেছে?
5: আমি জানি না কে করেছে। আমার উপর হুকুম হয়েছে টাকা বার করে দেওয়ার, আমি দিচ্ছি।
4: কে হুকুম করেছে? কামটা, সে কি বাড়ির কর্তা হয়ে গেছে নাকি?
1: মা আসতে বলো, বাইরে শোনা যাচ্ছে, বাড়ি ভর্তি লোকজন আত্মীয় কুটুম্ব বসে আছে, তুমি এখানে
4: আগে লবণ নিয়ে এসো, লবণ নিয়ে পাতে পাতে দিয়ে দাও।
5: আমি এক্ষুনি বেটে দিচ্ছি।
4: বেটে দিচ্ছ? পিছে রাখতে পারো নি?
5: কাজ কি আমার কম ছিল নাকি?
4: এটা তোমার কাজ বলে মনে হয়নি তাই না বড় বৌমা? অতিথিদের খাবার জল কিনা গরম?
1: কি শুনছো বড় বউ, কিছু টাকা দিয়ে কাউকে এক্ষুনি বড় প্রান্তে পাঠাও, যাও।
4: বড় প্রান্তে এখন পাঠান, হচ্ছে।

0: অজা পাতানো হয়নি কেন? লোকজন তোমাদের বড় উপে জল খাবার জন্য বসে থাকবে তাই না? আমার কি হলো? অত হয়েছে কেন? সবাই তো খাওয়া দাওয়া ছেড়ে উঠে যাচ্ছে।
1: তুমি চুপ করো, আমি দেখছি দেখছি।
0: তোমাদের মধ্যে লাজ লজ্জা আছে? বংশের মান মর্যাদার জন্য যে মানুষটা সারা জীবন কষ্ট করে চলে গেল তার পবিত্র আত্মাকে তোমরা এইভাবে কলঙ্কিত করছ?
1: ঠিক আছে ঠিক আছে, এখন তুমি চুপ করবে মা, ভুল হয়েছে। হ্যাঁ, তাই বলে বাড়ির শুদ্ধ লোককে তুমি মেরে ফেলতে চাও নাকি?
0: আমি দুর্ভাগা, একদিন আমাকেও দেখতে হলো গো।
2: আচ্ছা, কড়াইতে তরকারি জড়াবার সময় কুমুদ একটু ভালো করে দেখে নেবে না? এতে আমাদের দোষ কি?
1: এতে তোমারও দোষ নেই, কুমুদেরও দোষ নেই, আমারও দোষ নেই। আরে বাবা, এত বড় যজ্ঞিতে কেউ এক এক মুঠো তরকারি তো চাপায় না, ঝুড়ি ঝুড়ি ঢালে। এটা দৈবাত ঘটে গেছে তাই বলে
0: লজ্জা তো হতেই না, তার উপরে বেয়ার মতো কথা বলছো।
1: বাবা, লজ্জার কি আছে, চুরি তো আর করিনি। চিনির পিঁপড়ে আটার পোকা কেউ তাকে দেখে না কেন? আগে আমাদের চোখে পড়েনি এই জন্যই এত গন্ডগোল। চুপচাপ ইঁদুরটা তুলে ফেলে দিলে কেউ জানতেও পারতো না।
0: বলছো কি, মরা ইঁদুর খাইয়ে মানুষের ধর্ম নাশ করতে?
1: তুমি কোন যুগে পড়ে আছো বলো তো মা? ধর্ম এসবে যায় না। এসব ধর্মাত্মা আজ পাতা ছেড়ে উঠে গেলেন, তাদের মধ্যে এমন কেউ কি আছে যে ভেড়া খায় না, পাঁঠার মাংস খায় না, পুকুরের কচ্ছপ শামুক পর্যন্ত রেহাই দেয় না? এরা একটা ইঁদুরে কি এসে
0: যায়? মানুষ যদি অধার্মিকের মতো কথা বলে তাহলে ভগবান ছাড়া ধর্ম রক্ষা করবে কে? সব কেন?

0: হ্যাঁ বাবা কথা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যে ও বাড়িতে কুমুদের বিয়ে দেবেন, কিন্তু বাবার কথা তো বাবার সঙ্গেই চলে গেছে। মুরারি পণ্ডিত বিদ্যান কুলীন হতে পারেন, তবে যে লোক বিদ্যে এবং কুল টাকার বিনিময়ে বেচে সে অধম লোক। এরকম লোকের ছেলের সঙ্গে কুমুদের বিয়ে আমরা দেব না।
1: হ্যাঁ দেব না,
0: 5,000 টাকা পণ। আরে আমাদের কাছে তো সর্বশা করলে মাত্র 20,000 টাকা আছে, এক একজনের ভাগে পড়ছে 5,000 করে। আর বরপনি যদি 5,000 টাকা দিতে হয়, আরো 5,000 যাবে বিয়ের নহ বাবা তো অন্যান্য সব খরচে, তাহলে আমরা তো সর্বশান্ত হয়ে যাবো।
1: ঠিক ঠিক দাদা, আর আমার ডাক্তারখানা খুলতে কম করেও 5,000 টাকা দরকার। আমার ভাগ থেকে আমি 1 পয়সাও দিতে পারবো না, ব্যাস।
2: দেখো দাদা, আমার ইচ্ছে একটা পত্রিকা বার করি, তা ওই প্রেস আর পত্রিকার জন্য তা অন্তত ধরো 10,000 টাকা তো পুঁজি লাগবেই, তার মধ্যে 5,000 টাকা যদি নিজে ঢালি তাহলে বাকি 5,000 একজন অংশীদার পাওয়া গেলেও যেতে পারে। আর দেখো ওই পত্র পত্রিকায় লিখে আমার পক্ষে জীবিকা নির্বাহ সম্ভব নয়।
0: আরে ভাই, কেউ বিনা পয়সাতে লেখা ছাপাতে চায় না, তা গাঁটের কড়ি দিয়ে কে ছাপবে শুনি?
2: না না না না দাদা, তোমার এই কথাটা ঠিক নয়। আগাম পারিশ্রমিক না নিয়ে আমি তো কোথাও লেখাই দিই না।
0: আরে আমি তোমার কথা বলছি না দয়ানাথ। হ্যাঁ তুমি না হয় লিখে অল্প কিছু পাও, সবাই তো আর পায় না।
3: আচ্ছা আচ্ছা, ও কথা এখন থাক। কুমুদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল কিনা, তা আমি বলি কি, মেয়ে যদি ভাগ্যবতী হয় তাহলে গরিবের ঘরেও সে সুখে থাকে, যে অভাগী সে রাজার ঘরে গিয়েও কাঁদে। এ তো ভাগ্যের খেলা, তাই তোমরা অন্য পাত্র খোঁজো।
0: বাহ বেশ বললে তো কথাটা। তাছাড়া এবছর সীতানাথের বিয়েটাও তো দিতে হবে আমাদের।
4: দেখো দাদা, মানে আমার বিয়ের চিন্তা তোমাদের এখন করতে হবে না।
0: ঠিক,
4: যতদিন আমি উপার্জন করতে না পারি বিয়ের নাম আমি মুখেও আনবো না।
1: ইয়ে আবার কেমন কথা?
4: হ্যাঁ দাদা, আমার ভাগের টাকা তোমরা ওই কুমুদের বিয়েতেই খরচ করো। সব কথাবার্তা যখন বাবা পাকা করে গিয়েছেন তখন ওই বাড়িতে ওই সম্বন্ধে ভেঙে দেওয়া উচিত হবে না।
1: তার মানে 10,000 টাকা কোথা থেকে আসবে?
4: আমি তো আমার ভাগের টাকা দেওয়ার কথা বলেছি।
1: সে তো 5, আর বাকি 5,000?
0: সত্যি তো, তার উপায় কি হবে?

0: মুরারি পণ্ডিতকে বলতে হবে পণের টাকা কিছু কম করতে। যদি 3000 টাকায় তিনি সন্তুষ্ট হন তাহলে 5000 বিয়েটা হতে পারে।
1: শুনলে দাদা সীতার কথা?
2: ভালোই তো বলেছে সীতানাথ, এতে আমাদের কি ক্ষতি? ও নিজের অংশের টাকা দিতে চাইছে, খরচ করো। আপাতত ওর টাকা কড়ির তো কোনো প্রয়োজন নেই, সরকারি বৃত্তি পায়, পাস করলে কিছু না কিছু জায়গা ও পাবেই পাবে। আমাদের অবস্থা তো আর ওর মতো নয়, তাই না?
3: হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু ও তো এখনো ছোট, ও জানে না সময়ে 1 টাকা লাখ টাকার সমান কাজ দেয়। যদি ভবিষ্যতে বিদেশ যাওয়ার জন্য ও সরকারি বৃত্তি পায় বা ধরো সিভিল সার্ভিসে মনোনীত হয়, তাহলে বিলেত যাত্রার আয়োজনই অন্তত 4-5 হাজার টাকা লেগে যাবে। তখন কার কাছে হাত পাতবে ও? না, আমি চাই না যে কুমুদের বর্পণের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। এখন সীতানাথই ভাবুক।
0: হ্যাঁ, সেরকম কিছু যদি হয় তাহলে আমারও টাকার দরকার পড়বে। কি বলবো, মানে তোমরা যেটা উচিত মনে করো তাই করো। তবে আমি চাই আমার বিলেত যাওয়া হোক আর না হোক, কুমুদ যেন ভালো ঘরে পড়ে।
3: আরে ভালো ঘর কি ভালো পণ দিলেই পাওয়া যায় সীতা? তোমার বৌদি তো এইমাত্র বললো, শুনলে না? এ হলো ভাগ্যের খেলা, বুঝলে? আমার তো মনে হয় যে ওই মুরারি পণ্ডিতকে নিষেধ করে দিয়ে এমন ঘর বর খোঁজা হোক যাদের খাই অল্প। আচ্ছা, পণ্ডিত দীনদয়াল হলে কেমন হয় বলো তো?
1: বাহ, খুব ভালো, বিএম এ পাস না হতে পারে, যজমানি করে বেশ রোজগার করে কিন্তু।
2: হ্যাঁ তা করে দাদা, কিন্তু মাকে একবার জিজ্ঞেস করা উচিত।
3: আরে ছাড়ুন তো, মার একটাই ইচ্ছা, কুমুদের বিয়ে যেমন করেই হোক ওই মুরালি পণ্ডিতের ছেলের সঙ্গেই যেন হয়, তাতে আমাদের সর্বনাশ হলে সেও আচ্ছা।
1: দাদা আমার মনে হয় মা নিজের সব গয়না কুমুদকে দিয়ে দেবেন। দেখো
3: দেখো উমা, গয়নার ওপর মার সম্পূর্ণ নিজস্ব অধিকার। হ্যাঁ, ওটা তার স্ত্রীধন, যাকে ইচ্ছা তাকে মার দিতে পারে।
1: মানে স্ত্রীধন বলে কি মা সব পুড়িয়ে পুড়িয়ে দেবে নাকি? ও সব তো বাবারই রোজগারের টাকা হয়েছে নাকি?
3: টাকা যাই হোক, ওগুলোই সম্পূর্ণ অধিকার মায়ের।
1: না না না না, এসব আইনের প্যাঁচ আমি মানলাম না দাদা। 20,000 টাকার অংশীদার আমরা 4 জন, আর অন্তত 10,000 গয়না মার শুধু একলা। দেখে নিও, ওই গয়নার জোরেই মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গে মা কুমুদের দিয়ে দিয়ে দেবে। যে করেই হোক ওই গয়নাগুলো কিন্তু হাতিয়ে নিতেই হবে দাদা।
3: না ভাই, এ ধরনের থাপ্পাবাজি আমার পছন্দ নয়।
1: গয়নাগুলো কিন্তু 10,000 টাকা কম হবে না দাদা,
3: যত টাকারই হোক না কেন। এই অন্যায় আমি করতে পারবো না উমা।
1: ঠিক আছে, তুমি আলাদাই থাকো, পরে কিন্তু আমার বকরা চাইব না।
3: হ্যাঁ চাইবো না, আমি আলাদাই থাকবো। তোমার কি মত সীতানাথ?
0: আমিও এতে নেই।
1: গয়নাথ তুমি?
2: দাদা আমি তোমার সঙ্গেই আছি।

0: মা মা
1: আরে দয়া মা কি ব্যাপার তোমাদের মনে হচ্ছে যেন কোনো চিন্তায় আছো ভয়ে আছো তোমরা
2: না না মা তেমন কিছু না
1: তেমন কিছু নয় এমনি এমনি মুখগুলো এরকম লাগছে কি হয়েছে বাবা
2: হয়েছে মানে মা ওই খবরের কাগজে লেখা খুব বিপজ্জনক কাজ দেখো না এই দয়ানাথ একটা প্রবন্ধ লিখেছিল এখন তার জন্য তাকে ৫,০০০ টাকার মুচলেকা দিতে হবে কালকের মধ্যে না হলে দয়ার হাতে হাত পাড়া পড়বে অন্তত পক্ষে ১০ বছর জেল খাটতে হবে ওকে
1: কি বলছিস তোরা
3: হ্যাঁ মা
1: কামটাকে বললো নি টাকা পয়সার কথা
2: মা ওর স্বভাব তো তুমি জানো টাকা ওর কাছে প্রাণের চেয়েও প্রিয়
3: হ্যাঁ
2: দয়ানাথের কালাপানির সাজা হলেও ও এক পয়সাও দেবে না
3: হ্যাঁ মা সেই জন্যই তো আমি ওকে কোনো কথা জানাইনি
1: ও আচ্ছা চলো আমি নিজে গিয়ে বলছি
3: না দাদাকে কিচ্ছু বলতে হবে না ও টাকা তো দেবেই না উল্টে চেঁচিয়ে পড়া মাত করবে
1: তাহলে জামিনের কি ব্যবস্থা হবে দয়ানাথ আমার কাছে তো কিছুই নেই অবশ্য আমার গয়নাগুলো আছে তা সেগুলো না হয় সেগুলো না হয় তুমি নিয়ে গিয়ে কোথাও বাঁধা রেখে জামিনের ব্যবস্থা করো
3: না মা না তোমার গয়না দিয়ে নিজেকে বাঁচাবো এ আমি পারবো না মা তার

0: জন্য 10 বছর যদি জেলও খাটতে হয় তাও খাটবো না।
1: কি বলছিস তোরা, কি বলছিস? গহনাগুলো কি তোদের থেকেও বেশি দামি? নিয়ে যা, নিয়ে যা বাবা, সব নিয়ে যা।
0: দেখো দাদা, এই জন্যই আমি বলছিলাম আমার জেল হয় হোক, মাকে কিছু জানানোর দরকার নেই।
2: তা কি করে হয়, এত বড় একটা ঘটনা মাকে বলা হবে না?
1: তোমাদের জন্য আমি প্রাণটাও দিতে পারি, একটু বোঝো না তোমরা, এটা সামান্য গয়না, যদি না নাও আমি নিজে গিয়ে বাধা দিয়ে আসবো, তারপর দরকার হলে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দামি নিয়ে আমি নিয়ে আসবো।
0: মা গো, মা মা, কোনোদিন আমি তোমার সেবাটা পর্যন্ত করিনি, না মা না, কোন মুখে আজ আমি?
2: নাও নাও মা, না হলে কষ্ট পাবেন।
0: দাদা তুমি বলছো যখন, বেশ, মাকে তো আমি কষ্ট দিতে চাই না দাদা, আমি অভাগা অধম।
1: দাঁড়ো, আমি গয়নার বাক্সটা নিয়ে আসি।
3: দেখলে দাদা, মা কত সহজে মুক্তা বলে গেল,
2: আমি কেমন দিলাম।
4: আরো 3 মাস কেটে গেছে। মার গয়না হাতিয়ে নেওয়ার পর 4 ভাই তার ভাগিদার হল এবং মার মন খুশি রাখতে সচেষ্ট হল। 4 ভাই যে যার মর্জি মাফিক চলে, কিন্তু সব ব্যাপারে ইদানিং মায়ের পরামর্শটি নেয় কিংবা বুদ্ধি খাটিয়ে সরলা মায়ের মত আদায় করে। যেমন বাগান, বাগানটা বিক্রি করায় ফুলমতির মোটেই সায় ছিল না, কিন্তু 4 ভাই মিলে এমন ভাবে বোঝালো যে তিনি বিক্রি করতে রাজি হয়ে গেলেন। শুধু একটা ব্যাপারে, কুমুদের বিয়ের ব্যাপারে ফুলমতি মত পাল্টালেন না। এ নিয়ে একদিন কলহ বাঁধল।
1: হ্যাঁ, বাবা মায়ের উপার্জনে বা সম্পত্তিতে মেয়েদেরও অংশ থাকে। তোমরা 16,000 টাকা বাগান পেলে, 25,000 টাকার বাড়ি পেলে, 20,000 টাকা নগদ পেলে, এত টাকার মধ্যে কুমুদের কি 5,000 টাকা পাওনা হয় না?
5: মা, কুমুদ যেমন তোমার মেয়ে, আমাদেরও তো বোন নাকি? তুমি 2-4 বছর পর চোখ বুঝবে, কুমুদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে বহুদিন, তখন ওর জন্য যথাসাধ্য আমরাই তো করব। কিন্তু যদি অধিকারের কথা বলো মা, তাহলে বলবো কুমুদের কোনো অধিকার নেই। হ্যাঁ, যতদিন বাবা বেঁচে ছিলেন তখনকার কথা আলাদা, তিনি ইচ্ছে করলে কুমুদের বিয়েতে যা খুশি খরচ করতে পারতেন, কেউ হাত চেপে ধরত না। যে কাজ 1,000 টাকায় হতে পারে তার জন্য ফালতু কেন 5,000 টাকা খরচ করবো বলো তো?
2: 5,000 কেন বলছো দাদা, টাকা তো 10,000-এর কাছাকাছি লাগবে।
1: কুমুদের বিয়ে মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই হবে, তা 5,000 টাকাই হোক বা 10,000 টাকাতেই হোক, উপার্জন আমার স্বামীর, আমি মরে মরে আপেটা খেয়ে ওই টাকা জমিয়েছি, খরচ আমি আমার ইচ্ছে মতো করব। তোমরাই শুধু আমার পেটে জন্মাওনি, কুমুদ জন্মেছে। নগদ 20,000-এ 5,000 টাকা কুমুদের।
5: তুমি অন্যায় কথা বাড়াচ্ছ মা, যে টাকাকে তুমি নিজের বলে ভাবছো তা এখন আর তোমার নয়, ও টাকা আমাদের, নিজের ইচ্ছায় তা তুমি আর খরচ করতে পারবে না।
1: হতে পারে তোমাদের, কিন্তু আমি মরার আগে নয়।
5: বাবার মৃত্যুর পরেই তো আমাদের হয়ে গেছে মা।
2: আইন কানুনে কিছুই বোঝো না মা, খামোখা কেন ঝামেলা করছো বলো তো?
1: তা তোমাদের আইন কি বলে একটু শুনি।
2: আইন বলে পিতার মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তিতে ছেলেদের অধিকার, মা শুধু ভাত কাপড়ের অধিকারী।
1: কে করেছে এই আইন?
2: আমাদের পূর্বসূরীরা মহারাজ মনু এই বিধান করে গেছেন।
1: ও, তাহলে এবারে তো তোমাদের কাছে দুমুঠো অন্নের জন্য আমি পড়ে আছি।
2: সে তুমি যা ইচ্ছা ভাবতে পারো।
1: ঘর বাড়ি আমি তৈরি করলাম, সম্পত্তি বাড়ালাম, তোমাদের জন্ম দিলাম, লালন পালন করলাম, সেই বাড়িতেই আজ আমি পর গালপুতুলো মামি, সেই গাছের ছায়ায় আমার দাঁড়াবার জো নেই। এই যদি আইন হয়, আমার আইনের মুখে আমি আগুন দিয়ে দিই।

0: তোমাদের ঘর সংসার তোমাদের থাক, আমি তোমাদের আশ্রিত হয়ে থাকতে চাই না। তাতে আমার মরণ ভালো, আমার মরণ ভালো।
1: নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন ফুলমতি। সারা রাত মনোদুঃখে ছটফট করে কাটালেন। স্বামী মারা যেতে না যেতেই নিজের ছেলেরাই কিনা শত্রু হয়ে দাঁড়াল। আশ্রিতার মতো তাদের কলগ্রহ হয়ে থাকা যায় না, কিন্তু উপায় বা কি? ছেলেদের থেকে পৃথক হলে লোকে যে ছিছি করবে, হাসাহাসি করবে, সে অপমান এ অনাদরের চেয়ে কষ্টের। ভেবে ভেবে শরতের সকাল হল, যথেষ্ট ঠান্ডা। ভোরে উঠে ঘর বাড়ি উঠোন সব ঝাঁট দিয়ে ফেললেন ফুলমতি। উনুনে আগুন দিলেন, ডালের কাঁকুর বাছতে বসলেন। একে একে সবাই ঘুম থেকে উঠে দেখল, শীতে কুঙ্কুড়ে কাজ করে চলেছে বুড়ি। দেখল কিন্তু কেউ কিছুই বলল না। বুড়ির যে মান গেছে এতে সবাই হয়তো খুশি।

0: কিছুদিনের মধ্যে মুরারিলালের ছেলেকে বাদ দিয়ে বছর চল্লিশের দীনদয়ালের সঙ্গে বিয়ে হলো কুমুদের। চার ভাই খুব খুশি, কিন্তু ফুলমতির মনে চাপা রইল গভীর দুঃখ। মেয়ে বিদায়ের সময় কুমুদ এলো মায়ের ঘরে, মাকে জড়িয়ে অনেক কাঁদল।
1: মা, তোমাকে তোমাকে এভাবে ফেলে আমি কি করে থাকবো? মা গো,
2: দুঃখ করিস না, আমার কপাল খারাপ, তাহলে তোর বিয়ে কি আজ এইভাবে হবার কথা? এইভাবে কি তোকে শ্বশুর বাড়ি আমি পাঠাতাম?
1: আমি তো সব বুঝি মা, তুমি তুমি দুঃখ করো না মা, দুঃখ করো না।
2: কুমু, ছখানেক টাকা আর এই সামান্য কটা গয়না, এটুকু আছে, এটুকু তুই নে, আর চলে বেজেন নে।
1: না মা, না, তোমার তোমার আশীর্বাদই আমার কাছে লাখ টাকার সমান মা। এগুলো তুমি নিজের কাছেই রাখো মা, এবার তোমাকে আর কোন কষ্টে পড়তে হয় কে জানে।
2: ভগবান তোমার সিঁথির সিঁদুর রক্ষা করুন।
0: এক বছর পেরিয়ে গেছে, ফুলমতি এখন বাড়ির ঝি, নিজের বড় ঘরটা ছেড়ে দিয়ে ছোট্ট একটা কামরায় থাকেন ভিখারিনীর মতো। উমানাথ ডাক্তারখানা খুলেছে, দয়ানাথ প্রেস খুলেছে, সীতানাথ বৃত্তি পেয়ে বিলেত গেছে, কামতানাথের বড় ছেলে রূপনয়ন হয়েছে, বাড়িতে অনেক ধুমধাম হলো, অনেক আনন্দ হলো। তারপর একদিন আপত্তিজনক লেখা লিখে দয়ানাথ সত্যি সত্যি ছয় মাসের জেল খাটতে গেল। ফৌজদারি এক মামলায় ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট লিখে উমানাথের ডাক্তারি লাইসেন্স গেল। কামতানাথ মাসখানেক টাইফয়েডের জ্বরে ভুগল, কিন্তু ফুলমতি যেন চেতনার শূন্য এক জীব। মুখ বুঁজে বাড়ির সমস্ত রকম কাজ করাটাই তার বেঁচে থাকার উদ্দেশ্য। শ্রাবণ মাসের এক বর্ষণমুখর দিন, কামতানাথ পালঙ্কে শুয়ে, বৌরাও ঘরে, ফুলমতি সব ইঁটো বাসন নিজে উনুনে রান্না চাপিয়ে কলসি নিয়ে চলেছেন।
3: কোথায় যাচ্ছ মা?
2: তোমার জন্য গঙ্গায় জল আনতে।
3: বৃষ্টিতে ভিজে ভিজে অসুখ করলে তো তখন আমাদেরই দেখতে হবে।
2: অসুখ আমার করবে না বাবা, ভয় নেই, ভগবান আমাকে অমর করে পাঠিয়েছেন।
3: যেতে দাও না বাবা, বৌদের উপর অনেক দিন রাজত্ব করেছে, অন্তত প্রায়শ্চিত্তটা করুক।
2: ঠিক

0: বলেছ মা, তুমি ঠিক বলেছ। যাই, আমার প্রায়শ্চিত্তটা করি, যাই।
1: কলসি নিয়ে গঙ্গার ধারে এলেন ফুলমতি। ভরা বর্ষায় সমুদ্রের মতো আকার নিয়েছে গঙ্গা। প্রবল স্রোত, নদী তীরের গাছগুলির আগাটুকু শুধু দেখা যাচ্ছে, ঘাটগুলি ডুবে গেছে। ফুলমতি কলসি নিয়ে নিচে নামলেন, জল ভরলেন, উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন খরস্রোতা জলে।
2: অযোধ্যানাথ, তিনি তো মানিয়ার ধনী ছিলেন, তার বিধবা গঙ্গায় জল নিতে।
3: কপাল গো কপাল, ওর তার চারটে জোয়ান ছেলে সবাই রোজগার করে,
2: তবু পুত্রবতী হলেই হয় না ভাই, ভাগ্যবতীও হতে হয়। বুড়ির তো এটাই দুর্ভাগ্য, সে এই রকম পুত্রবতী বিধবা।

0: পুত্রবতী বিধবা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী মুন্সী প্রেমচন্দ, হিন্দি বেতার নাট্যরূপ বিনোদ শর্মা, বাংলা রূপান্তর শামস উন্নাহার, অভিনয় করেছেন সূত্রধার শর্মিষ্ঠা সরকার, কামতানাথ কৌশিক চট্টোপাধ্যায়, উমানাথ সমীর চরিত, দয়ানাথ বাসুদেব ভট্টাচার্য, সীতানাথ প্রীতিশেখর মণ্ডল, ভৃত্য ও বৃদ্ধ মুক্তিকুমার চক্রবর্তী, জনৈক ব্যক্তি দীপেন ভট্টাচার্য, বড় বউ সুমিতা চট্টোপাধ্যায়, কুমুদ মৃদুলা বন্দ্যোপাধ্যায় এবং বিধবা ফুলমতী মিতা চট্টোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
1: শুনছিলেন নাটক পুত্রবতী বিধবা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার এবং 594 কিলোহার্টজে। এখন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। নিটিশুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ-ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালিরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিটিশুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভার প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা পর্যন্ত এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির

0: জন্য সাংসদদের আবেদন জানান।
1: आपको जनता ने चुनकर भेजा है संसद में चर्चा संवाद के लिए। आप सदन की पवित्रता को समाप्त कर रहे हैं, उसकी गरिमा को समाप्त कर रहे हैं। मैं आपसे पुनः आग्रह करता हूं कि आप अपनी अपनी सीट पर विराजें।
0: দুপুর ১২টার পর সভার কাজ শুরু হলে প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল ২০২৬ সভায় পেশ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে এই বিল পেশ করেন। তুমুল হৈহট্টগোলের মধ্যে কোন রকম আলোচনা ছাড়াই বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনায় বিরোধীদের অংশগ্রহণ না করার জন্য সমালোচনা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ বেলা ১১টায় শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিষয় সংক্রান্ত রিপোর্ট সভায় পেশ করেন। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টও পেশ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক বিবৃতি দিয়ে জানান, তাঁর মন্ত্রকে ভুয়ো খবর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পর্যালোচনা সমন্বিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির ২২তম রিপোর্টে বিভিন্ন সুপারিশ কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এরপর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ার শুরু করলে বিভিন্ন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের দাবি জানান। বিরোধী সাংসদদের স্লোগান এবং হৈহট্টগোলে সভার কাজ ব্যাহত হওয়ায় চেয়ারম্যান সোমবার পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোঁড়া হয় এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই তাদের শারীরিক হেনস্থা করেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে নিখুঁত বা সুনির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে ৫,২৮,১৩৭ ডলারের অর্থ সাহায্য পেয়েছেন। এই প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য হল সয়াবিন উৎপাদন ও চাষাবাদের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত একটি ব্যবস্থা গড়ে তোলা। গবেষকরা ফসল, মাটি ও আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্মার্ট সেন্সর, তারবিহীন নেটওয়ার্ক, ড্রোন থেকে প্রাপ্ত তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের ৮৭তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধাও সিংয়ের অসাধারণ সাহসিকতা আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় তারই আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সি প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। আপনারা শুনছেন আকাশবাণী থেকে সংবাদ, শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ-ই-মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, হামিদ।

0: খারাপ আবহাওয়ার জন্য দুটি উড়ানের যাত্রাপথ তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর কোচি থেকে মালেগামী এবং এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে কোচিগামী বিমান দুটিকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার ভোরের দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত হানা শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। এনসিএস জানিয়েছে, আজ ভোরে চীনের 10 কিলোমিটার গভীরে 4.5 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতীয় সময় রাত 12:50 নাগাদ তিব্বতে 4.2 মাত্রার এবং রাত 1:18 3.4 মাত্রার শক্তিশালী কম্পন তিব্বতে অনুভূত হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখন আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জসবীর সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল এবং সেলভা প্রভু থিরু মারানো ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে পুরুষদের ডেকাথলনে পদক জয়ের লড়াইয়ে এখনও টিকে আছেন তেজস্বী শঙ্করও। 5টি ইভেন্ট শেষে 4,339 পয়েন্ট নিয়ে তিনি প্রথম দিন দ্বিতীয় স্থান থেকে শেষ করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে 3টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত দশম স্থানে রয়েছে। ডুরান্ট কাপের 135তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ই-র অন্তর্গত মেঘালয়ের 3টি ফুটবল ক্লাব শিলং লাজং নং শেহ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব লং সনিং ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিকেল 3টায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ সংসদে উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গত 20 জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খবর এখন এই পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৈত্রী বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়। কি বললেন, বাংলা ব্যান্ড মানে সেই তো ভূমি, সেই তো দোহার, শুনব না আর? না, সেই অভিমান আর রাখব না। তথাকথিত প্রথম সারির বাংলা ব্যান্ড যখন মহিরুয়ের মতো বাংলা গানের জগতে শিকড় গেড়েছে, তখন সেই মাটিতে একটা ছোট্ট চারা গাছ কখন যে তার মাথা উঁচু করে সূর্যের আলো দেখছে খেয়ালই করেনি কেউ। খেয়াল যখন করল তখন তো সবাই অবাক, সবাই বলল তাই তো, এই ছোট আর সেই ছোট নাই তো। না, আর ভুনিতা নয়, আজ শুনব বাংলা ব্যান্ড মোকামের গান।

এই গানটা দিয়ে যদি আপনি মোকামকে বিচার করেন তাহলে ভুল করবেন। শুরুটা হয়েছিল প্রায় 14 বছর আগে, তখন কেউ মোকামকে চিনতেই পারত না। তবে যত দিন গেছে ততই গানপ্রেমী মানুষের মনে জায়গা পাকা করে নেয় মোকাম। এবারের গানটিতে আপনি সেটা বুঝতে পারবেন।

কখনো প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে ফিউশন, আবার কখনো গানের ভিতর ব্রজবুলির আনাগোনা। ক্রমাগত গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে মোকাম। শুনুন।

গানের যে ডিঙা ভাসিয়ে ডাঙা খুঁজছে তারা, সেই ডাঙায় যে এত তাড়াতাড়ি তাদের ফেরা হবে না সেটা তারাও জানে। গানপ্রেমী মানুষ আরও জানতে চায় মোকাম কে, তবে তার জন্য গুগল সার্চ করে লাভ নেই, মোকামকে জানতে গেলে তার গানই যথেষ্ট। বাংলা ব্যান্ডের গান আজকে শেষ করব, কিন্তু তার আগে শুনে নেব মোকামের এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এর পরের গানটি অনুরোধ করেছেন প্রশান্ত দে ধুবুলিয়া নদিয়া থেকে। আপনার অনুরোধে এই গানটি মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

পরের গানটি অনুরোধ করেছেন প্রশান্ত দাস, জিমো কান্দি মুর্শিদাবাদ থেকে। আপনার অনুরোধে এই গানটি ফিরোজা বেগমের কণ্ঠে।

পরের গানটি শ্যামল মিত্রের কণ্ঠে, অনুরোধে গুরুপ্রসাদ মিশ্র, রত্না মিশ্র, অনিন্দ মিশ্র, তনুশ্রী মিশ্র, অনুরাগ মিশ্র, সুপর্ণা মিশ্র, অর্ঘ্য মিশ্র, অর্ণাংশু মিশ্র। আপনাদের অনুরোধ কালনা পূর্ব বর্ধমান থেকে এখানটি।

পরের গানটি হিমা ত্রিপালের অনুরোধে রায়নগর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার অনুরোধে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পরের গানটির অনুরোধে অরুণ ভট্টাচার্য ঘোষপাড়া তাঁতি পাড়ালেন হাওড়া থেকে। আপনার অনুরোধে মান্না দের কণ্ঠে এই গানটি।

পরের গানটির অনুরোধ করেছেন দীপালী চক্রবর্তী গোসাইডাঙ্গা হুগলি থেকে। আপনার অনুরোধে নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরে আপনারা অনুরোধ করেন, সেই অনুরোধ আমরা রাখি, আর প্রতিদিনই আমাদের এই অনুরোধের আসর হয়। প্রতিদিনই আমাদের অনুরোধের আসরের সময় বিকেল 3:35 শুধুমাত্র শুক্রবার দিনটা আমাদের অনুরোধের আসর শুরু হয় দুপুরবেলা 2:30 ভারতীয় সময়ে। অনুরোধের আসরে আপনারা অনুরোধ করেন, আমরা সেই অনুরোধ রাখি, এবং আরও আরও অনেক গানের অনুরোধ আপনারা করুন, অন্য অন্য গানের অনুরোধ করুন, সেই অনুরোধ আমরা নিশ্চয়ই রাখব। আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী, আপনারা সবাই আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকবেন, শুনুন এবং শোনান আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীর আজকের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:00 এবং বাংলাদেশ সময় বিকেল 5:30। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় বিকেল 3:24 এবং বাংলাদেশ সময় 3:30 হয়ে 34 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:24 এবং বাংলাদেশ সময় বিকেল 5:30 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজকে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শুরুতেই জানিয়ে রাখব ওয়েদারের কথা, বা আজকের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তির কথা। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘণ্টায় মূলত মেঘাচ্ছন্ন আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ শতকরা 97%, সর্বনিম্ন শতকরা 88%। বৃষ্টি হয়নি। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন আপনাদের জানিয়ে রাখব আজকে যে অনুষ্ঠান আপনারা শুনবেন দ্বিতীয় অধিবেশনে। ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে দাঁত তোলার পর বলবেন ডাক্তার রাজু বিশ্বাস, 7:00 পুত্রবতী।

বিধবা, নাটক রচনা মুন্সি প্রেমচাঁদ, বাংলা রূপান্তর শামস উন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। 7:45 হাউসফুল, সিনেমার পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌমিলি রায়, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে দুই পায়ন রায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন, সেই অনুষ্ঠান সম্পর্কিত খবর। এখন আজ সন্ধ্যায় শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে সকলকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। একটু বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে তো আমরা এগোচ্ছি, আর আজকে যে অনুষ্ঠানে আপনারা শুনবেন সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের কথা, শুনবেন পান্নালাল ঘোষের কথা, বিখ্যাত বংশীবাদক পান্নালাল ঘোষ। দার্জিলিংয়ের পর এবার দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে ঘোষিত হতে চলেছে সুন্দরবন, তার গল্প। আর হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে 635 মিটার দীর্ঘ 24 নম্বর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, সেই তারও একটা গল্প। তো এই সব কিছু গল্প আমাদের থাকবে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, আর আপনাদের সঙ্গে আমি থাকব গল্পে আড্ডায় বেশ খানিকটা সময়ে আপনাদের সঙ্গে আমরা কাটাবো। প্রথমে একটা গান শুনবো, জানেন একটা ভালো লাগার গান আজকে মনে হচ্ছিল, তার গান একটা শুনি। শিল্পী পীযূষ কান্তি সরকার, এই গানটি কোথাও একটা আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসার বাঁধনে তো বাঁধবেই।

হিন্দি ও উর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। তার প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি সাহিত্য জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই খ্যাত হয়ে আছেন। তিনি উপন্যাস সম্রাট নামে সাহিত্যের ইতিহাসে খ্যাত হয়ে আছেন। 1880 সালের 31 জুলাই বেনারসের কাছে লামহি নামে একটি স্থানে মুন্সী প্রেমচাঁদের জন্ম হয়। মুন্সী প্রেমচাঁদের বাবা ছিলেন মুন্সী আজবির খায় রাই এবং মা ছিলেন আনন্দী দেবী। প্রেমচাঁদ ছিলেন তার মা বাবার চতুর্থ সন্তান। তার ডাকনাম ছিল নবাব। মুন্সী প্রেমচাঁদের প্রাথমিক পড়াশোনা শুরু হয় বেনারসের লামহির কাছাকাছি অবস্থিত লালপুর মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে। লালপুর মাদ্রাসা বিদ্যালয়ে সেখানে তিনি উর্দু ভাষা শিখেছিলেন। ছোটবেলায় থেকেই তিনি ভিন্ন স্বাদের বই পড়তে ভালোবাসতেন। মুন্সী প্রেমচাঁদের কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতার মধ্যে দিয়ে। তার সংগৃহীত বই বিক্রি করতে তিনি একটি বইয়ের দোকানে গিয়েছিলেন। সেখানে চুনারের একটি মিশনারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি সেই বিদ্যালয়ের শিক্ষকতার জন্য প্রস্তাব দেন মাসিক 18 টাকা বেতনের বিনিময়ে। কোনো একদিন এক তামাকের দোকানে তিনি ফার্সি ভাষার রূপকথা তিলিজামি হসরুবা থেকে একটি গল্প শুনেছিলেন, যা তার পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছিল। তিনি একটি বইয়ের দোকানে কাজ নেন, যাতে বিক্রির মাঝে মাঝে বেশ কিছু বই পড়ার সুযোগ তিনি পান। প্রেমচাঁদের প্রথম প্রকাশিত গল্পটি ছিল দুনিয়া কা সবসে

জন্ম লুরাতন, যেটি ১৯০৭ সালে জমানায় প্রকাশিত হয়েছিল। একই বছরে বেনারস মেডিকেল কলেজে মেডিকেল প্রেস থেকে প্রকাশিত হয় কৃষ্ণা নামের আরেকটি ছোট গল্প। তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস হল হুম খুরমা ও হুম শ্রাবাব। তার পরবর্তীকালে ১৯০৯ সালে প্রেমা নামে একটি হিন্দিতে প্রকাশিত হয়। এরপর তার লেখা সেবা সদন উপন্যাসটি তাকে হিন্দি সাহিত্য জগতে স্থায়ী আসন এনে দেয়। ভাগ্যান্বেষণে প্রেমচাঁদ ১৯৩৪ সালে ৩১শে মে মুম্বাইয়ে যান, আর সেখানে অজন্তা সিন্টন নামক একটি প্রোডাকশন হাউসে তিনি চিত্রনাট্য লেখার কাজ পেয়েছিলেন বাৎসরিক ৮,০০০ টাকার বিনিময়ে। তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তিগুলির মধ্যে হল শতরঞ্জ কি খিলাড়ি ১৯২৪, নির্মলা ১৯২৫, গবন ১৯৩১, কর্মভূমি ১৯৩২, ঈদগাহ ১৯৩৩, গোদান ১৯৩৬। ১৯৭৭ সালে সত্যজিৎ রায় প্রেমচাঁদের লেখা গল্প শতরঞ্জ কি খিলাড়ি নিয়ে ওই নামেই একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন, যা হিন্দিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল। ১৯৩৬ সালের ৮ অক্টোবর মুন্সী প্রেমচাঁদের মৃত্যু হয়।

পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ ছিলেন বিখ্যাত বংশীবাদক। বরিশালে জন্ম তাঁর 1911 সালে আজকের দিনে। আর এক নাম অমল জ্যোতি ঘোষ। পিতা অক্ষয় কুমার ভালো সেতার বাজাতেন। পিতামহ হরকুমার ঘোষ প্রখ্যাত ধ্রুপদী শিল্পী ছিলেন। মা সুকুমারী ছিলেন একজন সুগায়িকা। পান্নালালের ছোট ভাই নিখিল ঘোষ ছিলেন প্রখ্যাত তবলাবাদক।

বংশীবাদন ছাড়াও শরীরচর্চাতেও পান্নালাল ঘোষের খ্যাতি ছিল। চোদ্দ বছর যে বয়স যখন হয়, পান্নালাল ঘোষ বাঁশি শিখতে শুরু করেন। পুলিশের হাত থেকে বাঁচতে 1926 বরিশাল থেকে কলকাতায় চলে যান। 1936 ব্যান্টম ভারোত্তোলন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 1935 অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে প্রথম পুরস্কার পান। এ সময় ফিল্ম কোম্পানি নিউ থিয়েটার্সে চাকরি নেন। এখানে অমৃতসরে ওস্তাদ খুশি মোহাম্মদ হারমোনিয়াম বাজাতেন। তার কাছে মার্গ সঙ্গীত শিখতে থাকেন, পরে শেখেন গিরিজা শঙ্করের কাছে। তবে বাঁশরিয়া হিসেবেই তার খ্যাতি। 1938 সালে সিরাইকেল্লা যুবরাজের নাচের দলের সঙ্গে তিনি ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন। এরপর দেশে বিদেশে বহু কনফারেন্সে আমন্ত্রণ পেয়ে বাঁশি বাজিয়েছেন। অল ইন্ডিয়া রেডিওতে বেশ কয়েকটি ঐকতান বাদন তিনি পরিচালনা করেন। ১৯৪০ খ্রিস্টাব্দে ফিল্ম জগতে সঙ্গীত পরিচালক হিসেবে মুম্বাই যান। স্নেহবন্ধন ১৯৪০ তার সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি। ১৯৪১ আনজান, ১৯৪২ বসন্ত, ১৯৪৩ দুহাই, ১৯৫১ নন্দ কিশোর, ১৯৫৬ বসন্ত বাহার, ১৯৬০ মুঘল আজম। বিখ্যাত ছবির গান এবং আবহ সঙ্গীতে মিশে আছে তার বাঁশির কারুকাজ। আধিয়া 1952 খ্রিস্টাব্দে আবহ সঙ্গীতের কাজ করেন ওস্তাদ আলী আকবর খান এবং পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে যৌথভাবে। 1947 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খাঁর কাছে কিছুদিন শিক্ষা গ্রহণ করেন। তাঁরই উৎসাহে সৃষ্টি হয় নানা রাগ, নূপুরধ্বনি, চন্দ্রমৌলি, দীপাবলি, কুমারী। ফৈয়াজ খান এবং ওঙ্কারনাথ ঠাকুরের মতো কণ্ঠশিল্পীদের অনুরোধে পান্নালাল তাদের খেয়ালের সঙ্গে বাঁশিতে সঙ্গত করেছিলেন। ১৯৪২ আন্দোলনে তিনি বন্দী অবস্থায় অসুস্থ গান্ধীজিকে বাঁশি শুনিয়ে তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। ১৯৫৬ সালে আকাশবাণী দিল্লি কেন্দ্রে সঙ্গীত নির্দেশক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। বাঁশির যে আধুনিক রূপটি আমরা দেখতে পাই সেটি পান্নালাল ঘোষেরই উদ্ভাবন। 32 ইঞ্চি আকৃতির 7 ছিদ্র বিশিষ্ট বাঁশির প্রথম প্রচলন তিনিই করেছিলেন। আগেকার বাঁশিতে 2-1টি স্বর বাজানো বেশ অসুবিধাজনক ছিল। সপ্তম ছিদ্রটি উদ্ভাবন করে পান্নালাল সেই সমস্যার সমাধান করেন। তিনি বাঁশিকে উন্নীত করেছিলেন সেতার, শরদ, সানাই, সারেঙ্গির পর্যায়ে, যা এককভাবে ধ্রুপদী সঙ্গীতের গৌরবান্বিত হয়েছিল। আজ আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে এই মহান শিল্পীকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। পান্নালাল ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
4: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
5: এবারে একটা অন্যরকমের খবর। দার্জিলিং এর পর এবার গ্লোবাল ডেস্টিনেশন পেতে চলেছে সুন্দরবন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী। তিনি বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভকে মূল বিষয় করেই গড়ে উঠবে সুন্দরবনের পর্যটন শিল্পের সম্ভাবনা। সুন্দরবনের মানুষের অর্থনৈতিক মানোন্নয়নে পর্যটন শিল্পকে বিশেষ করে তাই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। সে কথা মাথায় রেখেই সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটনে ব্লু কার্বন অর্থনীতির বিকাশে পর্যটন শিল্পের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন ম্যানগ্রোভ দিবসে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, ওয়ান স্টেট ওয়ান ডেস্টিনেশন হিসেবে আগেই দার্জিলিং এর কথা বলা হয়েছিল, এখন গ্লোবাল ডেস্টিনেশনের দ্বিতীয় ঠিকানা হতে চলেছে সুন্দরবন। মন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় দ্বিতীয় ডেস্টিনেশন হিসেবে এরাজ্যের মন্দারমণি ও সুন্দরবনের কথা ভাবা হয়েছে, কিন্তু সুন্দরবনকেই এ বিষয়ে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর সেই জন্যই সুন্দরবন উন্নয়ন ও বন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে সুন্দরবনের পরিকাঠামো ও অর্থনীতির বিকাশে জোর দেওয়া হয়েছে। সড়ক পরিবহনের পাশাপাশি কলকাতা থেকে সুন্দরবন পৌঁছতে জোর দেওয়া হচ্ছে জলপথ পরিবহনকেও। গঙ্গাসাগর মেলার সময় শুধু নয়, সারা বছর পর্যটক টানতে গঙ্গাসাগর ও সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপকে ঢেলে সাজানো হচ্ছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দুই জেলা শাসককে ইতিমধ্যেই সুন্দরবন এলাকা সম্ভাব্য পর্যটনের স্যাটেলাইট ম্যাপ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধে চালু করার জন্য হেল্পলাইন নাম্বার ও বিশেষ অ্যাপও দেওয়া হয়েছে। যে অ্যাপে সরকারের নিবন্ধীকৃত ট্যুর অপারেটর, হোটেল মালিক এবং বুকিং অপারেটরদের নাম ঠিকানা থাকবে। তাহলে সুন্দরবনে আমরা তো বেড়াতে যাই, সুন্দরবন ব্যাস একটা ওই একদিন মানে শনিবার ওই একটা দিনের ছুটি যদি পাওয়া যায়, তো সেই রকমই একদিন বা দুদিনের ছুটিতে সুন্দরবন ঘুরেই আসা যায়। তিন দিনের ছুটি হলে তো কথাই নেই, বেশ অনেকটা সুন্দর করে ঘোরা যায়। তো এই যে সুন্দরবনে ঘোরা আর সুন্দরবনের ঘোরার গল্প, আর সুন্দরবন যদি সত্যি সত্যি দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হয়ে যায়,

তাহলে তো আর কথাই দেই। সুন্দরবন কিন্তু আমাদের সকলের একটা ভালো লাগার জায়গা, সেটা আরও সুন্দর হবে আরও দর্শক সেখানে আমাদের যারা আমরা বেড়াতে যেতে ভালোবাসি তারা বেড়াতে যাব এবং আপনারাও বেড়াতে যাবেন অনেক বেশি করে সুন্দরবনে। বনশ্রী সেনগুপ্তের গাওয়া এই গানটি এখন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
4: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
5: ১৯৪৮ সালে আজকের দিনে মাত্র কয়েকটি বাস নিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় এই যাত্রী পরিবহন সংস্থাটি কাজ শুরু করে, যা পরবর্তীতে ১৯৬১ সালের ১৫ জুন ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। এই যে আমরা বাসে চাপছি, যাচ্ছি, তার আত্মপ্রকাশের দিনটার ভাবনা সেটা কিন্তু আজকের দিনেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায়। একটা গান খুব মনে পড়ছিল, সে গানটা আপনাদের জন্যে আর আমাদেরও সকলের জন্যে, সলিল চৌধুরীর গাওয়া এই গানটি।

পাড়াটা বড্ড বেশি, পাড়াটা বড্ড বেশি, 1000 মায়া আর 200 ভালোবাসা, বুঝল খরচ কিছু আশা প্রত্যাশা, তাছাড়া জলাঞ্জলি দিতে হবে ভাষা।

0: রকম পৃথিবীর গাড়িটা থামাও, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব, এই রকম পৃথিবীর গাড়িটা থামাও।
1: এবার আরো একটা খবর, হাওড়া স্টেশনে নতুন কমপ্লেক্সে 635 মিটার দীর্ঘ 24 নম্বর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা তৈরিতে খরচ হয়েছে 2,69,00,000 টাকা। এই প্ল্যাটফর্মের 24টি বগিযুক্ত দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস দাঁড়াতে পারবে। এর আগে 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার থেকে বাড়িয়ে 590 মিটার করার পরিকল্পনা এবং কাজ হাতে নেওয়া হয়েছিল। এতদিন হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে 1 থেকে 14 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল। ওই কমপ্লেক্সে পূর্ব পশ্চিম মেট্রোর স্টেশনের প্রবেশপথের গা ঘেঁষে একটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন প্ল্যাটফর্মটি 15 নম্বর হিসেবে পরিচিত হবে। অতীতে পুরনো কমপ্লেক্সে 312 মিটার দীর্ঘ একটি ছোট প্ল্যাটফর্ম ছিল, মূলত পরিদর্শন যান, সেলুন কার কিংবা উদ্ধারকারী ট্রেন চালানোর জন্যই ওই প্ল্যাটফর্ম ব্যবহৃত হতো। প্রায় 312 মিটার দীর্ঘ পুরনো প্ল্যাটফর্মের জায়গা নির্মীয়মান নতুন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 591 মিটার। ওই প্ল্যাটফর্ম সংলগ্ন রেলপথ সোজা হওয়ায় ভবিষ্যতে শহরতলি ট্রেন ছাড়াও একাধিক ইন্টারসিটি এক্সপ্রেস ওই প্ল্যাটফর্ম থেকে দ্রুত চালানো সম্ভব বলে মনে করা হচ্ছে। ট্রেন দ্রুত ওই প্ল্যাটফর্মে ঢুকে সেখান থেকে সহজেই বেরিয়ে যেতে পারবে। 12 কোচের ট্রেন ওই প্ল্যাটফর্ম থেকে সহজে চালানো যাবে বলে দাবি রেলের। তাহলে হাওড়া

এই সঙ্গেই শেষ হল আজকে রাতসন্ধ্যায়। ভালো থাকবেন সবাই, এবং আমাদের সঙ্গেই আমাদের এই আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকবেন। আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র।

0: কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সর।

0: Heck, no joguei.
1: মৈত্রী ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে দেখে নেব এই মুহূর্তে খেলার দুনিয়া। কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে তৃতীয় স্বর্ণপদকটি আনলেন প্যারা অ্যাথলেটিক্সের 100 মিটার দৌড়ে দিলীপ কাবিথ রূপো মোহাম্মদ বাসিলের। পুরুষদের লং জাম্পে রূপো পেলেন মুরলী শ্রীশঙ্কর, জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ চোপড়া, রোহিত যাদব ও জসপ্রীত সিং। পুরুষদের ভারোত্তোলনে রূপো জিতলেন লভপ্রীত সিং, ডিসকাসে ব্রোঞ্জ সীমা কালি রামনার। মহিলাদের বক্সিংয়ে ফাইনালে উঠলেন প্রীতি পাওয়ার এবং পুরুষদের বক্সিংয়ের ফাইনালে অঙ্কুশ পঙ্গাল। ক্রিকেট থেকে অবসর নিলেন আজিঙ্কে রাহানে, ইতালিয়ান ফুটবলার ফ্র্যাঙ্কো বারেসির জীবনাবসান। তাইপেই ওপেন সুপার ব্যাডমিন্টনের শেষ আটে উন্নতি হুদা, তানবি শর্মা, দেবিকা সিহাগ ও কিরণ জর্জ। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ ও মহিলা দলের খেতাব জয়। বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল, মহিলা দলের বিদায়। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলা দুনিয়ার নানান খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে রয়েছে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, মোহনবাগান দিবস নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। এছাড়া তো থাকছেই আজকের দিনের কথা। তবে সবার আগে আসুন চলে যাওয়া যাক আতশ কাঁচের তলায়।

0: অথস কাঁচের তলায়,
1: আতোষ কাঁচের তলায়, গ্লাসগো কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে 23তম কমনওয়েলথ গেমস। 23তম কমনওয়েলথ গেমসের আজ নবম দিন। এখনো পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, 51টি সোনা, 24টি রূপো, 36টি ব্রোঞ্জ, মোট 111টি পদক নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, 15টি সোনা, 30টি রূপো, 21টি ব্রোঞ্জ, মোট 66টি পদক নিয়ে। 45টি পদক নিয়ে কানাডা রয়েছে তৃতীয় স্থানে, তাদের সংগ্রহে 15টি সোনা, 13টি রূপো এবং 17টি ব্রোঞ্জ। এই মুহূর্তে ভারত রয়েছে দশম স্থানে, ভারতের সংগ্রহে রয়েছে 17টি পদক, 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক। আজ 23তম কমনওয়েলথ গেমসের নবম দিনে মহিলাদের বক্সিংয়ে 54 কেজির ফাইনালে উঠেছেন প্রীতি পাওয়ার 5-0 জাম্বিয়ার ক্যাথারিনে ওয়াপেকে হারিয়ে। পুরুষদের 4x400 মিটার মিক্সড রিলের ফাইনালে

পৌঁছেছে ভারত। পুরুষদের বক্সিংয়ে 80 কেজিতে ফাইনালে উঠেছেন অঙ্কুশ পঙ্গাল কানাডার জোশুয়া আফ্রিকে, তিনি 5-0 ফলাফলে হারিয়েছেন। ভারত এই মুহূর্তে দশম স্থানে রয়েছে। আজ অনেকগুলি পদক জয়ের নিষ্পত্তি হবে, তাতে ভারতের পদক সংখ্যা নিশ্চিতভাবেই বাড়তে পারে। ইতিমধ্যেই বক্সিংয়ে ভারত 10টি পদক নিশ্চিত করেছে। পুরুষদের 110 কেজি প্লাস ভারোত তোলনে ভারতের লভপ্রীত সিং রুপো জিতেছেন 388 কেজি ওজন তুলে। নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রিউ 389 কেজি তুলে সোনা পেলেন। মহিলাদের ডিসকাস থ্রোতে সীমা কালীরমনা ব্রোঞ্জ জিতেছেন। ষষ্ঠ ভারতীয় মহিলা হিসাবে তিনি ডিসকাস থ্রোতে কমনওয়েলথ গেমস পদক পেলেন। পুরুষদের ডেকাথালনে এই মুহূর্তে তেজস্বিনী শঙ্কর, তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এদিকে পুরুষদের জ্যাভেলিনে 80 মিটারের কম দূরত্বে ছুঁড়ে ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। আজ তিনি ফাইনালে নামবেন। সাম্প্রতিক সময়ে নীরজ চোপড়ার ধারাবাহিকতার অভাব কমনওয়েলথ গেমসেও চলছে। গতকাল প্রথমবারে 76.28 মিটার আর দ্বিতীয়বারে 79.61 মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালে যান নীরজ। কোয়ালিফিকেশন পর্বে 5ম স্থানে থেকে তিনি ফাইনালে উঠলেন। নীরজের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিমও আশানুরূপ ফল করেননি। প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ নাদিম 78.63 মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে 7ম স্থান অধিকার করে ফাইনালে উঠেছেন। সেরা 12 কোয়ালিফায়ারে রয়েছেন আরও 2 ভারতীয়। রোহিত যাদব, তিনি 78.37 মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়েছেন, আর জসবীর সিং 78.36 মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালে উঠলেন। পুরুষদের জ্যাভেলিনে কমনওয়েলথ গেমসে সেরা 12 কোয়ালিফায়ারই ফাইনালে ওঠার যোগ্যতামান অর্জন করেন। 82.84 মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে সবার প্রথমে থেকে ফাইনালে উঠেছেন। অবশ্য 84 মিটারের সরাসরি যোগ্যতমান অর্জন করার মান কেউই অর্জন করতে পারেননি। আজ ফাইনালে নীরজ ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার। পুরুষদের লং জাম্পে রুপো জিতেছেন মুরলী শ্রীশঙ্কর। পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে উঠেছেন প্রবীণ চিত্রাবেল ও সেলভা থিরুমারান, তবে হতাশ করেছেন পারুল চৌধুরী। মহিলাদের 3000 মিটার স্টিপল চেসের ফাইনালে তিনি 5ম স্থান পেলেন। প্যারা স্পোর্টসে পুরুষদের ডিসকাস থ্রো F42-244 ও F61-264 ফাইনালে পদক জয়ে ব্যর্থ ভারতের সাগর থাওয়াট ও দেবেন্দর কুমার। মাত্র 0.38 মিটার কম দূরত্বের জন্য মহিলাদের শর্টপাটে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল মনপ্রীত কৌরের। পুরুষদের 400 মিটার হার্ডলসের ফাইনালে উঠলেন যশাস পালফা ও সন্তোষ কুমার তামিলারামন। মহিলাদের প্লাস 86 কেজি ভারোত্তোলনে 5ম স্থান পেলেন মার্টিনা দেবী। গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে তৃতীয় স্বর্ণপদকটি আনলেন দিলীপ গাবিত। পুরুষদের T47 প্যারা 100 মিটার দৌড়ে তিনি সোনা জিতলেন গেমস রেকর্ড গড়ে 10.71 সেকেন্ড সময়ে। সোনার সঙ্গে রূপও এল এই ইভেন্ট থেকে ভারতের ঘরে। 10.83 সেকেন্ড সময় কেরালার মোহাম্মদ বাসিল মার্গিন সিগনাকাত, তিনি দ্বিতীয় স্থান পেলেন। 10.85 সেকেন্ড সময় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতলেন ইংল্যান্ডের কেভিন স্যান্টোস। আতশকাঁচের তলায় আজ ছিল গ্লাসগো কমনওয়েলথ গেমসের কথা। আসুন এবারে চলে যাই স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মোহনবাগান দিবস নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন।

প্রতি বছরের মতো এবছরও 29শে জুলাই ধুমধাম করে পালন করা হল মোহনবাগান দিবস। তবে এবারে 29শে জুলাই গঙ্গা পাড়ের ক্লাবে পতাকা উত্তোলন ও প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ হল, আর মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো

0: নেতাজি ইনডোর স্টেডিয়ামে 30 জুলাই। এবারে মোহনবাগান রত্ন দেওয়া হল প্রয়াত প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রকে। এছাড়া বিভিন্ন বিভাগে দেওয়া হল নানা পুরস্কার। উভয় দিনেই হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত মোহনবাগান দিবস নিয়ে কি জানালেন।
1: কিন্তু আমাদের যেটা হচ্ছে, খেলা তো মাঠে হয়, সেই জন্যে আমরা মাঠ দিয়েই শুরু করি। আমাদের এখানে পতাকা উত্তোলন হয়, তারপরে এই প্রাক্তনদের 100, আজকে 32 না 33 জন প্রাক্তন প্লেয়ার এসছে এবং নেই, এর তালিকা নেই কিন্তু। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য ঘরে বসে আড্ডা মারছেন। তো এইরকম দৃশ্য কিন্তু অন্য কোনো ক্লাবে আপনি পাবেন না। 135 জন আছে, 8-10 জন 12 জন করে প্রাক্তনদের। অনেক অনেক ক্লাব বিখ্যাত হয় নাকি, তারা প্রাক্তনদেরকে অনেক রকম ভালোবাসে বলে তারা ওখানে বেশি যায়। কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটা প্রত্যেকটা প্রাক্তন আসে এবং আমাদের মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি এবং শ্রীকান্ত পাল, এনারাই মেনলি প্রাক্তনদের সঙ্গে এ করেন। এরা আমাদের কমিটি মেম্বার। এবং আজকে যে উন্মাদনা আমি দেখলাম সমর্থকদের মধ্যে, এবং ক্রীড়ামন্ত্রী আমাদের এবছর এলেন, আগের বার আসেননি, এবার ক্রীড়ামন্ত্রী এসেছিলেন। তো ক্রীড়ামন্ত্রী এসে উনিও খুব আনন্দ পেয়েছেন, উনি গতকালও এসেছেন, আজকেও এসেছেন। আমি সবচেয়ে বেশি এখানে কৃতিত্ব দেব বা ধন্যবাদ দেবো তাকে, সেটা হচ্ছে অঞ্জন মিত্রকে। কারণ অঞ্জন মিত্র 2002 সালের আগে 29 জুলাইটা লোকে ভুলতে বসেছিল, অনেকেই জানত, কিন্তু এই মোহনবাগান দিবস উদযাপন করা শুরু করার পর থেকে 29 জুলাই লোকে আজকে দেখুন পশ্চিমবঙ্গে। কালকে সেদিন আমি আর সিনজয় গত রোববার দিন প্রায় 8টা মতো ব্লাড ডোনেশনে গেছি। মানে এখন আপনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, মানে বাইরেও বিদেশেও মোহনবাগান দিবস পালন করা হচ্ছে। এবং আজকের প্রজন্ম দেখুন কত বাচ্চারা এসছে, প্রজন্ম যে 29 জুলাই কী তারা জানছে, যে এরা ব্রিটিশদের হারিয়েছিল, দিয়ে ওটা একটা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের একটা বড় ঘটনা, এটা একটা বড় ব্যাপার। এবং মোহনবাগান দিবসের সঙ্গে আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে অন্য কোনো ঘটনা তুলনীয় নয়, এটা একা। এবং এই দিনই আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করে।
0: প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় আকাশবাণীকে বললেন,
2: তো দেখুন এটা এই দিনটার জন্য আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি তারা অপেক্ষা করি, যারা খেলা ছেড়েছে সব সিনিয়র, আমাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গেও দেখা হয়। এই যেখানেই থাকি না কেন, এই 29 তারিখ আমরা আর ইস্টবঙ্গলের যে প্রোগ্রাম হয় সেখানে আমরা থাকি, এটা আসি। কারণ এই অঞ্জনেই আমাকে 2003-এ মনমান কোচ করে এনেছিল, সুতরাং সে আজকে টুটুদা পেয়ে গেছেন, অঞ্জনদাকেও রাইট ম্যানকে দিয়েছে। কারণ এই ক্লাবের জন্য প্লেয়ারদের যতটা অবদান আছে ওনারও ততটা অবদান আছে।
0: আরেক প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
3: দিন আমাদের কাছে অন্তত আনন্দের দিন, ভালোবাসার দিন, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর এটা পালন করি বলি না, এইটা আমাদের কাছে মানে অনিবার্যভাবে হয়ে এসছে, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। যেটা আমাদের 1911 সালে যে জয় করেছিল তখন আমাদের মোহনবাগান ক্লাব, সেটা সারা ভারতবর্ষে এটাকে অন্যরকমভাবে ভারতবর্ষ ভাবা উচিত, আরও ব্রড এতে ভাবা উচিত, এটা পঠন পাঠনের মধ্যে নিয়ে আসা উচিত। ক্রীড়া জগতে এটা একটা অত্যন্ত স্মরণীয় দিন, এই স্মরণীয় দিনটাকে বরণীয় করে রাখবার জন্য অনেক বেশি আরও কাজ করার দরকার, শুধু মোহনবাগান কেন, এটা সারা বাংলা, সারা ভারতবর্ষ এটাকে নিয়ে করতে পারে।
0: মোহনবাগান ক্লাবের এই উৎসবে সামিল হতে পেরে খুশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
4: দেখুন মোহনবাগান আমাদের শুধু পশ্চিমবঙ্গের না, শুধু বাঙালি না, ভারতবর্ষের সবচেয়ে আমাদের অন্যতম গৌরবান্বিত ক্লাব, যা ভারতবর্ষের ইতিহাসের পাতায় ব্রিটিশ বলে যেভাবে করে একত্রিত হয়ে ব্রিটিশদেরকে পরাজিত করা হয়েছে, সাহসিকতা, সাহস, যে অদম্য তাদের উৎসাহের মাধ্যম দিয়ে তাদের

সকল ধরনের আমাদের বাঙালি, আমরা বাঙালিরা মনে করি সব খেলা সেটা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবলে সেরা শিরোপা তার অন্যতম এবং অধিকাংশ সময় যারা নিয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে ঐতিহাসিক এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালির ক্ষেত্রে ঐতিহাসিক।

0: এবারে মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে প্রাক্তন প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রকে। তার মস্তিষ্ক থেকেই মোহনবাগান দিবসের ভাবনা শুরু হয়, ফলে তার কন্যা সোহিনী মিত্র চৌবে বেশ নস্টালজিক। আকাশবাণীকে তিনি সাক্ষাৎকারে জানালেন,
1: নমস্কার সবাইকে। নিশ্চয়ই এটা একটা, বাবা যখন 2001 মোহনবাগান দিবস আরম্ভ করেন, তো তার মধ্যে মোহনবাগান রত্ন, সব অ্যাওয়ার্ডের মধ্যে মোহনবাগান রত্ন ছিল। আর বাবার কাছে মোহনবাগান রত্ন একটা আলাদা ইম্পর্টেন্স ছিল, কারণ সবগুলো দেখবেন অ্যাওয়ার্ড আমরা বলি, কিন্তু মোহনবাগান রত্ন বলা হয়। কারণ বাবার কাছে ছিল সেই ভারত রত্ন, মানে ওই রত্ন ব্যাপারটা যেন থাকে, সেই জায়গাকেই মোহনবাগান রত্নটাকে বাবা ইম্পর্টেন্স দিয়ে এসছে সবসময়। তো নিশ্চয়ই আজ এই বছর বাবা পাচ্ছে, এটা আমি প্রচণ্ড প্রাউড ফিল করছি। আমি খুব খুশি, আমি আমার হোল এক্সিকিউটিভ কমিটির কাছে, প্রচণ্ড মোহনবাগান জনতা, মোহনবাগান সাপোর্টার মেম্বার সবার কাছে খুবই খুশি এই ব্যাপার
2: নিয়ে।
1: নিশ্চয়ই বাবাকে তো দেখুন প্রত্যেকটা মুহূর্তে মিস করি। বাবা বেঁচে থাকলে তো, যদি বাবা নিজে হাতে নিতে পারত, এর থেকে ভালো তো কিছু হয় না। কিন্তু সময়, সময়ের উপর তো আর কিছু বলা যায় না। নিশ্চয়ই বাবা যে সময় এখন বাবা পাচ্ছে, সেটা সঠিক সময়ই পাচ্ছে। তো এটা যে বাবা নেই, কিন্তু আছে তো আমাদের মধ্যেই, তো নিশ্চয়ই কোনো না জায়গা থেকে বাবা নিজে।
0: এবারে মোহনবাগানের বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে মোহনবাগান তথা বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অনুষ্টুপ মজুমদারকে। তিনি বেশ খুশি।
2: হৃদস্পন্দন আমার সত্যি অনেক বেড়ে গেছে, কারণ এত এত এত রথি মহারথীদের সামনে স্পেশাল ডে মোহনবাগান দিবস 1911 সালে সেই দিন আমরা উদযাপন করি, এবং স্পেশাল ডেতে স্পেশাল ফেলিসিটেশন আমাকে দেওয়া হচ্ছে। সত্যিকারে আমার অনুভূতি সত্যি আমি বোঝাতে পারবো না আপনাদের কেমন হচ্ছে। কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়, প্রথমত আমার বাবা মা তাদেরকে, কারণ এই খেলার দিকে আমাদের, আমাকে একদম পুরোপুরিভাবে ঠেলে দেওয়ার যে কাজটা করেছিলেন আমার বাবা মা, এবং তারপরে হয়তো নিজের অনেকটা লড়াই, এবং তারপরে ক্লাব ক্রিকেট যখন খেলি সেখানে ম্যাক্সিমাম টাইম আমি খেলেছি। 1999-2000 আমি প্রথম ফার্স্ট ডিভিশন খেলি, এবং তখন থেকে আজ পর্যন্ত 26 বছরের মধ্যে আমার জীবনের যতটা অ্যাচিভমেন্ট, যা যা অ্যাচিভ করেছি, ম্যাক্সিমামই আমি যখন ছিলাম মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছি তখনই অ্যাচিভ করেছি। এবং কৃতজ্ঞতা স্বীকার করি আমার ওয়াইফ সোনালি, সে আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছে একটা ভালো কিছু করার জন্য। এবং এখানে যারা বসে আছে তাদের মধ্যে মহারাজদার কথা না বলেই নয়, হয়তো আমি যখন ক্যারিয়ার স্টার্ট করেছি তখন থেকেই মহারাজদার সাথে খেলেছি, এবং প্রচণ্ডভাবে যখন খেলিনি, খেলা স্টার্ট করেছি তখন থেকেই কীভাবে ইন্সপায়ার হয়েছি সেটা আমি নিজেই জানি। তিনদা রয়েছে এবং অনেকের সাথে আমি এখানে খেলেছি, অভিষেক রামান রয়েছে তার সাথে অনেকদিন খেলেছি।
0: এবারে মোহনবাগানের সেরা ফুটবলার হলেন অ্যালবার্টো রড্রিগেস। তিনি সমর্থকদের দিলেন জয়ের বার্তা।
3: হ্যালো এভরিওয়ান, আই জাস্ট ওয়ান্ট টু সে

0: the support. I'm very excited to be here with all of you celebrating this day. I'm very happy to play for the best club in India. We are very excited to work hard for this season. Looking forward to get more trophies to bring you more happiness to everyone. So, thank you so much. Joy Mohanbagan.
1: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগান দিবসে এসে জানালেন,
2: কিন্তু তাও টুম্পাই, সঞ্জয়, দেবাশিস দা, ক্লাবের সঙ্গে যারা আছেন, ট্রেজার সাহেব, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তাদের এত মূল্যবান সময় দিয়ে এই অনারারি জবে ঘন্টার পর ঘন্টা খেলার উন্নতির জন্য সময় দেয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট, আর সবাইকে আমার অনেক শুভেচ্ছা।
3: থ্যাংক ইউ।
1: এতক্ষণ শুনলেন মোহনবাগান দিবস নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনছিলেন। আজকের দিনের কথা বলবো, তার আগে খেলার দুনিয়ার একটু খবর বলে দিই। যে খবরটি এই মুহূর্তে ফুটবল প্রেমীদের কাছে অত্যন্ত দুঃখের খবর, কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি প্রয়াত। ইতালির হয়ে ১৯৮২তে বিশ্বকাপ জয়ী দলের নির্ভরযোগ্য ফুটবলার ফ্রাঙ্কো বারেসি, ১৯৯৪ বিশ্বকাপে ফাইনালিস্ট ইতালি দলেও ছিলেন তিনি। ৮০ ও ৯০ দশকে এসি মিলানের অধিনায়কত্ব করেন ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি। ওই সময় ৩বার ইউরোপিয়ান কাপ, ৬বার ইতালিয়ান লীগ খেতাব জেতে এসি মিলান। ৬৬ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। ফ্রাঙ্কো বারেসি ফুটবল ইতিহাসে অন্যতম সেরা সুইপার হিসেবে চিহ্নিত। ৮১টি ম্যাচ খেলেছেন তিনি ইতালির হয়ে। এসি মিলানের হয়ে ৭১৯টি ম্যাচ খেলেছেন ফ্রাঙ্কো বারেসি। ১৯৯৭তে ফুটবল থেকে অবসর নেন এই কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার। ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে সারা বিশ্বের ফুটবল মহল আজ শোকস্তব্ধ। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ২২তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল খেতাব জিতল। ভারতীয় পুরুষ দল টানটান লড়াইয়ের পর মালয়েশিয়াকে ৩-২ হারায় ফাইনালে। এই জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মানুষ শাহ। এর আগে মহিলা দল তারা মালয়েশিয়াকে অবশ্য খুব সহজেই ফাইনালে ৩-০ ফলাফলে হারায়। পুরুষ ও মহিলা দলের এই সাফল্য নিশ্চয়ই ভারতীয় টেবিল টেনিসের ক্ষেত্রে একটি উজ্জ্বল দিক। বন্ধুরা, এবার চলে যাব আজকের দিনের কথায়। আজকের দিন ৩১শে জুলাই। ২০১২ সালের ৩১শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেল্পস অলিম্পিক্সে সর্বাধিক পদক জয়ের রেকর্ড করেন। ২৮টি পদক জিতে তিনি সোভিয়েত ইউনিয়নের জিমনাস্ট লারিসা লেটিনিনার ১৮টি পদক জয়ের রেকর্ড ভাঙেন। ঘটনাটি ২০১২ সালের ৩১শে জুলাই ঘটেছিল। এবারে বলি যে সকল বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের আজ জন্মদিন। ৩১শে জুলাই ১৯৮৯, বেলারুসের টেনিস খেলোয়াড়, ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে মহিলা সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কার জন্ম ১৯৮৯ ৩১শে জুলাই। ২বার অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস খেতাব সহ ২১টি ডাব্লিউ ট্যুর সিঙ্গলস খেতাব বিজয়িনী ভিক্টোরিয়া আজারেঙ্কা তিনি বেলারুসের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেন। ৩বার ইউএস ওপেন সিঙ্গলস রানার্স আপও হয়েছেন। ২০১১র ট্যুর ফাইনালসের ফাইনালিস্ট, ২০১২র অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা, গ্র্যান্ড স্ল্যাম মহিলা ডাবলসে ২বারের অস্ট্রেলিয়ান ওপেন রানার্স, ১বার ফরাসি ওপেন।

রানার্সে একবার ইউএস ওপেন রানার্স হয়েছেন। গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলসে একবার ফরাসি ওপেন ও একবার ইউএস ওপেন জয়ী দলে তিনি ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। একবার অস্ট্রেলিয়ান ওপেন রানার্স ও একবার উইম্বলডন রানার্স হন গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলসে। 2012 অলিম্পিক্সে সোনা জয়ী তিনি মিক্সড ডাবলসে। ভিক্টোরিয়া আজারেঙ্কার জন্ম 1990 জুলাই। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যান্ড্রু হলের জন্ম হয় 1975 আজকে তিনি। 1969 31 জুলাই জন্ম হয়েছিল ইতালিয়ান ফুটবল ম্যানেজার এবং খেলোয়াড় আন্তোনিও কন্তে। অ্যান্তোনিও কন্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ম্যানেজার। ইতালির হয়ে তিনি ফুটবলার হিসেবে 20 ম্যাচ খেলেছেন। 1994 ফিফা বিশ্বকাপ রানার্স এবং 2000 সালে ইউরোকাপ রানার্স দলে ছিলেন মিডফিল্ডার অ্যান্তোনিও কন্তে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ইউভেন্টাসের হয়ে 5 বার সিরিয়ে খেতাব জিতেছেন, 1 বার কোপা ইতালিয়া জিতেছেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা কাপও জিতেছেন, জুভেন্টাসের অধিনায়কত্ব করেছেন। 2006 সাল থেকে অ্যান্তোনিও কন্তের ফুটবল ম্যানেজার কেরিয়ার শুরু হয়। 3 বার টানা সিরিয়ে খেতাব জেতে জুভেন্টাস তার কোচিংয়ে। তারপর তিনি ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন। চেলসিকে প্রথম মরশুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন, আবার দ্বিতীয় মরশুমে এফএ কাপ জয়ী করেন। এরপর ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে প্রথম মরশুমেই ইন্টার মিলানকে ইউরোপা লিগ রানার্স করেন, দ্বিতীয় মরশুমে সিরিয়ে খেতাব জয়ী করেন ইন্টার মিলানকে। নাপোলি তার কোচিংয়ে সিরিয়ে খেতাব জয়ী হয়। প্রথম ফুটবল ম্যানেজার যিনি ইতালিয়ান লিগে 3টি বিভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন করেছেন। অ্যান্তোনিও কন্তের জন্ম হয়েছিল 1969 31 জুলাই তারিখে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জিমি কুকের জন্ম 1953 আজকের দিনে। অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ইভানে গুলাগাং কলে ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রাক্তন 1 নম্বর। 70-এর দশক এবং 80-এর দশকের প্রথম দিকে বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ইভান গোলাগাং কলে। 1951 31 জুলাই তার জন্ম হয়। মহিলা সিঙ্গলসে 7টি গ্র্যান্ড স্ল্যাম সহ 86টি ট্যুর লেভেল সিঙ্গলস খেতাব এবং ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে 7টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব সহ 46টি ডাবলস খেতাব জয়ী ইভানে গুলাগাং কোলে। এছাড়া মহিলা সিঙ্গলসে 4 বারের ইউএস ওপেন ফাইনালিস্ট, 2 বার ট্যুর ফাইনালসে জয়ী, মিক্সড ডাবলসে 1 বার উইম্বলডন ফাইনালিস্ট, 3 বার ফেড কাপ জয়ী দলের সদস্য ইভানে গুলাগাং কোলে। 1951 আজকের দিনে তার জন্ম। সকলের জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমেরিকান টেনিস কোচ নিক ভলেটিয়েরি, প্রয়াত আমেরিকান টেনিস কোচ নিক ভলেটিয়েরি, তার জন্ম হয়েছিল কিন্তু 1931 এই আজকের দিনেই। আন্দ্রে আগাসি, জিম কুরিয়ার, মনিকা সেলেস, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস ও মারিয়া সারাপোভার মতো বিখ্যাত টেনিস খেলোয়াড়রা তার হাতেই তৈরি, ছিলেন বরিস বেকারের কোচ। ফুটবলার ও ম্যানেজার প্রয়াত জোস সান্টামেরিয়া, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে 4 বার ইউরোপিয়ান কাপ সহ 12টি খেতাব জিতেছেন। ডিফেন্ডার জোস সান্টামেরিয়া রিয়াল মাদ্রিদের হয়ে 227টি ম্যাচ খেলেছেন, উরুগুয়ের হয়ে 20টি ও স্পেনের হয়ে 16টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। স্পেনের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। জোস সান্টামেরিয়ার জন্ম হয় 1929 এই দিনটিতেই। প্রয়াত ভারতীয় ক্রিকেটার হেমু অধিকারীর জন্ম 1919 আজকের দিনেই। 1998 সিকে নাইডু জীবনকৃতি সম্মানে সম্মানিত হন বিসিসিআই দ্বারা। ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন এবং ভারতের কোচিংয়ের দায়িত্বেও ছিলেন হেমু অধিকারী। ফুটবলার আরাতা ইজুমির জন্মদিন আজকে। 1982 31 জুলাই জাপানে তার জন্ম। তারপরে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। ঘরোয়া ফুটবলে ইস্টবেঙ্গল, মাহিন্দ্রা ইউনাইটেড, পুনে এফসি, অ্যাটলেটিকো দি কলকাতা, মুম্বাই, নিরকার হয়ে খেলেছেন তিনি। কেরালা ব্লাস্টার্সে শেষবার খেলেছেন, ইন্টারকাসির সহকারী কোচ ছিলেন। ভারতের হয়ে 9টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইজুমি আরাতা। তাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় আজ একেবারে শেষ। আবার আগামীকাল মৈত্রী ক্রীড়াঙ্গনে কান পাতুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি প্রিয়া ধর, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান। সুন্দরবন, নদী, বন আর প্রকৃতির পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার বড় ভরসা কৃষি। কিন্তু বদলে যাওয়া জলবায়ু, লবণাক্ততা আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সুন্দরবনের কৃষি আজ ঠিক কোথায় দাঁড়িয়ে, সেই বিষয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়।
2: অসংখ্য ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমেই জানতে চাইব, সুন্দরবনের কৃষির বর্তমান চিত্রটা ঠিক কি?
2: সুন্দরবনের কৃষির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে সুন্দরবনের কৃষি মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপর নির্ভরশীল। আমরা যদি সুন্দরবনের কৃষি নিয়ে বলতে চাই, সেক্ষেত্রে যেমন ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিভিন্ন জেলা, যারা সুন্দরবন ও তার পার্শ্ববর্তী জেলাগুলো যেগুলো সুন্দরবনের চারিদিকে রয়েছে এবং সেখানে কৃষির যে বর্তমান পরিস্থিতি, এই মূলত এই জেলাগুলিতে, যেমন আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ভাবি, সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার কিছু অংশ কিংবা মেদিনীপুরের কিছু অংশ, এবং বাংলাদেশের বিভিন্ন খুলনা এবং আরো অন্যান্য জেলার কথা যদি আমরা দেখি, প্রধানত বর্ষাকালীন কিন্তু আমন ধান প্রধান ফসল হিসেবে কিন্তু বিবেচিত হয়ে আসছে। কৃষকরা বর্তমানে স্থানীয় নোনা মাটি ও আবহাওয়া উপযোগী বিভিন্ন ধরনের ফসল করার চেষ্টা করছেন এবং বিভিন্ন বীজ সংরক্ষণ এবং চাষাবাদ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনের কৃষি নিয়ে আর একটু বৃহত্তর ভাবে যদি আমরা ভাবি, এই সুন্দরবনের কৃষি বর্তমান পরিস্থিতিতে যে নোনা জল, অতিরিক্ত বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের তারতম্য, এগুলো দিয়ে কিন্তু অত্যন্ত ভীষণভাবে প্রভাবিত। তবে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, গত 10 বছরে জলবায়ু পরিবর্তন কিভাবে আমরা দেখে এসেছি, সুন্দরবনের কৃষি কিভাবে প্রভাবিত করেছে, আয়লা রয়েছে, ফণি, আমফান, ইয়াস এগুলো রয়েছে, একমাত্র অনিয়মিত বৃষ্টিপাতই নয় এবং বিভিন্ন সময় দীর্ঘ খরা, লবণাক্ততার কারণে মূলত এক ফসলি জমির কিন্তু পরিমাণ বেড়েছে। আর সেই সঙ্গে কৃষকরা এখন ধানের পাশাপাশি বিভিন্ন সবজি, ডাল, তৈলবীজ কিংবা মরসুমি ফল এবং তার সাথে কৃষির সাথে যুক্ত যে অন্যান্য যে ভাবনা, যেমন মাছ চাষ, হাঁস মুরগি পালন ইত্যাদির মতো কিন্তু সমন্বিত কৃষির দিকেও কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এভাবে কিন্তু আমরা সুন্দরবনের কৃষিকে বর্তমানে একটু ব্যাখ্যা করতে পারি।
1: জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সুন্দরবনের কৃষিতে ঠিক কতটা স্পষ্ট বলে আপনি মনে করছেন?
2: অত্যন্ত স্পষ্ট যোগাযোগ কিন্তু রয়েছে এই জলবায়ু পরিবর্তনের সাথে। সুন্দরবনের কৃষিতে একটা কিন্তু আমূল পরিবর্তন উঠে এসেছে। আগে যেখানে কয়েক বছর অন্তর অন্তর বড় বড় দুর্যোগ হতো, আমরা প্রায়শই লক্ষ্য করেছি প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা চরম আবহাওয়ার একটা ঘটনা ঘটেছে। এর ফলে উৎপাদন তো কমেছে বটেই, মাটির লবণাক্ততা বেড়েছে, রোগ প্রকার প্রকোপ বেড়েছে এবং কৃষকের ঝুঁকিও কিন্তু বহু পরিমাণে বেড়ে গেছে। এক্ষেত্রে কিন্তু এর যে প্রভাব মানব জীবন এবং সুন্দরবনের কৃষি এবং যারা সুন্দরবনের কৃষি নিয়ে থাকেন মূলত কৃষকরা, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে।
1: সাধারণ যারা কৃষক, যারা সুন্দরবনে থাকে না, যারা সুন্দরবন অঞ্চল থেকে বাইরে থাকে, তাদের সাথে সুন্দরবনের যারা কৃষক, তাদের এই এই দুটো কৃষক শ্রেণীর মধ্যে ঠিক চ্যালেঞ্জটা কি? এই দুটো কৃষক শ্রেণীর মধ্যে কোন চ্যালেঞ্জগুলো এই দুটো শ্রেণীর কৃষকদের আলাদা করে?
2: অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের আজকের এই আলোচনায়, যে আমরা যদি সুন্দরবনের কৃষিকে একটু ভালোভাবে দেখতে শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাটির লবণাক্ততা বৃদ্ধি কিন্তু এই সুন্দরবনের কৃষিতে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কারণ সমুদ্রের জলস্তর বিভিন্ন সময়ে বৃদ্ধির কারণে, জোয়ার

0: নোনা জল চাষের জমিতে ঢুকে পড়ছে, কিংবা মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় বিভিন্ন ঐতিহ্যবাহী ধান ও অন্যান্য ফসলের কিন্তু বিভিন্নভাবে প্রভাব ফেলছে, এবং মিষ্টি জলের প্রভাব কিন্তু কৃষিকাজকেও অনেক বেশি অনিশ্চিত করে তুলছে। তো আমরা যদি বিভিন্ন জায়গার কৃষকদের সাথে, আমরা যদি মূলত সুন্দরবনের কৃষকদের একটি তুলনামূলক আলোচনা করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সুন্দরবনে কিন্তু চরম আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ, এটি কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে সুন্দরবনের কৃষির সাথে জড়িত। কারণ আমরা প্রায়শই দেখতে পারি যে বিভিন্ন রকম চরম আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ প্রায় নেমে আসে, যেমন আমরা আয়লা, আমফান কিংবা যশের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি, এবং বিভিন্ন সময়ে বাঁধ ভেঙে নানান রকম ভাবে নোনা জল কিন্তু কৃষি জমিতে কিন্তু ঢুকে পড়ছে, এবং কিন্তু বছরের পর বছর সেই জমি কিন্তু চাষের অযোগ্য হয়ে পড়ছে। অন্যান্য অঞ্চলে বিভিন্ন সময় ভারী বৃষ্টি হলেও সেক্ষেত্রে কিন্তু নোনার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে, এবং বর্ষার এই অনিয়মিত রূপ কিন্তু আমরা ভীষণভাবে প্রত্যক্ষ করেছি, এবং দীর্ঘদিন অনাবৃষ্টিও কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি। মূলত সুন্দরবনের যে কৃষি এবং সুন্দরবনের যারা কৃষির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, আমরা কিন্তু দেখেছি যে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবও কিন্তু অত্যন্ত গভীর এই সুন্দরবনের কৃষির সাথে, যেটা কিন্তু অন্যান্য অংশের এবং অন্যান্য রাজ্য কিংবা দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের সাথে কিন্তু প্রত্যন্ত। কারণ সুন্দরবনকে আমরা যদি দেখি যে সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা কিংবা কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু অন্তরায় রয়েছে, এই অন্তরায়ের কারণেই সুন্দরবনের কৃষি কিন্তু অন্যান্য রাজ্য কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন অন্যান্য অংশের তুলনায় কিন্তু একদমই আলাদা। এবং এই যে অতিবৃষ্টি বা দীর্ঘ খরা, এগুলো কিন্তু কৃষকের জীবন উৎপাদনকে কিন্তু ভীষণ রকম ভাবে প্রভাবিত করছে, আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি।
1: অনির্বাণ বাবু, আপনার উত্তর থেকে আমরা সুন্দরবনের কৃষির যে জীবনযাপন, কৃষকদের যে জীবনযাপন, সেটার একটা গভীর সমস্যার ছবি আমরা দেখতে পেলাম বা আমরা সেটা উপলব্ধি করতে পারলাম। এক্ষেত্রে যদি আমি আপনার কাছে দুটো প্রশ্ন একটু বিস্তারিত জানতে চাইবো, এক্ষেত্রে সেখানকার কৃষকেরা মাটির উর্বরতা ধরে রাখার জন্য কি কি নতুন পদ্ধতি তারা গ্রহণ করছে, একই সঙ্গে এই সমস্ত সংকটের মোকাবিলায় তারা বাস্তবসম্মত সমাধান কি কি রাখছে বা কি কি হতে পারে?
0: আমাদের আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু, তাতে কিন্তু আমাদের কৃষকদের কিংবা যারা সুন্দরবনের কৃষি নিয়ে সবসময় বিভিন্ন রকম আলোচনায় যুক্ত থাকেন এবং তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন সময় সুন্দরবনের এই কৃষিকে আরো উপযোগী করে তুলছেন, এবং বিভিন্ন গবেষণা, নতুন ধরনের যে গবেষণাগুলো চলছে, সেগুলো থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বর্তমানে কৃষকদের বিভিন্নভাবে যে জমির উর্বরতাকে ধরে রাখতে গেলে জৈব সার প্রয়োগ কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে, এবং বিভিন্ন সময় সবুজ সার কিংবা ভার্মি কম্পোস্ট এবং ফসলের অবশিষ্টাংশ মাটিতে কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু বিভিন্ন সময় বিজ্ঞানীরা কিন্তু বলছেন। এবং যেহেতু সুন্দরবনের মূলত বর্ষাকালীন ধান চাষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষের, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী ধানের পরবর্তী জমিতে, মূলত আমরা বিগত বছরগুলিতে দেখে এসেছি যে ধানের পরবর্তী জমিতে ফেলে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ডাল জাতীয় ফসলের অন্তর্ভুক্তিকরণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু উদ্যোগী যে কৃষকরা রয়েছেন তাদের জমিতেও কিন্তু আমরা দেখেছি, সেক্ষেত্রে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি ও গ্রামোন্নয়ন নিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলি কাজ করছে, এবং যে স্থানীয় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে কিংবা রাজ্যের ব্লক স্তরের যে কৃষি আধিকারিকের যে করণ রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম যে ধারণাগুলো আমরা কিন্তু পেয়েছি, সুষম সার ব্যবস্থাপনা কিন্তু গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এতে কিন্তু মাটির যে জৈব কার্বনের পরিমাণ তাকে কিন্তু বাড়িয়ে তোলাই কিন্তু মূলত মাটির স্বাস্থ্যকে ফিরিয়ে আনা, এটাই কিন্তু মূল বিষয়বস্তু আমরা দেখেছি। কারণ প্রতিনিয়ত বৃষ্টি কিংবা নোনা জল ঢুকে গিয়ে মাটির যে উর্বরতা বিভিন্ন সময় হ্রাস পায়, সেগুলোকে কিন্তু আবার পুনরুদ্ধার করাটাই কিন্তু এই সুন্দরবনের কৃষিকে মূল স্রোতে ফিরিয়ে আনার একটা প্রধান পথ বলি আমার মনে হয়। আমরা যদি বিভিন্ন সময় আমরা যদি সংরক্ষণ চাষের ভাবনা যদি দেখি, যে সংরক্ষণ চাষ, যেমন আমরা দেখেছি যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ যে কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি সংরক্ষণ চাষের মাধ্যমে খড় চাপা দিয়ে বিভিন্ন সময় আলুর চাষ এবং খড় চাপা দিয়ে অন্যান্য সবজি চাষও কিন্তু আমরা দেখেছি, এবং কৃষকরা এতে

0: বহু লাভবান হয়েছেন, এবং একই জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ডাল জাতীয় ফসল কিংবা বিভিন্ন ধরনের, আমরা যদি ফসল পর্যায়ক্রমকে একটু ভালোভাবে গুরুত্ব দিই, এক্ষেত্রে কিন্তু মাটিতে নাইট্রোজেন ও পুষ্টি কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো বলেই আমার একটি ধারণা রয়েছে।
1: আজকে আপনার কাছ থেকে আমাদের কৃষক বন্ধুদের জন্য একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বর্তমানে কোন কোন ফসল সুন্দরবনের জন্য সবচেয়ে লাভজনক এবং টেকসই বলে আপনি মনে করছেন?
0: ধানকেই মূলত সুন্দরবনের একটি প্রধান ফসল হিসেবে জানি। তার মূল কারণ হলো অতিরিক্ত যে বৃষ্টিপাত এবং যে জমির যে ধরন বা বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি, তাতে কিন্তু বর্ষাকালীন ধান কিন্তু সুন্দরবনের সবসময় হয়ে আসছে। এছাড়াও সুন্দরবনের কৃষিকে আরো লাভজনক এবং টেকসই করার ক্ষেত্রে কিন্তু যে অন্যান্য ফসলের ভাবনা উঠে আসছে, বর্ষার পরবর্তী যে সময়, সেক্ষেত্রে শীতকালীন ফসলের সময়টাকে কিছুটা বাদ দিয়ে আমরা কিন্তু মুগ চাষ, ধানের পাশাপাশি আমরা কিন্তু মুগ চাষ কিংবা শীতকালীন একটু দেরি করে ধান তোলার পর আমরা কিন্তু খেসারি চাষ করতে পারি। এছাড়াও খুব স্বল্প দিনের স্বল্প মেয়াদী সরিষার জাত কিন্তু আমরা চাষ করতে পারি। এছাড়াও আমরা কিন্তু তিল, চীনাবাদাম, বর্তমানে সুন্দরবনে আমরা যদি দেখি যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এবং যে কৃষি গবেষণা কেন্দ্রগুলি রয়েছে এবং যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তাদের তত্ত্বাবধানে কিন্তু চীনাবাদাম চাষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও কিন্তু তরমুজ এবং বিভিন্ন সময়ে বিস্তৃতভাবে সূর্যমুখী চাষও কিন্তু সুন্দরবনের জন্য বলা হয়ে থাকে। বিভিন্ন শীতকালীন সবজি, যেমন শীতকালীন যে শাক জাতীয় ফসল রয়েছে, সেগুলো কিন্তু আমরা কৃষকের মাঠে আমরা কিন্তু করবার জন্য আমরা বলি বলে থাকি, এবং বিভিন্ন ফল যেগুলো আম, পেয়ারা এবং নারকেলের মতো কিন্তু ফল গাছ সুন্দরবনের জন্য কিন্তু একটি সম্ভাবনাময়, এবং অঞ্চল ভেদে উপযুক্ত ফসল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ সামান্য বিভিন্ন যে জলের উৎস রয়েছে সেগুলো কেন্দ্রিক এবং বিভিন্ন কৃষকের যে মূল পরিকাঠামো রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু ধান পরবর্তী যে অন্যান্য বিকল্প ফসলের চাষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে যেমন আমরা পুষ্টি এবং যে আমাদের কৃষির যে টেকসই সেদিক থেকেও যেমন লক্ষ্য রাখতে পারি, তার পাশাপাশি আমরা কিন্তু জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি করতে পারি। এ বিষয়ে একটি জিনিস আমি বলে রাখতে চাই যে বর্তমানে ভারত সরকার কর্তৃক সায়েন্স ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিভিশনের উদ্যোগে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে যে প্রজেক্ট সুন্দরবনে চলছে, তাতে কিন্তু যে অন্তর্ভুক্তিকরণ কৃষি এবং সম্মিলিত কৃষির ভাবনা নিয়ে এবং অর্থকারী ফসল কিংবা আমরা যদি দেখি যে অন্যান্য বিকল্প ফসলের চাষ কিন্তু সুন্দরবনে অত্যন্ত ভালোভাবে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে কোনো নতুন প্রকল্প যখন কৃষকের মাঠে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু কৃষকদের প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করে থাকি এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি গ্রামোন্নয়ন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা সরকারিভাবেও বিভিন্ন সময় কিন্তু প্রতিনিয়তই এই যে প্রশিক্ষণের ব্যবস্থা চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুন্দরবনের টেকসই কৃষির ওপর ভিত্তি করে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিভিন্ন অসরকারি যে বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু বিভিন্ন সময়ে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকেন, এবং তাতে কিন্তু সুন্দরবনের কৃষির মানচিত্রে কিন্তু অর্থকারী ফসল কিংবা বিকল্প ফসলের কিন্তু প্রসার ঘটছে।
1: অনির্বাণ বাবু, আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যেখানে আপনি বলছিলেন সুন্দরবনের কৃষিতে উপযুক্ত বা আদর্শ কিছু ফসলের ব্যাপারে, যেখানে আপনি চীনাবাদাম বা তরমুজের কথা বলেছেন। এক্ষেত্রে আমার এটা জানার একটা বিষয় রয়েছে আমাদের কৃষক বন্ধুদের জন্য, যেহেতু আমরা জানি সুন্দরবন একটি লবণ সহিষ্ণু অঞ্চল, সেক্ষেত্রে এই ধরনের ফসলগুলো সেখানে চাষ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে সেখানকার কৃষকেরা?
0: অত্যন্ত ধন্যবাদ এই প্রশ্নটি আজকে দর্শকদের বা যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন তাদের কাছে তুলে ধরবার জন্য। কারণ আমরা যখন বিকল্প ফসলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কৃষকদেরকে নানা সময়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে মূল যে বিষয়টি কৃষকদের খেয়াল রাখা দরকার, বিশেষত সেই ফসলের যে জাত নির্বাচন করা হয়, সেই জাত নির্বাচনের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সময় বোনা দরকার

0: বা কোন ধরনের প্রজাতি আমাদের এক্ষেত্রে সিলেকশন করা দরকার সেটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। কারণ এক্ষেত্রে স্বল্পমেয়াদী বা স্বল্প দৈর্ঘ্যের ফসল হলেই কিন্তু কৃষকদের জন্য উপযোগী। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে খুব শীতকালের যে দৈর্ঘ্য এবং বা শীতকালের যে ব্যাপ্তি সেটা কিন্তু সুন্দরবনে খুব সাময়িক, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাপমাত্রা বৃদ্ধিতে পেতে থাকে, যে তাপমাত্রা তারতম্য হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতি করে। কিংবা যে ফসলগুলো আমরা কৃষকদেরকে বলে থাকি করবার জন্য, সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ জলের যোগান যদি কোনোভাবে হয়ে থাকে, যদিও মিষ্টি জলের প্রাদুর্ভাব রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুন্দরবনে বিভিন্ন কৃষকের বাড়িতে একটি পুকুর থাকে, সেক্ষেত্রে যদি সামান্য পরিমাণ জলের ব্যবস্থা তারা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাভজনক একটি রাস্তা তারা দেখতে পারেন।
1: অনির্বাণ বাবু, আপনি দীর্ঘদিন ধরেই কৃষি নিয়ে গবেষণা করছেন, তো সেই প্রসঙ্গে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার কি কোথাও গিয়ে মনে হয় সুন্দরবনের যে সমস্ত কৃষকেরা রয়েছে তারা অন্যান্য অঞ্চলের কৃষকদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে? যেমন বর্তমানে কৃষিতে অনেক আধুনিক প্রযুক্তি, ড্রোন, মোবাইল অ্যাপ, যার সাহায্যে আবহাওয়ার একটা পূর্বাভাস পেয়ে যায় কৃষকরা, এবং আরো উন্নত হচ্ছে কৃষি সমাজ, সেখানে আমাদের সুন্দরবনের কৃষক বন্ধুরা কি অনেকটা পিছিয়ে? সেটা আপনার চোখে আপনি কিভাবে দেখেন?
0: বর্তমানে কৃষিতে যে নতুন জোয়ার এসেছে এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি কৃষিক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত আধুনিক যে প্রযুক্তিগুলো খুব দ্রুত পরিমাণে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে মোবাইল প্রযুক্তি কিংবা ড্রোন প্রযুক্তি কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা কিংবা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত বিভিন্ন ধারণা কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে সুন্দরবনের চাষিদের ক্ষেত্রে একটি সমস্যা, ভৌগোলিক সমস্যাই কিন্তু প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা মূলত নদী কেন্দ্রিক, এবং যে এই যে বন্ধুর প্রতিকূলতা রয়েছে, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সুন্দরবনের চাষিদেরকে যেতে হয়। সুন্দরবনের চাষিদের ক্ষেত্রে যোগাযোগ পৌঁছে দেওয়া যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেকটা প্রতিকূল, বিভিন্ন সময় অতিরিক্ত বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে, এবং সর্বোপরি আমরা যদি দেখি যে সুন্দরবনের কৃষি কিন্তু একটি অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন সময় যায়। এই বিভিন্ন তথ্য কিন্তু পৌঁছানো কিন্তু অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায়। তবু আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সময় সরকারি কিংবা বেসরকারি সহযোগিতায় এই নতুন ধরনের প্রযুক্তিগুলিও কিন্তু সুন্দরবনের কৃষক মূলত মহিলা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার অত্যন্ত চেষ্টা কিন্তু বিভিন্ন মানুষ করে যাচ্ছেন। কারণ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কিন্তু কৃষকদেরকে বর্তমানে বিভিন্ন বিষয়ে, যেমন কীটনাশক, কোন কীটনাশক প্রয়োগ করতে হবে, কিভাবে শ্রম ও সময়কে বাঁচানো যায়, কিংবা কিভাবে জমির স্বাস্থ্য সুরক্ষাকে আরো বৃদ্ধি করা যায়, কিংবা ফসলের নজরদারি, এসব ক্ষেত্রে কিন্তু এই আধুনিক প্রযুক্তির অত্যন্ত উপযোগিতা রয়েছে বলেই আমাদের মনে হয়। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশেষজ্ঞের পরামর্শ কিংবা রোগ নির্ণয় কিংবা বাজার দর, এসব ক্ষেত্রে কিন্তু এই আধুনিক প্রযুক্তির ব্যবহার কিন্তু অত্যন্ত আবশ্যিক হয়ে পড়ে। এবং আমরা অত্যন্ত গভীরভাবে বিভিন্ন বিষয় নির্বাচন করে আমরা দেখেছি যে আবহাওয়া পূর্বাভাসের যে তথ্য সেটা কিন্তু সুন্দরবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু সুন্দরবনের কৃষি নয়, সুন্দরবনের বিভিন্ন মানুষদের জীবনযাপন এবং বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবার জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সঠিক সময়ে কিন্তু তাদেরকে অনেক বিভিন্ন ক্ষতির মুখ থেকেও কিন্তু বাঁচিয়ে তোলে, এবং সময় মতো প্রস্তুতিও তারা নিতে পারেন সঠিক পূর্বাভাস যদি পেয়ে থাকেন।
1: অনেক সময় সুন্দরবনের কৃষি নিয়ে আলোচনা করতে বসলে আমরা ভিন্ন বিষয় উঠে আসে, তার মধ্যে অন্যতম সুন্দরবনে সংরক্ষণাগার ও বাজার ব্যবস্থার অভাবে সেখানকার কৃষিতে নাকি একটা বিরাট বড় প্রভাব পড়ে। এটা আপনি কিভাবে দেখছেন বা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
0: আমরা মূলত কৃষিতে বর্তমান যে সমস্যাগুলো আমরা সারা দেশব্যাপী কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় কৃষির সমস্যাগুলো যখন আমরা পর্যালোচনা করি, আমরা দেখেছি যে ফসলের যে পরিমাণ ফসল কৃষক ঘরে তোলেন তার অনেকটা অংশই কিন্তু বিভিন্ন সময় পরিচর্যার অভাবে কিংবা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের লাভ অনেকটাই কমে যায়। এক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেক্ষেত্রে বাজারজাতকরণ বা প্রক্রিয়াকরণ করা কিংবা অধিক সময়ের জন্য সেটাকে সংরক্ষণ করা, এবং বিভিন্ন সময় যখন বাজারে দাম বৃদ্ধি পাবে সে সময় কৃষক যেন বাজারজাত করতে

0: সংরক্ষণটা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না, এবং বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই রয়েছে। এসব ক্ষেত্রে কিন্তু কৃষকের এই উৎপাদিত ফসলকে সংরক্ষণ করা অত্যন্ত প্রতিকূল একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু কৃষককে যেতে হয়। এবং বর্তমানে এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কৃষকরা বিভিন্ন নিজেদের উদ্যোগে বিভিন্ন সহায়তা, সরকারি এবং বেসরকারি সহায়তায় সেই ভাবনা কিন্তু অনেকটাই কৃষকরা নতুন করে আয়ত্ত করছেন, এবং কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সেই প্রচেষ্টায় সেগুলো কিন্তু তারা সেই ফসলের সংরক্ষণ করার দিকে এগোচ্ছেন যতটা সম্ভব। কারণ আমি প্রথমেই বললাম যে ভৌগোলিক একটি প্রতিবন্ধকতা রয়েছে, এবং একটি বৃহত্তর সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার একটি অন্তরায় রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি শহরের কাছাকাছি কিংবা সুন্দরবন থেকে কাছাকাছি কোনো অংশে, আমরা যদি মেইন ল্যান্ডের কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা যদি সেই প্রশিক্ষণ দিয়ে সেই পরিকাঠামো গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেটি একটি অত্যন্ত বুদ্ধিমান কাজ হবে।
1: সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে ভরপুর, আর এই সুন্দরবনকে নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি দপ্তরের গবেষণা কতটা মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছে বা কার্যকর হচ্ছে?
0: অনেক প্রকল্পের সুফল কৃষকরা পাচ্ছেন, তবে এখনো তথ্যের অভাব কিংবা বিভিন্ন সময়ে প্রশাসনিক জটিলতা কিংবা সচেতনতার ঘাটতির কারণে অনেক প্রকৃত কৃষক কিন্তু বঞ্চিত হচ্ছেন, এবং মাঠ পর্যায়ে আরো কার্যকর সম্প্রসারণ প্রয়োজন। যেমন জমি ও তার পরিচয় সংক্রান্ত বিভিন্ন সময় জটিলতা হতে আমরা দেখেছি, তথ্য প্রযুক্তির অভাব তো রয়েছেই অনেক সময়, এবং মাঝারি ও বড় কৃষকদের সাথে যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের যে একটি ব্যবধান সেটা কিন্তু অনেক সময় রয়েছে, যে বিভিন্ন তথ্য প্রযুক্তিগুলো নিয়ে কৃষকদের কাছে যে আমরা যে বিভিন্ন সময় আলোচনা নিয়ে পৌঁছেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝেছি যে সার্বিকভাবে কিন্তু এই কৃষি প্রকল্প এবং তার ভর্তুকির সুবিধা কৃষকের কাছে পৌঁছে দিতে কিন্তু আরো অত্যন্ত দায়িত্বশীল হতে হবে।
1: আগামী দিনে সুন্দরবনের কৃষিকে বাঁচাতে আরো কোন তিনটি বিষয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া বলে উচিত আপনি মনে করছেন?
0: বর্তমান পরিস্থিতি বিচার করে কিংবা সুন্দরবনের যে আমরা যদি ইতিহাস দেখি এবং সুন্দরবনকে ভিত্তি করে যে কৃষি গড়ে উঠেছে, বা কিংবা এই সুন্দরবনে যেভাবে জমিকে আবার নতুন করে পুনরুদ্ধার করে তার ভিত্তি করে মানুষ এবং জনবসতি, এবং তার সাথে সাথে যে কৃষির যে উদ্ভাবন কিংবা বিবর্তন এসছে, তাতে সুন্দরবনের কৃষির যে মূল সমস্যাগুলো উঠে এসেছে সেখান থেকে মূলত এই মুহূর্তে মিষ্টি জল সংরক্ষণ এবং দক্ষ জল ব্যবস্থাপনা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ক্ষেত্রে যে জলকে সঠিকভাবে সরবরাহ করা কিংবা জল নিকাশি ব্যবস্থা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা উচিত। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রাক বর্ষা কিংবা বর্ষার মাঝামাঝি সময়ে অতিরিক্ত পরিমাণ বৃষ্টি খুব কম স্বল্প সময়ে হয়ে যাওয়ার জন্য কিন্তু জলের এই বন্টন ভীষণভাবে কৃষিকে প্রতিকূল করে তোলে, এবং তার জন্য আমরা মিষ্টি জল যদি সংরক্ষণ করতে পারি এবং দক্ষ জল ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, যে জলবায়ু সহনশীল ও লবণ সহিষ্ণু ফসলের উন্নয়ন ও সম্প্রসারণ দরকার, এবং এই জলবায়ু সহনশীল ও লবণ সহিষ্ণু ফসলের বিশেষ জাত উদ্ভাবন করা দরকার, এবং যে বিকল্প ফসল এবং বিকল্প ফসলের যে বিকল্প প্রজাতি রয়েছে সেই ব্যাপারে কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার। এবং কৃষকদের বাজার সংক্রমণ পরিস্থিতিতে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামী দিনে সুন্দরবনের কৃষিকে যদি বাঁচাতে হয় তাহলে সুন্দরবনের কৃষককে লাভের মুখ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের বাজার সংযোগকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মূল্য সংযোজন এর বিষয়ে কিংবা আমরা সমুন্নত কৃষি ব্যবস্থা এগুলিকে কিন্তু অত্যন্ত সংবেদনশীলতার সাথেই দেখা উচিত বলে আমার মনে হয়।
1: অনির্বাণ বাবু, আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, সুন্দরবনের কৃষিতে কৃষিকাজে মহিলাদের অংশগ্রহণ এখন কতটা বেড়েছে?
0: সুন্দরবনের বিগত বছরগুলিতে আমরা যদি তার কৃষি এবং তার সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করি, তাতে কিন্তু মূলত আমরা যে প্রতিকূলতাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং সুন্দরবনের যে প্রতিকূল পরিস্থিতিতে কৃষি কিংবা চাষবাসের যে মূল প্রতিকূলতা উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফসল না ফলিয়ে তারা কিন্তু কৃষি বিমুখ হয়ে পড়ছেন বিভিন্ন সময়, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আন্তরাজ্য কিংবা অন্তরাজ্য যে মাইগ্রেশন বা কিংবা আমরা যদি সেই পরিযায়ী ভূমিকা নিতে দেখেছি, এবং তাতে কিন্তু বাড়িতে যে জমি রয়েছে কৃষকের সেক্ষেত্রে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা শুধুমাত্র যে কৃষিকাজ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সুন্দরবনে তা নয়, মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটি অত্যন্ত দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব হিসেবে উঠে আসছে। সেটা কিন্তু মহিলাদের কৃষি ক্ষমতায়ন এর সাথে সাথে মহিলাদের পুষ্টি এবং তাদের যথাযোগ্য যে ব্যবস্থাপনা সেগুলোর দিকেও কিন্তু নজর রাখা দরকার। কারণ আমরা বিগত বিষয়গুলিতে বিভিন্ন আইল্যান্ড গুলোতে আমরা দেখেছি যে মহিলারাই মূলত কৃষির পুরোধা হিসেবে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ বিভিন্ন সময়ে কৃষি থেকে বিমুখ হতে আমরা মানুষকে দেখেছি এবং তারা অন্যান্য জীবিকার খোঁজে তারা বিভিন্ন অন্যান্য জেলায় বিভিন্ন সময় যাচ্ছেন কিংবা অন্যান্য রাজ্যে তারা যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু পুরো দায়িত্ব কিন্তু পড়ছে বাড়ির মহিলাদের ওপর এবং তারা কিন্তু সমস্ত কৃষির বিষয়টাকে দেখছেন।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আজ আমরা কথা বলছিলাম সুন্দরবনের কৃষি নিয়ে, আর এই বিষয়ে আমাদের সাথে কথা বললেন অধ্যাপক ডক্টর অনির্বাণ রায়। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রিয়া ধর। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দাঁত তোলার পর কি করণীয়। এ বিষয়ে একটি কথিকা বলবেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজু বিশ্বাস।
3: প্রথমেই আমি বলি যে দাঁত তোলার জায়গাতে আমরা এলাম কেন, তাহলে কোথাও আমাদের একটা গাফিলতি ছিল। আমরা ঠিক করে আমাদের মুখটার যত্ন নিতে পারিনি। ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর, যার মধ্যে 32টা দাঁত আছে, মাড়ি আছে, দাঁতগুলো যে হাড়ের মধ্যে বসে আছে, এটা সমস্ত কিছু নিয়ে আমাদের একটা ওরাল ক্যাভিটি, সেটাকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। আমরা যদি সঠিক সময় যত্ন নিতে পারি, সেটা দুধের দাঁতই হোক অথবা পার্মানেন্ট দাঁতই হোক, তাহলে কিন্তু আমাদের এই দাঁত তোলার প্রসিডিওরের দিকে যেতে হয় না। এবার আমি ধরেই নিলাম যে দাঁত আমাকে তুলতেই হল, সেক্ষেত্রে আমার কিছু করণীয় আর নেই। দন্ত চিকিৎসকও আর সেই দাঁত বাঁচাতে পারেননি, কারণ দাঁতের ক্ষয়রোগী হোক অথবা

0: আমাদের মুখগহ্বরের যে স্বাস্থ্য, ওরাল হাইজিন, সেটার খারাপ হওয়ার জন্য দাঁত নড়ে গিয়েই হোক দাঁতটা আমাদেরকে তুলে ফেলতে হয়েছে। সেই তুলে ফেলার পরও কিছু নিয়ম মেনে চলতে হয় এবং সেটা চিকিৎসকেরা সবসময়, যারা রোগী থাকেন তাদেরকে এবং তাদের যে পরিজন দাঁত তোলার সময় উপস্থিত থাকেন তাদেরকে জানিয়ে দেন। আমাদের মাথায় রাখতে হবে দাঁত তোলা কিন্তু একটি ছোটখাটো সার্জারি, অর্থাৎ অপারেশন, যেখানে রক্ত বেরোয়, কোথাও কোথাও বিশেষ ক্ষেত্রে হাড় কেটে দাঁত বের করতে হয়, আক্কেল দাঁতের ক্ষেত্রে, এবং যে দাঁতগুলো হাড়ের মধ্যে আটকে থাকে বেরোতে পারে না। তো এটা একটা ছোটখাটো অপারেশন, ব্লিডিং থাকে, সেখানে সেলাই পড়ে, অনেকগুলো সেলাই পরে, কখনো একটা সেলাই পরে, সেই সেলাই কাটতে আবার আসতে হয়। তাই মাথায় রাখতে হবে এ সময় কিন্তু সম্পূর্ণ কেয়ারের মধ্যে থাকতে হবে যেভাবে চিকিৎসক বলে দেবেন। দাঁত তোলার পরে আমরা মূলত যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি সেটা হলো, দাঁত তোলার পরে এক ঘন্টা তুলো চেপে রাখতে হয়, যে তুলোটা কামড়ে থাকে পেশেন্ট, চিকিৎসকরা মুখের মধ্যে দিয়ে দেন, সেই জায়গাতে এক ঘন্টা কামড়ে থাকাটা বাঞ্ছনীয়, এটাকে আমরা প্রেশার প্যাক বলি। তারপর এক ঘন্টা পরে ওই প্রেশার প্যাকটাকে ফেলে দিয়ে, অর্থাৎ ওই তুলোটাকে ফেলে দিয়ে, যাদের ব্লাড সুগার নেই, বাকি হেলথ খুব ভালো আছে, তাদেরকে আমরা সাজেস্ট করি যদি একটা ঠান্ডা আইসক্রিম খেয়ে নেওয়া যায়। আর যাদের ক্ষেত্রে এরকম আইসক্রিম খাওয়াতে সমস্যা আছে তাদের আমরা বলি যে ঠান্ডা জল একটু মুখে ধরে রাখা, বিশেষ করে যে জায়গাটায় দাঁতটা তোলা হয়েছে সেই জায়গাটাতে। এরপর 24 ঘন্টা দাঁত তোলার পরে নরম এবং ঠান্ডা খাবার খাওয়াটা বাঞ্ছনীয়, কারণ আমি যদি গরম খাবার খাই তাহলে সেখান থেকে একটা ব্লিডিং এর টেন্ডেন্সি থাকে। আর যদি খুব শক্ত, অর্থাৎ হার্ড কিছু আমরা খাই, তো যে জায়গাটা দাঁত তোলা হয়েছে সেই জায়গাটায় ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে একটা রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। তাই দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা নরম এবং ঠান্ডা খাওয়ার খাওয়াটাই বাঞ্ছনীয়। 24 ঘন্টা পর দাঁত তোলার হালকা গরম জলে একটু লবণ দিয়ে আমরা গার্গেল করতে বলি, অর্থাৎ কুলিকুচি, যে জায়গাটায় দাঁতটা তোলা হয়েছে সে জায়গায় জলটাকে কিছুক্ষণ ধরে রেখে একটু গার্গেল করে আমরা ফেলে দিতে বলি। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা শুধু গরম জলে গার্গেল করবেন, লবণ দেওয়ার খুব একটা দরকার নেই। এটা দিনে 5-6 বার করে আমরা অ্যাটলিস্ট 7 দিনের জন্য সাজেস্ট করি যে হালকা গরম লবণ জলে কুলিকুচিটা করতে, তাহলে ওই ক্ষতটা নিরাময় একটু তাড়াতাড়ি হয়, হিলিং প্রসেসটা সুবিধা হয়। এর সাথে যাদেরকে সেলাই দেওয়া হয় দাঁত তোলার পরে তাদেরকে 7 দিন পরে ডাকা হয় সেলাই কাটার জন্য, এবং সেলাই না দেওয়া হলেও একবার আমরা রোগীকে আসতে বলি যে তার ওই দাঁত তোলার জায়গাটা কেমন আছে সেটা একটা চেক আপ করার জন্য। এটা সবটাই আমি বললাম নর্মাল দাঁত তোলার প্রসিডিওরের ক্ষেত্রে। কিছু ক্রিটিক্যাল দাঁত তোলার ব্যাপার থাকে, যেমন উইজডম টিথ, অর্থাৎ আক্কেল দাঁত, কিছু দাঁত হাড়ের মধ্যে আটকে থাকে যেটা বেরোয় না, তো এই দাঁতগুলো তোলার ক্ষেত্রে আরও কিছু নিয়মকানুন আছে। সেক্ষেত্রে আমরা দাঁত তোলার প্রায় 24 ঘন্টা বলি, খুব বেশি স্পিড করবেন না, অর্থাৎ থুতু ফেলবেন না, আরও কিছু রেস্ট্রিকশনস থাকে, আমরা ধূমপান করতে না করি দাঁত তোলার পরে অ্যাটলিস্ট 2-3 দিন, এই কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এছাড়াও মুখের আরও অনেক রকম ছোটখাটো সার্জারি আছে দাঁত তোলার সাথে অ্যাসোসিয়েটেড, সেখানে আরও কিছু নিয়মকানুন থাকে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই বেসিক জিনিসটাই শেয়ার করে নিলাম। আর এর সাথে যে আমাদের ওষুধ খাবার থাকে চিকিৎসকরা দেন সেটা আপনারা অবশ্যই খাবেন তার পরামর্শ মতো।
1: এতক্ষণ দাঁত তোলার পর কি করণীয় এই শীর্ষক একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজু বিশ্বাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: এখন আকাশবাণী মৈত্রীতে আজ এরপর থেকে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যে 7টায় নাটক পুত্রবতী বিধবা, রচনা মুন্সী প্রেমচাঁদ, বাংলা রূপান্তর শামস উন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। 7:45 হাউসফুল, সিনেমা পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে

0: ছিলেন সৌমিলি রায়, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো।

আজকের নাটক। আজকের নাটক পুত্রবতী বিধবা। কাহিনী মুন্সী প্রেমচন্দ। হিন্দি বেতার নাট্যরূপ বিনোদ শর্মা। বাংলা রূপান্তর শামস উন্নাহার। প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক পুত্রবতী বিধবা।

পণ্ডিত অযোধ্যানাথ যেদিন দেহ রাখলেন, সবাই বলাবলি করল ভগবান যেন এরকম মৃত্যুই সকলকে দেন। চার চারটি জোয়ান ছেলে আর একটি মেয়ে, বড় তিন ছেলের বিয়ে থা হয়ে গিয়েছে, বাকি আছে ছোট ছেলে আর মেয়েটি।

0: একটি পাকা বাড়ি, দু দুটো বাগান, কয়েক হাজার টাকার গয়না, নগদ 20,000 টাকা আর কিছু জমি রেখে গিয়েছেন। চারটি ছেলেই বড় শান্ত সুবোধ। বড় ছেলে কামতা কোনো এক অফিসে চাকরি করে, মেজো উমানাথ ডাক্তারি পাস করে এখন ডিসপেন্সারি খোলার কথা ভাবছে। সেজ দয়ানাথ বিয়ে ফেল করে পত্রিকায় লিখে কিছু রোজগারপাতি করে, আর ছোট সীতানাথ এমে পড়ছে। তাদের মা ফুলমূর্তির চোখের ইশারায় সারা সংসার চলে। বৌরা সবাই তার খুব বাধ্য, তাকে সেবা যত্নের প্রতিযোগিতা করে। সবাই বলল, বিধবা ফুলমতিও খুব ভাগ্যবতী বটে, বাড়ির সর্বময়ী কর্ত্রী। বারো দিন পেরিয়ে গেছে, কাল 13 দিন শ্রাদ্ধ, ব্রাহ্মণ ভোজন, তারই আয়োজন চলছে বাড়িতে। আটার বস্তা, ঘিয়ের টিন, চিনির বস্তা, তরি তরকারি, ব্রাহ্মণের দান সামগ্রীর জিনিসপত্র সব এনে রাখা হচ্ছে, কিন্তু ফুলমতিকে দেখানো হচ্ছে না কিছুই। এ বাড়িতে এমন তো হয়নি কোনো দিন।
1: হ্যাঁ, রাখো রাখো রাখো রাখো, কাপড় চোপড় ছাতা জুতো ছড়ি লন্ঠন ওগুলো ওদিকে রাখো, ওদিকে। আর যা যা আনতে বাকি নিয়ে সোজাও।
2: হ্যাঁ যাচ্ছি, আমি এখনই আসছি।
3: কামতা,
1: হ্যাঁ,
3: আটা কি 3 বস্তায় আনানো হয়েছে?
1: হ্যাঁ,
3: আমি তো 5 বস্তা আটার কথা বলেছিলাম। আর ঘি সব কি এসে গেছে?
1: হ্যাঁ ওই তো,
3: ও তো মাত্র 5 টিন। আমি যে 10 টিন ঘিয়ের কথা বলেছিলাম,
1: মা আমরা আলোচনা করে 3 বস্তা আটাই ঠিক করেছি, আর সেই হিসেবে 5 টিন ঘি যথেষ্ট। এই অনুপাতে অন্যান্য জিনিসপত্র কম করা হয়েছে।
3: কার পরামর্শে আটা কম করা হলো?
1: আমাদের পরামর্শে।
3: তার মানে আমার পরামর্শের কোনো দাম নেই?
1: কেন থাকবে না, কিন্তু নিজের লাভ লোকসান তো আমরাও বুঝি না।
3: কি বলছো কাউটা? প্রাণ পাত করে এই সংসার আমার গড়া, আমার লাভ লোকসান তোমাদের কে ভাত বলেছে? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালোভাবেই জানি। যাও, আরো 2 বস্তা আটা আর 5 টিন ঘি নিয়ে আসার ব্যবস্থা করো, কেউ যেন আমার কথার অন্যথা না করে।
1: শোনো, আমার কথাটা তো শুনে
3: শুনবো। খুব সমজদার হয়েছো তোমরা না?
1: ঠিক আছে, আমরা 4 ভাই আগে একটু আলোচনা করি, তারপর।
3: আলোচনা? আমি বলছি তাও হচ্ছে না। এতকাল এ বাড়িতে যা কিছু হয়েছে সব আমার মতেই হয়েছে, এখন তুমি কি কর্মকর্তা হয়েছ কামতানাথ? তোমাদের বাবা চলে গেলেও ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি।
1: তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ মা। ঠিক আছে, আমি আসছি।
3: এইভাবে আমার মুখে যখন কথা জবাব দিচ্ছ তুমি, কদিন এত বদল হয়ে গেছে। যাও, চলে যাও, চলে যাও তুমি। কি করবো মা, সিন্ধুক খুলছে যে কই? আমি তো সিন্ধুক খুলছে বলিনি।
4: আগে উনি তো বললেন।
3: উনি বললেন মানে? চাবি তোমার কাছে থাকে, এটা ঠিকই, কিন্তু আমি না বললে আগে তো কোনো জনের সিন্ধুক খোলা হয়নি।
4: বাজার থেকে জিনিসপত্র এসেছে, দাম না দিলে চলবে?
3: কি দামের কোন জিনিস কতটা এসেছে এসবের আমি তো কিছুই জানি না। যতক্ষণ না হিসেব পত্র হচ্ছে টাকা দিয়ে যাবে কি করে?
4: ও হিসেব হয়ে গেছে।
3: হ্যাঁ হয়ে গেছে, কে করেছে?
4: আমি জানি না কে করেছে। আমার উপর হুকুম হয়েছে টাকা বার করে দেওয়ার, আমি দিচ্ছি।
3: কে হুকুম করেছে কামটা? সে কি বাড়ির কর্তা হয়ে গেছে নাকি?
1: মা আসতে বলো, বাইরে শোনা যাচ্ছে, বাড়ি ভর্তি লোকজন আত্মীয় কুটুম্ব বসে আছে, তুমি এখানে
4: কাজ কি আমার কম ছিল নাকি?
3: এটা তোমার কাজ বলে মনে হয়নি তাই না বড়?

0: অতিথিদের খাবার জল কে না গরম?
1: কি শুনছো বড়বু, কিছু টাকা দিয়ে কাউকে এক্ষুনি বড় পান্তে পাঠাও, যাও।
0: বড় পান্তে এখন পাঠানো হচ্ছে? আগে পাঠানো হয়নি কেন? লোকজন তোমাদের বরফে জল খাবার জন্য বসে থাকবে তাই না? আবার কি হলো? এত হচ্ছে কেন? সবাই তো খাওয়া দাওয়া ছেড়ে উঠে যাচ্ছে।
1: তুমি চুপ করো, আমি দেখছি দেখছি।
0: সবাই চলে যাচ্ছে কেন?
2: কি বলবো গিন্নি মা, তরকারি ছোলে মরা ইঁদুর বেরিয়েছে।
0: তরকারি যে মরা ইঁদুর, তোমাদের মধ্যে লাজ লজ্জা আছে? বংশের মান মর্যাদার জন্য যে মানুষটা সারা জীবন কষ্ট করে চলে গেল তার পবিত্র আত্মাকে তোমরা এইভাবে কলঙ্কিত করছো।
1: ঠিক আছে ঠিক আছে, এখন তুমি চুপ করবে মা? ভুল হয়েছে, হ্যাঁ, তাই বলে বাড়ির শুদ্ধ লোককে তুমি মেরে ফেলতে চাও নাকি?
0: এমনই দুর্ভাগা, একদিন আমাকেও দেখতে হলো গো।
3: আচ্ছা, কড়াইতে তরকারি জড়াবার সময় কুমুদে একটু ভালো করে দেখে নেবে না? এতে আমাদের দোষ কি?
1: এতে তোমারও দোষ নেই, কুমুদেরও দোষ নেই, আমারও দোষ নেই। আরে বাবা, এত বড় যজ্ঞিতে কেউ এক এক মুঠো তরকারি তো চাপাই না, ঝুড়ি ঝুড়ি ঢালে। এতে দুইবার ঘটে গেছে তাই বলে
0: লজ্জা তো হতেই না, তার উপরে বেয়ার মতো কথা বলছো।
1: আমার লজ্জার কি আছে, চুরি তো আর করিনি। চিনির ভিতরে আটার পোকা কেউ তাকিয়ে দেখে না কেন? আগে আমাদের চোখে পড়েনি এই জন্য এত গন্ডগোল। চুপচাপ ইঁদুরটা তুলে ফেলে দিলে কেউ জানতেও পারত না।
0: বলছো কি, মরা ইঁদুর খাইয়ে মানুষের ধর্ম নাশ করতে?
1: তুমি কোন যুগে পড়ে আছো বলো তো মা? ধর্ম এসবে যাই না।
0: কামতা,
1: হ্যাঁ, এসব ধর্মাত্মা আজ পাতা ছেড়ে উঠে গেলেন, তাদের মধ্যে এমন কেউ কি আছে যে ভেড়া খায় না, পাঁঠার মাংস খায় না, পুকুরের কচ্ছপ শামুক পর্যন্ত রেহাই দেয় না? এরা একটা ইঁদুরে কি এসে
0: যায়? মানুষ যদি অধার্মিকের মতো কথা বলে তাহলে ভগবান ছাড়া ধর্ম রক্ষা করবে কে? সব উচ্ছন্নে গেল, সব উচ্ছন্নে গেল।

0: হ্যাঁ, বাবা কথা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যে ও বাড়িতে কুমুদের বিয়ে দেবেন, কিন্তু বাবার কথা তো বাবার সঙ্গেই চলে গেছে। মুরারি পণ্ডিত বিদ্যান কুলীন হতে পারেন, তবে যে লোক বিদ্যে এবং কুল টাকার বিনিময়ে বেচে সে অধম লোক। এরকম লোকের ছেলের সঙ্গে কুমুদের বিয়ে আমরা দেব না।
1: হ্যাঁ দেব না,
0: 5,000 টাকা পণ। আরে আমাদের কাছে তো সর্বসাকুল্যে মাত্র 20,000 টাকা আছে, এক একজনের ভাগে পড়ছে 5,000 করে। আর বরপণি যদি 5,000 টাকা দিতে হয়, আরো 5,000 যাবে বিয়ের নহ বাবা তো অন্যান্য সব খরচে, তাহলে আমরা তো সর্বশান্ত হয়ে যাবো।
1: ঠিক ঠিক দাদা, আর আমার ডাক্তারখানা খুলতে কম করেও 5,000 টাকা দরকার। আমার ভাগ থেকে আমি 1 পয়সাও দিতে পারবো না, ব্যাস।
2: দেখো দাদা, আমার ইচ্ছে একটা পত্রিকা বার করি, তা ওই প্রেস আর পত্রিকার জন্য তা অন্তত ধরো 10,000 টাকা তো পুঁজি লাগবেই, তার মধ্যে 5,000 টাকা যদি নিজে ঢালি, তাহলে বাকি 5,000 একজন অংশীদার পাওয়া গেলেও যেতে পারে। আর দেখো, ওই পত্র পত্রিকায় লিখে আমার পক্ষে জীবিকা নির্বাহ সম্ভব নয়।
0: আরে ভাই, কেউ বিনা পয়সাতে লেখা ছাপাতে চায় না, তা গাঁটের কড়ি দিয়ে কে ছাপবে শুনি?
2: না না না না দাদা, তোমার এই কথাটা ঠিক নয়। আগাম পারিশ্রমিক না নিয়ে আমি তো কোথাও লেখাই দিই না।
0: আরে আমি তোমার কথা বলছি না দয়ানাথ। হ্যাঁ, তুমি না হয় লিখে অল্প কিছু পাও, সবাই তো আর পায় না।
3: আচ্ছা আচ্ছা, ও কথা এখন থাক। কুমুদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল কিনা, তা আমি বলি কি, মেয়ে যদি ভাগ্যবতী হয় তাহলে গরিবের ঘরেও সে সুখে থাকে, যে অভাগী সে রাজার ঘরে গিয়েও কাঁদে। এ তো ভাগ্যের খেলা, তাই তোমরা অন্য পাত্র খুঁজো।
0: বাহ, বেশ বললে তো কথাটা। আর তাছাড়া এবছর সীতানাথের বিয়েটাও তো দিতে হবে আমাদের।
4: দেখো দাদা, মানে আমার বিয়ের চিন্তা তোমাদের এখন করতে হবে না।
0: ঠিক,
4: যতদিন আমি উপার্জন করতে না পারি, বিয়ের নাম আমি মুখেও আনবো না।
1: ইয়ে আবার কেমন কথা?
4: হ্যাঁ দাদা, আমার ভাগের টাকা তোমরা ওই কুমুদের বিয়েতেই খরচ করো, সব কথাবার্তা যখন

0: পাকা করে গিয়েছেন, তখন ওই বাড়িতে ওই সম্বন্ধে ঢেকে দেওয়া উচিত হবে না।
1: তার মানে 10,000 টাকা কোথা থেকে আসবে?
0: আমি তো আমার ভাগের টাকা দেওয়ার কথা বলেছি।
1: সে তো 5, আর বাকি 5,000?
2: সত্যি তো, তার উপায় কি হবে?
0: মুরারি পণ্ডিতকে বলতে হবে পণের টাকা কিছু কম করতে। যদি 3,000 টাকায় তিনি সন্তুষ্ট হন, তাহলে 5,000-ই বিয়েটা হতে পারে।
1: শুনলে দাদা সীতার কথা?
3: ভালোই তো বলেছে সীতানাথ, এতে আমাদের কি ক্ষতি? ওর নিজের অংশের টাকা দিতে চাইছে, খরচ করো। আপাতত ওর টাকা কড়ির তো কোনো প্রয়োজন নেই, সরকারি বৃত্তি পায়, পাশ করলে কিছু না কিছু জায়গা ও পাবেই পাবে। আমাদের অবস্থা তো আর ওর মতো নয়, তাই না?
2: হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু ও তো এখনো ছোট, ও জানে না সময়ে 1 টাকা লাখ টাকার সমান কাজ দেয়। যদি ভবিষ্যতে বিলেত যাওয়ার জন্য ও সরকারি বৃত্তি পায় বা ধরো সিভিল সার্ভিসে মনোনীত হয়, তাহলে বিলেত যাত্রার আয়োজনেই অন্তত 4-5 হাজার টাকা লেগে যাবে। তখন কার কাছে হাত পাতবে ও? না, আমি চাই না যে কুমুদের বর্পণের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। এখন সীতানাথই ভাবুক।
0: হ্যাঁ, সেরকম কিছু যদি হয় তাহলে আমারও টাকার দরকার পড়বে। কি বলবো, মানে তোমরা যেটা উচিত মনে করো তাই করো। তবে আমি চাই আমার বিলেত যাওয়া হোক আর না হোক, কুমুদ যেন ভালো ঘরে পড়ে।
2: আরে ভালো ঘর কি ভালো পণ দিলেই পাওয়া যায় সীতা? তোমার বৌদি তো এইমাত্র বললো, শুনলে না? এ হলো ভাগ্যের খেলা, বুঝলে? আমার তো মনে হয় যে ওই মুরারি পণ্ডিতকে নিষেধ করে দিয়ে এমন ঘর বর খোঁজা হোক যাদের খাই অল্প। আচ্ছা, পণ্ডিত দীনদয়াল হলে কেমন হয় বলতো?
1: বাহ, খুব ভালো, বিএমএ পাস না হতে পারে, যজমানি করে বেশ রোজগার করে কিন্তু।
3: হ্যাঁ তা করে দাদা, কিন্তু মাকে একবার জিজ্ঞেস করা উচিত।
2: আরে ছাড়ুন তো, মার একটাই ইচ্ছা, কুমুদের বিয়ে যেমন করেই হোক ওই মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই যেন হয়, তাতে আমাদের সর্বনাশ হলে সেও আচ্ছা।
1: দাদা আমার মনে হয় মা নিজের সব গয়না কুমুদকে দিয়ে দেবেন। দেখো
2: দেখো উমা, গয়নার ওপর মার সম্পূর্ণ নিজস্ব অধিকার। হ্যাঁ, ওটা তার স্ত্রীধন, যাকে ইচ্ছা তাকে মার দিতে পারে।
1: মানে স্ত্রীধন বলে কি মা সব পুড়িয়ে পুড়িয়ে দেবে নাকি? ওসব তো বাবারই রোজগারের টাকা হয়েছে নাকি?
2: টাকা যাই হোক, ওগুলোই সম্পূর্ণ অধিকার মায়ের।
1: না না না না, এসব আইনের প্যাঁচ আমি মানলাম না দাদা। 20,000 টাকার অংশীদার আমরা 4 জন, আর অন্তত 10,000 গয়না মার শুধু একলা। দেখে নিও, ওই গয়নার জোরেই মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গে মা কুমুদের দিয়ে দিয়ে দেবে। যে করেই হোক ওই গয়নাগুলো কিন্তু হাতিয়ে নিতেই হবে দাদা।
2: না ভাই, এই ধরনের থাপ্পাবাজি আমার পছন্দ নয়।
1: গয়নাগুলো কিন্তু 10,000 টাকা কম হবে না দাদা,
2: যত টাকারই হোক না কেন। কি অন্যায় আমি করতে পারবো না উমা।
1: ঠিক আছে, তুমি আলাদাই থাকো, পরে কিন্তু আমার বকরা চাইব না।
2: চাইব না, আমি আমি আলাদাই থাকবো। তোমার কি মত সীতানাথ?
0: আমিও এতে নেই।
1: গয়না তুমি?
3: দাদা আমি তোমার সঙ্গেই আছি।

0: মা মা
1: আরে দয়া মা, কি ব্যাপার তোমাদের? মনে হচ্ছে যেন কোনো চিন্তায় আছো, ভয়ে আছো তোমরা।
2: না না মা, তেমন কিছু না।
1: তেমন কিছু নয়, এমনি এমনি মুখগুলো এরকম লাগছে, কি হয়েছে বাবা?
2: হয়েছে মানে মা, ওই খবরের কাগজে লেখা খুব বিপজ্জনক কাজ। দেখো না, এই দয়ানাথ একটা প্রবন্ধ লিখেছিল, এখন তার জন্য তাকে 5,000 টাকার মুচলেকা দিতে হবে কালকের মধ্যে, না হলে দয়ার হাতে হাত কড়া পড়বে, অন্তত পক্ষে 10 বছর জেল খাটতে হবে ওকে।
1: কি বলছিস তোরা?
3: হ্যাঁ মা,
1: কামটাকে বললো নি টাকা পয়সার কথা?
2: মা, ওর স্বভাব তো তুমি জানো, টাকা ওর কাছে প্রাণের চেয়েও প্রিয়।
3: হ্যাঁ,
2: দয়ানাথের কালাপানির সাজা হলেও ও 1 পয়সাও দেবে না।
3: হ্যাঁ মা, সেই জন্যই তো আমি ওকে কোনো কথা জানাইনি।
1: ও আচ্ছা, চলো আমি নিজে গিয়ে বলছি।
3: না দাদাকে কিচ্ছু বলতে হবে না, ও টাকা তো দেবেই না, উল্টে চেঁচিয়ে পড়া মাত করবে।
1: তাহলে জামিনের কি ব্যবস্থা হবে দয়ানাথ? আমার কাছে তো কিছুই নেই, অবশ্য আমার গয়নাগুলো।

0: আছে, তা সেগুলো না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো না হয় তুমি নিয়ে গিয়ে কোথাও বাঁধা রেখে জামিনের ব্যবস্থা করো।
1: না মা না, তোমার গয়না দিয়ে নিজেকে বাঁচাবো এ আমি পারবো না মা। আর তার জন্য 10 বছর যদি জেলও খাটতে হয় তাও খাটবো না মা।
0: একই বলছিস তোরা, একই বলছিস, গয়নাগুলো কি তোদের থেকেও বেশি দামি? নিয়ে যা, নিয়ে যা বাবা, সব নিয়ে যা।
1: দেখো দাদা, এই জন্যই আমি বলছিলাম আমার জেল হয় হোক, মাকে কিছু জানানোর দরকার নেই।
2: তা কি করে হয়, এত বড় একটা ঘটনা মাকে বলা হবে না?
0: তোমাদের জন্য আমি প্রাণটাও দিতে পারি, এটুকু বোঝো না তোমরা, এটা সামান্য গয়না, যদি না নাও আমি নিজে গিয়ে বাধা দিয়ে আসবো, তারপর দরকার হলে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দামি নিয়ে আমি নিজে আসবো।
1: মা গো, মা মা, কোনোদিন আমি তোমার সেবাটা পর্যন্ত করিনি না মা। না কোন মুখে আজ আমি,
2: নাও নাও মা, না হলে কষ্ট পাবেন।
1: দাদা তুমি বলছো যখন, বেশ, মাকে তো আমি কষ্ট দিতে চাই না দাদা, আমি অভাগা অধম।
0: দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি গয়নার বাক্সটা নিয়ে আসি।
3: দেখলে দাদা, মা কত সহজে বোকা বনে গেল,
2: আমি কেমন দিলাম।
4: আরো 3 মাস কেটে গেছে। মার গয়না হাতিয়ে নেওয়ার পর 4 ভাই তার ভাগিদার হলো এবং মার মন খুশি রাখতে সচেষ্ট হলো। 4 ভাই যে যার মর্জি মাফিক চলে, কিন্তু সব ব্যাপারে ইদানিং মায়ের পরামর্শটি নেয় কিংবা বুদ্ধি খাটিয়ে সরলা মায়ের মত আদায় করে। যেমন বাগান, বাগানটা বিক্রি করায় ফুলমতির মোটেই সায় ছিল না, কিন্তু 4 ভাই মিলে এমন ভাবে বোঝালো যে তিনি বিক্রি করতে রাজি হয়ে গেলেন। শুধু একটা ব্যাপারে, কুমুদের বিয়ের ব্যাপারে ফুলমতি মত পাল্টালেন না। এ নিয়ে একদিন কলহ বাঁধল।
0: হ্যাঁ, বাবা মায়ের উপার্জনে বা সম্পত্তিতে মেয়েদেরও অংশ থাকে। তোমরা 16,000 টাকা বাগান পেলে, 25,000 টাকার বাড়ি পেলে, 20,000 টাকা নগদ পেলে, এত টাকার মধ্যে কুমুদের কি 5,000 টাকা পাওনা হয় না?
5: মা, কুমুদ যেমন তোমার মেয়ে, আমাদেরও তো বোন নাকি? তুমি 2-4 বছর পর চোখ বুঝবে, কুমুদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে বহুদিন, তখন ওর জন্য যথাসাধ্য আমরাই তো করব। কিন্তু যদি অধিকারের কথা বলো মা, তাহলে বলবো কুমুদের কোনো অধিকার নেই। হ্যাঁ, যতদিন বাবা বেঁচে ছিলেন তখনকার কথা আলাদা, তিনি ইচ্ছে করলে কুমুদের বিয়েতে যা খুশি খরচ করতে পারতেন, কেউ হাত চেপে ধরতো না। যে কাজ 1,000 টাকায় হতে পারে তার জন্য ফালতু কেন 5,000 টাকা খরচ করবো বলো তো?
2: 5,000 কেন বলছো দাদা, টাকা তো 10,000-এর কাছাকাছি লাগবে।
0: কুমুদের বিয়ে মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই হবে, তা 5,000 টাকাই হোক বা 10,000 টাকাতেই হোক, উপার্জন আমার স্বামীর, আমি মরে মরে আপেটা খেয়ে ওই টাকা জমিয়েছি, খরচ আমি আমার ইচ্ছে মতো করব। তোমরাই শুধু আমার পেটে জন্মাওনি, কুমুদও জন্মেছে। নগদ 20,000-এ 5,000 টাকা কুমুদের।
5: তুমি অন্যায্য কথা বাড়াচ্ছ মা, যে টাকাকে তুমি নিজের বলে ভাবছো তা এখন আর তোমার নয়, ও টাকা আমাদের, নিজের ইচ্ছায় তা তুমি আর খরচ করতে পারবে না।
0: হতে পারে তোমাদের, কিন্তু আমি মরার আগে নয়।
5: বাবার মৃত্যুর পরই তা আমাদের হয়ে গেছে মা।
2: আইন কানুনে কিছুই বোঝো না মা, ক্ষমকা কেন ঝামেলা করছো বলো তো?
0: তা তোমাদের আইন কি বলে একটু শুনি।
2: আইন বলে পিতার মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তিতে ছেলেদের অধিকার, মা শুধু ভাত কাপড়ের অধিকারী।
0: কে করেছে এই আইন?
2: আমাদের পূর্বসূরীরা মহারাজ মনু এই বিধান করে গেছেন।
0: ও, তাহলে এবারে তো তোমাদের কাছে দুমুঠো অন্নের জন্য আমি পড়ে আছি।
2: সে তুমি যা ইচ্ছা ভাবতে পারো।
0: ঘর বাড়ি আমি তৈরি করলাম, সম্পত্তি বাড়ালাম, তোমাদের জন্ম দিলাম, লালন পালন করলাম, সেই বাড়িতেই আজ আমি পর।

0: গাল আমি
1: সেই গাছের ছায় আমার দাঁড়াবার জো নেই।
0: এই যদি আইন হয় এমন আইনের মুখে আমি আগুন দিয়ে দিই। তোমাদের ঘর সংসার তোমাদের থাক, আমি তোমাদের আশ্রিত হয়ে থাকতে চাই না। তার চেয়ে আমার মরণ ভালো, আমার মরণ ভালো।
2: নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন ফুলমতি। সারা রাত মনোদুঃখে ছটফট করে কাটালেন। স্বামী মারা যেতে না যেতেই নিজের ছেলেরাই কিনা শত্রু হয়ে দাঁড়াল। আশ্রিতার মতো তাদের কলগ্রহ হয়ে থাকা যায় না, কিন্তু উপায়ই বা কি? ছেলেদের থেকে পৃথক হলে লোকে যে ছিছি করবে, হাসাহাসি করবে, সে অপমান এ অনাদরের চেয়ে কষ্টের। ভেবে ভেবে শরতের সকাল হল, যথেষ্ট ঠান্ডা। ভোরে উঠে ঘর বাড়ি উঠোন সব ঝাঁট দিয়ে ফেললেন ফুলমতি। উনুনে আগুন দিলেন, ডালের কাঁকর বাছতে বসলেন। একে একে সবাই ঘুম থেকে উঠে দেখল শীতে কুঁকড়ে কাজ করে চলেছে বুড়ি। দেখল কিন্তু কেউ কিছুই বলল না। বুড়ির যে মান গেছে এতে সবাই হয়তো খুশি।

0: কিছুদিনের মধ্যে মুরারিলালের ছেলেকে বাদ দিয়ে বছর 40-এর দীনদয়ালের সঙ্গে বিয়ে হলো কুমুদের। চার ভাই খুব খুশি, কিন্তু ফুলমতির মনে চাপা রইল গভীর দুঃখ। মেয়ে বিদায়ের সময় কুমুদ এলো মায়ের ঘরে, মাকে জড়িয়ে অনেক কাঁদল।
1: মা, তোমাকে তোমাকে এভাবে ফেলে আমি কি করে থাকবো? মাগো,
2: দুঃখ করিস না, আমার কপাল খারাপ, তাহলে তোর বিয়ে কি আজ এইভাবে হবার কথা? এইভাবে কি তোকে শ্বশুর বাড়ি আমি পাঠাতাম?
1: আমি তো সব বুঝি মা, তুমি তুমি দুঃখ করো না মা, দুঃখ করো না।
2: কুমু,
1: মা
2: এই নে, মা এই নে সখানেক টাকা, আর এই সামান্য কটা গয়না, এটুকু আছে, এটুকু তুই নে, আর তো রেবেদের নে।
1: না মা না, তোমার তোমার আশীর্বাদই আমার কাছে লাখ টাকার সমান মা, এগুলো তুমি নিজের কাছেই রাখো মা। এবার তোমাকে আর কোন কষ্টে পড়তে হয় কে জানে।
3: ওই কুমুদ কোথায়? কুমুদকে দেখো কুমুদ, এই তো এই তো কুমুদ, কি করছো তা এখানে? একটু তাড়াতাড়ি করো, লগ্ন বয়ে যাচ্ছে, ওরা অস্থির হয়ে উঠছেন।
1: হ্যাঁ হ্যাঁ দাদা, যাই।
3: এসো এসো
2: এসো মা, এসো এসো। ভগবান তোমার সিঁথি সিঁদুর অক্ষয় করুন।
0: এক বছর পেরিয়ে গেছে, ফুলমতি এখন বাড়ির ঝি, নিজের বড় ঘরটা ছেড়ে দিয়ে ছোট্ট একটা কামরায় থাকেন ভিখারিনীর মতো। উমানাথ ডাক্তারখানা খুলেছে, দয়ানাথ প্রেস খুলেছে, সীতানাথ বৃত্তি পেয়ে বিলেত গেছে, কামতানাথের বড় ছেলে রূপনয়ন হয়েছে, বাড়িতে অনেক ধুমধাম হলো, অনেক আনন্দ হলো। তারপর একদিন আপত্তিজনক লেখা লিখে দয়ানাথ সত্যি সত্যি 6 মাসের জেল খাটতে গেল। ফৌজদারি এক মামলায় ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট লিখে উমানাথের ডাক্তারি লাইসেন্স গেল। কামতানাথ মাসখানেক টাইফয়েডের জ্বরে ভুগল, কিন্তু ফুলমতি যেন চেতনা শূন্য এক জীব, মুখ বুঁজে বাড়ির সমস্ত রকম কাজ করাটাই তার বেঁচে থাকার উদ্দেশ্য। শ্রাবণ মাসের এক বর্ষমুখর দিন, কামতানাথ পালঙ্কে শুয়ে, বৌরাও ঘরে, ফুলমতি সব ইঁটো বাসন নিজে উনুনে রান্না চাপিয়ে কলসি নিয়ে চলেছেন।
3: কোথায় যাচ্ছ মা?
2: তোমার জন্য গঙ্গায় জল আনতে।
3: বৃষ্টিতে ভিজে ভিজে অসুখ করলে তো তখন আমাদেরই দেখতে হবে।
2: অসুখ আমার করে

0: না দাদা, ভয় নেই, ভগবান আমাকে অমর করে পাঠিয়েছেন।
1: যেতে দাও না দাদা, বৌদ্ধের উপর অনেকদিন রাজত্ব করেছি, অন্তত চিন্তাটা করু।
0: ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ, যাই আমার প্রায়শ্চিত্তটা করি, যাই।
2: কলসি নিয়ে গঙ্গার ধারে এলেন ফুলমতি। ভরা বর্ষায় সমুদ্রের মতো আকার নিয়েছে গঙ্গা, প্রবল স্রোত, নদী তীরের গাছগুলির আগাটুকু শুধু দেখা যাচ্ছে, ঘাটগুলি ডুবে গেছে। ফুলমতি কলসি নিয়ে নিচে নামলেন, জল ভরলেন, উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন খরস্রোতা জলে।
3: অযোধ্যানাথ, তিনি তো মানিয়ার ধনী ছিলেন, তার বিধবা গঙ্গায় জল নিতে।
4: কপাল গো কপাল, ওর চার চারটে জোয়ান ছেলে সবাই রোজগার করে, তবু
3: পুত্রবতী হলেই হয় না ভাই, ভাগ্যবতীও হতে হয়। বুড়ির তো এটাই দুর্ভাগ্য, সে এই রকম পুত্রবতী বিধবা।

0: পুত্রবতী বিধবা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী মুন্সী প্রেমচন্দ, হিন্দি বেতার নাট্যরূপ বিনোদ শর্মা, বাংলা রূপান্তর শামস উন্নাহার, অভিনয় করেছেন সূত্রধার শর্মিষ্ঠা সরকার, কামতানাথ কৌশিক চট্টোপাধ্যায়, উমানাথ সমীর চরিত, দয়ানাথ বাসুদেব ভট্টাচার্য, সীতানাথ প্রীতি শেখর মণ্ডল, ভৃত্য ও বৃদ্ধ মুক্তিকুমার চক্রবর্তী, জনৈক ব্যক্তি দীপেন ভট্টাচার্য, বড় বউ সুমিতা চট্টোপাধ্যায়, কুমুদ মৃদুলা বন্দ্যোপাধ্যায় এবং বিধবা ফুলমতী মিতা চট্টোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
1: এতক্ষণ শুনলেন বাংলা নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয়

0: অগ্নি যুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশের তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক।

0: প্রত্যাখ্যানের সামিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক জিতেছে। বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है। प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ दी फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
0: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলিচালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
0: শ্রী জয়সওয়াল আরও বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2জন

0: তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। ২৪ বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসাঁ টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসাঁ থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহে কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানিট্রাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডঃ জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরও নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের 8 বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে 6টি বিষয়ের ওপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আবার জোরালো করা, বহুপাক্ষিকতা সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনের লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কারিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে দশম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকোরাম পর্বতমালার ব্রডপিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বতারোহী বিপদের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হাউসফুল।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবেন তৃষিতা মুখোপাধ্যায়।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর বিশেষ অনুষ্ঠান যার নাম হাউসফুল। আমি আপনার মৈত্রী বন্ধু ত্রিশিতা মুখোপাধ্যায়। আচ্ছা, হাউসফুল বললেই প্রথম কি ছবি আমাদের চোখে ভেসে ওঠে? একটা অন্ধকার হল যেখানে তিল ধারণের জায়গা নেই, দর্শকদের মধ্যে কোনো একটা ছবিকে ঘিরে প্রবল উন্মাদনা। জানি এমন মুহূর্ত প্রত্যেক ছবির শিল্পীর কাছে স্বপ্নের মতো, আর যিনি

0: পরিচালক, এই সময় তার মনের অবস্থা কি হয়? শ্রোতা বন্ধু, একটা সিনেমা যখন মুক্তি পায় আমরা দেখতে পাই শুধুমাত্র হিমশৈলের চূড়া, কিন্তু উৎস থেকে যায় আরো অনেক অজানা গল্প। সেই সব গল্প নিয়েই আজকে আমাদের আড্ডা এই হাউসফুলে। আমাদের মধ্যে পেয়ে গেছি এখনকার বাংলা ছবির বিখ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়কে। আপনাকে স্বাগত জানাই আমাদের হাউসফুল অনুষ্ঠানে।
1: নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: তার কাজের সঙ্গে আপনারা ভীষণ ভাবেই পরিচিত, ব্রহ্মা জানিন, গোপন কমটি, বাবা বেবি ও ফাটাফাটি, এমন কত বিখ্যাত ছবির নেপথ্য নায়ক তিনি। আপনারাও আমার সঙ্গে একমত হবেন, এই ছবিগুলো মানুষকে শুধু আনন্দই দেননি, সমাজকে দিয়েছে একটা গভীর বার্তা। খানিকটাই ভাবনা চিন্তার যে ছকে বাঁধা কাঠামো তাকেও খানিকটা আঘাত করেছে, প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন এটাই থাকবে যে সিনেমা বলতে কি শুধুই বিনোদন, নাকি মানুষকে কিছু কথা বলার একটা মাধ্যম হয়ে উঠতে পারে?
1: বিনোদনটা তো আমি অবশ্যই মানি যে বিনোদন একটা বড় বস্তু, মানে সাবজেক্ট, যে একটা লোক যখন যাচ্ছেন তার কিছু বিনোদন তো সেই মেন্টালিটিতে যদি যায় যে আমি একটা ছবি দেখবো, এনজয় করবো, সেটা তো ডেফিনেটলি আছে। কিন্তু তার মধ্যে থেকেও আমি একটা বলবো, একটা বার্তার কথা, মানে সবসময় আমি সেটা বিশ্বাস করি যে কোনো একটা সোশ্যাল মেসেজ যদি তার মাধ্যমে, মানে সিনেমার মাধ্যমে আমি দিতে পারি, যেটা হয়তো তাকে বাড়ি ফিরে এসেও ভাবাবে, বা সে হয়তো সেটা নিয়ে কথা বলবে, বা সে হয়তো তার জীবনে ওটাকে আনবার চেষ্টা করবে, সেইটা তো থাকে। মানে সেটা তো কোনো একটা বই পড়লে হয়, কোনো একটা নাটক দেখলে হয়, তো সেরকম সিনেমাও হচ্ছে এক ধরনের, যেখান থেকে একটা কোনো সোশ্যাল ইস্যু বা মেসেজ কিছু কাউকে মানে দেওয়া যায় যেটা থেকে। তো সেটা ভেবেই আমি ছবি বানাতে ভালোবাসি, যে যেখান থেকে একটা শুধু বিনোদন নয়, বিনোদনের সাথে একটা কোনো সোশ্যাল মেসেজ যদি আমি সমাজকে দিতে পারি।
0: এবং কোথাও গিয়ে মনে হয়েছে যে এই বার্তাগুলো মানুষের কাছে যেগুলো পৌঁছেছে খুব সহজভাবে পৌঁছেছে, সহজ কথায় পৌঁছেছে, আপনার ছবি দেখে তো তাই মনে হয়। তো একটা গল্প যখন ছবি হয়, সেইখান থেকে মানে সেই রূপান্তরে একজন পরিচালকের ভূমিকা কি হয়?
1: প্রথমেই আমি বলি, আমি নিজে এটা বিশ্বাসী, তার কারণ হচ্ছে নিজে স্কুলে খুব দুষ্টু স্টুডেন্ট ছিলাম, পেছন দিকেই বসতাম আর কি। তো আমি সবসময় মনে করি যে ওই পেছনে যারা বসে থাকেন তাদের পড়ানোটা সব থেকে কঠিন, যে মাস্টারমশাই পড়াচ্ছেন তার পক্ষে ওটাই, মানে সামনের স্টুডেন্টটা তো পাবে, মানে তাকে না পড়ালেও হয়তো সে খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু পেছনের ওই স্টুডেন্টকে ইন্টারেস্ট দেওয়া বা জাগানো যে সাবজেক্টের প্রতি, সেটাই হচ্ছে সব থেকে কঠিন এবং চ্যালেঞ্জের যে মাস্টারমশাইয়ের কাছে। ঠিক সেরকম একজন ফিল্মমেকারের কাছেও সেরকম, যে একটা ছবি কতটা সহজভাবে তুমি একজনের কাছে পৌঁছে দিতে পারলে। গুপি গাইন বাঘা বাইন, এই ছবিটা আপনি এক একটা বয়সে মানে এক একটা মানে খুঁজে পাবেন, একটা বড় বার্তা কিন্তু এর মধ্যে থেকে দিয়ে গেছেন। কিন্তু সেইটা যখন আমি 8 বছর বয়সে দেখেছিলাম বা 6 বছর বয়সে দেখেছিলাম একটা বুঝেছিলাম, 15 বছর বয়সে এক ধরনের বুঝেছি, 30-এ এক ধরনের বুঝেছি, আজ এসে আর এক ধরনের বুঝি, আরও অনেক এর যে কত গভীর মানে সেটা বুঝতে পারি। কিন্তু আমি যখন এই ছবিটা দেখছি, আমার সাথে হয়তো আমার 10 বছরের ছেলে দেখছে, সে কিন্তু তার মতন দেখছে, সে অন্যভাবে হ্যাঁ বুঝছে, মজা পাচ্ছে, মানে সেই ছবিটা এমনভাবেই বানানো যে একই ঘরে বসে আমাকেও যেভাবে ওই ছবিটা মানে আকৃষ্ট করছে, সেরকম আমার ওই ছেলেকেও করছে, কিন্তু দুজনের মানেটা দুজনের কাছে আলাদা পৌঁছচ্ছে। তো এইটাই আমার কাছে মনে হয় যে সিনেমাটা এরকমই হওয়া উচিত।
0: ছোটবেলার কথা যখন আসলো, তখন আপনার একটু ছোটবেলার কথা শুনি।
1: আমার বড় হয়ে ওঠা হচ্ছে শান্তিনিকেতনে, আমি ছোটবেলা থেকে ওখানেই পড়াশুনো করেছি, শান্তিনিকেতনে বিশ্বভারতীতে, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের যে স্কুল পাঠভবন সেখানেই পড়াশুনো করেছি, ক্লাস 12 অবধি ওখানেই পড়াশুনো করতাম, এবং তার পরবর্তীকালে আমি আসি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছি। সেই শান্তিনিকেতনের সাথে আজকের শান্তিনিকেতনের অনেকটাই তফাৎ, কিন্তু ওটা একটা অদ্ভুত জায়গা ছিল, মানে আমার মনে হয় আমার ফিল্ম মেকার হওয়ার পেছনেও কিন্তু এই জায়গাটার একটা বড় অবদান, মানে ছোটবেলা থেকে, কেন রবীন্দ্রনাথ তো শুধু চাননি যে একটা মানুষ সারাক্ষণ পড়াশুনোই করবে, কেউ যদি পড়াশুনোয় ভালো নাও হয়, সে যদি এই গান, নাচ, ছবি আঁকা এগুলোর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পেতে পারে, বা এগুলোকে তার পরবর্তীকালে জীবিকাও হতে পারে। পুরো শান্তিনিকেতনটাই এইভাবে বানানো, পরবর্তীকালে কলাভবন আছে, সঙ্গীত ভবন আছে, কারোর যদি ওইদিকে ইচ্ছা হয় সেই দিকে যেতে পারে। এইটা আমার মনে হয় জীবনে এই জিনিসগুলো আমাকে ফিল্ম মেকার হতে বা পরিচালক হতে অনেক কিছুই সাহায্য করেছে, মানে কালচারাল দিকটাকে গড়ে তুলেছে হচ্ছে বিশ্বভারতী বা শান্তিনিকেতন বা আমার স্কুল পাঠভবন।
0: আমার আপনার কথা শুনতে শুনতে মনে হলো, এই যে পরিচালক হয়ে ওঠার কথা আপনি বললেন, তা ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখেছিলেন যে এই পরিচালক হবেন বা সিনেমায় আসবেন, আশাটা কিভাবে?
1: না, একেবারেই সেটা ছিল না। তার কারণ হচ্ছে ছোটবেলায় একটা অন্য ইচ্ছা ছিল, ছোটবেলায় ইচ্ছা ছিল যে ক্রিকেট খেলবো, পুরো একদম অন্য ইচ্ছা, ক্রিকেটার হওয়ার ইচ্ছা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে ছোটবেলায় সিনেমাতে আসার পেছনে আমার মামার বাড়ির একটা বড় হাত আছে। তার কারণ হচ্ছে

0: যে আমার মামার বাড়িতে সঙ্গীত সিনেমা এগুলোকে খুব মানে ভীষণভাবে তারা দেখতেন, এবং পাশ্চাত্য সঙ্গীত বা বিদেশি সিনেমার যে ছবি, কেন তারা ওই সেই সময় অনেক জায়গায় মানে আমি বলছি ম্যাক্সমূলার ভবন, তারপরে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এইসব ছবি দেখানো হতো। ছোট ছোট অনেক লাইব্রেরি ছিল কলকাতায় যেখানে ওই ধরনের বিদেশি ছবি আসতো এবং দেখানো হতো। তো আমার মামারা এইটার দেখতে যেত। তো আমাকে যখন গরমকালে নিয়ে আসতো, মা সারাদিন এত দুষ্টুমি করতাম মা সামনে, বলতে এখন আমি দায়িত্ব নেবো না, তোদের দায়িত্ব দিয়ে দিলাম তোদের ভাগ্নেকে। তো খুব ছোটবেলায় ওরা আমাকে নিয়ে কি করবে, তারা আমার থেকে অনেকটা বড়, আমার বড় মামা আমার থেকে প্রায় 8-9 বছরের বড়। তো সে আমাকে নিয়ে ওই চলে যেত ওই একটা সিনেমা হলে, গিয়ে হয়তো একটা গদার বা বাটি লুসি কোনো একটা ছবি দেখছি। তার বয়সে সে হয়তো বুঝতে পারছে, আমি বুঝতে পারতাম না, কিন্তু হ্যাঁ যেটা করতো একটা দেখার চোখ তৈরি হতো। মানে আমি খুব কম বয়সে, আমি যখন ক্লাস 5-6-7 যখন পড়ি, তখন আমি হিচককের প্রায় 10-12টা ছবি দেখানো হয়েছিল, সেগুলো বসে বসে দেখেছি। তো ওই ভালোবাসাটা হয়তো একটু একটু একটু একটু করে জাগিয়ে তুলেছে। এবং পরবর্তীকালে যখন আমি যাদবপুরে পড়তে আসি, আমার অনেক বন্ধুর সাথে আলাপ হয় যারা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তো, সেটা একটা বড় ইন্সপিরেশন। তাদের সাথে কাটানোতে, তাদের দেখে ফিল্মের প্রতি যে ভালোবাসা সেটা আরও বেড়ে যায়। এবং ঠিক করি যে চেষ্টা করব যে এই প্রফেশনটাকে যদি আসতে পারি বা নিজে প্রফেশন করে তুলতে পারি।
1: ক্যারিয়ারের শুরুতে বহুদিন আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন, তারপরে যখন প্রথম জানলেন যে আপনি একটা নতুন ছবি করবেন, আপনার প্রথম ছবি, সেই অভিজ্ঞতা কেমন ছিল?
0: যখনই পরিচালনা শুরু করেছি, সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করেছি, তখন থেকে ইচ্ছা ছিল যে জীবনে একদিন নিজে পরিচালনা করব কোনো একটা ছবি। মানে ওই দেয়ালে পোস্টারে নিজের নামটা দেখতে চাই, এই ইচ্ছাটা ছিলই, বা কোনো হলের বাইরে পোস্টার লাগানো হবে সেখানে যেন নিজের নামটা থাকে। তো একটা টাইমে যখন আমি উইন্ডোজ মানে নন্দিতা দি শিবুদার যে প্রোডাকশন হাউস, সেখানে যখন কাজ করছি, তখন প্রথম দিকে তারা নিজেরাই নিজেদের ছবি প্রোডিউস করতেন এবং সেটা পরিচালক তারাই ছিলেন। পরবর্তীকালে তারা ঠিক করলেন যে বাইরের বা অন্য গল্পের কেউ তারা প্রোডিউস করবে। ঠিক সেই সময় আমি একদিন গিয়ে দাদা এবং দিদিকে বলি যে আমি কি আপনাদের গল্প শোনাতে পারি বা দিতে পারি। তখন বলে হ্যাঁ কেন দিতে পারবে না, তুমি তো এতদিন আমাদের সাথে কাজ করতো, আমরা জানি তো যে তুমি তো আমার একদমই জানা যে তুমি কতটা কাজ জানো কি জানো না, নিশ্চয়ই দিতে পারবে, তোমরা দাও গল্প, তোমার গল্প যদি ভালো লাগে তাহলে আমরা শুরু করব সেটা নিয়ে কাজ। এবং আমি বেশ কিছু গল্প মাঝে মাঝেই নিয়ে যেতাম, সেটা রিজেক্ট হয়ে যেত, শুনতেন শুনে বলতেন না আমরা যে ধরনের গল্প ভাবছি বা হতে পারে তার সাথে যাচ্ছেন। তারপরে এই ব্রহ্মা জানেন গল্পটি নিয়ে গেলাম, সেটা শুনে যেদিন এটা অ্যাপ্রুভড হয়, সেই দিনের আনন্দটা তো মানে সত্যি বলে বোঝানো যায় না। মানে প্রথম নিজের একটা পরিচালনায় ছবি হবে, মানে সেটা অ্যাপ্রুভড হয়েছে, যে স্ক্রিপ্টটা, যে একজন প্রোডিউসার রাজি হয়েছেন এই ছবিটা করতে, মানে আমার আনন্দের দিনগুলোর মধ্যে ওটা একটা।
1: এটা এমন একটা ছবি যেটা একেবারে, আমি প্রথমেই বললাম না, মানে সমাজের একটা প্রচলিত ছকে বাঁধা ধারণাকে একদম নস্যাৎ করে দিচ্ছে। সেইটা যখন হলো, আমি একেবারে প্রিমিয়ারের কথা বলবো, যে দর্শক যখন প্রথম ছবিটা দেখলো তাদের রিয়াকশন কেমন ছিল এবং আপনার মনে কি চলছিল?
0: প্রথম হচ্ছে যেদিন ছবিটা প্রিমিয়ারে চলছে, সেদিন তো এমনি নন্দনে হয়েছিল আমার প্রিমিয়ার। নন্দন, অত বড় হল, পুরো হল ভর্তি, প্রায় 900 সিট, আমার বুকটা তো দুরু দুরু দুরু করছে আর কি, ভয়ে যে কি বলবে, কি রিয়াকশন দেবে। নন্দনের ওপরে যদি যান, মানে ব্যালকনিতে যদি যান, নিচটা পুরো দেখতে পাবেন, এবং ওখান থেকে বুঝতে পারবেন যে আমরা এইভাবে বুঝি যে কটা মোবাইল অন হলো নিচে। মোবাইল যখনই আমরা দেখবো নিচে আলো জ্বলছে, তার মানে বুঝতে পারছি এই সিনটা টানছে না, বা হয়তো লোকের মনোযোগ অন্যদিকে শিফট হয়ে গেছে। এবং রিয়াকশনটাও, হাততালি, আনন্দ, সেটাও অসম্ভব ভালো বোঝা যায়। এবং যখন ছবিটা শুরু হলো, আমি সেই ওই জায়গাতে গিয়ে, মানে দীর্ঘদিন আমি দেখেছি নন্দিতা দি শিবুদা ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে দেখেছে, এবার আমার পালা। আমি গিয়ে ওইখানে দাঁড়িয়ে যখন দেখছি, এবং দেখছি যেই সিনগুলো মনে হয়েছে, যেই সিনগুলো দর্শকদের টানবে, সেখানে দেখছি কোনো মোবাইল জ্বলছে না, রিয়্যাক্ট করছে লোকের ডায়লগে বা হাততালি দিচ্ছে, তখন আস্তে আস্তে ওই টেনশনটা কমতে শুরু করলো। এবং একটা টাইমে মনে হলো না, মনে হচ্ছে ছবিটা লোকের দেখে ভালো লাগছে। এবং পরবর্তীকালে যেটা হয়েছিল যে রিলিজের 13টা দিন মাত্র ছবিটা চলেছিল, তারপরে তো কোভিড এসে যায় 2020। যেদিন ছবিটা উঠে যাচ্ছে নন্দন থেকে, মানে বন্ধ করে দেওয়া হলো, ঘোষণা করে যে আর কোনো ছবি চালানো যাবে না, অ্যাডভান্সে 13 দিন তো হাউসফুল ছিলই, অ্যাডভান্সে পরের 2টো দিনও হাউসফুল ছিল। এবং সব থেকে হচ্ছে একজন নতুন পরিচালক, নতুন অ্যাক্টর, নতুন অ্যাক্ট্রেস, এবং মার্চ মাসে রিলিজ, যে সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, মানে ওই টাইমে কিন্তু ছবি এইভাবে দর্শক আসে সেটা আসেনি। এবং যেদিন বন্ধ হচ্ছে সেদিন আরও কলকাতার, এবং উইকডেজ আমার মনে আছে মঙ্গল কি বুধবার ছিল, কলকাতার আরও 6টা হল হাউসফুল যাচ্ছে, এবং বেশ কিছু শোজ অ্যাডভান্স ফুল।
1: এটা কি বড় প্রাপ্তি জীবনে।
0: এটা

0: সত্যি বড় প্রাপ্তি, মানে এটা কোনো দিন মানে ভুলতে পারবো না। এবং যখন ওই আমাদের কাছে তো ব্যালেন্স শিট চলে আসে, ছবিটা কত টাকা রোজগার করলো বা কেমন চললো, সেইটা যেদিন প্রথম সপ্তাহে পেয়েছিলাম, আমি ওটা নিয়ে জাস্ট দাঁড়িয়েছিলাম, তাকিয়েছি, এরকম হতে পারে এতটা আমি নিজেও হয়তো আশা করিনি যে এরকম ভাবে ছবিটা লোকে নেবে বা ছবিটা হিট করবে।
1: আমার কোথাও কি মনে হয় যে এই ধরনের নতুন ছবি যা আপনার যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন সেগুলো কোথাও কি দর্শকদেরও একটা নতুন করে দেখার চোখ তৈরি করছে? তা আপনি যখন ছবি নির্মাণ করেন কোনো টার্গেট অডিয়েন্সের কথা মাথায় রেখে বানান নাকি সবার জন্য হয়?
0: সব ধরনের ছবি দেখলেও আমি একটা জিনিসে বিশ্বাসী যে ছোটবেলা থেকে যে আমি যে ধরনের সিনেমা দেখতে গেছি যেখানে আমি আমার বাড়ির সবাইকে নিয়ে যে ছবিটা দেখতে যেতে পারবো, এটা আমি একটু বিশ্বাসী এই ছবিটাতে। এবং আমি যাদের সাথে কাজ করেছি, যারা আমার মাস্টারমশাই নন্দিতা দি এবং শিবুদা, তারাও এটাতেই বিশ্বাসী। হয়তো তাদের সাথেও কাজ করে যে আমি মা বাবা দাদু দিদা সবাইকে নিয়ে বসে যে ছবিটা দেখতে পারবো সেই ছবিটাই বানাবো। তো ডেফিনেটলি আমিও গল্পটা সেভাবেই ভাবি যে যে ছবিটা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে গিয়ে যে ছবিটা বসে আনন্দ পাবে সেই ছবিটাই আমি বানাবো। এটা এক একজন পরিচালকের এক একটা ধারণা থাকতে পারে, কিন্তু এটা আমার নিজের ধারণা।
1: কথা প্রসঙ্গে যেটা উঠে আসলো, আপনি বললেন যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের কথা বললেন, তো ছবির ক্ষেত্রে তারাই কি আপনার গুরু? তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
0: তাদের সাথে আমি 18 বছর কাজ করেছি, 18টা বছর, এবং সত্যি তারাই আমার গুরু। সিনেমা দেখতে শেখা, সিনেমার প্রতি ভালোবাসা, সিনেমা কিভাবে বানাতে হয়, সিনেমার যে কাজ মানে ছোটো ছোটো যেটা দিয়ে টেকনিক্যাল কাজ, যে কাজগুলো নিয়ে একটা শেডিউল করা, একটা আর্টিস্টের ডেট কিভাবে নেবে, একটা প্রপস কি করে বানাবে, কস্টিউম রান কি করে করবে, একটা পুরো এই যে কাজ টেকনিক্যাল কাজগুলো, সেই সমস্ত কিন্তু আমি শিখেছি এই দুজনের কাছ থেকে। এবং দুজনের সব থেকে বড় গুণ হলো, এরকম মাস্টারমশাই আমার মনে হয় কোনো যে বিগিনার তার জন্য পাওয়া খুব মানে ভাগ্যের, যে তারা সবসময় বলতেন, মানে অনেকেই বলে না যে আচ্ছা তুমি যাচ্ছ এই তুমি ওনাকে নিয়ে যাও, উনি তো তোমার থেকে একটু সিনিয়র, ওনাকে নিয়ে যাও, একটা কোনো কাজ হচ্ছে হয়তো সাউন্ডের কাজ হচ্ছে, তিনি আমি বলতেন তুমি গিয়ে সাউন্ডের কাজটা দেখো। আমি বললাম কেউ যাবে সাথে? সাথে আবার কে যাবে তোমার? তুমি নিজে গিয়ে দেখবে, ভুল হলে ভুল হবে। ভুল হতো, তারা বকতো, মনে আছে আমার একটা সাউন্ডের কাজ যখন আমি মুক্তধারা করছি তাদের সাথে, আমার ভুল হয়েছিল, খুব বকেছিল। করে আবার দেখি রাত্রিবেলা আমি ফোন করেছেন, আমি ধরেছি ফোনটা, করে আমি বললাম আচ্ছা কালকে কিন্তু 10টায় আছে, ওখানে 10টায় পৌঁছে যেও তুমি। আমি বললাম হ্যাঁ তো কিন্তু আমার যে ভুল হয়ে যাচ্ছে একটু, বলছে হলে হবে, তার জন্য তো আমরা আছি, আমরা বুঝে নেবো, কিন্তু তুমি তার জন্য পালিয়ে যাবে কেন? এই যে ব্যাক করাটা, একজন মাস্টারমশাই আমাকে সরিয়ে দিতে পারতো, আর একজন সিনিয়র কাউকে বলতো যে তুমি গিয়ে দেখো, তাতে কি হয়েছে আমি শিখেছি। এবং মনে আছে তখন কাজ কিন্তু এখানে সমস্ত কাজ হতো না, চেন্নাইয়ে হতো, এরকম স্টুডিও ছিল না। তারা যখন চেন্নাইয়ে চলে গেলেন, এখানে কাজগুলো চেন্নাই পাঠানোর জন্য ফাইনাল একজন কেউ চেক করে নেবেন যে যা যা ডিরেক্টররা বলেছিল সবকটাই কি লেগেছে ছবিটাতে কালার বা সাউন্ডে, সেটা ফাইনাল একজন চেক করে পাঠাবে। তো ওনারা তো সবাই দেখি চলে যাচ্ছেন চেন্নাই, আমি বললাম আপনারা চেন্নাই চলে যাচ্ছেন? যে হ্যাঁ আমাদের তো ওখানে কাজ আছে এরপরে। বললাম ঠিক আছে, বললাম তাহলে এখানে তুমি দেখবে, তুমি দেখে ফাইনাল করে পাঠিয়ে দেবে।
1: এইটা
0: যে দেওয়া, এই বিশ্বাস প্রশ্রয় যে একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। আর একটা বলছি, যখন আমি প্রাক্তন করতে যাই, প্রাক্তন সেই সময় বাংলা সব থেকে বড় ছবি ছিল,
1: ঠিক
0: প্রাক্তন যখন
1: করছিল,
0: হ্যাঁ, এবং খুব কঠিন ছবি ছিল আমার কাছে, এবং এটা হয়তো আমি তাদের থেকেই শিখেছি। তিনজন তারা আগে কোনোদিন সিনেমার কিচ্ছু করেনি, জাস্ট ফিল্ম স্কুল থেকে আউট হয়েছে, মানে পাস আউট হয়েছে, তারা এসেছিলেন। আমার তিনটে ছেলেকে খুব ভালো লাগে, আমার যখন টিমটা বানাই এই তিনজন ছিল আমার মূল, আমি যদি ফুটবলের ভাষায় বলি যে একদম স্ট্রাইকার ডিফেন্স মাঝমাঠ এরম সাজিয়েছিলাম আর কি, তিনজন মূল কারিগর আমার টিমের, এবং তিনটে খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট তারা সামলাচ্ছে। আমি নয় বেশ কিছু তখন কয়েকটা ছবি করে ফেলেছি, আমি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি, কিন্তু তা বলে এই তিনটে নতুন ছেলেকে দিয়ে এত এরকম একটা ছবি এত বছর পরে, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে কাজ করছে বড় ছবি, সেখানে একটা অভিজ্ঞ যদি আমার টিমে নেওয়া হয়। নন্দিতা দি শিবুদা আমাকে ব্যাক করে বলেছিলেন না না না, ওর টিম যাকে মনে করবে তাকে নেবে, নতুন বলে আবার কি, ও মাঠে নেমে সবাই খেলতে শিখে যাবে। এবং ওই ছবিটা ওরকম সাফল্য হয়, এবং একজন তো আমার সাথে তারপর থেকে আজ 12 বছর ধরে হয়ে গেছে, এখন আমি যখন ছবি বানাই সেই ছেলেটি আমার ছবি চিফ হয়ে গেছে, মানে যেটা একটা টাইমে আমি নন্দিতা দি শিবুদার করতাম, সে এখন সেই রোল প্লে করছে, এবং ওরা বাকি দুজন ইন্ডাস্ট্রিতে ভালো জায়গায় কাজ করছে। আমার মনে হয় এই ব্যাকটা একজন গুরুর সবসময় দরকার,
1: এবং যে দায়িত্ব আসে এই দায়িত্ব পালন করাও একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। আপনার একজন পরিচালক হিসেবে কি মনে হয় যে এখনকার বাংলা ছবি ঠিক কোন দিকে এগোচ্ছে, এবং সেখানে আরো কি কথা বলা যেতে পারে বা কি কথা বলার একটা দায়িত্ব বা দায় থেকে যায় আর কি?
0: দেখুন, আমার একটা জিনিস, যে সিচুয়েশন এখন আছে সেখানে সবসময় মনে হয় যে এমন

0: ছবি বানানো দরকার, মানে সেটার ভাগটা অন্তত বেশি হওয়া উচিত, যে যে ছবিটা দর্শককে হলে আনবে। যদি দর্শক হলে না আসে, প্রোডিউসার যদি সিনেমা হল থেকে রিটার্ন না পায়, তাহলে তারাও চলে যাবেন, তারা ছবিতে প্রোডিউস করবেন না, সেক্ষেত্রে কিন্তু ছবির সংখ্যা কমতে শুরু করবে। ছবি হলে চালানো এখন বেশ কঠিন, তার কারণ হচ্ছে সবাই জানে যে দুদিনের মধ্যে ওটিটিতে এসে যাবে। দ্বিতীয়ত হচ্ছে টিকিটের যা দাম বেড়ে গেছে, একটা পরিবার আসা মানে, একটা ছবি দেখতে আসা মানে মিনিমাম 1200 থেকে 1400 টাকা খরচ। সে ছবিটা দেখতে কেন আসবে এত টাকা খরচ করে? সে তো বিনোদনের জন্যই আসবে। প্রত্যেকটা মানুষের ওয়ার্ক প্রেশার যেভাবে বেড়ে গেছে, সেখানে সে আসে ছবিটা দেখতে, যে ছবিটা তাকে যাতে আনন্দ দেয় এবং সেখান থেকে সে কিছু একটা পেলে তো সেটা ভালো, খুবই ভালো। তাহলে সেখানে আমার মনে হয় যে এটা সবসময় ভাবা উচিত। এবং যে প্রোডিউসারও এসেছে, সে তো লাভের মুখ দেখবে বলেই প্রোডিউস করেছে ছবিটা। তো এখানে দুই দিকেই থাকে যে এমন একটা ছবি বানাবো যে ছবিটা দর্শকের অ্যাকসেপ্টেন্স বাড়ে, এবং সেই ছবিটা যাতে যখনই হিট হবে তখনই আরও 4টে প্রোডিউসার যে না এই ছবিটা চলেছে, তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে আর একটা ছবির জন্য পয়সা দিতে পারি। তখনই আমি দেখবো যে এই ইন্ডাস্ট্রি থেকে লাভ হচ্ছে, তখনই তো আরও 4জন প্রোডিউসার এগিয়ে আসবে। যদি কমার্শিয়াল ছবি বলি, সেটা অলওয়েজ এগিয়ে আসা উচিত, এবং আমি এটাতে ভীষণভাবে বিশ্বাসী, না হলে ইন্ডাস্ট্রি আটকে যাবে।
1: তো শ্রোতা বন্ধু, আপনাদের বলবো এই যে সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, তার যে আনন্দটা এখন আমরা একা ঘরে বসে একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে সেই আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু ছবি জনপ্রিয় করার ক্ষেত্রে কোনো কি মানে শর্টকাট বা কোনো পন্থা আছে?
0: এইটা যদি জানতাম না, তাহলে প্রত্যেকটা ছবিতে ব্যবহার করতাম। এইটা আমার মনে হয় না কোনো পরিচালক আজ অবধি বুঝতে পেরেছে। যখন একটা গল্প ঠিকও হয়, তখনও কিন্তু আমরা নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করি। আমরা প্রায় রিডিং রাখি, সব বাইরের লোকদের শোনাই, মানে যাদের সাথে নিজে, আমি লয়ার, একজন ডাক্তার, তাকে স্ক্রিপ্টটা পাঠালাম, পাঠিয়ে জিজ্ঞেস করি কেমন লাগছে গো পড়ে তোমার, এভাবে চেষ্টা করি বোঝার। এটার কিন্তু ওরকম কোনো রুল নেই যে এটা লিখে দিলেই যে কোন ছবি কোন দর্শক অ্যাকসেপ্ট করবে, কেউই বলতে পারে না। আমার বাংলাতেও এরকম অনেক ছবি আছে, পথের পাঁচালী তো যখন বেরিয়েছিল তখন লোকে নেয়নি, তারপরে যখন পুরস্কার পেয়ে গেল তখন লোকের একটু ঢোকা শুরু করলো, যাতে দেখি কেমন ছবি, তখন লোকের ভাল লেগেছে।
1: এবং আপনার ছবি যত দেখেছি, আমি যদি ব্রহ্মা জানেন গোপন কমিটির কথা তো বললাম, যেখানে মহিলা পুরোহিতদের কথা বলা হয়েছে, মেয়েদের একটা সমাজের ছক ভেঙে বেরিয়ে আসার কথা বলা হয়েছে, বাবা বেবিওর কথা যদি বলি একদম অন্য ধরনের, যেখানে জেন্ডার রোলকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখানে একজন সিঙ্গেল ফাদারের গল্প সেটা, তারপরে যদি ফাটাফাটির কথা বলি তা একেবারে সাধারণ মানুষের, তাদের যে ক্রাইসিস আমরা প্রত্যেক দিন ফেস করি এই বডি শেমিং নিয়ে, সেই কথা উঠে আসছে। তো আপনার ছবির যে চরিত্রগুলো ছবিতেই যখন মূর্ত হয়ে ওঠে, এটা কি বাস্তব জীবনের সঙ্গে কতটা মিল থাকে?
0: সবথেকে হচ্ছে আগে বলি, ব্রহ্মা করার পরে পরের বছর সরস্বতী পুজো এবং দুর্গাপুজোতে, এবং এখনো আমি যেভাবে টেক্সট পাই বা ছবি তুলে পাঠাই, দাদা আপনার ছবি দেখে ইন্সপায়ার্ড হয়ে পুজো করলাম, এইটা সত্যি তখন মনে হয় যেন সিনেমাটা কোথাও জিতে যায়। বাবা বেবির আগে আমি ফাটাফাটিটা বলি, ফাটাফাটির মনে হয় আমি যেভাবে এটার মধ্যে দিয়ে গেছি, খুব কমজনই গেছেন। আমার স্ত্রী একটু স্বাস্থ্যবতী আর কি, তার জন্য আমি যে ধরনের কমেন্ট শুনেছি সেটা ভয়ঙ্কর। মানে আমি এরকম বলছি যে বউ ভাতের দিন একজন খাচ্ছেন, আমি তখন গেছি তার কাছে, সে বলল ভালোই তো বিয়ে থা করলে, বউটা বড্ড মোটা, এটাও কিন্তু আমাকে শুনতে হয়েছে। তো এই ছবিটা মনে হয় আমি যতটা কাছে পৌঁছতে পারতাম, মানে আমি তো এই জার্নিটার মধ্যে দিয়ে গেছি, ওকে দেখেছি ওর কষ্টটা, ও কোনো পোশাক পরলে প্রথম কথা হলো তোর যা চেহারা মানাচ্ছে না। কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, তোর স্ত্রীর প্রথম আলাপে ও প্রথম আমায় কথা বলল, তোমার ছবি জানো আমাকে ইন্সপায়ার করেছে। আমি তাই কি বলছে, আমি তো খুব মোটা, আমি কোনো পোশাক পরলেই আমাকে সবাই খুব সমালোচনা করত, তোমার ছবিটা এখন আমার কাছে উদাহরণ হয়ে গেছে, আমি যা খুশি পড়ি, যে যা খুশি বলুক কিচ্ছু এসে যায় না, আর খুব সাজে, খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে।
1: হিসেব
0: মতন প্রথমবার আসা নয়, এখানে আমি একটা শুটিং করতে এসেছিলাম দুবার, একবার এসেছিলাম সেটা হচ্ছে কণ্ঠ আমাদের যে ছবিটা হয়েছিল, সেখানে যে চরিত্রটা ছিল শিবুদা এবং পাউলি দামের, সেটা হচ্ছে বাচিক শিল্পী হিসেবে, তো তাদের জার্নিটা শুরু হয়েছিল যেন আকাশবাণী থেকে, সেই শুটিংটা করতে এখানে এসেছিলাম। আর পরবর্তীকালে একটা ডকু ফিচার করেছিলাম আমি, সেটাতে মানে যে লেজেন্ডরা মারা গেছেন তাদের ওপরে, সেখানে অজয় বসু একটা সাবজেক্ট ছিল, তো আকাশবাণীর সাথে তো অজয় বসুর একটা যোগ আছে, তো সেটার জন্য আমি একবার এসেছি। আর

0: রেডিওটা আমার কাছে একটা বিশাল ব্যাপার, দুটো কারণে। একটা বলছি, প্রথম হচ্ছে রেডিও মানে হচ্ছে মহালয়ার দিন মাস্ট ভোরে উঠতে হবে, এবং যে নিয়মটা আমার মা করে গেছে, মার আগে দেখেছি দিদা মাকে বলতেন আগের দিন রেডিও টেডিও সব ব্যাটারি ট্যাটারি ঠিক করে রাখো, যে মহালয়া শুনবে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রে, মানে মানুষই হলে না তাহলে আর সেটা। এবং সেটা এখনও ওই লেগেসি চলছে, আমিও তুলি আমার ছেলে মেয়েদের, যে ওটা শুনতেই হবে, ওটা না শুনলে হবে না। আর একটার জন্য আমার রেডিওটা খুব মনে আছে, সেটা হচ্ছে ক্রিকেট আর ফুটবলের কমেন্ট্রি। আমি যেহেতু খেলা ভালোবাসি ভীষণ, ওই অস্ট্রেলিয়ায় যখন খেলা হতো সকালবেলায় বাবা রেডিও চালিয়ে খেলা শুনতেন, ওইটা ওই করতে করতে আমিও উঠে পড়তাম। এবং কী হতো, মাঠটা তো দেখতে পাচ্ছি না, ওটা একটা অদ্ভুত ইমাজিনেশন পাওয়ার বাড়াতো, মানে আমি না বসে বসে ভাবছি যে এই দৌড়ে যাচ্ছে, এই বুঝি দৌড়লো, এই শটটা খেললো, কিছু বুঝতাম বাবাকে যে ওটা কোন দিক দিয়ে গেল, বাবা বললো তখন ছোট হয়তো প্রত্যেকটা মাঠের জায়গা বুঝতাম না, বললো ওই দিকে গেল, নিজে না ওই ছবিটা আঁকতাম, মানে ওই জিনিসটা দেখতাম যেন মনে হচ্ছে, মানে টিভি তো নেই, টিভিতে যেমন দেখতে পাই ও তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে যেন বোলারটা বল করলো, মারলো, কভারের উপর দিয়ে বলটা চলে যাচ্ছে, দুটো রান হলো, এটা পুরোটা ওই রেডিওটা শুনে ভীষণ ভালো লাগতো। ওটা
1: এটা কল্পনার শক্তিকে,
0: কল্পনার শক্তিকেও এটা বাড়িয়ে দেয়। ঠিক ফুটবলটাও তাই, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হচ্ছে, কমেন্ট্রি হচ্ছে, আমিও যেন মাঠে নেই কিন্তু মাঠে আছি, ওই খেলাটা নিয়ে এই গোল হবে হবে ওগুলো উঠে বসে দাঁড়ালাম, দেখলাম না হয়নি, গোল হলো, লাফালাম। এটাতে মনে হয় আমাদের আগেকার দিনে যেটা সিনেমায় আসার জন্য কল্পনা শক্তি বাড়ানোর অনেকগুলো জায়গা ছিল, এখন যেটা হয়ে যায় সবই হাতের কাছে পেয়ে গেছি, কিছু একটা দেখতে হলো কম্পিউটার খুললাম টাইপ করলাম সঙ্গে সঙ্গে। এখন তো আরো মানে এআই এর যুগে তো অর্ধেক চিঠি আসে দেখি, মেল আসে দেখি এআই এ করা আর কি, মানে এখন আর লিখেও না, একটা বাংলাকে বসে এআই এ ফেলে দিচ্ছে বা মুখে বলে দিচ্ছে, সেটাও ইংরেজি করে পাঠিয়ে দিচ্ছে, সে যে ভাষায় হোক সেটা কারেকশনও করছে না, মানে যে কোনো কিছু যদি জানতে হয় এখন এত ইজি হয়ে গেছে। কিন্তু আগে যেটা হতো নিজেকে খুঁজে খুঁজে যে বার করা, আমি তো সবসময় ভাবি যে চাঁদের পাহাড় লেখাটা এখন তো ইজি, আফ্রিকা সম্পর্কে জানা বা একটা ছবি দেখা, যখন লিখেছিলেন কিভাবে লিখেছিলেন আমি আর সত্যি বুঝতে পারি না, কিভাবে করেছিলেন, তার মানে কল্পনার শক্তিটা কোথায় ছিল। কল্পনার শক্তিটা বাড়ানোর মনে হয় সব থেকে বড় হচ্ছে যে নিজেকে যদি কিছু পড়ে বা দেখে ভাবা,
1: এটা যেমন একটা অবশ্যই সত্যি ছবি যে এখন আমাদের কাছে প্রচুর মাধ্যম এসে গেছে, কিন্তু আমরা মানুষ তো বিশ্বাসে বাঁচে, আমরা বিশ্বাস করি যে এই আমাদের বেতারে শ্রোতা বন্ধু যারা, এমন কেউ নিশ্চয়ই আছেন যারা এখনো রেডিওটাকে আঁকড়েই বাঁচছেন আর কি, আমাদের অনেক অনুষ্ঠান তাদের জন্যই। আপনি একজন সফল পরিচালক, জিজ্ঞেস করবো যে যারা এখন নতুন পরিচালনার তে আসার কথা ভাবছে বা এই সিনেমাতেই আসার কথা ভাবছে, তাদেরকে আপনি কিভাবে তৈরি হতে বলবেন বা কি বলতে চান?
0: প্রথম হচ্ছে শুরুটা খুব ইম্পর্টেন্ট, মানে শুরুতে আমার মনে হয় যে নাচ, গান, ছবি আঁকা, বই পড়া, এগুলো যেন তাদের মধ্যে থাকে, মানে একটা আর্টিস্টিক ভিউ, এটা প্রত্যেকটা পরিচালকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চোখ, তার চোখটা যেন তৈরি থাকে, মাথাটা যেন ঠিক থাকে, মন থেকে যেন সেটা উপলব্ধি করতে পারে, মানে নিজের লেখা বসে বসে কিছু না, একটা আজকে আমি দিনটা কিভাবে কাটালাম সেটা যদি লিখে গল্পের আকারে। এবং আস্তে আস্তে পরবর্তীকালে হচ্ছে একটু যখন বড় হবে ছবি দেখা, সিনেমা দেখা, যত সিনেমা দেখবে তত চোখ তৈরি হয়। মানে আমাদের কাছেও এখন আমরা বই পড়ি, নাহলে প্রত্যেক দিন চেষ্টা করি একটা সিনেমা দেখতে, মানে যদি কেউ এই প্রফেশনটাকে ভালোবেসে আসে তাহলে সে কিন্তু খুব মজা পাবে। এবং দেখা গেছে তো এখন তো মিডিয়ায় তো সব থেকে বেশি কর্মসংস্থান, তো সব থেকে বেশি ভারতবর্ষের মানুষ যে কর্মসংস্থানে সব থেকে জড়িত আছে সেটা তো মিডিয়া।
1: আর প্রতিকূলতা কি কি আসতে পারে এই পথে?
0: কে ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি, তারপরে হচ্ছে সরকারি চাকরি নিবি না, এইগুলো একটা সিকিউরিটির ব্যাপার হয়ে থাকেই, সেটা অনেকটাই এখন মনে হয় কমে গেছে আগের তুলনায়, কিন্তু এগুলো তো থাকেই এরকমই। মানে আমরাই যদি সব প্রফেশনই দেখি, প্রত্যেকটা প্রফেশনই কিন্তু খুব টাফ, মানে একটা ফিল্ম ডিরেক্টর যেমন ফ্রিল্যান্স কাজ করে, আমরা তো ডাক্তারকেও দেখি সেও ফ্রিল্যান্স কাজ করে, তারও তো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, উকিলও তাই, মানে কোনো প্রফেশনের মনে হয় বাধ্যবাধকতা নেই যে এটা করলেই মানে তার লাইফ সেট, সে যে কোনো জায়গায় ট্রাবল পড়বে, যে কোনো জায়গায় তাকে লড়াই করতে হবে, শুধু সিনেমাতে যে ডিরেকশন করবে তা তো নয়, সিনেমার অনেকগুলো দিক আছে, একজন সিনেমাটোগ্রাফার হতে পারে, মানে একজন সাউন্ড ডিজাইনার হতে পারে, মিউজিক ডিরেক্টর হতে পারে, লিরিসিস্ট হতে পারে, রাইটার হতে পারে, তো এতগুলো দিক খোলা আছে, আর্ট ডিরেক্টর হতে পারে, মেকআপ আর্টিস্ট হতে পারে, সেটা যদি সে পুরোপুরি মানে শেখে তাহলে মনে একটা জায়গায় ঠিকঠাক সে পৌঁছবেই, কাজ খারাপ জানলে তো
1: ঠিক আগে
0: কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না।
1: এবার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, একটা জমজমাট আড্ডা হচ্ছে, এবার জিজ্ঞেস করি যে আপনার নতুন কি কাজ আমরা দেখতে পাবো?
0: নতুন গল্প নিয়ে তো এখন কাজ চলছে, বেশ কয়েকটা গল্প নিয়ে কাজ চলছে, এখনো ঠিক করিনি যে ফাইনালি কোনটা করব। এখন স্ক্রিপ্টের কাজ চলছে। আমার লাস্ট ছবি যেটা হয়েছে সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এটা হরর কমেডি একটা ছিল, যেটা একটা আবার একটা চেষ্টা করেছিলাম অন্য কিছু একটা করার। পরে ছবিটা নিয়ে একটু ওই গল্প বাছাই চলছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি।
1: নতুন কি কি দিকে কাজ

0: ইচ্ছা করে, মানে কি কি
1: আমার একটা
0: জনরা?
1: জায়গা খুব পছন্দের, সেটা হচ্ছে এখনো অব্দি আমি সেভাবে করিনি, একটু ছোট অংশ ছিল, সে ভানুপ্রিয়াতে কোর্টরুম ড্রামা আমার খুব পছন্দের। চেষ্টা করছি যে একটা ঘটনা যেটা কোর্ট অব্দি গড়িয়েছে সেরকম একটা গল্প খোঁজার চেষ্টা করছি। আর একটা হচ্ছে থ্রিলার ড্রামা, যেটাই বলছি যেখানে জীবনের কথা বলে। আমি যে একটু ওটিটি বললে বুঝতে পারবেন, কিছুদিন আগে পাতাল লোক যে ছবিটা,
0: হ্যাঁ
1: সেটা থ্রিলার ড্রামা, যেখানে মানুষের একটা গল্প বলছে, একটা পুলিশ ইন্সপেক্টর তার পারিবারিক গল্পের ঝামেলা, তার সাথে একটা রহস্য এগিয়ে যাচ্ছে। এইটা আমার খুব পছন্দের সাবজেক্ট, এই ধরনের জনরটা আমার খুব পছন্দের, যেটা আমি এখনো ছুঁইনি। তো সেইটার ওপর যদি কোনো গল্প পাই তাহলে ডেফিনেটলি করব।
0: এবং অনেক শুভেচ্ছা রইল আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য। আশা করি হাউসফুলে একটা জমজমাট আড্ডা হলো, আপনারও ভালো লেগেছে?
1: একদম,
0: বেশ,
1: ভীষণ ভালো লেগেছে এখানে আসতে পেরে আকাশবাণীতে। তো এবার এটা তো একটা বড় পাওনা,
0: আমাদেরও বড় পাওনা। শ্রোতা বন্ধু, আড্ডা হলো, আপনারা উপভোগ করলেন, কিন্তু সময় বলছে এবার আমাদের থামতে হবে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: শুনলেন হাউসফুল আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, আজ শুক্রবার। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কোনো কিছু তৈরি করা, সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে একটা অদ্ভুত আনন্দ থাকে। কোনো জিনিস, সেটা হতে পারে একটা গান তৈরি করা, হতে পারে একটা ছবি আঁকা, হতে পারে একটা কবিতা লেখা, যে কোনো জিনিস, এই যে সৃষ্টির মধ্যে মানুষের যে একটা নান্দনিকতা, একটা অসম্ভব ভালোবাসা, শিল্প

0: আত্মবোধ। এবং আমার যেটা মনে হয় যে বেঁচে থাকার যে অনুপ্রেরণা, সেইটাও প্রকাশ পায়। দেখুন, আজকে এই ইঁদুর দৌড়ের জগতে বা ইঁদুর দৌড়ের সময়ে ছোট ছোট বাচ্চারা আমরা অনেকেই দেখি ছবি আঁকে, গান গায়, এবং আজকালকার দিনে দাঁড়িয়ে তাদের বাবা মারাও অনেক সচেতন এখন। কিন্তু আরেকটা বিষয়ও কিন্তু দেখা যায় যে একটু বড় হওয়ার সাথে সাথেই তাদের কোথাও মনে হতে থাকে এই শিল্পের বা ছবি আঁকা বলুন, গান গাওয়া বলুন, বা আবৃত্তি করা বলুন, যাই বলুন না কেন, নাটক করা বা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা, এতে তাদের মতে যে খানিকটা সময় নষ্ট, বা পড়াশোনা করে যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে এই বিষয়গুলো করা যেতে পারে, এই রকম একটা ধারণা আমাদের মধ্যে কিন্তু রয়েছে। এই জায়গাটা নিয়ে আমি আজকে কিছু বলতে চাই যে শিল্প এমন একটা জিনিস যা আমাদের মনকে সতেজ করে, আমাদের অন্যভাবে বাঁচতে শেখায়। ভাবুন তো, আজকে যদি পৃথিবী জুড়ে যদি গান না ছবি আঁকা কিছুই থাকতো না, শিল্প থাকতো না, তাহলে কি আমরা থাকতাম? এই জীবনটা থাকতো? শিল্প এবং জীবন এটা কিন্তু একে অপরের পরিপূরক। তাই আমরা যদি শিল্পকে ভুলে যাই, আমরা কিন্তু মানুষ থাকব না, হয়তো বেঁচে থাকব, কিন্তু মানুষের মধ্যে যে মনুষ্যত্ব, বিবেক, বিচারবোধ, সেটা কিন্তু আস্তে আস্তে সবটাই মুছে যাবে। তাই জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে যে শিল্পে বাঁচুন। অত্যন্ত মন খারাপের সময় যখন আমরা দুহাতে একটু রং নিয়ে মাখি, বা ধরুন একটু ছবি আঁকি, হতে হবে না খুব সুন্দর ছবি, আমার যেটুকু ইচ্ছে হলো, আমি ছবি নাই আঁকতে পারি, কিন্তু আমার যদি একটু যদি মনে হয় যে আমি একটুখানি রং দিয়ে ছবি আঁকি, যাই হোক না কেন, একটা ফুল আঁকতে পারি, একটা ঘাস ফড়িং আঁকতে পারি, আমার মাকে আঁকতে পারি, একটা বল আঁকতে পারি, যা খুশি, দেখবেন মনটা অনেক সুন্দর এবং ভালো লাগে, ভালো লাগায় ভরে যায়। এই শিল্পের কিন্তু এইটা একটা খুব বড় গুণ, শিল্পকে ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, আবার মানুষ ছাড়াও কিন্তু শিল্প হয় না। আজকে আমরা কথা বলবো এই শিল্প এবং সৃষ্টি নিয়ে। আজকে এই বিষয় নিয়েই কথা আমরা বলেছিলাম অর্পিতা শিকদারের সঙ্গে। তিনি বলেছেন যে তিনি কি করে একটি আদ্যপান্ত শিল্পী হয়ে উঠলেন, ছোট্টবেলা থেকেই অল্প অল্প করে শিল্পের সঙ্গে জড়িয়ে তিনি বড় হয়ে উঠেছেন, এবং শিল্পকে আঁকড়ে তার জীবন জীবিকা সবটাই চলেছে। কিভাবে চলেছে সেই কথা আজকে আমরা শুনব তার মুখ থেকে। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সৌমিলি রায়। আজকে আমরা শুনব অর্পিতা শিকদারের কথা, তার জীবনের গল্প।
1: আজকে মহিলাদের আসরে সৃষ্টি অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পী অর্পিতা শিকদারকে। নমস্কার অর্পিতা।
2: নমস্কার।
1: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
2: অসংখ্য ধন্যবাদ।
1: চিত্রের প্রতি, ভাস্কর্যের প্রতি কি ছোটবেলা থেকেই আকর্ষণ?
2: বলতে গেলে একেবারে ছোটবেলা থেকেই আমার আকর্ষণ বটে, মানে একেবারে ছোটবেলায় যখন হাতে খড়ি হয়েছে তারপর থেকেই বলা চলে এর প্রতি আমার আকর্ষণ। আমার মনে পড়ে আমি যখন স্কুলে ভর্তি হয়েছি তার এক দু বছরের মধ্যেই আমি ছবি আঁকাও শুরু করে দিয়েছি।
1: বাহ বাহ। তো এই যে আঁকা, ভাস্কর্য, এই যে জিনিস তৈরি করা, তো এই জিনিসগুলোর প্রতি আকর্ষণের জন্য কি কোনো ইন্সপিরেশন পরিবার থেকে, মানে এমন কেউ আছে যাকে দেখে তুমি আকৃষ্ট হয়েছিল, মানে কিভাবে ভালো লাগাটা তৈরি হলো, এবার সেটা জানবো।
2: সেরকম হচ্ছে আমাদের বাড়িতে সেরকম চিত্রশিল্পী কেউ নেই, কিন্তু তবে এই আকর্ষণটা তৈরি হয়েছে আমার মায়ের কাছ থেকে। একেবারে ছোটবেলায় মাই প্রথম হাত ধরে তথাকথিত আঁকার স্কুলে আমাকে নিয়ে যায়, আর তারপর থেকেই এর প্রতি আমার ভালোবাসাটা সৃষ্টি হয়।
1: আচ্ছা, আঁকার পাশাপাশি এই যে বললাম ভাস্কর্য, জিনিস তৈরি করা,
2: আচ্ছা ভাস্কর্য

0: যদি আমি আকর্ষণটা বলি, তাহলে এটা হতে পারে আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি। আমার বাবাকে আমি বিভিন্ন কাঠের জিনিস তৈরি করতে দেখেছি। আমাদের ঘরে বিভিন্ন জিনিস আছে, সেগুলো আমার বাবার তৈরি। তো আমি একটু বড় হওয়ার পর আমারও মনে ইচ্ছে হয় যে আমিও কিছু সৃষ্টি করব বা কিছু নিজের হাতে বানাবো। তাই জন্য প্রথমে শুরু করি কাঠের কিছু কাজ দিয়ে। আমার মনে পড়ে আমি প্রথম কাজটা করেছিলাম কাঠের একটা পেঁচা তৈরি করে, অবশ্যই আমার বাবার সাহায্যে। আমি যখন কলেজে সবে মাত্র ভর্তি হয়েছি সেই সময় আমার প্রথম কাজ, সেটা 2014 সাল বলতে পারেন, আজ থেকে অনেক বছর আগেই। তাহলে
1: একটু জানবো যে বাবা বাবা কি কাজ করতেন, তিনি কি, তিনিও তার মানে তো শিল্পী?
0: তথাকথিত অর্থে শিল্পী নয়, আমার বাবা ব্যাংকের অফিসার ছিলেন। তো সেই কাজের ফাঁকে নিজের কিছু ইচ্ছাকে কেন্দ্র করে এই কাঠের কাজ তৈরি করা। আমাদের বাড়িতে অনেক কিছু, ধরুন চেয়ার, টেবিল, এরকম কিছু কাঠের জিনিস বা কিছু সাজানোর জিনিস সবকিছুই আমার বাবার হাতে তৈরি করা আছে। এটা দেখি আমার নিজের মনে হয় যে তাহলে আমিও চেষ্টা করে দেখতে পারি, এবং বাবার হাত ধরেই আমার ভাস্কর্যে হাতেখড়ি। আমি এটা দেখেছি ছোটবেলা থেকে যে উনি ব্যাংক থেকে সারাদিন কাজকর্ম করে ফিরে আসার পরে রাতের বেলায় যে সময়টা পেতেন, সেই সময় উনি নিজের যে ভালোবাসা, নিজের যে ইচ্ছা, সেটা করার জন্য ভাস্কর্যের কাজ করতেন, কাঠের কাজ করতেন। আমাদের বাড়িতে বিভিন্ন শোপিস আছে কাঠের, সেগুলো আমার বাবার হাতে তৈরি। এইটা দেখে আমারও ইচ্ছে হয় যে কাজটা করি বা কাজটা দেখি, বা ছোট থেকে তার প্রতি একটা আগ্রহ জন্মায় যে বাবা যে কাজটাকে এত ভালোবেসেছে সেই কাজটা আমিও তাহলে একটু করে দেখি। আর ছেলেবেলায় আমার হাতে একদমই কিছু দিত না, যেহেতু একদমই ছোট ছিলাম, তো সেই সব অস্ত্র শস্ত্র যাই বলি না কেন সেগুলো কিছুই আমার হাতে দিত না। কিন্তু বাবাকে দেখতাম যে কি সুন্দর মন থেকে একটা জিনিস সৃষ্টি করে ফেলতে পারছেন, এবং যেটা ভাবছেন সেটা নিজের হাতে বানিয়ে ফেলতে পারছে। এই যে একটা অদ্ভুত শক্তি বলতে পারি আমরা, কিছু আমরা ভাবছি, কিছু একটা কল্পনা করছি, সেটা নিজের হাতে সৃষ্টি করে ফেলছি। সেটা আমি পাশে বসে দেখেছি, পাশে বসে শিখেছিও বলতে পারি সেখান থেকেই।
1: আচ্ছা, আর এই যে আপনি বললেন আপনার প্রথম যে একটা কাজ ভাস্কর্য, সেটা হচ্ছে যে কাঠের পেঁচা তৈরি করেছিলেন, সেই সময় পেঁচা তৈরি করবেন এই ভাবনাটা কিভাবে মাথায় এলো, এবং তারপর কিভাবে শুরুটা করলেন? পেঁচা যে তৈরি করলেন কতটা সময় লাগলো, বা প্রথম তৈরি করবার সময় উত্তেজনাটা কতটা কাজ করছিল নিজের মনের মধ্যে, এই সবকিছু জানতে চাইব।
0: আমি প্রথম যখন শুরু করি পেঁচা যেটা আমি করেছিলাম, সেটা একদমই আমি কলেজে পড়ি, কলেজের ফার্স্ট ইয়ার, আমাদের কলেজে এক্সিবিশন হতো, সেখানে কিছু কাজ দেওয়া যেত আর কি ভাস্কর্যে। তখনই আমি মনে করি যে আমিও তাহলে কিছু বানাই, কিছু কাঠের জিনিস তৈরি করি। পেঁচা জিনিসটাকে বড্ড সুন্দর লাগে, বা আমার মনে হয় খুব সুন্দর সাজানো যায় পেঁচাকে
1: একদম
0: কাঠের টুকরো দিয়ে। তাই জন্য আমি প্রথম চেষ্টা পেঁচাতেই করি, এবং প্রথম চেষ্টাতে প্রচুর হাত কেটেছে, ব্যথা হয়েছে, মানে একটা কাঠ যেহেতু আমি কাটছি সেটা বেশ শক্তই আর কি, বাবা সাহায্য করেছেন। পরবর্তীকালে ওই পেঁচাটা এক্সিবিশনেও ছিল, সেটা দেখে আমি ভেবেছি যে হ্যাঁ, তাহলে আমি নিশ্চয়ই আমার যে পরিশ্রম তার ফল পেয়েছি, কোনো একটা কাজ আমি করতে পেরেছি। দেখুন, পেন, পেন্সিল, রং তুলি, এগুলো নিয়ে আমি সবসময় কাজ করি, সবসময় বলতে আমার সেই ছোটবেলা থেকেই কাজ করি। কিন্তু কোন একটা অন্য কিছু, কিছু একটার দিকে যাচ্ছি, ভাস্কর্যের দিকে যাচ্ছি, সেটা যে আমার ভালোভাবে সৃষ্টি করতে পেরেছি সার্থক ভাবে, সেটার যে আনন্দ, সেই আনন্দের সাথে কিছুর তুলনা আমি করতে পারি না। অদ্ভুত সেই আনন্দ যে আমি নিজের হাতে, আমি যেটা কল্পনা করেছি সেইভাবেই আমি কাঠ কেটে জিনিসটাকে সাজাতে পেরেছি, সেটার একটা আনন্দ অকল্পনীয়।
1: আচ্ছা, তো বাবা তো নিজেই আমি শিল্পী বলবো, কারণ তিনি যেহেতু নিজের হাতে ঘরের বহু জিনিস তৈরি করেছেন, অবশ্যই তিনি শিল্পী। মানে তিনি পেশায় অন্য কাজে যুক্ত থাকলেও নেশা বা ভালোবাসা তিনি কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছেন। তো তিনি যখন দেখলেন যে তাঁর মেয়ে এরকম একটা কাঠের পেঁচা নিজের হাতে তৈরি করেছেন, তখন পরিবারের দিক থেকে কতটা আনন্দ বা কতটা উৎসাহ আপনি কিভাবে পেয়েছিলেন, কিরকম পেয়েছিলেন সেটা একটু বলবেন।
0: পরিবারের দিক থেকে আমি সব সময় সমর্থন পেয়েছি, আমার পরিবার আমাকে ভীষণ ভাবে ছোটবেলা থেকেই সমর্থন করেছে। আমি পড়াশোনার পরে আর্ট কলেজে পড়তে চেয়েছি, সেটাতেও

0: একেবারে সম্মতি দিয়েছেন, এবং যখন যেভাবে শিল্পীকে নিজের ভাবে চর্চা করতে চেয়েছি সব সময় আমার সাথে থেকেছেন। যখন দেখেছে যে বাবা নিজের যেটা ইচ্ছে সেই ইচ্ছেটা আমার মধ্যেও দেখেছে, কাঠের জিনিস তৈরি করার যে ইচ্ছেটা দেখেছেন সেটা দেখে অদ্ভুত খুশি হয়েছিল। আর আমি আর একটা জিনিস বলতে চাই, আমি কাঠের কাজ করার সময় একটা বাটালি ইউজ করতাম, সেটা আমার দাদুর, মানে বংশ পরম্পরাতেও কিছু একটা বলা যায়, সেই বাটালিটা আমার দাদুর ছিল এবং আমি ওটা দিয়ে এখনো কাজ করি। আচ্ছা, বাটালি হচ্ছে যেটা দিয়ে কাঠটা আমরা কাটি, একটা জিনিস ধারালো, সেটাকে আমরা বাটালি বলি।
1: আচ্ছা,
0: পেঁচা তৈরি করার পর বাবা এবং মাও ভীষণ খুশি হয়েছিল, এবং মা একটা জিনিস বলেছিল যে বাহ, তুইও বাবার পথে যাচ্ছিস। এই জিনিসটা বা এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছিল। পরবর্তীকালে পেঁচাটা দু জায়গায় এক্সিবিশনে ছিল, একাডেমি অফ ফাইন আর্টস এ আর ICCR এ, দু জায়গাতেই আমি ভীষণ ভাবে ভালোবাসা পেয়েছি পেঁচাটার জন্য।
1: দারুণ ব্যাপার। এবং সেই সময় আপনি কলেজে পড়তেন?
0: সেই সময় আমি কলেজে সেকেন্ড ইয়ারের একজন শিক্ষার্থী, মানে সবেই কলেজ জীবন শুরু করে সেকেন্ড ইয়ার আর কি।
1: এই যে পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি নিজের ভালোবাসাটাকে মাছিয়ে রাখা, মানে একটু একটু করে কাজে হাত দেওয়া, কাজ শুরু করা, পুরো বিষয়টাকে কিভাবে আপনি ব্যালেন্স করতেন সেটা একটু জানতে চাইবো। এবং তার পাশাপাশি এটাও জানতে চাইবো যে ভাবনাটা কবে থেকে শুরু হলো যে আমি এইটা নিয়েই আমার প্রফেশনটা বেছে নেব এবং আমি একজন আর্টিস্ট হব।
0: কলেজে পড়াশোনাটাই ছিল পুরোপুরি আঁকার প্রতি যে ভালোবাসা সেটার একটা পদক্ষেপ বলা যায়। আমি লিখতে পড়তে শুরু করেছি তখন থেকেই ছবি আঁকছি, কিন্তু আমি যে আমার জীবনে পেশা হিসাবে ছবি আঁকাকে বেছে নেব সেটা আমি কিছুটা বড় হওয়ার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে এই জিনিসটাকে আমি ভালোবাসি এবং এই জিনিসটা নিয়ে এগিয়ে থাকতে চাই, এবং যা বাচ্চারা আছে তাদেরকেও আমি শেখাতে চাই এটা আমার মতো করে, বা তারা যাতে এই জিনিসটাকে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে, ভাস্কর্যকে ভালোবাসে, সেটা আমি তাদের মধ্যে প্রবেশ করে তাদের মধ্যে দিতে চাই। সেই ক্ষেত্রেই আমার ছবি আঁকার জগতে নিজের পেশা হিসাবে বেছে নেওয়া। পড়াশোনার সাথে আমি যে কাজ করেছি সেটা ভীষণ ভাবে ব্যালেন্স করে করতে হয়েছে, কিন্তু যেহেতু বলা হয় যে ভালোবাসা থাকলে কাজটা ঠিক করে নেওয়া যায়, সেক্ষেত্রে আমারও তাই হয়েছে। আমি আর্ট নিয়েই পড়েছি, কিন্তু আমাদের কলেজে আমি পেন্টিং ডিপার্টমেন্টে পড়েছি, সেক্ষেত্রে ভাস্কর্য নিয়ে আমি পড়াশোনা করিনি। ভাস্কর্যটা পুরোপুরি নিজে ইচ্ছাতে নিজে শিখে সৃষ্টি করেছি ভাস্কর্য। আমি ছবি আঁকা নিয়ে পড়েছি, পেন্টিং নিয়ে পড়েছি, সেই ক্ষেত্রে ভাস্কর্য সেখানে আমি পড়িনি। আস্তে আস্তে নিজের কাজের জগতে প্রবেশ করা আমার পক্ষে বেশ কঠিন ছিল বলা যায়, কারণ ছবি আঁকার ক্ষেত্রে সেটা কাজের জগতে রূপান্তর করাটা অনেকটা ভাবনা চিন্তা, বা অনেকে এটাও ভাবে যে এটা নিয়ে কিভাবে এগোনো যাবে। কিন্তু আমি কলেজ জীবনে পড়া থেকে আস্তে আস্তে বুঝেছি যে এই ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ পাওয়া যায়, সেটা শিক্ষকতাই হোক বা বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রেই হোক, গ্রাফিক্স ডিজাইন শিখে সেক্ষেত্রে কম্পিউটারে কাজ হোক, সেগুলো বিভিন্ন রকমের সুযোগ আছে। আমি কলেজে পড়ার পরে আস্তে আস্তে এই দিকেই বেছে নিই, বা বলা যায় আমি কলেজে থেকে নিজের কলেজেই পড়ানোর সুযোগ পাই। সেই সুযোগটা আমার কাছে খুব অদ্ভুত ভাবে ভালোবেসে আসে। কলেজে নিজের কলেজেই বেশ কিছু বছর, 5 থেকে 6 বছর আমি পড়িয়েছি, তারপরে আমি বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে যুক্ত হয়েছি। আমাদের এখানে বাচ্চাদের স্কুল আছে, শিক্ষামূলক কিছু স্কুল আছে, সেটার সাথে যুক্ত হয়েছি, নিজের প্রচুর ছাত্রছাত্রী হয়েছে, তাদের সাথে যুক্ত হয়েছি, এবং সবার মধ্যে আমি কাজটাকে ভালোবেসেছি। কাজটাকে ভালোবেসেছি, আমি এটা চাই যে বাচ্চারা যাতে ছবি আঁকতে ভালোবাসুক, পড়াশোনার সাথে সাথে যাতে ছবি আঁকাটা ভালোবাসে। কারণ আমরা এটা ভুলে যাচ্ছি যে বাচ্চাদের মনটাকেও ভালো রাখাটা খুব দরকার, আর সেই ক্ষেত্রে ছবি আঁকাটা ভীষণ ভাবে সাহায্য করে।
1: একদম, এই প্রশ্নে একটা আসবোই আমি, যে এখন যেহেতু আমরা সবাই খুব ইঁদুর দৌড়ে ভীষণ ভাবে ব্যস্ত, মানে ইঁদুর দৌড়ে বলতে গেলে আমি কিছুটা বয়স পর, মানে কিছুটা ক্লাস ওঠার পরে, মানে 7-8 এর পরে দেখি মা বাবারা বলতে থাকেন যে এখন শুধুমাত্র পড়াশোনাতেই মনোনিবেশ করো, এখন আর দরকার নেই নাচ গান আঁকা যাবতীয় আশেপাশে। আস্তে আস্তে কিন্তু বাবা মায়েরা ছাড়িয়ে দেয়, কিন্তু

0: এই যে ছাড়িয়ে দেওয়াটা, এটা কতটা তাদের মনের উপর, মানে বাচ্চাদের মনের উপর প্রভাব ফেলতে পারে, এটা আঁকার ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করব। এবং আপনি তো আঁকার পাশাপাশি ভাস্কর্য দুটো একসঙ্গেই করছেন, তো আপনার কি মনে হচ্ছে এই যে যে মেয়েটা হয়তো সবে মাত্র ভালো আঁকা শুরু করলো, তাকে হঠাৎ করে থামিয়ে দেওয়া মাঝপথে, এই বিষয়টা নিয়ে আপনি একজন শিক্ষিকা হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন, বা আমাদের এই সমাজের এই মানসিকতার উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: অবশ্যই এটা এখনের ক্ষেত্রে ভীষণ দরকারি যে বাচ্চাদের কিছুটা ক্ষেত্রে নিজেদের মতো করে বাঁচতে দেওয়া হোক। ইঁদুর দৌড়ের এই যে রাস্তায় সবাই নেমে পড়েছে, এই জিনিসটা থেকে বাচ্চাদের কিছুটা সময় হলেও বিরতি দেওয়া প্রয়োজন, তাদের যে শিশু মনের বিকাশ হতে দেওয়া প্রয়োজন। সারাক্ষণ যে পড়াশোনার চাপ সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টি থেকে নিজেদের মনকে শান্ত করার জন্য ছবি আঁকাটা ভীষণ ভীষণ দরকারি বলে আমি মনে করি। আর এখনের বাবা মাদের এটা আমি ভীষণ ভাবে বলতে শুনি যে ছবি আঁকা, গান গাওয়া, নাচ এগুলো একটু বন্ধ থাক। এগুলো বন্ধ থাকবে কেন? এগুলোও তো শিক্ষা, এগুলোও তো শেখার, এগুলো নিয়েও তো ভবিষ্যৎ গড়া যায়। তাহলে পড়াশোনার সাথে এগুলো থামবে কেন? পড়াশোনার সাথেই চলুক না, তাহলে তো শিশুরা নিজেদের রাস্তাটা নিজেরাই তৈরি করে নিতে পারবে যে আমি পড়াশোনা করব নাকি শিল্পকে নিয়ে এগোব, আমি কি করতে চাইছি সেটা তাদেরও একটু ঠিক করতে দেওয়া হোক। তারা যদি ছবি আঁকতে, গান গাইতে, নাচতে ভালোই বাসে, তাহলে তাদের ক্ষেত্রে সেটা কিছুটা সময় তাদের জন্য দেওয়া যেতেই পারে। আমার মনে হয় না এর জন্য পড়াশোনায় খুব বেশি ক্ষতি সৃষ্টি হয়।
0: একদমই তাই।
1: আর আমি বলবো যে বরং এটা তাদের মস্তিষ্কের জন্য অনেকটা ভালো, তাদের যদি মস্তিষ্ক কিছুটা সময় রিলিফ পায়, বিরতি পায়, তাহলে কিন্তু আরো যে গ্রোথটা আমরা শিশু মনের ক্ষেত্রে আশা করি সেটা অনেক বেশি ভাবে হয়।
0: একদমই। তো আপনি যেহেতু একজন আর্ট কলেজেও পড়িয়েছেন আপনি বললেন, তো আপনি কি দেখছেন যে এই এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে, আমরা দেখেছি কিন্তু যে বহু ছেলেমেয়েরাই ড্রয়িং কিন্তু শিখছে, তারা যাচ্ছে ড্রয়িং ক্লাসে, বাবা মায়েরাও বলছে যে ড্রয়িংটা প্রয়োজন হয়, ড্রয়িং এ পাঠাচ্ছে, কিন্তু ছেলেমেয়েদের মধ্যে আর্টিস্ট হব এই ভাবনাটা কতটা কাজ করছে বলে আপনি মনে করছেন?
1: আচ্ছা, এটা কিন্তু আমার মনে হয় যে ছেলেমেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ করে, কিন্তু কোথাও গিয়ে তাদের পারিবারিক চাপে আর সামাজিক চাপে সেই ইচ্ছেটা দমে যেতে থাকে। কারণ আমি একদম ছোট থেকে শুরু করে অনেক বড় বয়স পর্যন্ত আমার কাছে ছাত্রছাত্রীরা আছে, আমি এটা দেখেছি যে একটা বয়সের পর তারা চায় যে আমি ছবি আঁকবো, আমি আর্টিস্ট হব, কিন্তু আশেপাশের প্রভাবে তাদের মধ্যে সেই ইচ্ছাটা আস্তে আস্তে দমতে থাকে। এবার দমে যে যারা কলেজের পর্যন্ত এসে পৌঁছায় বা যারা সত্যি চায় যে আমি হ্যাঁ এটা হব, তারা কিন্তু ঠিক সেইখান থেকেও বেরিয়ে এসে নিজেদের জায়গাটা তৈরি করতে পারে। আমি কলেজের অনেক স্টুডেন্ট দেখেছি যারা ভীষণ কঠিন জায়গা থেকে উঠে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে উঠে এসেছে ছবি আঁকাকে ভালোবেসে, ছবি আঁকার সাথে থাকবে বলে, এমন জায়গা থেকে তারা এসেছে সেখানে হয়তো আর্ট কলেজের সম্পর্কে কেউ জানেই না, সেখান থেকেও উঠে এসে এখানে নিজেদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবে বলে এখান পর্যন্ত পৌঁছেছে।
0: একদমই তাই। এই যে আপনি বললেন না তখন, এই যে ভালোবাসা দিয়ে আপনি শিখেছেন, এবং ভালোবাসাটা ভীষণ পরিমাণে প্রয়োজন, ভালোবাসা এবং ইচ্ছেটা থাকলেই কিন্তু কোন রকম প্রতিকূল পরিবেশ হলেও, কিন্তু চেষ্টাটা যদি থাকে, যদি চেষ্টাটা থামিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো কাজেই জয় করতে পারবে মানুষ।
1: একদম একদম, চেষ্টা থাকতে হবে, মন থেকে চেষ্টা করতে হবে। এবং আমি এটা বলবো না যে ভীষণ সহজ রাস্তা, একেবারেই না, বেশ কঠিন, কিন্তু কিন্তু ভালোবাসা থেকে চেষ্টা করলে সব সমাধান পাওয়া যায়।
0: অবশ্যই তাই। এবার আপনার কাজ সম্পর্কে জানবো একটু, যেহেতু আপনি বললেন যে কাঠের প্যাঁচা আপনি তৈরি করেছিলেন, আর কি কি জিনিস আপনি তৈরি করেছেন, এবং আপনার আঁকার কথাও একটু জানবো।
1: আচ্ছা, কাঠের প্যাঁচার সাথে আমি তার দিয়েও একবার ভাস্কর্যের চেষ্টা করেছিলাম, যে আমি অন্য কিছু চেষ্টা করব, সেই হিসেবে জিআই যে তার আছে সেই তার দিয়ে আমার একটি বিড়াল বানানো আছে। আসলে আমি পশু পাখি ভীষণ ভালোবাসি, সেজন্য আমার শিল্পের মধ্যে সবসময় কোথাও না কোথাও পশু পাখি প্রকৃতি এইসবের ছোঁয়াই পাওয়া যায়। অনেক ছবি আঁকা আছে যার মধ্যে পশু পাখি আছে, এবং আমার ভাস্কর্যেও তারাই আছে বিস্তার করে।

0: আমার তাদের প্রতি ভালোবাসাটাকেই আমি সেখানে দেখাতে চাই। তো তার দিয়ে আমি একটা বিড়াল বানিয়েছিলাম একটা সময়, সেটাও একাডেমি অফ ফাইন আর্টস এর এক্সিবিশনে ছিল, ভীষণ প্রশংসা লাভ করেছিল, এবং সেই বিড়ালটা এখনো আমার বাড়িতে সুন্দরভাবে সাজানো আছে এবং একই রকম ভাবে আছে বছরের পর বছর। আমার ভাস্কর্যের, যেহেতু আমার এটা একান্তই নিজের ইচ্ছায় তৈরি, ছবি আঁকায় আমার অনেকটা সময় চলে গেছে, সেই জন্য আমি ভাস্কর্যে যেটুকুই সময় দিতে পেরেছি তার মধ্যে আমার মনে পড়ে কাঠের একটা ছোট কুমির বানিয়েছিলাম আমি, সেটাও নিজের ইচ্ছায়, যেহেতু আমার ভালোবাসাটাই পশু পাখিকে ঘিরে, কাঠের একটা কুমির আমার কাছে আছে। এবং একবার মিক্সড মিডিয়া মানে কাচ সহযোগে আমি একটা কাঠের জিনিস তৈরি করেছিলাম, টাইম ট্রাভেলের যে মেশিনটা সেই মেশিনটা আমি তৈরি করেছিলাম, কাঠ এবং কাচ একসাথে, কাঠের ঘড়ি তৈরি করেছি। এগুলো অনেক সময় প্রিয় মানুষকে দেওয়ার জন্য বা নিজের ঘরেই সাজিয়ে রাখার জন্য তৈরি করি, নিজের একান্ত নিজের ভালোবাসায় সেগুলো সৃষ্টি করি আর কি।
1: আঁকা এবং কাঠের কাজ, ভাস্কর্য, চিত্রশিল্প, এইগুলোতে কতটা মনোনিবেশ, কতটা ধৈর্য প্রয়োজন একজন শিল্পীর?
0: সব থেকে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া শিল্পের সৃষ্টি অসম্ভব। ভীষণ মাত্রায় ধৈর্য, তার প্রতি সময় দেওয়া, তার প্রতি আগ্রহ, ভালোবাসা থাকলেই কোনো শিল্পকে নিজের মতো করে তৈরি করা যায় বা একজন শিল্পী হয়ে ওঠা যায়। শিল্পী হতে সেই জায়গা বা জিনিসের প্রতি যে মনোনিবেশ পুরোপুরি, আমরা বলি যে পড়াশোনার সাথে সাথে আমাদের এগুলো প্রয়োজন, কিন্তু শিল্প কিন্তু পড়াশোনার থেকে কম কিছু বলে আমি মনে করি না। শিল্পতেও আমাদের মনোনিবেশ করতে হয়, পুরো ধৈর্য দিতে হয়, তারপরেই শিল্প সৃষ্টি করা যায়। বর্তমান প্রজন্মের বাচ্চাদের প্রতি আমার মনে হয় ধৈর্যটা কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে, আবার যদি তারা চায়, নিজেদের ভালোবাসায় করে, তাহলে কিন্তু তাদের মধ্যে প্রচুর ধৈর্য, প্রচুর, আমি এটা এই অর্থেই ব্যবহার করছি, ছবি আঁকছে যখন, রং করছে যখন, নিজেদের পুরো মনটা তার মধ্যেই দিয়ে দিচ্ছে। ছবি আঁকা কিন্তু ধৈর্যকেও শেখায়, ভীষণ ভাবে ধৈর্য ধরে কিভাবে কাজ করতে হয় সেটা শেখায়, এবং বাচ্চাদের মধ্যে ধৈর্য বাড়ানোর জন্য কিন্তু ছবি আঁকা ভীষণ ভাবে সাহায্য করে।
1: অবশ্যই অবশ্যই তাই, এবং এই ধৈর্য এবং সময়টা না দিলে আর কি একটা জিনিসটা তো ভালো করে সৃষ্টি হতে পারে না। যে কোনো সৃষ্টির একটা বিশাল আনন্দ আছে, এবং সেই আনন্দটা তখনই হবে যখন সেই সৃষ্টিটা সার্থক হবে। এই যে কাঠের এতগুলো জিনিস তৈরি করতে গেলে মোটামুটি কিরকম সময়, কিরকম সময় লাগে?
0: চিত্রের পাশাপাশি ভাস্কর্যেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। আমরা এটা দেখি যে আমরা যদি কোনো কিছু ছবি আঁকি, সেখানে যদি কিছু ভুল হয় কিছু মাত্র, সেটা আমরা হয়তো বা ঠিক করতে পারি, কিন্তু ভাস্কর্যের ক্ষেত্রে ধরুন একটা কাঠের টুকরো যদি আমি বেশি কেটে ফেলি, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় দিয়ে সেখানে কাজটা করতে হয়, আস্তে আস্তে যতটুকু পরিমাণ আমাদের দরকার সেইটুকুই আমরা করে, সেই সময়টা দিয়ে যথেষ্ট ধৈর্য ধরে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমার পরিবার আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে, আমার বাবা মা। আমি যখন তাদের কাছে ইচ্ছা প্রকাশ করি যে আমি ছবি আঁকা নিয়ে, আর্ট নিয়ে এগোতে চাই, তারা নিজে থেকেই বলেছেন যে এটা নিয়ে আমি থাকতে পারবো কিনা বা এটা আমার জন্য যথেষ্ট কিনা। আমি সেক্ষেত্রে বলেছি যে হ্যাঁ, এটা নিয়েই আমি থাকতে চাই এবং জীবনটা এটা নিয়ে এগোতে চাই। অবশ্যই তাদের সাপোর্ট পেয়েছি। পারিপার্শ্বিক কিছু যদি আমি বলতে চাই, অনেক ক্ষেত্রে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, এবং অনেককেই হয় যারা শিল্প নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এগোতে চায়, তাদের ক্ষেত্রে প্রথম কথা আসে যে ভবিষ্যতে এটা নিয়ে কোনো কাজ হবে কিনা, আমরা ঠিক করে আয় করতে পারবো কিনা, সেই ক্ষেত্রে প্রচুর প্রচুর কথা আসে। কিন্তু আমি বলবো, যদি মন দিয়ে ভালোবেসে এবং সঠিক পদ্ধতিতে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই তার মধ্যে অনেক অনেক সুযোগ পাওয়া যায়।
1: একদমই তাই, এবং শিল্পী, যিনি শিল্পী তার অন্তর কিন্তু অনেক সুন্দর, প্রত্যেক শিল্পী যেন তার যোগ্য সম্মান পেয়ে ওঠে, তবেই কিন্তু সৃষ্টির সার্থকতা পাবে। অনেক ধন্যবাদ জানাই অর্পিতা আপনাকে, আপনি এত সুন্দর একটি পেশাকে, মানে নেশা বলবো প্রথমে, যেহেতু ভালোবাসার বিষয়।

অবশ্যই শিল্পে থাকবেন। আজ এই পর্যন্তই, এতক্ষণ অঙ্কিতা আমি ছিলাম আপনাদের সাথে, আর যেতে যেতে এই গানটি রইল আপনাদের জন্য। সকলে ভীষণ ভালো থাকবেন।

কাজী নজরুল ইসলাম ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতে সুপণ্ডিত। তাঁর ভক্তিগীতিতে ভৈরবী, ভূপালী, মালকোষ, খাম্বাজ, ভীম, পল্লশ্রী, পিলু প্রভৃতি রাগের প্রয়োগ দেখা যায়। আবার বাংলার লোকসঙ্গীত, বাউল, ভাটিয়ালি, কীর্তন, কাওয়ালি ইত্যাদি সুর, রামপ্রসাদী সুরও দেখা যায়। ফলে তার ভক্তিগীতি একদিকে যেমন শাস্ত্রীয়, তেমনি সাধারণ মানুষের কাছেও সহজবোধ্য ও জনপ্রিয়। কৃষ্ণ ও রাধার প্রেমকে নজরুল ইসলাম কেবল পৌরাণিক কাহিনী হিসেবে দেখেননি, তিনি তাকে আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। এইভাবেই সৃষ্টি, ধ্বংস এবং মহাজাগতিক চেতনার প্রতীক হিসেবে তিনি বিভিন্ন জায়গায় ভক্তিগীতিকে অঙ্কিত করেছেন। ফলে তার ভক্তিগীতি দর্শন চিন্তারও বাহক হয়ে উঠেছে। আজ সেই ভক্তিগীতি দিয়ে সাজানো

কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি বাংলা সংস্কৃতির এক অনন্য সম্পদ। তাঁর সৃষ্টিতে ভক্তি ও বিদ্রোহ, প্রেম ও শক্তি, আধ্যাত্মিকতা ও মানবতা এক সূত্রে গাঁথা। তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের ভক্তি মানুষকে বিভক্ত করে না, বরং মানুষ মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, ঐক্যের বন্ধনকে দৃঢ় করে। তাই কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি কেবলমাত্র একটি ধর্মীয় সঙ্গীত নয়, এটি বাঙালির সংস্কৃতি চেতনার এক উজ্জ্বল দলিল। এই ভাবনা দিয়েই আজকের কথা এখানে অনুষ্ঠানটি সাজানো। শোনাব শেষ গান সুমিত্রা রায়ের কণ্ঠে, এবং এই গানের মাধ্যমেই শেষ করব আজকের কথায় গানে অনুষ্ঠানের পর্বটি। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, সমুদ্র মন্থন সহ বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন,
1: আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘকে সমর্থন করে এসেছে বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর,
0: পাক প্রতিরক্ষা মন্ত্রীর প্রতিবাদী নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যেই নিরীহ মানুষের প্রতি পাকিস্তানের উদাসীনতা স্পষ্ট হয় বলে বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে, এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের গৃহহারা মানুষজন সাম্প্রতিক অশান্তির ব্যাপারে স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে অনুরোধ জানিয়েছেন,
1: স্পেশাল টাস্ক ফোর্সের জঙ্গি দমন শাখা বিশেষ অভিযান চালিয়ে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে মোহাম্মদ হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে, ধৃতের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ,
1: মহারাষ্ট্রের বহুতল ভেঙে 9 জনের মৃত্যু,
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে,
1: আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত 25, আহত 44,
0: পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলির সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব সহ 14 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন,
1: কারাকোরাম পর্বতমালায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে,
0: 5 ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমস এর ফাইনালে, প্রতিযোগিতায় ভারতের এখনো পর্যন্ত 17টি পদক জয়। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। কেন্দ্রীয়

0: মন্ত্রিসভা জাতীয় সামুদ্রিক অনুসন্ধান প্রকল্প সমুদ্রমন্থনে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত 84,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের আওতায় সামুদ্রিক অনুসন্ধান কার্যক্রমে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সমুদ্রমন্থন 600 মেট্রিক টনেরও বেশি তেল মজুদের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে। এছাড়া অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা, ব্যাপক কর্মসংস্থান, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের আওতায় দেশীয় উৎপাদনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অফশোর প্রযুক্তি ও পরিষেবার জন্য একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা যায়।
1: এক্সপ্লোরেশন কে লিয়ে আর উসকে বাদ মে প্রোডাকশন কে লিয়ে বহুত এক কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম বনায়া গিয়া হ্যায় জিসকা নাম হ্যায় সমুদ্র মন্থন। ইসকে দো কম্পোনেন্ট হ্যায় বড়ে, এক হ্যায় ডেটা অ্যাকুইজিশন, সিজমিক ডেটা অ্যাকুইজিশন। সমুদ্র মে সি বেড কে নিচে কহাঁ পর অয়েল মিলনে কি সম্ভাবনা জ্যাদা হ্যায় ইয়া গ্যাস মিলনে কি সম্ভাবনা জ্যাদা হ্যায়, উসকি কুছ টেকনোলজিজ হ্যায়, সিজমিক টেকনোলজিজ হ্যায় মোস্টলি। উসসে এক বার হামারে পাস প্রপার জব ডেটা আ যায় তো এক্সপ্লোরেশন কা প্ল্যান ঠিক সে তৈয়ার কিয়া যা সকতা হ্যায়। অর ওয়ান্স দি এক্সপ্লোরেশন প্ল্যান ইজ প্রিপেয়ার্ড, দেন ইউ ক্যান স্টার্ট ড্রিলিং দি হোলস অ্যান্ড দেন ইউ get the actual data whether there is oil or gas available in that particular point or not.
2: গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্নের কথা বলেছিলেন, এই প্রকল্প তারই বাস্তব রূপ বলে তথ্য সম্প্রচার মন্ত্রী উল্লেখ করেছেন। দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা, অভ্যন্তরীণ অনুসন্ধান এবং উৎপাদন ত্বরান্বিতকরণ, প্রযুক্তিগত নেতৃত্বকে উৎসাহিত করা, বিকশিত ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রিসভা এনার্জি স্টোরেজ সিস্টেম সহ ফ্লোটিং সোলার ফটো ভোল্টাইক প্রজেক্ট উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, মোট 5,070 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পের আওতায় 5,000 মেগাওয়াট ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক প্রজেক্ট উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। এর সঙ্গে থাকবে এনার্জি স্টোরেজ সিস্টেম যা মোট 10,000 মেগাওয়াট ঘণ্টা শক্তি উৎপাদন করবে। শ্রী বৈষ্ণব বলেছেন, এর জন্য কোন অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রয়োজন নেই।
1: প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা মে জিতনে ওয়াটার বডিজ হ্যাঁ, ড্যামস হো, লেকস হো, ক্যানালস হো, উন সবকা উপয়োগ করকে জো সোলার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ক্রিয়েট করনা হ্যায় উসকা অপ্রুভল লিয়া গিয়া। 102 গিগাওয়াট ইয়ানে 1,00,000 মেগাওয়াট কি ক্যাপাসিটি পোটেনশিয়াল হ্যায় ভারত মে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সময়কালের জন্য সর্বমোট 36,441 কোটি টাকা বরাদ্দ সহ সম্প্রসারিত খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে বর্ধিত সহায়তায় অনুমোদন দিয়েছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্ত যুব উন্নয়ন এবং দেশ গঠনে ক্রীড়ার শক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। এই প্রকল্প তৃণমূল স্তর থেকে টার্গেট পোডিয়াম অলিম্পিক স্কিম স্তর পর্যন্ত সর্বভারতীয় প্রশিক্ষণ সুবিধা তৈরিতে সহায়তা করবে।
1: কমপ্লিট এক কম্প্রিহেন্সিভ ভিউ লিয়া যায়গা, স্টেডিয়াম হো, ইনফ্রাস্ট্রাকচার হো, ট্রেনিং কা প্রোগ্রাম হো, নিউট্রিশন প্রোগ্রাম হো, মেন্টরশিপ হো, উন সবকে উপর এক বহুত কেয়ারফুলি ক্রাফটেড প্রোগ্রাম বনায়া গিয়া হ্যায়। 29,000 করোড় রুপিস কি স্কিম হ্যায় 5 ইয়ার্স কে লিয়ে, অর ইয়ে সিধা উইন করেগি অলিম্পিক, প্যারাঅলিম্পিক অর আগে কমনওয়েলথ গেমস কো হোস্ট করনে ওয়ালে হ্যায় 2030 মে ভারত মে, উন সবকে সাথ ইয়ে উইন করেগি।
2: কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু রাখার ব্যাপারেও অনুমোদন দিয়েছে। 5 বছরের মেয়াদে এই প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে মোট 3.15 লক্ষ কোটি টাকা।
1: পিএম কিষাণ যোজনা কো অর আগে এক্সটেনশন দিয়া গিয়া হ্যায়। ইস প্রোগ্রাম মে দেশ কে কিষানো কো ক্রপ সাইকেল কে হিসাব সে বেনিফিট দিয়া জাতা হ্যায়। সাল মে 3 বার 2,000 রুপে ইনকাম সাপোর্ট দিয়া জাতা হ্যায়। ইসমে পিছলে 5 বর্ষো মে কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট অভি করিব করিব 3,10,000 করোড় রুপে কা বেনিফিট কিষানো কে পাস যা চুকা হ্যায়।
2: অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃষকদের সমৃদ্ধি দেশের সমৃদ্ধির ভিত্তি, সরকারের সেই অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে এই অনুমোদন। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলি সময়োপযোগী এবং স্বচ্ছ আয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। এখনও পর্যন্ত 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় 4.5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है। प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ द फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग।

0: terms of this program.
1: High cost informal credit पे जो dependence होती थी वो dependence कम हुई है. जो local loan लेने पर जो dependence थी farmers की वो बहुत significantly reduce हुई है.
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্র মন্থন প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন ভারতের জ্বালানি নিরাপত্তা মজবুত করার এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকা বিপুল সম্ভাবনাময় সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয় সমুদ্রমন্থন কর্মসূচি মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগকে নতুন গতি প্রদান করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনার অনুমোদন দেশের পরিবেশ বান্ধব শক্তি সক্ষমতা বৃদ্ধি করবে। তিনি বলেন, এই প্রকল্পটি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে, কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার সারা দেশের কৃষকদের সমৃদ্ধি ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোয় তা কেবল অন্নদাতাদের বীজ, সার ও চাষাবাদ সংক্রান্ত প্রয়োজন মেটাতেই সাহায্য করবে না, বরং তাদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটাবে। এছাড়া প্রধানমন্ত্রী বলেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর জন্য সহায়তা বাড়ানোর ফলে সারা দেশের তরুণ ক্রীড়াবিদরা উন্নত প্রশিক্ষণ, আধুনিক সুযোগ সুবিধা এবং নিজেদের প্রতিভা বিকাশের আরও বেশি সুযোগ পাবেন।
3: জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কৃষি দপ্তর কৃষকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে সামগ্রিক কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় 65টি কিষাণ খিদমতঘর স্থাপন করেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এর মধ্যে 56টি কেন্দ্র চালু রয়েছে, যেগুলো কারিগরি নির্দেশনা, উন্নতমানের উপকরণ এবং আধুনিক চাষাবাদের জন্য সহায়তা প্রদান করছে। প্রত্যন্ত অঞ্চলে 7টি কৃষি উদ্যমী পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
2: নিট ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ দিনের মতো মুলতুবি করা হয়েছে। প্রথমবার মুলতুবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন শুরু হলে সভাপতি দিলীপ সাইকিয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য উত্থাপন করেন। কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি সদনে পাশ হয়ে যায়। বিলম্বিত নিবন্ধনের বিধানগুলোকে আরও কঠোর করতে এবং জন্ম মৃত্যুর ঘটনা সময় মতো জানানোর বিষয়টি উৎসাহিত করতে নতুন এই বিলটি আনা হয়েছে। বিলটিতে আরও বলা হয়েছে, বিলম্বিত নিবন্ধনের অনুমতি দেওয়ার আগে নির্ধারিত কর্তৃপক্ষকে অবশ্যই ঘোষিত জন্ম বা মৃত্যুর সত্যতা যাচাই করতে হবে। বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে প্রশ্নোত্তর পর্ব আজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধী দলের সমালোচনা করেছেন।
3: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা মজবুত করার ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘকে সমর্থন করে এসেছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে ডক্টর জয়শঙ্কর জানান, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের অনন্য অবদানের পাশাপাশি বিভিন্নভাবে এই সমর্থন প্রকাশ পেয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের 8 বার সদস্যপদ লাভই এর প্রমাণ। প্রতিবারই ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি আন্তর্জাতিক আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। এর মধ্যে 2021-22 সালের মেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বিদেশমন্ত্রী বলেছেন, বর্তমানে রাষ্ট্রসংঘের 11টি সক্রিয় মিশনের মধ্যে 9টিতে 4,200 জন ভারতীয় শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। তারা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলের সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথাও তিনি জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পক্ষে।
3: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গৃহহারা শতাধিক মানুষ আজও পাক বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। কেন্দ্রীয় সরকারের কাছে তারা এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার আহ্বান জানান। গৃহহারা পরিবারগুলোর প্রতিনিধি এসওএস ইন্টারন্যাশনাল এই বিক্ষোভের আয়োজন করে। পাকিস্তান ও তার সামরিক বাহিনীর বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্তির দাবি জানাতে থাকে। এসওএস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রাজীব চুনির অভিযোগ, পাকিস্তান ওই অঞ্চলের মানুষজনের ওপর নির্যাতন এবং শোষণ চালায়। ইসলামাবাদ ওই অঞ্চলকে নিজস্ব প্রতিষ্ঠান সহ পৃথক সত্তা হিসেবে চিহ্নিত করলেও পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলি সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাকিস্তান ওই এলাকার প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করলেও স্থানীয় বাসিন্দারা এর সামান্যই সুবিধা পাচ্ছেন বলে তার অভিযোগ।

0: গৃহহারা মানুষজন তাদের বাড়িতে ফিরতে চান বলেও রাজীব চুনি জানিয়েছেন। এদিকে অসামরিক নাগরিকদের ওপর পাক শাসক গোষ্ঠীর নিরন্তর নির্মম বল প্রয়োগের ফের সমালোচনা করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাক বাহিনী দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও অনেকে।
1: पिछले कुछ दिनों में पाकिस्तान के तंत्र पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में शांतिपूर्ण नागरिकों के खिलाफ लगातार निर्मम बल रूथलेस फोर्स का इस्तेमाल कर रहा है और इस सख्त कार्रवाई में 40 से ज्यादा लोगों की मौत हुई है और कई एक और लोग घायल हुए हैं। एक हिंसक शासन का सामना करते हुए वहां के लोगों ने अंतर्राष्ट्रीय संगठन से गैर कानूनी हत्याओं की स्वतंत्र जांच की मांग की है। हम आग्रह करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय को पाकिस्तान की हरकतों की बारीकी से जांच करनी चाहिए और उसके अत्याचारों के लिए जवाबदेह ठहरा जाना चाहिए।
2: রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর প্রতিবাদী অসামরিক নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যেই পাকিস্তানের নিরীহ মানুষের প্রতি উদাসীনতা স্পষ্ট হয়। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ বলে ফের উল্লেখ করে শ্রী জয়সওয়াল ভারতের সকল অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষকে ওই অঞ্চলের জন্য সঠিক পরিভাষা ব্যবহারের আহ্বান জানান। রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় নাগরিকদের মুক্তির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত 139 জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। সাধারণ মানুষকে অসাধু ব্যক্তি বা সংস্থার চাকরির প্রস্তাব সম্পর্কে তিনি সতর্ক করে দেন। এমভি এজিপি র্যাগনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই মাসের 25 তারিখে ওডেসা বন্দর ছাড়ার সময় বাণিজ্যিক জাহাজটির ওপর হামলা হয়। ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে 2 জন এখনও নিখোঁজ। তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, 2026 সালে 1260 জন ভারতীয়কে এদেশে নিয়ে আসা হয়েছে।
1: We are aware of this development and we are closely monitoring the situation on energy security. Our position has been clarified and very well articulated on several occasions. It is something which is predicated on our national priorities and on securing the energy needs of our 1.4 billion people, our citizens, through diversified sources, which includes the United States. We remain engaged with relevant stakeholders in the United States at various levels on this particular matter.
0: রাশিয়া ইউক্রেন যুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, নিখোঁজ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সমন্বয় সাধনের জন্য বিদেশ মন্ত্রককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাভেল এজেন্টদের কাছে প্রতারিত হয়ে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয় নাগরিকদের বিষয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শুনানিতে শীর্ষ আদালতের এই নির্দেশ।
2: পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের সন্ত্রাস দমন বিভাগ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জঙ্গি সংযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগো। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রামে তার বাড়ি। বছর 24-এর হামিম ওই এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। এর আগে সে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে ছিল। তার সঙ্গে আইএসআই এরও যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। তার বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, ভিআইপিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে দেশের ভিআইপিদের অপহরণ, এমনকি খুনের পরিকল্পনার সঙ্গেও সে যুক্ত বলে এসটিএফ এর অনুমান। তার কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্তানের এক হ্যান্ডলারের অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট মিলেছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের এক মহিলাও তার সঙ্গে যুক্ত বলে এসটিএফ সূত্রে খবর। হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধির উপর নজরদারির কাজে লাগানো হয়েছিল। কয়েকজন বিধায়ক ও রাজ্যের শাসক দলের নেতার উপরেও সে নজরদারি চালাচ্ছিল। জঙ্গি গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহের কাজ করত সে। বিধানসভার ভোটের ফল বেরোনোর পর পাকিস্তানি হ্যান্ডলার ও আইএসআই এর সম্পর্কিত লোকজনের নির্দেশে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর সে বিশেষভাবে টার্গেট করে। ধৃতকে আজ কঠোর নিরাপত্তায় বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে তদন্তের প্রয়োজনে তাকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে ডিজিটাল পদ্ধতিতে 2 ধাপে জনগণনার কাজ শুরু হতে চলেছে। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত নাগরিকরা স্বশুমারি বা সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি এবং গৃহ গণনার কাজ করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পরবর্তী পর্যায়ে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনগণনা করা হবে।
2: মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরে বহুতল ভেঙে পড়লে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী গিরিশ মহাজন আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার অভিযান বিষয়ে খোঁজখবর নেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সাংবাদিকদের জানান, স্থানীয় পৌর কর্তৃপক্ষ বহুতলটিকে জরাজীর্ণ বলে ঘোষণা করেছিল। কিছু পরিবার ইতোমধ্যে অন্যত্র চলে গেলেও কয়েকটি পরিবার যেতে রাজি হয়নি। নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
0: 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক

0: অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অত্যন্ত গুরুতর অপরাধ সমাজকে নাড়িয়ে দিয়েছে।
1: ভারতীয় রেল এই প্রথম ট্রেনে করে সফলভাবে দাতার হৃৎপিণ্ড স্থানান্তর করেছে। মুম্বাই গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেসে করে জীবনদায়ী এই অঙ্গটি সুরাট থেকে আমেদাবাদে নিরাপদে ও সময় মতো নিয়ে যাওয়া হয়। প্রতিস্থাপন প্রক্রিয়াটি যাতে কোনো রকম বিলম্ব ছাড়াই শুরু করা যায় তা নিশ্চিত করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রাজ্য পুলিশ আমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার পর্যন্ত একটি বিশেষ গ্রিন করিডোর তৈরি করেছিল। এখন বিদেশের খবর।
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সোরাঞ্জ এলাকার একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ঘটনার সময় খনিতে 41 জন শ্রমিক ছিলেন। শক্তিশালী এই বিস্ফোরণে খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের জন্য এখনও অভিযান চলেছে।
1: নেপালের সুনসারি জেলায় সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নেপালি কর্তৃপক্ষ আজ ভারত সংলগ্ন সপ্তারি জেলার কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করেছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল এবং প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শান্তি, ঐক্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই এলাকায় ভারত সীমান্ত লাগোয়া সুনসারি, ধনুষা ও সিরাহা জেলার কিছু অংশে আগেই কার্ফিউ জারি করা হয়েছিল। এ পর্যন্ত এই হিংসার ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে।
0: বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ ভুটানে তার দুদিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি ভুটানে ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক পঞ্চম দফার আলোচনায় সহসভাপতিত্ব করেন। বিদেশ সচিব সেদেশের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগে এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডি এন ধুঙ্গিয়েলের সঙ্গেও বৈঠক করেছেন। উভয় পক্ষ জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক আজ বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশ সচিব ভারত ভুটান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে রাজাকে অবহিত করেন।
1: দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ডিজিটাল আর্থিক সংযোগকে আরও সুদৃঢ় করতে ভারত ও মালদ্বীপের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবা শুরু হয়েছে। মালদ্বীপের জাতীয় অনলাইন পেমেন্ট সিস্টেম ফাবারার সঙ্গে ভারতের ইউপিআই ব্যবস্থার সফল সংযোজন ঘটানো হয়েছে। মালদ্বীপ মনিটারি অথরিটি এমএমএ এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে এখন থেকে মালদ্বীপে বসবাসকারী ভারতীয়রা অতি সহজেই ভারতে থাকা পরিজন ও প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
0: আলজেরিয়ায় আজ বাস দুর্ঘটনায় 25 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন। সেদেশের অসামরিক সুরক্ষা বিভাগের প্রাথমিক প্রতিবেদন অনুসারে সেতিফ থেকে আলজেরিয়ার রাজধানীগামী যাত্রীবাহী বাসটি আলজেরিয়ার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই বিপত্তি ঘটে।
1: পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরব সহ 14টি দেশ একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। জোটের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এর লক্ষ্য হল বিশ্বব্যাপী সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা। এই জোট সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো হিসেবে কাজ করবে। জোটের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, মিশর, জর্ডন, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি এবং সোমালিয়া।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিসের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, সমঝোতা গাজায় নতুন প্যালেস্তিনীয় সরকারের শাসন প্রতিষ্ঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন সরকার প্যালেস্তাইনের জনগণের সহায়তায় বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি আরও বলেন, এর ফলে ইসরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত হবে।
1: কারাকোরাম পর্বতমালার ব্রড পিক শৃঙ্গ অভিযানে প্রায় 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 6 জন পর্বতারোহীদের মধ্যে নেপালের 6 জন, পাকিস্তান, ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের 1 জন নাগরিক ছিলেন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। এখন খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে 5 জন ভারতীয় বক্সার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছেন। প্রীতি পাওয়ার, অঙ্কুশ পাঙ্ঘাল, জেসমিন লাম্বোরিয়া, অরুন্ধতী চৌধুরী এবং যদুমণি সিং নিজ নিজ বিভাগে ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 4টি রূপ নিশ্চিত হয়েছে। মহিলাদের 54 কেজি বিভাগের সেমিফাইনালে জাম্বিয়ার ক্যাথরিন মওয়াপের বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয়ী হয়ে প্রীতি ফাইনালে প্রবেশ করেন। পুরুষদের 80 কেজি বিভাগের সেমিফাইনালে কানাডার জোশুয়া ওফোরিকে 5-0 ব্যবধানে হারিয়ে অঙ্কুশ পাঙ্ঘাল ফাইনালে নিজের জায়গা করে নেন। মহিলাদের 57 কেজি বিভাগের সেমিফাইনালে লেসোথোর রাপেলাং মাসেলেলাকে রেফারি স্টপ কন্টেস্ট পদ্ধতিতে পরাজিত করে জেসমিন লাম্বোরিয়া ফাইনালে ওঠেন। অরুন্ধতী মহিলাদের 70 কেজি বিভাগের সেমিফাইনালে ওয়েলসের রোজি এক্লসকে

0: ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছন। অন্যদিকে পুরুষদের ৫৫ কেজি বিভাগের সেমিফাইনালে যদুমণি সিং নামিবিয়ার ফিলিপ হাউসেপকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। এদিকে গতরাতে পুরুষদের ১১০ কেজি বিভাগে ভারোত্তোলনে লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিরামনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। জুডোতে ভারত ৩টি পদক নিশ্চিত করেছে। অস্মিতা দে, হর্ষ সিং এবং যামিনী মৌর্য নিজ নিজ ওজন বিভাগের ফাইনালে উঠেছেন। ২০২৬ কমনওয়েলথ গেমসে অষ্টম দিনের শেষে ১১০টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভারত এখনও পর্যন্ত গেমসে ৩টি সোনা, ৯টি রূপো এবং ৫টি ব্রোঞ্জ সহ ১৭টি পদক জিতেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
1: ব্যাডমিন্টনে তাইপেই ওপেনে ভারতের উন্নতি হুডা, তানভি শর্মা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে উন্নতি স্বদেশের দেবিকা সিহাককে ২৩-২১, ২১-১৬ গেমে হারিয়ে শেষ চারে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে তানভি থাইল্যান্ডের সুপার্ণিতা কাটেংথেকে পরাজিত করেন।
0: ফিফার আয়োজনে ভারতের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এদেশে আসছে ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৩রা অক্টোবর এই ম্যাচটি হবে। গতকাল ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, ফুটবলে এই প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল।
1: ইতালির প্রবাদ, প্রতিম ফুটবলার ফ্রাঙ্কো বারেসি প্রয়াত, বয়স হয়েছিল ৬৬ বছর। ১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালির রানার্স আপ দলের অধিনায়ক ছিলেন। বারেসি ইতালির হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচেও প্রতিনিধিত্ব করেন।
0: এখন দৃষ্টিকোণ। নির্মলা মিশ্রের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

কপালে লালটি, সিঁথিতে চওড়া সিঁদুর, নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসতেন দেখলেই বোঝা যায়। হাবভাবে কোথাও একটা শিশুসুলভ সারল্যের চঞ্চলতা, সঙ্গে স্নেহময়ী ভাবও তাঁর আচরণে। সেসবেরই ছায়া যেন তার সুমিষ্ট কণ্ঠের সুর মূর্ছনায়। নির্মলা মিশ্র, ডাকনামে পরিচিত প্রিয়জনদের কাছে ঝামেলা মিশ্র, তার অন্তরের সজীবতার স্পর্শে তার গান হয়ে উঠত

জন্ম সাংগীতিক পরিবেশে, বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও দাদা মুরারিমোহন মিশ্র ছিলেন বিশিষ্ট গায়ক। নির্মলার এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না জনমানসে বেশ সাড়া ফেলে দেয়। সেই থেকে ও তোতা পাখি পর্যন্ত তাঁর সাংগীতিক যাত্রায় সামিল হন

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, সমুদ্র মন্থন সহ বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন।
1: আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘকে সমর্থন করে এসেছে, বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: পাক প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবাদী নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যে নিরীহ মানুষের প্রতি পাকিস্তানের উদাসীনতা স্পষ্ট হয় বলে বিদেশমন্ত্রক মন্তব্য করেছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের গৃহহারা মানুষজন সাম্প্রতিক অশান্তির ব্যাপারে স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে।
1: স্পেশাল টাস্ক ফোর্সের জঙ্গি দমন শাখা বিশেষ অভিযান চালিয়ে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে মোহাম্মদ হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ।
1: মহারাষ্ট্রে বহুতল ভেঙে 9 জনের মৃত্যু।
0: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে।
1: আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত 25, আহত 44।
0: পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলির সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব সহ 14টি দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন।
1: কারাকোরাম পর্বতমালায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে।
0: 5 ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমসের ফাইনালে, প্রতিযোগিতায় ভারতের এখনও পর্যন্ত 17টি পদক জয়। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
3: আজকে এই সঙ্গীত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমার এই আসরে যারা আছো তারা সবাই আজকে এসেছো তো? বেশ, তাহলে আমরা শুরু করি। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো ইমন। ইমন কল্যাণঘাটের অন্তর্গত রাগ। কল্যাণের যে কল্যাণ অঙ্গ, যে আমরা রূপটা পাই মোটামুটি ইমনের মধ্যে, সেটা আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয়, উপলব্ধ হয়। ইমনে শুধু মা তীব্র, মা তীব্র, আর বাকি স্বর শুদ্ধ। ইমন সন্ধ্যেবেলা গাওয়া হয়। ইমনের বাদী হচ্ছে গান্ধার, সমবাদী নিখাদ, অর্থাৎ নি গা বাদী, নি সমবাদী। ইমন আমরা সাধারণত পঞ্চম বাদ দিয়ে আরো আরোহণ করি, কেউ কেউ পঞ্চমও লাগায়। যেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, কেউ কেউ করে সা রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ আরোহণে আমরা পঞ্চমটাকে বর্জিত করি। যখন ধা লাগাচ্ছি তার আগে অবধি পঞ্চম আমরা ব্যবহার করি, কিন্তু যেই ধায় যাচ্ছি তখন মা ধা নিশা এইভাবে যাচ্ছি, অর্থাৎ এটা জাতি আমরা বলতে পারি স্মারক সম্পূর্ণ। আচ্ছা, সন্ধ্যেবেলা গাওয়া হয়, অত্যন্ত জনপ্রিয় রাগ ইমন, এবং ইমন অভ্যাসের রাগ। ইমনকে আমরা সন্ধ্যাবেলা প্রতিদিন অভ্যাস করতে পারি। এবার ইমনের আমি আজকে দ্রুত একতালে একটা বন্দি শেখাচ্ছি। দ্রুত একতাল, 12 মাত্রা দ্রুত একতাল, সেই বন্দিসের কথাটা আমি বলছি, তোমরা সকলে লিখে নাও। জয়তি জয়তি জয়তি জগত জননী, জয়তি জয়তি জগত জননী, সকল কলুষ কলয় হর্ষৌ পেটকাটা মধ্যন্যস, সকল কলুষ হারিণী, সকল কলুষ হারিণী,

জয়তি জগত জননী, এটা আমরা একটা বসুন্ধরা বন্দনা বলতে পারি। বসুন্ধরাকে যেন আমরা বন্দনা করছি, তিনি সকল কলুষ আমাদের হরণ করেন। জয়তি জয়তি জগত জননী সকল কলুষ হারিণী, এটা হলো স্থায়ী, সোম থেকে বন্দিস্থা শুরু। এবার আমি অন্তরা বলছি, লিখে নাও। তু দয়াময়ী নিকাম, দন্তে নয় হস্যই কয়াকা ম, তু দয়াময়ী নিকাম, পতিত পাবনি সুনাম, পতিত পাবনি সুনাম, হো তুঝে সদা প্রণাম, হো তুঝে সদা প্রণাম, প্রেম পুণ্য ভারিণী, প্রেম পুণ্য ভারিণী, পয় দীর্ঘ মধ্যে নয় জফলা বা দন্তের নয় জফলা, পুণ্য ভারিণী, ভয়াকার রয় হস্যই দন্তের নয় দীর্ঘই, আর স্থায়িত হচ্ছে হারিণী, সকল কলুষ হারিণী, ভয়াকার রয় হস্যই দন্তের নয় দীর্ঘই। শুরু করছি, এর আরোহণ অবরোহণটা আমি আগে বলি।

কল্যাণে একটা বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চম আর সা এই দুটোতে বন্ধনী করা, বন্ধনী মানে সা এর বন্ধনী, সা নি রে সা সা, এটা করি পাইতে।

0: আজকের আসর এখানেই শেষ করো।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্রমন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। 2020-র দিল্লি দাঙ্গায় অঙ্কিত শর্মা হত্যার ঘটনায় আপের কাউন্সিলর তাহের হোসেন সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। ভারতের অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছরে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলির কাছে সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে সময়মতো এবং স্বচ্ছ উপায়ে অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে। এখনও পর্যন্ত 23 দফায় 4,47,000 কোটি টাকার বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পিএম কিষাণ প্রকল্পের অর্থের সাহায্য কৃষকরা সময়মতো বীজ, সার, সেচ, কৃষিযন্ত্র এবং অন্যান্য প্রয়োজন মেটাতে পারছেন। এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা মে জিতনে ওয়াটার বডিজ হ্যাঁ, ড্যামস হো, লেকস হো, ক্যানালস হো, উন সবকা উপয়োগ করকে জো সোলার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ক্রিয়েট করনা হ্যায়, উসকা অপ্রুভাল লিয়া গয়া। 102 গিগাওয়াট ইয়ানে 1,00,000 মেগাওয়াট কি ক্যাপাসিটি পোটেনশিয়াল হ্যায় ভারত মে।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্রমন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেইনকে

0: বিস্তৃত করার কাজ আরো প্রসারিত করবে।
1: সমুদ্র মন্থন ভারত মে অয়েল এন্ড গ্যাস কে এক্সপ্লোরেশন আর প্রোডাকশন কা প্রোগ্রাম হ্যায়, 84,000 crore রুপিস কা প্রোগ্রাম হ্যায়। ইসকে দো কম্পোনেন্ট হ্যায় বড়ে, তো পহলা কম্পোনেন্ট হ্যায় অফশোর সিজমিক ডেটা অ্যাকুইজিশন, 28,000 crore রুপিস কা প্রোগ্রাম হ্যায়। দূসরা কম্পোনেন্ট হ্যায় অ্যাক্সেলারেটেড অফশোর এক্সপ্লোরেশন স্কিম, ইয়ে 43,200 crore রুপিস কা প্রোগ্রাম।
0: অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্র মন্থন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে নেওয়া এক রূপান্তরমূলক পদক্ষেপ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিনিয়োগ, দক্ষ মানব সম্পদের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা এই সমুদ্র মন্থন প্রকল্প আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নতুন গতি সঞ্চালিত করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনায় ছাড়পত্র, জলাধার ও অন্যান্য জলাশয়গুলিকে কাজে লাগিয়ে দেশের স্বচ্ছ জ্বালানি দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমে যাওয়ায় প্রকল্পের সুফল ভোগ করবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সাংসদদের আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সরকার জানিয়েছে যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পের আওতায় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো বকেয়া অর্থ বর্তমানে আর পাওনা নেই। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান বলেন, চলতি মাসের 1 তারিখ থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি আইন 2025 কার্যকর হয়েছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অত্যন্ত গুরুতর অপরাধ সমাজকে নাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ আদালত হোসেন সহ অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করে। পশ্চিমবঙ্গে আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি ধাপে হবে এই জনগণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত বলেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানে সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। তাদের গুলিচালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: पिछले कुछ दिनों में पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में एक हिंसक शासन का सामना करते हुए वहां के लोगों ने अंतर्राष्ट्रीय संगठन से गैर कानूनी हत्याओं की स्वतंत्र जांच की मांग की है। हम आग्रह करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय को पाकिस्तान की हरकतों की बारीकी से जांच करनी चाहिए और उसके अत्याचारों के लिए जवाबदेह ठहराया जाना चाहिए।
0: শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারতকে রক্তাক্ত করতে পাঠানো পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিনরাই এখন রাষ্ট্রবিরোধী শক্তি হয়ে উঠেছে এবং তাদের ওপরই আঘাত হানছে। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সরকারের নিরন্তর চেষ্টায় এখনও পর্যন্ত 139 জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছে। এমভিএজিভি রাগনারের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও 2 জন নিখোঁজ। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আজ জম্মুতে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এসওএস ইন্টারন্যাশনালের ডাকে এই বিক্ষোভে পিওজেকে থেকে বাস্তুচ্যুত শত শত মানুষ অংশ নেন এবং পাক অধিকৃত অঞ্চলকে পাকিস্তানের দখলমুক্ত করে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি জানান। ওড়িশার উজান এলাকায় অবিরাম বৃষ্টির ফলে মহানদী ও তার উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের

0: 15টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভাটির দিকের জেলাগুলিতে আবারও বন্যার আশঙ্কা কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করেছে। গুজরাটে লাল সতর্কতা জারির মধ্যেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে দক্ষিণ ও বন্ধ্যাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি কবলিত জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে। ভারতের অস্মিতা দে ও হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে অস্মিতা দে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে জুডোতে প্রথম সোনা জয় করেন। পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে হর্ষ সিং অস্ট্রেলিয়ার জোশুয়া কার্জকে পরাজিত করে সোনা জেতেন। এর ফলে কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 19-এ দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 5টি সোনা, 9টি রূপ এবং 5টি ব্রোঞ্জ পদক। যাদবপুরের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টসকে হারিয়ে দিয়েছে। পিবি বিষ্ণু হ্যাট্রিক করেছেন, জে থেনেকারা 2টি, খালিদ জিকশান সিং ও বিপিন সিং 1টি করে গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় জুডো খেলোয়াড় অস্মিতা দে এবং হর্ষ সিং দেশের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 1 আগস্ট 2026 শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারা দিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। আগামীকাল শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধার। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনবেন ঋষি অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা খাতুন। 6:55 কৃষক বন্ধুদের জন্য খারিফ মরশুমে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয় নিয়ে বলবেন ডক্টর সুকান্ত কুমার সরেঙ্গি। 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য বরিশালের জমিদার বাড়ি, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 পথ চলতে কৌশার ওয়েলফেয়ার ট্রাস্ট সোদপুর থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তনুময় কোলে। 8:45 কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার। 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। ভারতীয় সময় সকাল 10:30 তর্চা গান, পরিবেশনায় কেশবলাল মিদ্যা ও সহশিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন থিম শিল্পী ভবতোষ সুতারের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সৌরভ গুপ্ত, শুনবেন প্রথম পর্ব। এবং পরে শুনবেন আসামের হস্তশিল্প নিয়ে অনুষ্ঠান, এই বিষয়ে বলবেন সোমা রায়। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিষ বন্দ্যোপাধ্যায়। 12:30 নাটক বিপ্লবের পাঠশালা, রচনা দেবাশিস ঘোষ, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, আগামীকালের বিষয় রোজ নামচা শুনবেন বিশ্ব স্তন্যপান সপ্তাহ নিয়ে মিতালি পালোধির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ব্রততী দাস, উপস্থাপনায় অঙ্কিতা পাল। বিকেল 4:35 মিনিটে আরোগ্য নিকেতন। বিশ্ব মাতৃদুগ্ধপান

সপ্তাহ নিয়ে বিশেষ অনুষ্ঠান। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়। উপস্থাপনায় জুথিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা। অসহযোগ আন্দোলন নিয়ে আলাপচারিতায় থাকবেন স্বাগতা মণ্ডল, মল্লিক, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য। আগামীকালের বিষয়, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের বার্তা, এ বিষয়ে বলবেন ডক্টর সুমন পোদ্দার। সন্ধ্যে 7:00 তর্জা গান, পরিবেশনায় কেশবলাল মিদ্দা ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া, অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন আগামীকাল। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। শুনবেন প্রথম পর্ব। রাত 8:15 শ্রবণী, প্রথমে স্বরচিত গল্প পাঠে থাকবেন বিনতা রায়চৌধুরী, পরে স্বরচিত গদ্য পাঠে থাকবেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে বধির শিশুদের শিক্ষা ও পুনর্বাসন বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীত আসরে, আগামীকাল শুনবেন দরবারি কানাডার আগে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে দৈপায়ন রায়।

ট্রেনের কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, সমুদ্র মন্থন সহ বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন।
1: পাক প্রতিরক্ষা মন্ত্রীর প্রতিবাদী নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যে নিরীহ মানুষের প্রতি পাকিস্তানের উদাসীনতা স্পষ্ট হয় বলে বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের গৃহহারা মানুষজন সাম্প্রতিক অশান্তির ব্যাপারে স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে অনুরোধ জানিয়েছেন।
0: জম্মু কাশ্মীরে কুলগাম জেলায় জঙ্গি হানায় একজন নিহত।
1: স্পেশাল টাস্ক ফোর্সের জঙ্গি দমন শাখা বিশেষ অভিযান চালিয়ে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে মোহাম্মদ হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ।
1: কারাকোরাম পর্বতমালায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে।
0: ভারতের অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রতিযোগিতায় ভারতের এখনও পর্যন্ত 19টি পদক জয়। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামুদ্রিক অনুসন্ধান প্রকল্প সমুদ্র মন্থনে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে বাস্তবায়নের লক্ষ্যে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত 84,084 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় সামুদ্রিক অনুসন্ধান কার্যক্রমে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা, ব্যাপক কর্মসংস্থান মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের আওতায় দেশীয় উৎপাদনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অফশোর প্রযুক্তি এবং পরিষেবার জন্য একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে বলেও আশা করা যায়। গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্নের কথা বলেছেন, এই প্রকল্প তারই বাস্তব রূপ বলে তথ্য সম্প্রচার মন্ত্রী উল্লেখ করেছেন।
2: এক্সপ্লোরেশন কে লিয়ে আর উসকে বাদ মে প্রোডাকশন কে লিয়ে বহুত এক কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম বনায়া গিয়া হ্যায় জিসকা নাম হ্যায় সমুদ্র মন্থন। ইসকে দো কম্পোনেন্ট হ্যায় বড়ে, এক হ্যায় ডেটা অ্যাকুইজিশন, সিজমিক ডেটা অ্যাকুইজিশন। সমুদ্র মে সি বেড কে নিচে কহাঁ পর অয়েল মিলনে কি সম্ভাবনা জ্যাদা হ্যায় ইয়া গ্যাস মিলনে কি সম্ভাবনা জ্যাদা হ্যায়, উসকি কুছ টেকনোলজিজ হ্যায়, সিজমিক টেকনোলজিজ হ্যায় মোস্টলি। উসসে এক বার হামারে পাস প্রপার জব ডেটা আ যায় তো এক্সপ্লোরেশন কা প্ল্যান ঠিক সে তৈয়ার কিয়া যা সকতা হ্যায়। অর ওয়ান্স দি এক্সপ্লোরেশন প্ল্যান ইজ প্রিপেয়ার্ড, দেন ইউ ক্যান স্টার্ট ড্রিলিং দি হোলস অ্যান্ড দেন ইউ get the actual data whether there is oil or gas available in that particular point or not.
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা এনার্জি স্টোরেজ সিস্টেম সহ ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক প্রজেক্ট উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, মোট 5,070 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সময়কালের জন্য সর্বমোট 36,441 কোটি টাকা সহ সম্প্রসারিত খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে বর্ধিত সহায়তার অনুমোদন দিয়েছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্ত যুব উন্নয়ন এবং দেশ গঠনে ক্রীড়াশক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। এই প্রকল্প তৃণমূল স্তর থেকে টার্গেট পোডিয়াম অলিম্পিক স্কিম স্তর পর্যন্ত সর্বভারতীয় প্রশিক্ষণ সুবিধা তৈরিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
2: কমপ্লিট এ কম্প্রিহেন্সিভ ভিউ লিয়া যায়গা, স্টেডিয়াম হো, ইনফ্রাস্ট্রাকচার হো, ট্রেনিং কা প্রোগ্রাম হো।

0: न्यूट्रिशन प्रोग्राम हो, मेंटोरशिप हो, उन सब के ऊपर एक बहुत केयरफुली क्राफ्टेड प्रोग्राम बनाया गया है। 29,000 करोड़ रुपीस की ये स्कीम है 5 इयर्स के लिए और ये सीधा वीविन करेगी ओलंपिक, पैरा ओलंपिक और आगे कॉमनवेल्थ गेम्स को होस्ट करने वाले हैं 2030 में भारत में, उन सब के साथ ये वीविन करेगी।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু রাখার ব্যাপারেও অনুমোদন দিয়েছে। অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃষকদের সমৃদ্ধি দেশের সমৃদ্ধির ভিত্তি। সরকারের এই অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে এই অনুমোদন। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলিকে সময়োপযোগী এবং স্বচ্ছ আয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
0: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है, प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्पर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ द फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है। जो लोकल लोन लेने पर जो डिपेंडेंस थी फार्मर्स की वो बहुत सिग्निफिकेंटली रिड्यूस हुई है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্র মন্থন, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা সহ বিভিন্ন প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক স্তরে শান্তি ও নিরাপত্তা মজবুত করার ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে রাষ্ট্রসংঘকে সমর্থন করে এসেছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে ডক্টর জয়শঙ্কর জানান, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ভারতের অনন্য অবদানের পাশাপাশি বিভিন্নভাবে এই সমর্থন প্রকাশ পেয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের 8 বার সদস্যপদ লাভই এর প্রমাণ। প্রতিবারই ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি আন্তর্জাতিক আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। এর মধ্যে 2021-22 সালের মেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। শুনছেন উপমহাদেশের খবর।

0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গৃহহারা শতাধিক মানুষ আজও পাক বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। কেন্দ্রীয় সরকারের কাছে তারা এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার আহ্বান জানান। গৃহহারা পরিবারগুলির প্রতিনিধি এসওএস ইন্টারন্যাশনাল এই বিক্ষোভের আয়োজন করে। পাকিস্তান ও তার সামরিক বাহিনীর বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্তির দাবি জানাতে থাকে। এসওএস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রাজীব চুনির অভিযোগ, পাকিস্তান ওই এলাকার প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করলেও স্থানীয় বাসিন্দারা এর সামান্যই সুবিধা পাচ্ছেন। গৃহহারা মানুষজন তাদের বাড়িতে ফিরতে চান বলেও তিনি জানিয়েছেন। এদিকে অসামরিক নাগরিকদের ওপর পাক শাসক গোষ্ঠী নিরন্তর নির্মম বল প্রয়োগের ফের সমালোচনা করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাক বাহিনীর দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও অনেকে। তিনি জানান, এই হিংসাত্মক পরিস্থিতির প্রেক্ষিতে সেখানকার মানুষজন স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে।
1: पिछले कुछ दिनों में पाकिस्तान के तंत्र पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में शांतिपूर्ण नागरिकों के खिलाफ लगातार निर्मम बल रूथलेस फोर्स का इस्तेमाल कर रहा है और इस सख्त कार्रवाई में 40 से ज्यादा लोगों की मौत हुई है और कई एक और लोग घायल हुए हैं। एक हिंसक शासन का सामना करते हुए वहां के लोगों ने अंतर्राष्ट्रीय संगठन से गैर कानूनी हत्याओं की स्वतंत्र जांच की मांग की है। हम आग्रह करते हैं कि अंतर्राष्ट्रीय समुदाय को पाकिस्तान की हरकतों की बारीकी से जांच करनी चाहिए और उसके अत्याचारों के लिए जवाबदेह ठहरा जाना चाहिए।
0: রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, সেদেশের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবাদী অসামরিক নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যেই পাকিস্তানের নিরীহ মানুষের প্রতি উদাসীনতা স্পষ্ট হয়। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিভেদ্য এবং অবিভাজ্য অংশ বলে ফের উল্লেখ করে শ্রী জয়সওয়াল ভারতের সকল অংশীদার এবং সংশ্লিষ্ট পক্ষকে ওই অঞ্চলের জন্য সঠিক পরিভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
2: জম্মু কাশ্মীরের কুলগাম জেলার দেবসারের কিলাম এলাকায় আজ সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় জঙ্গিদের গুলিতে একজন নিহত, আরও একজন আহত হয়েছেন বলে খবর। কাশ্মীরের আইজিপি ভিকে বিরদি আকাশবাণীকে জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান চলছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে কথা বলেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশ বান্ধব শক্তি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দেশের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে তৃণমূল স্তরের উদ্ভাবকদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ গ্রাসরুটস ইনোভেটর

0: রেকগনিশন সেরিমনি 2026-এ ডক্টর সিং বলেন, আত্মনির্ভর ভারত গড়ার চাবিকাঠি তৃণমূল স্তরের এই উদ্ভাবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগকে গণতান্ত্রিক করে উদ্ভাবনকে একটি দেশব্যাপী আন্দোলনে রূপান্তরিত করেছে।
1: গত সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার রেকর্ড 6.118 বিলিয়ন ডলার বেড়ে 682.354 বিলিয়ন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ভান্ডারের আর্থিক সম্পদের পরিমাণ 4.873 বিলিয়ন ডলার বেড়ে 555.929 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মজুদ সোনার আর্থিক পরিমাণও 1.308 বিলিয়ন ডলার বেড়ে 103.058 বিলিয়ন ডলারে পৌঁছেছে।
0: প্রায় দু দশক পর কলকাতায় পা দিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনটি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তার কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2007 সালে তাঁর লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্কের জেরে উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির উপর। এরপর কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি।
1: পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্কফোর্সের সন্ত্রাস দমন বিভাগ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি যোগে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগো। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রামে বাড়ি। বছর 24-এর হামিম ওই এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। তার সঙ্গে আইএসআই এর যোগ আছে বলে এসটিএফ এর দাবি। তার বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, ভিআইপিদের উপর নজরদারি, অপহরণ এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। হানিট্রাপ এর মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে দেশের ভিআইপিদের অপহরণ এমনকি খুনের পরিকল্পনার সঙ্গেও সে যুক্ত বলে এসটিএফ এর অনুমান। তার কাছ থেকে একটি আইফোন এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারির কাজে লাগানো হয়েছে। কয়েকজন বিধায়ক এবং রাজ্যের শাসক দলের নেতার ওপরেও সে নজরদারি চালাচ্ছিল। জঙ্গি গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহের কাজ করত সে। বিধানসভায় ভোটের ফল বেরোনোর পর পাকিস্তানি হ্যান্ডলার এবং আইএসআই এর সম্পর্কিত লোকজনের নির্দেশে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সে বিশেষভাবে টার্গেট করে। ধৃতকে আজ কঠোর নিরাপত্তায় বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে তদন্তের প্রয়োজনে তাকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 61 এবং 152, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের 24 ও তথ্য প্রযুক্তির অ্যাক্টের 66C, 66D ধারায় কেস রুজু করা হয়েছে।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ শুরু হতে চলেছে। আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত নাগরিকরা স্বশুমারি বা সেলফ এনিউমারেশন প্রক্রিয়ায় অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনার কাজ করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পরবর্তী পর্যায়ে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনগণনা করা হবে।
1: বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওড়িশার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 57টি ব্লকের প্রায় 8 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ত্রাণ উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। হীরাকুদ জলাধারের 12টি স্লুইস গেট খোলা হয়েছে এবং জলাধারের জলস্তর আরও বাড়লে কর্তৃপক্ষ আরও 12টি গেট খুলে দিতে পারে। গুজরাটেও সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টিবিধ্বস্ত জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ এবং উদ্ধার কাজ চলেছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আহমেদাবাদ, আনন্দ, খেড়া, সুরাট সহ 6টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।
0: কারাকোরাম পর্বতমালার ব্রড পিক শৃঙ্গ অভিযানে প্রায় 7000 মিটার উচ্চতায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 6 জন। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী এই শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন।
1: বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ ভুটানে তার 2 দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি ভুটানের 3রd পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক 5ম দফার আলোচনায় সহসভাপতিত্ব করেন। আলোচনায় ভুটানের 3রd পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য ভারত সরকারের 10,000 কোটি টাকা সহায়তার সামগ্রিক অগ্রগতি এবং বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হয়। এতে মোট 332 কোটি টাকা ব্যয়ের 12টি নতুন প্রকল্প ভিত্তিক সহায়তা প্রকল্প অনুমোদন করা হয়।
0: ভারতের অস্মিতা দে এবং হর্ষ সিং কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো জুডোতে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে অস্মিতা দে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে জুডোতে প্রথম সোনা জয় করেন। পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে হর্ষ সিং অস্ট্রেলিয়ার জোশুয়া কার্টসকে পরাজিত করে সোনা জেতেন। বক্সিংয়ে প্রীতি পাওয়ার, অঙ্কুশ পাঙ্ঘাল, জেসমিন ল্যাম্বোরিয়া, অরুন্ধতী চৌধুরী এবং যদুমণি সিং নিজ নিজ বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 5টি রৌপ্য পদক নিশ্চিত হয়েছে। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিরামনা 58.65 মিটার দূরত্ব ছুঁড়ে ব্রোঞ্জ পদক জয় করেন। কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 19 দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 5টি সোনা, 9টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, সমুদ্র মন্থন সহ বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন।
1: পাক প্রতিরক্ষা মন্ত্রীর প্রতিবাদী নাগরিকদের শত্রু হিসেবে উল্লেখ করার মধ্যে নিরীহ মানুষের প্রতি পাকিস্তানের উদাসীনতা স্পষ্ট হয় বলে বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের গৃহহারা মানুষজন সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে।
0: জম্মু কাশ্মীরে কুলগাম জেলায় জঙ্গি হানায় একজন নিহত।
1: স্পেশাল টাস্ক ফোর্সের জঙ্গি দমন শাখা বিশেষ অভিযান চালিয়ে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে মোহাম্মদ হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে।
0: পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ।
1: কারাকোরাম পর্বতমালায় তুষারধসে নিখোঁজ 10 জন পর্বতারোহীর মধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন হারানো দিনের গান।

0: দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের হারানো দিনের গানের পর্বটি। সঙ্গে আছি মৈত্রী বন্ধু স্বর্ণভ রায়। মানব জীবনের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় অনুভূতির নাম বিষাদ। জন্মের মুহূর্তে প্রথম কান্না থেকে জীবনের অন্তিম বিদায় পর্যন্ত মানুষের পথ চলায় বিষাদ এক নীরব সহযাত্রী। সাধারণ অর্থে বিষাদ মানে দুঃখ, বেদনা, হতাশা, ভুল ইত্যাদি বিভিন্ন মনোবিকার আমাদের মধ্যে চলতে থাকে। কিন্তু বিষাদের প্রকৃত পরিচয় তার চেয়ে অনেক বিস্তৃত, তাই না? বিষাদ যেমন মানুষকে অবসাদ ও নিঃসঙ্গতার দিকে ঠেলে দিতে পারে, তেমনি এই বিষাদই মানুষকে আত্ম অনুসন্ধান, শিল্প সৃষ্টি এবং আত্ম উন্নতির পথে পরিচালিত করে। এই ভাবনা নিয়েই আজকে হারানো দিনের গানের বিষয় বিষয়ে বিষাদ। শুরু করা যাক। ধীরে ধীরে বিভিন্ন কথা আসবে, বিভিন্ন বিষয়ের উত্থাপন হবে এবং তার সঙ্গে সঙ্গে চলবে গানের পর্ব। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।
1: অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না,

সুখ দুঃখ হাসি কান্না শুধুমাত্র বিপরীতার্থক শব্দ মাত্র নয়, জীবনখাতার প্রতিটা পাতায় হিসাব মিলাতে গিয়ে আমরা জমা করি এই সুখ দুঃখ। আর এই সুখ দুঃখ উভয়ই অপূর্ণ, এই অপূর্ণতা থেকেই জন্ম দেয় দুঃখ বিষাদের। এই অপূর্ণতা নিয়েই তো আজকের বিষয়ে বিষাদ। গানগুলি হয়তো কখনো কখনো মনে করিয়ে দেবে কিছু পুরনো কথা, আলতো প্রলেপ দেবে চোখের কোণে, কখনো বা গভীর ক্ষতের উপর। চোখের কোণে একটু ভিজে উঠতে পারে, আবার মনটা একটু হালকাও বোধ করতে পারে। আসলে প্রত্যেকের দুঃখের অনুভূতি বা প্রকাশ কিন্তু ভিন্ন। আমরা কখনো বিষাদে বা দুঃখে, শোকের তীব্রতায় নিজেদেরকে স্পর্শ করতে পারি না, আবার কখনো না বলা যন্ত্রণাকে ছুঁতে পারি আমরা সকলে। কোনো যন্ত্রণাকে ভুলতে অযথা অনেক বেশি কাজের মধ্যে ডুবে যাওয়া বা নিজেদের ব্যস্ত রাখা, সেটা হয়তো কোনো সমাধান নয়, বরং কষ্ট যেমনভাবে আসে তাকে সেইভাবে গ্রহণ করতে হয়, তাকে নিয়েই চলতে হয়। শুধু একটি বিশ্বাস, মেঘের পরে সূর্য হাসে। অনুপ ঘোষালের কণ্ঠে দ্বিতীয় গানটি।

সবসময় হয়তো এই বিরহ বা দুঃখই শেষ দান হয় না। মনোবিজ্ঞানে বলা হয়, দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণহীন বিষাদ যদি মানুষের কর্মশক্তি, আনন্দবোধ ও জীবনের প্রতি আগ্রহ কেড়ে নেয়, তবে তা বিষণ্নতা, ডিপ্রেশন। কিন্তু প্রতিটি বিষাদ ডিপ্রেশন নয়। সাময়িক বেদনা, বিচ্ছেদ, অপূর্ণতা বা হারিয়ে যাওয়ার অনুভূতি মানুষকে জীবনের গভীরতর সত্য উপলব্ধি করতে শেখায়। সেই উপলব্ধির মধ্যেই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শনের জন্ম হয়। বাংলা সাহিত্য বিষাদকে কখনো বিচ্ছেদের অশ্রু, কখনো মিলনের আকাঙ্ক্ষা, কখনো আত্মজিজ্ঞাসা, কখনো প্রতিবাদের ভাষা এবং কখনো ঈশ্বর সন্ধানের সিঁড়ি হিসেবে দেখিয়েছে। সেই কথায় আসব। সেই কারণেই হয়তো বিরহকেও ভালো লাগে এরকম উচ্চারণ করা যায়। পরবর্তী গানটি শচীন দেববর্মণের কণ্ঠে।

0: বৈষ্ণব পদাবলীতে রাধার কৃষ্ণ বিরহ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিষাদের রূপ। সেখানে বিচ্ছেদই কিন্তু শেষ কথা নয়, বিরহী প্রেমকে পূর্ণতা দেয়, বিরহে মিলনের স্বাদ। এই দর্শন বাংলা কাব্যের এক অমূল্য সম্পদ। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস প্রমুখ কবিরা দেখিয়েছেন, প্রেমের গভীরতা অনেক সময় মিলনের চেয়ে বিরহেই বেশি প্রকাশ পায়। তাহলে সেক্ষেত্রে বিরহ, দুঃখ, কান্না সত্যিই কি ঋণাত্মকতা বহন করে? এই প্রশ্ন থেকে যায় মনে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে বিষাদ এক নতুন মাত্রা পায়। এখানে পরাজিত বীরের প্রতি যে সহমর্মিতা, ভাগ্যের যে নির্মমতা, ট্র্যাজিক মহিমা, সবকিছু মিলেমিশে এমনভাবে দেখানো হয়েছে যেন বিষাদ কেবল দুর্বলতার প্রতীক নয়, তা মহত্বেরও পরিচয় হতে পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ব্যক্তিগত বেদনার সঙ্গে জাতীয় চেতনার সংঘাত দেখা যায়, যা আমরা আনন্দমঠে দেখি। মানুষের ব্যক্তিগত সুখ দুঃখ বৃহত্তর আদর্শের কাছে তুচ্ছ হয়ে যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে বাংলা সাহিত্যের বিষাদকে বা দুঃখকে সবথেকে বেশি বহুমাত্রিক রূপ যিনি দিয়েছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যক্তিগত জীবনে স্ত্রী, সন্তান, প্রিয়জনের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছিল, তাই সেই শোক থেকেই জন্ম নিয়েছে কত গান, কবিতা, প্রবন্ধ। কিন্তু প্রত্যেকের কাছে এসেছে অপেক্ষা এবং অনন্তের আহ্বান। অসম্পূর্ণতা যেন সেখানে খুঁজে পাওয়া যায় না, তাই তিনি অনায়াসে লেখেন, মরণ রে তহু মম শ্যাম সমান। কাজী নজরুল ইসলামের কবিতায় বিষাদ বিদ্রোহের সহচর। ব্যক্তিগত জীবনের দারিদ্র, সংগ্রাম, অসংখ্য প্রতিকূলতা তাঁর কবিতায় গভীর বেদনার জন্ম দিয়েছে, কিন্তু তা কিন্তু কখনো ভেঙে দেয়নি, বরং মানব মুক্তির আহ্বানে পরিণত হয়েছে। যদি আসি জীবনানন্দ দাশের কথায়, বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের কবিতায় একাকিত্ব, সময়ের ক্ষয়, স্মৃতি, মানুষের অস্তিত্বের প্রশ্ন, এই সব কিছু মিলেমিশে এক অপার্থিব বিষাদের জন্ম দেয়, যে বিষাদ নিঃশব্দ, ধীর, অন্তর্মুখী। সেখানে উচ্চকণ্ঠ আর্তনাদ নেই, আছে অস্তিত্বের গভীর অনুভব। আরও আছে, আরও বেশ কিছু কথা আছে, কিন্তু তার আগে অবশ্যই গান। এবং এই গানটিও কিন্তু বিরহের মধ্যে সেই প্রেমকেই খুঁজে পায়, বিরহের মধ্যে উত্তরণকে খুঁজে পায়, বিরহের মধ্যে অসম্পূর্ণতা নয়, অনন্তকে খুঁজে পায়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই বিখ্যাত গান।
1: চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনায়, যদিও শরৎকাল

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সামাজিক অবিচার, অসম প্রেম, নারীর বঞ্চনা এবং মানুষের অসহায়ত্ব বিষাদের এক বাস্তব রূপ সৃষ্টি করে। আচ্ছা, দেবদাস কি কেবলই একটি ব্যর্থ প্রেমের কাহিনী, নাকি আত্মসমর্পণ ও আত্মবিনাশের করুণ দলিল? আবার আধুনিক বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সব কবিরা তাদের রচনায় নগর জীবনের যে নিঃসঙ্গতা, ভাঙন, যুদ্ধ, উদ্বাস্তু জীবন, এই সব কিছুর মধ্যে থেকে বিষাদের এক নতুন অভিধান তৈরি করে। আমরা দেখতে পাই বিশ্ব সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, লিও টলস্টয়ের ফিওদোর দস্তয়েভস্কির এবং ভিক্টর হুগোর লেস মিজারেবলস সবখানেই মানুষের গভীরতম উপলব্ধি জন্ম নেয় দুঃখ বা বিষাদ থেকে। ভারতীয় দর্শনেও এই বিষাদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীমদ ভগবদ গীতায় অর্জুন বিষাদ যোগ, যুদ্ধ দিয়ে নয় বিষাদ দিয়ে শুরু হচ্ছে। আত্মীয় স্বজনকে দেখে অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেন, এ তো আমাদের সকলের জানা। কিন্তু সেই মুহূর্তে, সেই বিষাদের মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেন। বিষাদ এখানে দুর্বলতার প্রতীক নয়, জাগরণের সূচনা। তাই বিষাদ কথাটা মনে আসলেই প্রথমেই মনে হয় মন খারাপ হয়ে যাচ্ছে তো। না, এ হয়তো শুধু মন খারাপের বারোমাসা রচনা করে না, সেই বারোমাসার মধ্যে থাকে উত্তরণের পথ, উত্তরণের আলো। পরের গানটি একটি রাগাশ্রয়ী গান,

না, আমাদের এখনও বিদায় নেওয়ার সময় হয়নি। আজকের হারানো দিনের গান পর্বটির আমরা প্রায় মধ্যগগনে। এখন স্টুডিওর ঘড়িতে সময় জানিয়ে দিচ্ছে যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানের বিষয়টি জানার জন্য। তাহলে এবার জানিয়ে দিই, ওই যে দূরে বাড়ি দেখছ, ওখানে পৌঁছতে অনেকগুলো রাস্তা ছিল চলন্তিকার হাতে, বলছেন শক্তি চট্টোপাধ্যায়। ছায়াছবিকে সার্থক করতে তেমনই চিত্রনাট্য, সংলাপ, অভিনয়, ক্যামেরার কাজের বিবিধ মিলমিশ, সঙ্গতে গান, সেই নানা পথে বাংলা ছবির ভঁড়ার অনুসন্ধান। এমন কয়েকটি গানের স্মৃতিকে পুনরুজ্জীবিত করা চলচ্চিত্রে যাদের প্রয়োগ সার্থক ও শিল্পসম্মত, এমন কিছু গান হাতড়ানো শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্র ব্যবহার হলেও সমাদরে স্বতন্ত্র, ছবির দৃশ্যের সঙ্গে সমার্থক হয়ে থাকা সুরে আলাপ, বাংলা চলচ্চিত্রের গান, কৌলিন্যের এক থাপ, সম্ভাষে সৃজিতা রায়, শুনবেন আগামীকাল ঠিক রাত 11টায়। ফিরে আসি এবার আজকের প্রসঙ্গে। বিষয়ে বিষাদ আজকের প্রসঙ্গ। অনেক সময় মনে হতে পারে বিষাদ এই রাত্রিবেলা সারা দিনের পরিশ্রমের পর কিছু ভালো ভালো গান শুনবো, ভালো ভালো কথা শুনবো, সেখানে বিষাদ কেন? সে তো সবসময় রয়েছে, এই দুঃখ তো পেছনে পড়েই থাকে, এরকম মনে হতেই পারে আমাদের। কিন্তু সেই বিষাদই কিন্তু পরের দিনের নতুন সূর্যের দিকে তাকিয়ে থাকতে আমাদের উৎসাহিত করে, তাই না? যেমন একদিন গৌতম বুদ্ধ বলেছিলেন যে দুঃখের মূল হচ্ছে আসক্তি। আমরা যা ভালোবাসি তাকে চিরকাল নিজের কাছে রাখতে চাই, অথচ প্রকৃতির নিয়ম বলে সব কিছুই পরিবর্তনশীল। তাই বিচ্ছেদ জীবনের ব্যতিক্রম নয়, বরং জীবনেরই এক অনিবার্য সত্য। একটি ছোট গল্পের কথা মনে পড়ে গেল এই প্রসঙ্গে, জানাই আপনাদের। এক ভিক্ষু তার অত্যন্ত প্রিয় একটি মাটির পাত্র ভেঙে যাওয়ায় গভীর দুঃখে ভেঙে পড়েছিলেন। বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন, আমি তো এই পাত্রটিকে প্রথম দিন থেকেই ভাঙা বলেই জেনেছি, তাই যতদিন ছিল ততদিন কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করেছি। এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে বিরহের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ, সম্পর্ক, সময় কিছুই চিরস্থায়ী নয়, বরং ভালোবাসা, সেই ভালোবাসাই আমাদের মানুষ করে, গভীর করে, পরিণত করে। কিশোর কুমারের কণ্ঠে এবারের গানটি, সেই ভালোবাসা যখন কখনো কখনো হারিয়ে যায়, একটা বিষাদ দুঃখ গ্রাস করে বটে, কিন্তু তারপরেও নতুনভাবে এগোনোর যে শপথ থাকে। তাই গানটি শুনতে শুনতে সেই চলচ্চিত্রের যে ছবি, যে গল্প, তা আপনাদের মনে পড়বে এবং আপনারাও আমাদের এই কথায় একমত হবেন। শোনা যাক এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, প্রিয় মানুষ চলে গেলে এত কষ্ট কেন হয়? বুদ্ধদেব বললেন, নদী কখনো তার জলে ভেসে যাওয়া পাতাকে ধরে রাখে না। যদি নদী পাতাকে আঁকড়ে ধরতে চাইত, তবে তার নিজেরই প্রবাহ থেমে যেত। জীবনের প্রবাহকে থামিয়ে নয়, গ্রহণ করেই এগোতে হয়। আরও একটি গল্প মনে পড়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে ভাগ করি। বুদ্ধদেব একদিন এক শিষ্যকে এক মুঠো বালি শক্ত করে ধরতে বললেন। কিছুক্ষণ পর শিষ্যের হাতে ব্যথা শুরু হল আর বালি ফসকে পড়ে গেল। বুদ্ধদেব বললেন, যত বেশি আঁকড়ে ধরবে তাকে হারানোর ভয় তত বাড়বে। ভালোবাসো কিন্তু অধিকার বোধে নয়, ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি কষ্ট দেয়। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বাংলা চলচ্চিত্রে বিষাদের প্রথম মহাকাব্যিক রূপ দেখা যায় সত্যজিৎ রায়ের অপু ট্রিলজিতে, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। দুর্গার মৃত্যু, ইন্দিরা ঠাকুরনের নিঃসঙ্গতা, সর্বজয়ার একাকিত্ব, অপর্ণার আকস্মিক প্রয়াণ, এই সব ঘটনাগুলি কেবল যে ব্যক্তিগত শোক তা কিন্তু নয়, এগুলি জীবনের অনিবার্য ক্ষয় ও পুনর্জন্মের প্রতীক যেন, তাই না? চারুলতা বাংলা সিনেমায় নিঃসঙ্গতার সব থেকে সূক্ষ্ম প্রতিচ্ছবি, কিন্তু অমলের প্রতি যে তাঁর আকর্ষণ তা পূর্ণতা পায় না। এই অসম্পূর্ণতাই চরিত্রটিকে চিরন্তন করে তোলে। ঋত্বিক ঘটকের বাংলা চলচ্চিত্রে বিষাদকে ব্যক্তিগত নয়, ঐতিহাসিক মাত্রা দেওয়া হয়েছে। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, এইসব চলচ্চিত্রে দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবনের ক্ষত, পরিচয় হারানোর বেদনা, সবকিছুই মানুষের আর্তনাদে ফুটে উঠেছে। নীতা যখন বলে, দাদা আমি বাঁচতে চাই, তখন সেই সংলাপ এক নারীর নয়, সমগ্র উদ্বাস্তু বাংলার আর্তনাদে পরিণত হয়েছে। তবে ঋত্বিক ঘটকের সিনেমা কিন্তু আমাদের এটা শেখায় যে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিও শিল্পে রূপান্তরিত হতে পারে। মৃণাল সেন বিষাদকে দেখেছেন আবার একটু অন্যভাবে, সমাজ ও রাজনীতি প্রেক্ষাপটে। একদিন প্রতিদিন, খারিজ, পদাতিক, কলকাতা একাত্তর, এই সব কিছুর মধ্যে মধ্যবিত্তের যে বিভিন্ন রকম অসুবিধা, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, নৈতিক সংকট, সব কিছু নিয়ে এক বিষাদ, কিন্তু বিষাদের মধ্যে চিন্তার জন্ম দেয়। আচ্ছা, কাবুলিওয়ালার কথা মনে পড়ে না? কাবুলিওয়ালায় যে বিষাদ, মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ, সেইখান থেকে যে এক বেদনাময় অনুভূতি, এবং পরবর্তীকালে শেষ সময়ে সেই বেদনা থেকেই যেন এক আশার স্পন্দন। এইভাবেই ধীরে ধীরে বাংলা সিনেমায় এই বিষাদকে বিভিন্নভাবে দেখানো হয়েছে। তবে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, বিষাদকে কখনো চূড়ান্ত পরাজয় হিসেবে কিন্তু দেখানো হয়নি। প্রতিটি ট্র্যাজেডির শেষে

জীবনের প্রতিটি বিচ্ছেদ যেন একটি বন্ধ দরজা নয়, বরং আরেকটি জানালার সন্ধান। যে মানুষ বিরহকে গ্রহণ করতে শেখে, সে একদিন আবিষ্কার করে হারিয়ে যাওয়া মানুষটির চেয়ে বড় হয়ে উঠেছে তার নিজের হৃদয়, নিজের জীবনবোধ। তাই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। এই বিরহ আমাদের শেখায় স্মৃতিকে সম্মান করতে, অপেক্ষার মূল্য বুঝতে, আর নতুন ভোরের জন্য নিজেকে প্রস্তুত করতে। তাই তিনি লিখতে পারেন, বিরহ মধুর হলো আজি, কারণ বিরহ শূন্যতার নয়। আজকের এই অনুষ্ঠানে এই গানটি না থাকলে একটি অসম্পূর্ণতা তৈরি হয়। হ্যাঁ, অসম্পূর্ণতা থেকেই আবার এগিয়ে যাওয়ার ভাবনা থাকে, যে কথা আমরা আগেই বলেছি এই অনুষ্ঠানেই, কিন্তু এই গানের অসম্পূর্ণতাটা আজকে রাখব না। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারে বিরহ মধুর হলো আজি।

উত্তরণের কথা বিষাদের মধ্যে থেকেও, নিজেদের এগিয়ে যাওয়ার কথা যা চলচ্চিত্রে আমাদের সাহিত্যে রয়েছে বিভিন্নভাবে, বুদ্ধদেবে তাদের তার কথায় তার বাণীতে তার গল্পে রয়েছে, সেখানে হঠাৎ সুজাতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি কেন শেষ পর্বে, এটা মনে হয়তো প্রশ্ন জাগতে পারে। কিন্তু এই গানের মধ্যেই না একটি কথা আছে, প্রশ্ন করে কে আমি, এই কে আমি প্রশ্নের উত্তর খোঁজাই হয়তো সব কিছু সমস্যার সমাধান, এবং যেখানেই ওই বিষাদ সেই বিষাদ দুর্বল করে না যখন কে আমি প্রশ্নটা আমাদের মনের মধ্যে থাকে। বিষাদ মানুষের আত্মপরিচয়ের আয়না হয়ে ওঠে, ইতিহাসের দলিল, সৃষ্টির উর্বর ভূমি হয়ে থাকে এই বিষাদ। এই কারণেই বাংলা সাহিত্যে চলচ্চিত্রে বিষাদ কখনো কখনো দর্শক বা শ্রোতাদের চোখে জল আনে বটে, কিন্তু তারা মনকে প্রশ্ন করতে শেখে, মানুষকে আরো মানবিক, আরো সংবেদনশীল, আরো গভীর করে তুলতে পারে একমাত্র বিষাদ। বিষাদই পারে সবাইকে এক জায়গায় এক সূত্রে গেঁথে নিতে। তাহলে ঋণাত্মক কথা কোথায়? তার মধ্যেই আছে এক নান্দনিক দর্শন। সেই দর্শন আমাদের শেখায় যে মানুষ দুঃখকে অনুভব করতে জানে, যে মানুষ এই দুঃখকে অনুভব করতে জানে সেই মানুষই সৌন্দর্য, প্রেম এবং জীবনের প্রকৃত অর্থ সবচেয়ে গভীর অনুভব করে। তাই যাবার বেলায় পিছু থেকে কিন্তু এই ডাকটাই আসে, কে আমি। আজকের অনুষ্ঠানের শেষ গান শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণভ রায়। এই গানটি শুনতে শুনতেই বিদায় নেব আজকের হারানো দিনের গানের পর্বটি থেকে। ভালো থাকবেন সবাই।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 বাংলাদেশের সময় রাত 12:30 হয়ে 17 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:26।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন থেকে রাত দুটো অবধি শুনবেন বাংলা আধুনিক গান, রাত দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে অবধি শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:48 হয়ে 28 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে গান, এবারে কৌশিক গোস্বামীর কণ্ঠে

হঠাৎ বৃষ্টি নামল, বইতে লাগলো দমকা বাতাস, ঘন ঘন শুনতে পেলাম ঝড়ের নিঃশ্বাস, ঝমঝম শব্দ ছাদে, ঝমঝম।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:51 হয়ে 26 সেকেন্ড। নচিকেতার কণ্ঠে গান শোনার পর এবারে শম্পা কুণ্ডুর কণ্ঠে।

বাবুল সুপ্রিয়র কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:33। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথম আধ ঘন্টা শুনে নিন শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান। প্রথমে জানি দেখা হবে ছায়াছবি থেকে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলাদেশ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:21 হয়ে 5 সেকেন্ড।

অরিজিৎ সিং এর কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:42। শুরু হচ্ছে এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথম আধ ঘন্টা শুনে নিন নজরুল গীতি, তারপর ভক্তিমূলক গান নানা রঙের গানে অনুষ্ঠানে। এখন নজরুল গীতি, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন ভক্তিমূলক নজরুল গীতি। শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:30:28। নজরুল গীতি শোনার পর এবারে ভক্তিমূলক গান ভক্তিগীতি, প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আদ্যাশক্তি কালী এই বিশ্ব সৃষ্টির পূর্বে অবস্থিত ছিলেন, সেই প্রাক সৃষ্টি নিরবচ্ছিন্ন অন্ধকার যুগের একমাত্র সত্তা তিনি। সৃষ্টির আদিতে সমগ্র জগৎ নিবিড় আধারে মগ্ন ছিল, তখন একমাত্র জগৎ বিধাত্রী মহামায়া মহাকালী আদ্যা শক্তিরূপে বিরাজিতা ছিলেন। ঘন তমসায় পরিবৃত জগতের সঙ্গে তাঁর রূপতাই কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল। যদিও জগৎ ধাত্রী দেবী ছিলেন অরূপা, তাই কালীর কালো রং বুঝি সেই আদ্যিকালের নিবিড় আধারের অভিব্যক্তি, কিংবা কালীর কালো রং কিংবা জগন্ময়ী দেবীর বাস্তবিক কোনো রূপ নেই বলেই বুঝি তার এই কালো রূপ। হয়তো মৃত্যুরূপা দেবীর ভয়ঙ্করী রূপ কালো রঙে বিকাশ পায়। আবার অনেক ভক্তের ভাবনা যে দেবীর ওই রং কিন্তু কালো রং নয়, ও জগৎ আলো করা রূপ। দূরের আকাশকে যেমন নীল মনে হয়, কাছে গেলে বোঝা যায় তা স্বচ্ছ, তেমনি দুর্বোধ্যতার জন্যই দেবীকে কালো দেখায়। ভক্তি অর্ঘ্য নিয়ে তার কাছে গেলে তিনি তখন জ্যোতির্ময়ী।

চন্দ্রাবলি রুদ্র দত্তের কণ্ঠে গান দিয়ে, ভক্তিমূলক গান দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 38 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

বলছি সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ আহির ভৈরব।

এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব, তবলায় সুব্রত গুপ্ত।

এতক্ষণ সেতার বাদন শুনলেন, শিল্পী ছিলেন অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ঠিক ভোর 5টা থেকে। আজ আগস্ট মাসের প্রথম দিন, 1 আগস্ট, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। আজ শুরু করব সুপ্রতীকের একটি সংস্কৃত স্তোত্র দিয়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল। কদিন আগেই আমরা পেরিয়ে এলাম গুরু পূর্ণিমা। আসলে হয়েছে কি, তিতলিদের পাড়াতে তার এক দিদি, সে শাস্ত্রীয় সঙ্গীত শোনে, শেখে। তো সেই গুরু পূর্ণিমার দিন সে তার মানে যেখানে শেখে তার সেই গুরুর কাছে যাচ্ছিল। তো তিতলি জিজ্ঞেস করলো, দিদি কোথায় যাচ্ছ? তখন দিদি বললো যে আমি এরকম, আমাদের যেখানে ক্লাস হয় সেখানে গুরু পূর্ণিমা আছে, সেখানে একটা অনুষ্ঠান হবে, তো আমি সেই জন্যে যাচ্ছি। তিতলি ব্যাপারটা ঠিক জানতো না, দাদুকে সে জিজ্ঞেস করলো যে দাদু ওই গুরু পূর্ণিমা ব্যাপারটা কি। তখন উজ্জয়ন অবশ্য ছিল না, দাদু বললো যে ঠিক আছে তোকে গুরু পূর্ণিমা ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দেবো পরে। তো তিতলি আর তার দাদুর সঙ্গে এই যে কথাটা হয়েছিল গুরু পূর্ণিমা নিয়ে, সেই গল্পটা কিন্তু আজকে আপনাদের শোনাব। আর আজকে যে গানটি দিয়ে শুরু করলাম, এই প্রাতঃ স্বরা নামে শিবহং শিবহং, এখানে এই গানটির সঙ্গেও কিন্তু প্রতিদিন সকালে এই গুরু বন্দনার একটা ব্যাপার থেকে যায়, যেখানে আমরা গুরুদেবদের বর্ণনা করি, বন্দনা করি।

স্বরূপ যিনি, সেই গুরুকে মন প্রণাম কর। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। জ্ঞান শলাকার ব্যবহারে অজ্ঞান অন্ধকার করেন দূর, গুরু তিনি, তাকে প্রণাম, বেঁধে দেন তিনি বিশ্বসুর। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারেই বিশ্বচরাচর আছে যাহার দ্বারা ঢেকে, তাকে দেখান শ্রী গুরুদেব যাই তার পায়ে প্রণাম রেখে। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্দাতীতং গগনসদৃশং তত্তমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলচলং সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ব্রহ্মানন্দ স্বরূপ যিনি পরম সুখদানের ঋণ, নির্লিপ্ত জ্ঞানের মূর্তি, দুঃখে সুখে দ্বন্দ্বহীন, আকাশের মতো উদার বিশাল, তত্ত্বমসি লক্ষ্য যার, নিত্য এক অচল বিমল, সাক্ষী থাকেন সমস্তটার। ভাব অভাবের বিরোধ ছাড়া সত্য রজতমের পার, পরব্রহ্ম স্বরূপ যিনি সেই সদ্গুরুকে নমস্কার। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেবা। তুমি মাতা, তুমি পিতা, বন্ধু তুমি, প্রাণের চাওয়া, বিদ্যাও তুমি, ধনৈশ্বর্য, সব কিছুই তোমাতে পাওয়া। এই গুরুবন্দনার মধ্যে দিয়েই আজকের এই চিরন্তনীর সুরটা শুরু করলাম, বেঁধে দিলাম। তার কারণ এরপর আমরা শুনবার চেষ্টা করব দাদু কি কি বলেছিল তিতলিকে এই গুরু পূর্ণিমা নিয়ে। যখন দাদুকে তিতলি জিজ্ঞেস করল, তখন দাদু বলল, জানিস তো এই যে আষাঢ়ী পূর্ণিমা, এই আষাঢ়ী পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাটা বড় বৈশিষ্ট্য কি জানিস? যখন সূর্য আমাদের পৃথিবীর সাপেক্ষে চলাচল করে, আসলে জানিসই তো যে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে, আর পৃথিবী ঘোরে বলে পৃথিবীতে থেকে আমাদের মনে হয় সূর্য ঘুরছে। তো আমরা যদি ধরে নিই সূর্য উত্তর গোলার্ধ থেকে ধীরে ধীরে যাত্রা শুরু করলো দক্ষিণ গোলার্ধের দিকে, যাকে আমরা বলি দক্ষিণায়ন, এই দক্ষিণায়ন শুরু হওয়ার পরের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার কিন্তু একটা ঐতিহ্য বা একটা বলা যেতে পারে পরম্পরা। সেই পরম্পরা কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধর্মের মধ্যে পাওয়া যায়। হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, জৈন ধর্মে আছে, সব ধর্মেই এই শিষ্যরা তাদের গুরুদের আশীর্বাদ লাভের জন্য এই পূর্ণিমাতে, আষাঢ়ী পূর্ণিমাতে পূজার্চনা করে। তখন তিতলি জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু এই যে তুমি বলছো যে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে, তো এটা ব্যাপারটা ঠিক কিভাবে হলো? তখন দাদু বলছেন, আসলে এই আষাঢ় মাসে আষাঢ়ী পূর্ণিমা যেটা, সেটাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ব্যাসদেব, ব্যাসদেবের নাম তো শুনেছিস। তখন তিতলি বললে, হ্যাঁ ব্যাসদেব যিনি বেদকে সংকলন করেছিলেন। তখন দাদু বললেন, বাহ তোর তো সব মনে থাকে দেখছি। হ্যাঁ, এই ব্যাসদেবকে বেদব্যাস বলা হয়, আর ব্যাসদেবের জন্ম হয়েছিল ধরা হয় যে এই পূর্ণিমার দিনে, তাই এটাকে ব্যাস পূর্ণিমা বলেও কিন্তু বলা হয়। আর এই গুরু পূর্ণিমার সঙ্গে জানিস তো অনেকগুলো গল্প জড়িয়ে আছে, আমাদের পৌরাণিক কাহিনী। যেমন প্রথম যিনি আদি যোগী বা আদি গুরু, তিনি হচ্ছেন
শি

ভগবান শিব, তার সঙ্গে কিন্তু এই গুরু পূর্ণিমার একটা বড় গল্প জড়িয়ে আছে, আর তার সঙ্গে জড়িয়ে আছে সাত ঋষির গল্প। শুনবি সেই গল্প? তখন তিতলি বলল, হ্যাঁ নিশ্চয়ই শুনবো। আসলে তিতলি এই গল্পগুলো শুনে পরের দিন স্কুলে গিয়ে তার বন্ধুদের বলে, এটা তার কাছে একটা বিশাল ব্যাপার, কারণ বন্ধুরা এই গল্পগুলো শুনে তার কাছে মানে দারুণভাবে আনন্দ পায় এবং তিতলিকে ক্লাসে বেশ সবাই বেশ খাতির টাতির করে এত কিছু জানে বলে। তো সেই জন্য তিতলি তো খুব মন দিয়ে গল্পটা শুনবে বলে ওয়েট করছে। দাদু বললো, শোন সকালে আমি বাজারটা করে আসি, কারণ বাজার যদি না করে আনি তাহলে কিন্তু আজকে রান্নাও চড়বে না, আর তোর আর আমার দুজনের কপালেই কিন্তু খারাপ হবে বকুনি খেতে খেতে। দাদু বাজারে গেলেন, তো ফিরে এসে তিনি গল্পটা বলবেন, আর আমরা বরং তার মধ্যে একটা গান শুনে নিই। বর্ষার সময়, সুতরাং একটু বর্ষার গান হলে কেমন হয়? নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অন্তর। আসলে এই বর্ষার সময়ের সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার জড়িয়ে থাকে। বাইরে কখনো ঝমঝম করে বৃষ্টি হয়, কখনো ঝিরঝির করে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি তো হয়, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু। তো দেখা যাক আমাদের এই বর্ষার গানটা আমাদের কোথায় নিয়ে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দাদু আর তিতলি যখন গল্প করছিল, এই গুরু পূর্ণিমা নিয়ে সেই গল্পটা আমরা শুনে নিয়েছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের কাছে এনে উপস্থাপিত করেছি। দাদু বলছেন, প্রায় 15,000 বছর আগে জানিস তো, এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন যোগী হিমালয়ে এসেছিলেন। তিনি সেখানেই থাকতে শুরু করলেন এবং তিনি তার সঙ্গে বিভিন্ন লোকেরা যখন দেখা করতে আসত, তিনি ধ্যান করছেন দেখত। তো 7 জন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন যে তিনি যা যা শিখেছেন, যা যা অনুভব করেছেন, সেগুলো তারা যদি শিখতে পারেন, অনুভব করতে পারেন। কিন্তু সেই যোগী তাকে কোনো উত্তর দিলেন না। তিনি আবার চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হলেন। সেই যোগী হচ্ছেন আদি গুরু শিব। তারপরে 84টা বছর কেটে গেল। এক পূর্ণিমার দিনে, যেদিন সূর্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, অর্থাৎ দক্ষিণায়নের পূর্ণিমাতে, সেই আদি যোগী সামনের 7 ব্যক্তির দিকে তাকালেন। সেই 7 জন তখনও বসেই ছিলেন সেখানে। তখন আদি যোগী তাদের মনের যে কামনা বাসনা দেখলেন, যে তারা শিখতে চান, তাদের ইচ্ছেটা এতটাই নিবিড়, তখন তিনি তাদের শিষ্যত্বে গ্রহণ করলেন এবং তাদের বিভিন্ন যোগ সম্বন্ধে জ্ঞান দিতে শুরু করলেন। তাদের জ্ঞানের প্রয়োজন বুঝে তিনি এই পূর্ণিমার দিনে প্রথম গুরু হলেন। সেই জন্যে এই পূর্ণিমাকে বলা হল গুরু পূর্ণিমা। আর সেই 7 জন ঋষি কে জানিস? তিতলি বলল, কে সেই 7 জন? 7 জন শিষ্য যারা, তারা 7 জন ঋষি হয়েছিলেন। সেই 7 জন ঋষি নামে আমরা সপ্তর্ষি মণ্ডলের নাম করেছি। তখন তিতলি বলল, ও সপ্তর্ষি মণ্ডলের নাম তো আমরা জানি আমি। তখন বলল, বল দেখি। তখন বলল, অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি আর ক্রতু। গুনে গুনে তিতলি কথাগুলো বলল। এই 7 জন ঋষি কিন্তু ছিলেন মহাদেবের প্রথম শিষ্য। তাদেরই জ্ঞান প্রদান করেছিলেন আদিগুরু মহাদেব। তো এখানেও একটা মজার ব্যাপার আছে, এই যে সপ্তর্ষি ঋষি যারা, তারা কিভাবে এসেছিলেন এই পৃথিবীতে? তখন তিতলি বলল, কিভাবে এসেছিলেন? ব্রহ্মা তপস্যা করছিলেন, সৃষ্টি প্রক্রিয়ার তখন শুরু করবার জন্য ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন, এরকম একটা পৌরাণিক কাহিনী আছে। প্রথমে তিনি তার মন থেকে 4 জন কুমারকে সৃষ্টি করলেন। এই 4 জন কুমার হলেন সনক, সননন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 জন কুমার হলেন ব্রহ্মচারী এবং নিত্য ঋষি। তারা আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ করছেন, জগতের সঙ্গে জড়াতে চান না। এদিকে ব্রহ্মা দেখলেন যে সৃষ্টি তো তাহলে চলে না। তখন সৃষ্টির জন্য তিনি অনুভব করে আবার ধ্যান শুরু করলেন। বলা হয় তার শরীরের বিভিন্ন অংশ থেকে 7 জন ঋষি, পরবর্তীকালে যারা ঋষি, সেই 7 জন জন্মগ্রহণ করেছিলেন। যেমন তুই বললি মরিচি, তিনি ব্রহ্মার মন থেকে এসেছিলেন, চোখ থেকে হয়েছিলেন অত্রি, ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন অঙ্গিরা, ব্রহ্মার কান থেকে পুলস্থ, নাভি থেকে পুলহ, হাত থেকে ক্রতু এবং নিঃশ্বাস থেকে বশিষ্ঠ ঋষি আবির্ভূত হয়েছিলেন। পৌরাণিক এই কাহিনীর বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাগ বা আলাদা আলাদা সংস্করণ পাওয়া যায়। যেমন ধরি যে সপ্ত ঋষির কথা বললাম, এই সপ্ত ঋষি কিন্তু বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে পাল্টে গেছে বা যায়। আসলে সপ্ত ঋষির যে সপ্তর্ষি মণ্ডলের যে সপ্ত ঋষির কথা তোকে বললাম, তাদের কিন্তু বিভিন্ন রকমের

কাজকর্ম, তাদের বিভিন্ন জ্ঞান ধর্ম কি যোগ তারা পালন করবেন, সেই নিয়েও কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে বলা রয়েছে। পরবর্তীকালে আমাদের আবার সাতজন সপ্তঋষি, মানে এই যে সময়টা চলছে এটাকে বলা হয় বৈবস্বৎ মনুর যে মন্বন্তর, এরকম বিভিন্ন মনু বিভিন্ন সময়ে তার সময়কে ধরে রেখেছিলেন। তো এখন যিনি যে সময়টা চলছে বলে পৌরাণিক কাহিনীতে বলা হয় সেটা হচ্ছে বৈবস্বৎ মনুর। তো এই বৈবস্বৎ মনুর যে সময় যেটা, তাতে যারা যারা রয়েছেন যেসব ঋষিরা, সেই ঋষিরা কিন্তু আবার অন্যান্য নামে পরিচিত। আসলে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে আসেন। তো ধরো এই যে কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ, যাদের নামে গোত্র বা সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন মানুষের হিন্দু ধর্মের মধ্যে, তাদের এই বেদে সাতজন ঋষিকে এখনকার ঋষি হিসেবে বলা হয়। তাদেরও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম গল্প রয়েছে, তাদের সম্পর্কে বলা রয়েছে। তো সেই গল্প আমি তোকে বলতে পারি, তার আগে আমি একটু দেখি চায়ের ব্যবস্থা কী হলো। তো দাদু উঠে গেলেন চায়ের জন্য, আর আমরা সেই ফাঁকে বরং একটা ছোট্ট করে গান শুনে নিই, লালনের গান। আসলে গুরু তো রয়েছেন মনের মধ্যে, মনের মনই তো আমাদের গুরু। সুতরাং যখন আমরা বাইরে বেরিয়ে চারদিকে তাকে অন্বেষণ করি, সে সময় তাকে খুঁজে পাই না, আর তখন মন বলে ওঠে আমি কোথায় পাবো তারে।

0: সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। রাজিয়ে যে গল্পটা বলছিলাম, দাদু আর তিতলির গল্প, তাতে দাদু তিতলিকে বলছিল যে এই যে পরবর্তীকালে এখন বৈবস্বত মুনির সময় যে সব সাত ঋষির কথা যাদের থেকে গোত্রগুলো এসেছে, সপ্ত ঋষির প্রথম ঋষি কাশ্যপ, কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন জানিস তো, তার অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হল সকল দেবতার, আর এক স্ত্রী দিতি, তার থেকে জন্ম হল দৈত্য বা রাক্ষস কুলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের মধ্যে সকল প্রাণীকুলের জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। কাশ্যপ হলেন ব্রহ্মার মানুষ পুত্র মারীচি, তার পুত্র। এই ঋষির শিষ্যরাই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান বলেই প্রচলিত বিশ্বাস। আসলে এই সৃষ্টিতত্ত্ব যেটা পৌরাণিকভাবে রয়েছে, তার সঙ্গে মানুষের বিভিন্ন পরিচয় যুক্ত হয়ে আছে, যেগুলোকে গোত্র পরিচয় বলা হয়। এরপরে আসছে অত্রি। সত্যযুগে ব্রহ্মার 10 পুত্রের অন্যতম হলেন ঋষি অত্রি, তার স্ত্রী ছিলেন অনসূয়া। ত্রেতাযুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম, সীতা এবং লক্ষণ আশ্রয় নিয়েছিলেন, কারণ 4টে কাল ধরা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সেই ত্রেতাযুগে রাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন কিন্তু এই ঋষি অত্রির আশ্রমেই তারা আশ্রয় নিয়েছিলেন, রাম, সীতা এবং লক্ষণ। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ, বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে বলা হয়। আসলে এই যে ঋষি যারা, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেছেন, সেই জ্ঞান বা সেই বিজ্ঞানগুলোকে সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, অগ্নিবিজ্ঞান বিভিন্নভাবে ভাগ করা হয়। এরপরে আসছে ঋষি ভরদ্বাজের কথা। সপ্তর্ষির যে অন্যতম ঋষি ভরদ্বাজ, তিনি বহু পুরাণ এবং পুঁথি তৈরি করেছিলেন। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম ছিল আয়ুর্বেদ শাস্ত্র। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাণ্ডব এবং কৌরবদের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি কিন্তু এই ভরদ্বাজেরই পুত্র ছিলেন। এরপরে আসছে ঋষি বিশ্বামিত্রের কথা। সপ্তর্ষিমণ্ডলের চতুর্থ ঋষি বিশ্বামিত্র, তিনি রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। প্রথম জীবনে তিনি ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যার জন্য তাকে বলা হয় রাজর্ষি। তিনি জীবিত অবস্থায় ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেছিলেন বলে মনে করা হয়। এরপরে গৌতম ঋষির কথা আসছে। গৌতম ঋষির স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেছিলেন গৌতম, রামচন্দ্রের কৃপায় আবার প্রাণ ফিরে পেয়েছিলেন অহল্যা। ঋষি গৌতমকেই গঙ্গাকে ব্রহ্মগিরি পর্বতে নিয়ে আসেন। এরপরে আরও যে দুই ঋষির কথা আসছে, সপ্তর্ষির পাঁচজনের কথা হল যমদগ্নি ঋষি। এই যমদগ্নির পুত্রই ছিলেন কিন্তু পরশুরাম, তাকে নারায়ণের অন্য অবতার বলে ধরা হয়। তিনি এই পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। বশিষ্ঠ ঋষির কথা আসছে এরপরে, শেষ সপ্তম ঋষি হিসেবে। রাজা দশরথের 4 সন্তান রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাদের গুরু ছিলেন এই বশিষ্ঠ। তিনি রঘুকুলের পারিবারিক গুরু ছিলেন। রাজা দশরথ, রামচন্দ্র এবং তার ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন এই বশিষ্ঠ। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এই সপ্ত ঋষির সম্বন্ধে জানতে পারি, যে সপ্ত ঋষিকে এখন এই মনু বৈবস্বত মনুর সময়কার যে সপ্ত ঋষি, এছাড়া পুরনো যে সপ্ত ঋষির কথা বললাম যারা সপ্তর্ষি মণ্ডলদের ঋষি, তাদের সম্বন্ধেও অনেক গল্প, পৌরাণিক গল্প তৈরি আছে। তবে এই যে আষাঢ়ী পূর্ণিমা, যেটা গুরু পূর্ণিমা, এরপর ধীরে ধীরে যেহেতু দক্ষিণ দিকে